0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ.
2: بسم الله الرحمن الرحيم. তেলাওয়াত কৃত সূরা হিজরের 93 থেকে 99 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা যা করছে সে সম্পর্কে অবশ্যই আমি জিজ্ঞেস করব, অতএব আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে তা দ্বিধাহীনভাবে প্রকাশ্যে প্রচার করুন এবং মুশরিকদের বিরূপ আচরণ ও উপহাসের প্রতি ভ্রুক্ষেপ করবেন না। নিশ্চয়ই যারা আপনাকে নিয়ে উপহাস করে তাদের মোকাবিলার জন্য আমিই আপনার জন্য যথেষ্ট। যারা আল্লাহ তাআলার সাথে অন্য উপাস্য সাব্যস্ত করে অচিরেই তারা তাদের এই শিরকের ভয়াবহ পরিণতি জানতে পারবে। আমি অবশ্যই জানি তারা যে কটূক্তি ও মিথ্যা অভিযোগ করে তাতে আপনার হৃদয় সংকুচিত হয়, তাই আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করুন এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যান, আর আপনি আপনার প্রতিপালকের ইবাদত করতে থাকুন যতক্ষণ না আপনার কাছে ইয়াকিন বা মৃত্যু আসে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় তোষামোদের কুফল, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টির সৌন্দর্য অনন্য, আর সৃষ্টি লগ্ন থেকেই সৌন্দর্যের প্রতি মুগ্ধতা মানব মনের চিরায়ত ধর্ম। সেই মুগ্ধতা যখন অনুভব ও অনুভূতিকে ছাপিয়ে ভাষায় রূপায়িত হয় তখন তা হয় প্রশংসা। তাই প্রশংসা মানব মনের এক অনিবার্য আবেদন। পৃথিবীর শুরু থেকে সকল যুগে সকল সমাজেই সত্য ও সুন্দরের বাস্তবসম্মত প্রশংসা নন্দিত ও পছন্দনীয়, কিন্তু প্রশংসা যখন বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় তখন তা আর প্রশংসনীয় থাকে না, বরং নিন্দনীয় ও ঘৃণিত হয়ে যায়। প্রশংসার ক্ষেত্রে এই বাড়াবাড়িকেই তোষামদ খোসামদ শব্দে ব্যক্ত করা হয়। ইসলাম ধর্মে বাস্তবসম্মত প্রশংসা অনুমোদিত হলেও তোষামদ বরাবরই নিন্দিত ও ঘৃণিত। সহি মুসলিমের এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যখন তোমরা তোষামতকারীদের সম্মুখীন হবে তখন তাদের চেহারায় মাটি নিক্ষেপ করো। অতিরিক্ত প্রশংসা বা তোষামত করা মূলত লজ্জাহীনতা ও অযোগ্যতার পরিচায়ক। সাধারণত অযোগ্য এবং অকর্মণ্য ব্যক্তিরাই কিছু পার্থিব স্বার্থ হাসিলের জন্য নেতৃস্থানীয় ব্যক্তিদের তোষামত করে মন্দ দিকগুলো এড়িয়ে শুধু অতিরঞ্জিত প্রশংসা করে তাদের নৈকট্য হাসিলের ঘৃণ্য প্রয়াসে লিপ্ত হয়। এদের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, দুর্বল ইমানের পরিচয় হল পার্থিব ধন সম্পদের লোভে অন্যের অবাস্তব প্রশংসা করা বা তোষামত করা। এতে তোষামতকৃত ব্যক্তি সন্তুষ্ট হলেও পরিবার সমাজ ও রাষ্ট্র ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন, অবাস্তব প্রশংসা বা তোষামত পাঁচটি ক্ষতি বয়ে আনে, তার মধ্যে তোষামতকারীর তিনটি আর তোষামতকৃত ব্যক্তির দুটি। তোষামতকারীর তিনটি ক্ষতি হল, তোষামত করার মাধ্যমে তোষামতকারী ব্যক্তি মূলত মিথ্যা ও প্রবঞ্চনার আশ্রয় নিয়ে থাকে, আর ইসলাম ধর্মে মিথ্যা বলা কবিরা গুনাহ বা মহাপাপ। সুতরাং তোষামতকারী কবিরা গুনাহের মতো ভয়াবহ পাপে লিপ্ত হচ্ছে। তোষামতকারী ব্যক্তির মুনাফেকি বা কপটতার শিকার হওয়া, অন্তরে একটা রেখে মুখে ভিন্ন কিছু প্রকাশ করাকে বলা হয় মুনাফেকি বা কপটতা। তোষামতকারী ব্যক্তি বাস্তবতাকে অন্তরে গোপন রেখে মুখে ভিন্নতা প্রকাশ করে, জেনে শুনে কপটতার আশ্রয় নেয়, সমাজ ও রাষ্ট্রকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে রাখে। পরকালে সবচেয়ে কঠিন শাস্তির মুখোমুখি হবে এ সকল মুনাফিকরা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। তোষামতকারী ব্যক্তির অন্যকে গুনাহে লিপ্ত করার ক্ষতি হয়, কারণ তোষামতকৃত ব্যক্তি তোষামত শুনে নিজেকে বড় ও যোগ্য মনে করে, রিয়া বা লৌকিকতার শিকার হয়ে পড়ে, আর এগুলোর দায় বা গুনাহ মূলত তোষামতকারী ব্যক্তির উপরই বর্তায়। তোষামতকৃত ব্যক্তির দুটি ক্ষতি হল, তোষামতকৃত ব্যক্তি অতিরিক্ত প্রশংসা শুনে আত্মম্ভরিতার শিকার হয়ে যায়, ফলে অন্তরে জন্ম নেয় অহংকার ও অহমিকার সর্বনাশা ব্যাধি, যা তার সকল সদ্গুণকে ধ্বংস করে দেয়। অহংকারী ও দাম্ভিককে আল্লাহ তাআলা পছন্দ করেন না। সূরা লোকমানে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ তাআলা অহংকারী ও দাম্ভিক ব্যক্তিকে পছন্দ করেন না। তোষামতকৃত ব্যক্তি মিথ্যা ও অতিরিক্ত প্রশংসা শুনে নিজের সম্পর্কে অনুরূপ ধারণা পোষণ করতে থাকে, অযোগ্য হওয়া সত্ত্বেও নিজেকে যোগ্য ভাবতে থাকে, পাশাপাশি মানুষের নিকট থেকে মিথ্যা প্রশংসা বাণী ও তোষামত শোনার জন্য উদগ্রীব হয়ে থাকে। এ ধরনের ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা নিজেদের কৃতকর্মের ব্যাপারে সন্তুষ্ট থাকে এবং কাজ ছাড়াই প্রশংসা শোনার জন্য উদগ্রীব থাকে, তুমি মনে করো না যে তারা আমার শাস্তি থেকে অব্যাহতি লাভ করবে। সূরা আল ইমরান আয়াত 188। আল্লাহ তাআলা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র ও জাতীয় জীবনের সর্বক্ষেত্রেই আমাদেরকে তোষামদের কুফল থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল তোষামদের কুফল। এই সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

জাগবে যাবে দুঃখে আমার অপার তৃষা সৎ সহারা জানি।

0: হযরত রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হল। বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন কমল বড়ুয়া।
1: নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স বুদ্ধাং শরণং গচ্ছামি ধম্মাং শরণং গচ্ছামি সংঘাং শরণং গচ্ছামি। বৌদ্ধ ধর্মগ্রন্থ ধম্মপদের ২৬তম অধ্যায়টির নাম ব্রাহ্মণবজ্ঞ। ধম্মপদের ৩৯৩ নম্বর শ্লোকে তথাগত বুদ্ধ স্পষ্ট করে বলেছেন, ন জটানি ন গোত্রেন ন যচ্চা হতি ব্রাহ্মণ যমহি সচ্চং চো ধম্ম চ চো সখী চ ব্রাহ্মণ। অর্থাৎ কেউ মাথায় জটা ধারণ করলেই বা কোনো নির্দিষ্ট গোত্রে বা পরিবারে জন্ম নিলেই তিনি ব্রাহ্মণ হন না। যার অন্তরে সত্য ন্যায়পরায়ণতা এবং ধর্ম বিরাজ করে, যিনি মন ও কর্মে পবিত্র, তিনি প্রকৃত ব্রাহ্মণ। তথাগত বুদ্ধের দৃষ্টিতে প্রকৃত ব্রাহ্মণের প্রধান কয়েকটি বৈশিষ্ট্য হল, যিনি শরীর মন ও বাক্যের দ্বারা কোনো পাপকর্ম করেন না এবং এই তিন স্তরে নিজেকে সম্পূর্ণরূপে সংযুক্ত রাখতে পারেন, তিনি ব্রাহ্মণ। যিনি সংসারের মোহ মায়া তৃষ্ণা এবং বন্ধন ছিন্ন করেছেন, যার কোনো বিষয়ে আর কোনো আকাঙ্ক্ষা তৃষ্ণা বা ভয় নেই, তিনিই প্রকৃত ব্রাহ্মণ। যিনি কোনো কারণে অন্যের উপর রাগ করেন না এবং ক্ষমাকে নিজের প্রধান শক্তি মনে করেন, তিনি ব্রাহ্মণ। যার মন থেকে কাম ক্রোধ অহংকার এবং তৃষ্ণা চিরতরে দূরে চলে গেছে, বৌদ্ধমতে তিনি ব্রাহ্মণ। যিনি কোনো প্রাণী হত্যা করেন না বা আঘাত করেন না এবং জগতের সকল জীবের প্রতি মৈত্রীভাব পোষণ করেন, তিনি প্রকৃত ব্রাহ্মণ। যিনি অন্যের কোনো বস্তুই না বলে বা অন্যায়ভাবে গ্রহণ করেন না, অর্থাৎ যিনি সম্পূর্ণ নির্লোভী জীবনযাপন করেন, তিনি প্রকৃত ব্রাহ্মণ। বৌদ্ধ দর্শন বা তথাগত বুদ্ধের মতে ব্রাহ্মণ কোনো জন্মগত জাতি বা বংশমর্যাদা নয়, বরং এটি হল মানুষের নৈতিক পবিত্রতা, পরম জ্ঞান এবং আধ্যাত্মিক শ্রেষ্ঠত্বের একটি সর্বোচ্চ গুণবাচক অবস্থা। বুদ্ধ তৎকালীন জন্মভিত্তিক জাত প্রথাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ঘোষণা করেছিলেন, মানুষ তার কর্ম ও মনের পবিত্রতার মাধ্যমেই প্রকৃত ব্রাহ্মণ হয়ে ওঠেন। বৌদ্ধ দর্শনে যিনি চারি আর্য সত্যকে উপলব্ধি করে অবিদ্যা এবং তৃষ্ণা ধ্বংস করেছেন, তাকে অরহত বা মুক্ত মানুষ বলা হয়। বুদ্ধের পরিভাষায় এই অরহত বা নির্বাণপ্রাপ্ত ব্যক্তি হলেন আসল ব্রাহ্মণ। বাহ্যিক আচার অনুষ্ঠান যজ্ঞ বা বৈদিক মন্ত্রপাঠের চেয়ে অন্তরের লোভ দ্বেষ মোহমুক্তিকেই বুদ্ধ প্রকৃত ব্রাহ্মণত্বের লক্ষণ হিসাবে নির্ধারণ করেছেন। বস্তুত ব্রাহ্মণ কোন সামাজিক শ্রেণী নয়, বরং এটি একটি উন্নত আধ্যাত্মিক নৈতিক চরিত্র। সব্বে সত্তা সুখী তাহন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
0: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন কমল বড়ুয়া।
2: বাংলাদেশ বেতার আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সন্ধে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ ঢাকায় সূর্য উদয় হয়েছে 5:33 এবং অস্ত যাবে 6:34। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমেই ঢাকা কয়ের অনুষ্ঠান। এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7:45। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর শুনবেন সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই বেলা 2:20। নাটক সোহাগী বেলা 3:05। গল্প দিলওয়ার হাসান, বেতার রূপ মোহাম্মদ আশরাফ হোসেন, প্রযোজনা মাহবুবুর রহমান। তারুণ্য শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ শুনবেন বিকেল 3:35।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। প্রবীণদের জন্য অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00।
0: এবারে এফএম এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্টজে সন্ধে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্টজে সকাল 6:00 থেকে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্টজে সকাল 6:00 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

প্রতিদিন রাত পেরিয়ে ভোর হয়, নতুন একটি সকাল, নতুন একটি দিনের শুভ সূচনা হয়। আমরাও এমন একটি দিনেরই শুরু করেছি, আর এমনই দিনে বাংলাদেশ বেতার ঢাকা থেকে শোনাব এখন ভোরের গান মোহাম্মদ মতিউর রহমানের কণ্ঠে। গানের কথা লিখেছেন পুলক রঞ্জন, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: প্রিয় শ্রোতা, ভোরের গান শুনলেন মোহাম্মদ মতিউর রহমানের কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন, শিল্পী শবনম মুশতারি। শিল্পী কণ্ঠে প্রথমে শুনবেন লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো।

0: নজরুল সঙ্গে ছিলেন শবনম মুশতারের কণ্ঠে।
1: গাছ মানুষের বন্ধু, গাছ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি গাছ একটি জীবন। গাছ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়। তাই আসুন আমরা বেশি করে গাছ লাগাই। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা কিন্তু অনন্য। এছাড়াও গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়। তাই গাছকে আমরা পরম বন্ধু বলতে পারি। একে বড় হবার সুযোগ দিতে হবে। যত্রতত্র গাছ কাটা যাবে না, রোপণকৃত গাছের চারার যত্ন নিতে হবে, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিতে হবে। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত, ভুবন জোড়া আসনখানি, অজিত রায়ের কণ্ঠে।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন অজিত রায়ের কণ্ঠে। হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ 9-12 মাসে এবং দ্বিতীয় ডোজ 15-18 মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি সমাচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কৃষি বাংলার প্রাণ, কৃষি বাঁচলে দেশ বাঁচবে। কৃষি খাতে উন্নয়নে এগিয়ে আসতে হবে সবার। পর্যাপ্ত সার, বীজ, সেচের সরঞ্জামাদি পেলেই কৃষক জমিতে ফসল ফলাতে পারবেন। সর্বোপরি কৃষকের সুস্থতা, জীবন ও জীবিকার মানও বাড়াতে হবে, তাহলেই বাংলার কৃষিতে উন্নয়নের অগ্রগতি বৃদ্ধি পাবে। প্রিয় শ্রোতা, কৃষি সমাচার আয়োজনে প্রথমে রয়েছে আমার কৃষি পর্বটি। কৃষকেরা মৌসুম অনুযায়ী সবজি ফসল চাষাবাদ করে থাকেন, ফলন ভালো হলে কৃষকের মুখে ফুটে হাসি। আমার কৃষি পর্বে শুনবেন খরিফ দুই মৌসুমে সবজি ফসল চাষাবাদ পরিকল্পনা সম্পর্কে সাক্ষাৎকারমূলক আলোচনা। সময় মতো পরিকল্পনা আর সঠিক তথ্যই পারে একটি চাষের ভাগ্য বদলে দিতে। দেশের কৃষি আজ অনেকটাই বিজ্ঞান নির্ভর, কিন্তু চাষের মাটি, পানি আর আবহাওয়া বুঝে যে সিদ্ধান্ত নিতে হয় সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কৃষিজীবী ভাই ও বোনেরা, আজকে আমরা কথা বলবো খরিফ দুই মৌসুমি সবজি ফসল চাষাবাদের পরিকল্পনা। আর এই বিষয়ে বলবার জন্য আজকে আমাদের আয়োজনের সাথে যুক্ত হয়েছে কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। আপনাদের সাথে রয়েছি আমি আফরোজা আক্তার পাপি। শুরুতেই আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। যে প্রশ্নটি আপনাকে প্রথমে করতে চাই, কোন কোন ফসলকে আমরা সবজি ফসল হিসেবে চিহ্নিত করতে পারি?
1: অনেক বিরুৎ বা তৃণলতা ও কিছু কিছু বৃক্ষ জাতীয় গাছের বিভিন্ন অংশ আমরা কিন্তু সবজি হিসেবে ব্যবহার করে থাকি। পাতা জাতীয় সবজি, পুঁই শাক, লাল শাক, ধনে পাতা, লিটুস, বাঁধাকপি, কচু শাক, সজিনা পাতা, কুমড়া, লাই পাতা শাক, থানকুনি, শুষ্নি শাক, পুদিনা, পালং শাক। আছে মূল জাতীয় সবজি, গাজর, মূলা, শালগম, বিট। কন্দ জাতীয় সবজির মধ্যে আছে গোল আলু, মেটে আলু, মুখি কচু, পোল কচু, মান কচু। ফল জাতীয় সবজির মধ্যে আছে পেঁপে, টমেটো, বেগুন, লাউ, চাল কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, করলা, কাঁকরোল, ঢেঁড়স, পটল, বরবটি, শশা। ফুল জাতীয় সবজি আছে কিছু আমাদের, ফুলকপি, ব্রকলি, বকফুল, কুমড়া ফুল, কলার মোচা, এবং আছে বীজ জাতীয় আরেক ধরনের সবজি আছে, যেটার মধ্যে আমরা বলতে পারি মটরশুটি, শিম, কাঁঠালের বিচি, এগুলো।
0: ধন্যবাদ। এই পর্যায়ে যে প্রশ্নটি করতে চাই, খরিফ দুই মৌসুমের সবজি ফসল কোনগুলো?
1: যে মৌসুমের সময়সীমা থাকে জুলাই থেকে সেপ্টেম্বর, এই সময় মানে এই সময় যে সবজিগুলো আমরা উৎপাদন করি সেটাই হচ্ছে খরিফ দুই মৌসুমের সবজি, অর্থাৎ বর্ষাকালীন সবজি। এই বর্ষাকালীন সবজি হচ্ছে আমাদের খরিফ দুই মৌসুমের সবজি। এই মৌসুমের প্রধান যে সমস্ত সবজি সেগুলো হচ্ছে করলা আছে, পটল, কাঁকরোল, বরবটি, কচু, কচির লতি, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল, শশা, বেগুন, গ্রীষ্মকালে টমেটো, ঢেঁড়স, কাঁচামরিচ, এসবই হলো আমাদের খরিফ দুই মৌসুমের ফসল। এ সময় আগাম রবি মৌসুমের জন্য সবজির বীজ বপন বা চারা রোপণও কিন্তু আমাদের একটা কাজের মধ্যে পড়ে।
0: খরিফ দুই মৌসুমে সবজি ফসল চাষাবাদের জন্য কৃষক ভাইদের পরিকল্পনাটা মানে কি হয়ে থাকে, মানে সেক্ষেত্রে করণীয় কি?
1: খরিফ দুই মৌসুমে শাকসবজি চাষের জন্য প্রথম এবং প্রধান কাজগুলোর একটি অন্যতম হচ্ছে কোন স্থানে কোন সবজি চাষ হবে তা আগে নির্বাচন করতে হবে, এবং তারপরে তার উপযুক্ত যে জমি সেই জমি নির্বাচন করতে হবে এবং মাটি তৈরি করতে হবে। চার ভাগে দুই ভাগ জৈব সার, এক ভাগ কোকো ডাস্ট এবং এক ভাগ উর্বর দোআঁশ মাটি মিশিয়ে চারার উপযোগী মাটি তৈরি করে নিতে হবে। মাটি বেশ মিহি, ঝুরঝুরে ও সমতলভাবে তৈরি করতে হবে। পানি নিষ্কাশনের সুব্যবস্থাও কিন্তু থাকতে হবে। পর্যাপ্ত জৈব সারের পাশাপাশি কৃষক ভাইয়েরা পরিমিত মাত্রায় রাসায়নিক যে সার, সে সারও ব্যবহার করতে পারেন। সবজি চারা উৎপাদনের জন্য উঁচু এবং আলো বাতাস লাগে এমন জায়গা নির্বাচন করতে হবে। এক মিটার চওড়া এবং জমির দৈর্ঘ্য অনুসারে লম্বা করে বীজতলা তৈরি করে নিতে হবে, অথবা প্যাকেটে বা ছোট টবে অথবা সিডলিং ট্রে যেগুলো আছে সেটাতেও কিন্তু বীজ থেকে আমরা চারা তৈরি করতে পারি। এই সময় আগাম রবি বা শীতকালীন সবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, লাউ, শিম, টমেটো, বেগুনের উন্নত জাতের বীজ বপন আমরা এই সময় করতে পারি। বাড়ি স্কোয়াশ এক আগাম শীতকালীন ফসলের জন্য ভাদ্র মাসের প্রথম সপ্তাহ থেকে আমরা বীজ বপন করতে পারি। ছাদ বাগানে ড্রাম বা টবে বা বেডে ভালোভাবে মাটি তৈরি করে সরাসরি বীজ বপন করে লাল শাক, পালং শাক, পুঁই শাক, এ সমস্ত সবজি চাষ করতে পারি। লাউ, স্কোয়াশ ও শিমের বীজ বপনের জন্য 75 সেন্টিমিটার চওড়া এবং 60 সেন্টিমিটার গভীর টব বা ড্রাম অথবা বেড যদি হয় তাহলে ভালো হয়। লাউ, শিম বা লতানো সবজি চারা লাগানোর পর গাছগুলো বড় হতে থাকলে তখন মাচা তৈরি করে দিতে হবে। লতানো সবজির দৈহিক বৃদ্ধি তথা কাণ্ড পাতা শাখা প্রশাখা যত বেশি হবে তার ফুল ফল ধারণ ক্ষমতা কিন্তু কমে যাবে। তাই শতকরা 15-20 ভাগ লতা পাতা কেটে দিতে হবে, তাহলে গাছে দ্রুত ফুল ধরবে এবং ফল ধরবে।
0: অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, যারা চাষ করছেন অথবা চাষ শুরু করতে যাচ্ছেন। আজকের এই আলোচনা তাদের জন্য খুবই উপকারী হবে আশা করছি। কথা হবে অন্য কোনো আয়োজনে, আজ এ পর্যন্তই। পরিবেশ মানবজাতির সুস্থভাবে বেঁচে থাকার জন্য এক প্রয়োজনীয় উপাদান। পরিবেশ দূষণ কমিয়ে সকলকে সচেতন হয়ে পরিবেশ সুরক্ষা এগিয়ে আসতে হবে। গাছ কাটা বন্ধ করে গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে। শুনবেন এবার পরিবেশ বিষয়ক গান। গানটির শিল্পী তানজিনা করিম স্বরলিপি, গানে কথা সাজিয়েছেন রফিকুল আজিজ টিটো। চলুন শুনি পরিবেশ বিষয়ক গানটি।

শ্রোতা, কথা বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। সকলের সুস্থতা ও সুখী জীবন কামনা করে শেষ করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানটি।

0: অরবিলাষ রায়।
1: এদেশ আমার, আপনার, আমাদের সকলের, তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব দেশকে ভালোবাসা, দেশের জন্য আন্তরিক হয়ে কাজ করা। আসুন সবাই দেশকে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বৃহস্পতিবার, ২৯ শ্রাবণ, ২৯ সাফর, ১৩ আগস্ট। বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা আক্তার মিনু। শুরুতে শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দাখিল করা যাবে মনোনয়নপত্র। সরকারি পরিসংখ্যানে কোন ধরনের বিকৃতি বা ভুল তথ্য বরদাস্ত করা হবে না বললেন অর্থমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি, মন্তব্য তথ্য সম্প্রচার মন্ত্রীর। বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর। বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলা সরকার কাজ করছে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। শতাব্দীর সেরা সূর্যগ্রহণের সাক্ষী হল পৃথিবী। এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টে বাংলাদেশের মুখোমুখি স্বাগতিক অস্ট্রেলিয়া। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, সঠিক সরকারি নীতিমালা প্রণয়নের জন্য নির্ভুল তথ্য অপরিহার্য এবং সরকারি পরিসংখ্যানে কোন ধরনের বিকৃতি বা ভুল তথ্য সরকার বরদাস্ত করবে না। গতকাল রাজধানীতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, তথ্য নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে এমন কোন কাজ করবে না সরকার। বর্তমান সরকারের আমলে এ ধরনের অপতথ্যের কোন সুযোগ নেই। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে তরুণ সমাজে নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। তিনি গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য বড় আশীর্বাদ, একই সাথে এটি নিয়ে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ। তিনি বলেন, জ্ঞান নির্দিষ্ট কোন বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো প্রজন্মকে অনুধাবন করতে হবে যে এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি। জহিরুদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের সম্পৃক্ত করতে ইতিবাচক ও সুদূরপ্রসারী সিদ্ধান্ত গ্রহণ করছে। দেশের চলচ্চিত্র জগৎকে সময়োপযোগী করে গড়ে তুলতে এবং সার্বিক মান উন্নয়ন

0: জন্য একটি সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নের লক্ষ্য নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাংলাদেশ সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা শুরুতে সভা আয়োজনের গুরুত্ব নিয়ে প্রাথমিক আলোচনা করেন। সভায় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেন, বর্তমান সরকার চলচ্চিত্র খাতের দীর্ঘমেয়াদী ও টেকসই উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকার আগামী পাঁচ বছরের মধ্যে এই খাতের একটি দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে চায়। এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা ও পূর্ণ সহযোগিতার আহ্বান জানান তিনি। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি দেশে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম বাংলাদেশের জন্য সম্ভাবনা শীর্ষক সেমিনারে এই আহ্বান জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, হালাল অর্থনীতিকে শুধু খাদ্য পানীয় খাতের মধ্যে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। খাদ্য, ঔষধ, প্রসাধনী, পরিমিত ফ্যাশন, পর্যটন, লজিস্টিক্স, প্রযুক্তি, অর্থায়ন এবং আন্তর্জাতিক সার্টিফিকেশন সহ বিভিন্ন খাতের সমন্বয় এটি বর্তমানে একটি বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হয়েছে। তিনি বলেন, রপ্তানি বাড়াতে হলে প্রথমে দেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করতে হবে, এজন্য দেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন।
1: রপ্তানির সক্ষমতা বৃদ্ধির জন্য আপনার দরকার বেশি বেশি বিনিয়োগ, আর সেই বিনিয়োগের জন্য দরকার বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা। যারা বিনিয়োগ করবেন, অর্থ খাটাবেন এখানে, তারা দেখবেন যে অর্থ খাটিয়ে এখানে তিনি নিরুপদ্রবে ব্যবসা করতে পারবেন কিনা, সেই ব্যবসায় লাভ করতে পারবেন কিনা এবং নিরাপদে সেই লভ্যাংশ এবং তার বিনিয়োগকৃত পুঁজি ফেরত নিয়ে যেতে পারবেন কিনা।
0: এদিকে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে বাংলাদেশে মার্কিন ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 33 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান। শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রা সহযাত্রী হতে মার্কিন কোম্পানিগুলো আগ্রহী। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পাশাপাশি ব্যবসায়িক প্রক্রিয়া সহজ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক সংকটের মধ্যে দেশের জরুরি গ্যাসের চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজার থেকে 8 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে গতকাল এই অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গ্যাস সরবরাহের সংকটের কারণে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতে যে ভোগান্তি তৈরি হয়েছে তা কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকে সামিট টার্মিনালে এলএনজি কার্গো খালাস করা যাচ্ছে না। একই সঙ্গে এক্সিলারেট এনার্জির টার্মিনালও বর্তমানে আংশিক সক্ষমতায় চলছে, ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সংকট মোকাবেলা মালয়েশিয়ার সঙ্গে সরকারের আলোচনা চলছে। বাংলাদেশের একটি প্রতিনিধি দল মালয়েশিয়ায় গেছে। বর্তমান সংকটের জন্য আগের সরকারগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতিকে দায়ী করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলো মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী সমাধানের দিকে না গিয়ে তাৎক্ষণিক সমাধানের পথে বেশি গুরুত্ব দিয়েছে, ফলে এই ধরনের সংকটের মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত 11 জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত 9টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। দেশের বিভিন্ন প্রান্তে চলমান অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত 8টার মধ্যে কার্যক্রম বন্ধের এই সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান সহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। দীর্ঘদিন বন্ধ থাকার পর বেসরকারি ব্যবস্থাপনায় আবার চালু হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত 3টি পাটকল। গত মঙ্গলবার সচিবালয়ের প্রাণ, আরএফএল ও হ্যামকো গ্রুপের সঙ্গে ইজারা চুক্তি সই করেছে বিজিএমসি। 619 কোটি টাকার এই বিনিয়োগে কর্মসংস্থান তৈরি হবে প্রায় 12,000 মানুষের। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে বেসরকারি খাতে হস্তান্তরের প্রক্রিয়ায় যুক্ত হল নতুন মাইলফলক। গতকাল বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজিএমসি এর সাথে প্রাণ আরএফএল গ্রুপ এবং হেমকো গ্রুপের মাঝে লিজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম জানান, প্রাণ আরএফএল গ্রুপ লিজ নিয়েছে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস এবং খুলনার স্টার জুট মিলস। অন্যদিকে খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলসের দায়িত্ব পেয়েছে হেমকো গ্রুপ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, তিনটি মিলে মোট বিনিয়োগ হবে প্রায় 619 কোটি টাকা এবং আশা করা হচ্ছে এখান থেকে বছরে সম্ভাব্য টার্নওভার দাঁড়াবে প্রায় 1175 কোটি টাকা।
3: সরকারের আগামী 16-17 তারিখে 6 মাস পূর্ণ হবে, 180 দিনের এই সময়ের মধ্যে আমরা তিনটি মিল ইতিমধ্যে বেসরকারি উদ্যোগীদের মাধ্যমে চুক্তি স্বাক্ষর সম্পন্ন করলাম। এর মাধ্যমে আমরা প্রায় 1000 কোটি টাকার উপরে বিনিয়োগ হবে।
2: প্রাণ আরএফএল এর পাবলিক রিলেশন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদুজ্জামান জানান, আগামী 3-4 মাসের মধ্যেই তারা পুরোদমে মিলগুলো সচল করতে পারবে।
4: বিগত সময় আরো গভর্নমেন্টের 2টি বন্ধ কারখানা আমরা নিয়েছি, একটা জুট মিল ও একটি টেক্সটাইল মিল রাজশাহীতে। 2টি মিলই 3-4 মাসের মধ্যে আমরা এটা প্রোডাকশনে চলে গেছি। ওদের অভিজ্ঞতা নিয়ে আমরা বলতে যাচ্ছি যে এখন যে 2টা মিল আমাদেরকে, একটি খুলনাতে আর একটি সিরাজগঞ্জে দেওয়া হলো, এই 2টি জুট মিল আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে প্রোডাকশনে চলে যেতে পারবো এবং আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো।
2: এই 3টি কারখানা চালু হলে অন্তত 11,000-এরও বেশি প্রত্যক্ষ কর্মসংস্থান তৈরি হবে। বিজিএমসি এর বন্ধ থাকা 25টি পাটকলের মধ্যে এ পর্যন্ত 14টি মিল বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বেসরকারি খাত ও আধুনিক ব্যবস্থাপনার হাত ধরে রাষ্ট্রায়ত্ত এই পাটকলগুলো তাদের হারানো গৌরব ফিরে পাবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
5: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মোহসিন মিয়া। জামিন প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলামুক্ত করার ক্ষেত্রে অর্জিত সাফল্যের ধারাবাহিকতায় সরকার আজ দেশের আরও 12টি জেলায় ই বেল্ট ব্যান্ড ব্যবস্থা চালু করতে যাচ্ছে। যে 12 জেলায় এই কার্যক্রম চালু করা হচ্ছে সে জেলাগুলো হল টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর। এই কার্যক্রমের ফলে বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতা আরও কমবে এবং আদালত, আইনজীবী ও বিচার প্রার্থীদের কাজের চাপ লাঘব হবে বলে আশা করা হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। জামিন প্রক্রিয়ায় দীর্ঘদিনের বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের লক্ষ্যে সর্বপ্রথম 2025 সালের 15ই অক্টোবর নারায়ণগঞ্জে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, হাতে নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের সম্মেলন কক্ষে বিশ্ব হাতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে একথা বলেন। পরিবেশমন্ত্রী বলেন, হাতির আবাসস্থল রক্ষা মানে শুধু হাতিকে রক্ষা করা নয়, এর মাধ্যমে বন, জীববৈচিত্র্য, পরিবেশ এবং শেষ পর্যন্ত মানুষের ভবিষ্যৎও সুরক্ষিত হয়। হাতি সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ এলিফ্যান্ট কনজারভেশন অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হয়েছে, যেখানে 40টি অগ্রাধিকার কার্যক্রম চিহ্নিত রয়েছে। এসব কার্যক্রম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে গতকাল বিশ্ব হাতি দিবস পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল বিশ্বজুড়ে ঐক্য গড়ে হাতির জীবন রক্ষা করে। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে তরুণ তরুণীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। তিনি গতকাল রাজধানীর আগারগাঁওয়ে সেভ দ্য চিলড্রেন আয়োজিত এই দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণ তরুণীদের প্রশিক্ষণ দিচ্ছে, ব্যবসা করার আর্থিক সামর্থ্য নেই এমন তরুণদের সিড মানি দেওয়া হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চলতি বাজেটে 500 কোটি টাকার স্টার্ট আপ ফান্ড রাখা হয়েছে। সরকারের 180 দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে ও আধুনিকায়ন করতে দেশে আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম চালু হয়েছে। চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় এই উদ্যোগের মাধ্যমে ডাক সামগ্রী বুকিং, পার্সেল ও ই কমার্স পণ্যের সেবা দেওয়া শুরু হয়েছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: ডাক বিভাগের সেবার পরিধি বাড়াতে আনুষ্ঠানিকভাবে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রম চালু হয়েছে। সম্প্রতি রাজধানীর ডাক অধিদপ্তরের সভাকক্ষে এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। সরকারের নির্বাচনী ইস্তেহার ও 180 দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে এই ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে। এর ফলে চুক্তিভিত্তিক ব্যবস্থাপনায় ডাক সামগ্রী, পার্সেল ও ই কমার্স পণ্যের পিক আপ, বুকিং ও প্রসেসিং সেবা পাবে সবাই। এ বিষয়ে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূর বাংলাদেশ বেতারকে বলেন, প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে 4টি এবং ঢাকার বাইরে 4টি ফ্রাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হচ্ছে। পরবর্তীতে দেশজুড়ে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
8: আমরা এখন জাস্ট পাইলটিং করতেছি, আমরা জায়গায় বিভিন্ন জায়গায় চালু করে আসলে এটাকে টেস্ট করবো। কয়েকদিন টেস্ট করার পরে যখন এটা স্ট্রং হয়ে যাবে তখন আমরা সারা বাংলাদেশে দিয়ে দেবো।
7: জাকির হাসান নূর আরো জানান, এটি ডাক বিভাগের পরিচালনা ব্যয় কমানোর পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
8: আমরা ফ্র্যাঞ্চাইজিকে শুধু লোকাল পণ্য না, আমি তাদেরকে ইন্টারন্যাশনাল যে সমস্ত মেইল সেগুলো ইস্যু করার জন্য বর্তমানে শুধুমাত্র তারা ইস্যু পর্যন্ত থাকবে, পিক আপ সার্ভিস দিবে, প্যাকেজিং করবে, তারা প্রসেসিং করবে এবং নেক্সট স্টেপে যেটা আমরা করবো আমরা এদেরকে দিয়ে ডেলিভারি কাজে দিব। তো এই সমস্তই হবে কমিশন বেসড।
7: জনগণ ও উদ্যোক্তাদের মধ্যে ফ্রাঞ্চাইজি পোস্ট অফিসের সুবিধা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালাতে পারলে আরও উদ্যোক্তা এই কার্যক্রমে যুক্ত হবেন বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। আল ইমরান শিবান্ত, বাংলাদেশ বেতার।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্য ও ইউরোপের কোটি কোটি মানুষ গত 30 বছরের মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর সূর্যগ্রহণ উপভোগ করেছে। ব্রিটেনের স্থানীয় সময় সন্ধে 7টার কিছু সময় পর আংশিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা দৃশ্যমান হয়। এ সময় অনেকে চাঁদ সূর্যের 90% বেশি অংশ ঢেকে ফেলতে দেখে। তবে গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনে পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ হয়। এ সময় চারদিক অন্ধকারে ছেয়ে যায়। তবে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ থেকে এই পূর্ণ সূর্যগ্রহণ দেখা যায়নি। ব্রিটেন ও ইউরোপের জনগণ আনন্দ উল্লাসের মাধ্যমে সময়টি উপভোগ করে। জ্যোতির্বিদ্যায় আগ্রহীরা বলেছেন এই ঘটনা প্রকৃতির বিস্ময়কে স্মরণ করিয়ে দেয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 7 দিনের সমঝোতা স্মারকের মেয়াদ আগামী রবিবার শেষ হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা উভয় পক্ষকে আলোচনায় ফেরানোর পাশাপাশি শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রচেষ্টা রোধে কাজ করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরান সফর করছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে মধ্যস্থতাকারী প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এই সফর করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তবে পারস্য উপসাগরীয় এই প্রণালী নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান ইসরায়েলি সরকারের বিরুদ্ধে আঞ্চলিক সংঘাত ও অস্থিরতার সুযোগ নিয়ে আন্তর্জাতিক এজেন্ডা থেকে ফিলিস্তিন ইস্যুকে বাদ দেওয়ার প্রচেষ্টার অভিযোগ এনেছেন। গতকাল ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। এরদোয়ান আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার আঞ্চলিক অস্থিরতাকে কাজে লাগিয়ে ফিলিস্তিন ইস্যুকে মানবজাতির অভিন্ন এজেন্ডা থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। তবে এসব প্রচেষ্টা ব্যর্থ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় তুরস্ক তার লড়াই অব্যাহত রাখবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত বিনা উইকেটে বিশ্রাম করেছে। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ক্রিকেটের আরো খবর, রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে গতকাল তিন ম্যাচ একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ম্যাচে মালয়েশিয়ার দলকে 153 রানের বড় ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল। আগামীকাল একই ভেন্যুতে দুদলের মধ্যে দ্বিতীয় একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। সকাল 9:30 খেলা শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:33 এবং সূর্য অস্ত যাবে 6:34। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আজ সকাল 10:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত দাখিল করা যাবে মনোনয়নপত্র। সরকারি পরিসংখ্যানে কোন ধরনের বিকৃতি বা ভুল তথ্য বরদাস্ত করা হবে না বললেন অর্থমন্ত্রী। কৃত্রিম বুদ্ধিমত্তা রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর। বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় সরকার কাজ করছে জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। শতাব্দীর সেরা সূর্যগ্রহণের সাক্ষী হল পৃথিবী। এবং ডারউইনে প্রথম ক্রিকেট টেস্টে বাংলাদেশের মুখোমুখি স্বাগতিক অস্ট্রেলিয়া। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুখ আমরা সবাই চাই, কিন্তু সেই সুখের ঠিকানা তো জানা দরকার। সেক্ষেত্রে শ্রোতা বন্ধুরা, এই যে আমাদের সুখের ঠিকানা অনুষ্ঠান, সেটিও শুনতে অনুরোধ করি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের বিশেষ আলোচনা, এবং এই আলোচনার বিষয় হল সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি। ছন্দবদ্ধ দুটো লাইন, এই লাইনের ভেতরে অনেক কথা লুকিয়ে আছে। সেই কথার ব্যাখ্যা বিশ্লেষণে আমাদেরকে আরো অনেক কিছু বুঝিয়ে দেবেন আজকের আলোচ্য বিষয়ের সম্মানিত আলোচক হলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শাহনাজ পারভীন। বিষয় বলেছি, আপনার সঙ্গে পরিচিত হলাম, এবার বরং আমরা প্রশ্ন উত্তরে যেতে চাই। এই যে বলা হচ্ছে সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি, যদি বলি শিশু স্বাস্থ্য বলতে কি বুঝব?
2: বিষয়টি হচ্ছে যে একটি পরিবার তো শুধু বিচ্ছিন্ন কোনো বিষয় নয়, শুধু স্বামী স্ত্রীর বিষয় নয়, এখানে শিশু আছে, এখানে পরিবারকে পরিকল্পনা করার বিষয় আছে। এখন আমাদের দেশে আমরা জানি যে বাল্যবিবাহের হার অনেক বেশি, সেক্ষেত্রে কোনো মেয়ে যদি নেহায়েত বাল্যবিবাহ হয়েই যায় তার, এবং সেই সঙ্গে সে যদি তখন তখনই মা হয়ে যায়, সেটা কিন্তু সেই কিশোরী মায়ের জন্য এবং তার স্বাস্থ্যের জন্য যেরকম হুমকি স্বরূপ, সেরকম তার শিশুটির জন্য সেটা অনেক বড় হুমকি। এছাড়াও দেখা যায় যে কারো ছোট একটি বাচ্চা আছে, তার পরপরই সে যদি আবার গর্ভবতী হয়ে পড়ে, সেটাও দেখা যায় যে কাঙ্ক্ষিত থাকে না। এবং এই দুই ক্ষেত্রেই দেখা যায় যে মায়ের সাথে সাথে শিশুটিও অনেক বেশি ভুক্তভোগী হয়। এই জন্যই আমরা বলছি যে পরিবার পরিকল্পনা পদ্ধতির সাথে শিশু স্বাস্থ্যের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। অর্থাৎ পরিবার পরিকল্পনা পদ্ধতি যদি আমি পরিকল্পিত উপায়ে গ্রহণ করি, তাহলে সেই পরিবারের শিশুর স্বাস্থ্যও ভালো থাকবে।
1: এই পরিবার পরিকল্পনা পদ্ধতির সঙ্গে মাতৃস্বাস্থ্যের কি সম্পর্ক?
2: কিশোরী স্ত্রী যদি মা হয়ে যান, কারণ উনি নিজেই তো তখন বড় হচ্ছেন, বাড়ছেন, ওনার শরীর তখনও বাড়ছে, সেই সময় যদি ওনার শরীরের ভেতরে আরও একটি ভ্রূণ তৈরি হয়, আরও একটি শিশু চলে আসে, তাহলে দেখা যায় ওনার বৃদ্ধি সেটা থেমে যায় এবং ওনার শরীর থেকেই দেখা যায় যে সেই শিশুটি বাড়তে থাকে। এবং উনি যেহেতু নিজেই শারীরিকভাবে এবং সেই সঙ্গে মানসিকভাবে তখনও পরিপক্ক হননি, এবং একটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্ত কিশোরী মায়েরা নিজের যত্নই ঠিক মতো নিতে শেখেনি, সেখানে উনি একজন শিশুর যত্ন কিভাবে নেবেন, শিশুটির বড় হওয়ার জন্য উনি কিভাবে পরিকল্পনা করবেন, সেসব বিষয়ে উনি অনেক ক্ষেত্রেই অবগত থাকেন না। ফলে অনেক সময় দেখা যায় উনি মানসিক অবসাদে ভোগেন এবং সেই সঙ্গে শারীরিক নানা ধরনের জটিলতার উনি সম্মুখীন হন। এছাড়া কোনো মায়ের যদি একটি ছোট বাচ্চা থাকে এবং সেই সময় যদি উনি আরও একটি বাচ্চা নেন, অথবা কারো যদি একাধিক বাচ্চা থাকে এবং উনি যদি ঘন ঘন বাচ্চা নিতে থাকেন, সেটা মায়ের স্বাস্থ্যের উপরে বিরাট ঝুঁকি তৈরি করে। এবং শুধু যে মায়ের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে সেটা না, সেই পরিবারের সুখ শান্তির উপরেও অনেক বড় ধরনের প্রভাব বিস্তার করে। ফলে পরিবার পরিকল্পনার এই পরিকল্পনাগুলো মায়ের স্বাস্থ্যের উপরে গভীরভাবে প্রভাব বিস্তার করে।
1: এই যে প্রথম লাইনে আলোচনা যে বিষয়, তার প্রথম লাইনে বলা হচ্ছে সময় মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, এই সময় মতো এই শব্দটির ব্যাখ্যায় কি বলবেন?
2: দেখুন, যখন কোনো দম্পতি, ছেলে এবং একটি মেয়ের বিয়ে হচ্ছে, তারা যখন দম্পতি হিসেবে সমাজে গ্রহণযোগ্য হচ্ছে, সেই সময় থেকেই তাদের পরিকল্পনা করা উচিত যে তারা কবে সন্তান নিতে চাচ্ছেন, সেই সন্তান যতদিন পর্যন্ত তারা নিতে না চাচ্ছে সেই সময়ের জন্য তাদের একটা পরিকল্পনা তৈরি করা উচিত। যে মেয়েদের 18 বছর বয়সে বিয়ে হলেও 20 বছর বয়সের আগে তাদের সন্তান নেওয়া উচিত না। এবং আরো যে কথাটা আমরা বলি যে দুটো সন্তানের মাঝে কমপক্ষে 3 বছরের বিরতি দেওয়াটা সন্তান এবং মায়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে আমরা সময়গুলো যে পাচ্ছি, 20 বছর বয়সের আগে সন্তান না নেয়া, দুটি সন্তানের মাঝখানে 3 বছরের বিরতি দেয়া, এই সমস্ত বিষয়গুলোর জন্য কিন্তু পরিকল্পনা করতে হয়, এবং এই যে সময় মতো পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো গ্রহণ করতে হয়। উনি যদি আগে থেকেই পরিকল্পনা না করেন, তাহলে কিন্তু উনি সময় মতো পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো গ্রহণ করতে পারবেন না। এর ফলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হয়ে যায়, হঠাৎ করেই দেখা যায় ওনারা অনাকাঙ্ক্ষিতভাবে তাদেরকে নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা আছি সুখের ঠিকানা অনুষ্ঠানে, আর আমাদের সঙ্গে সম্মানিত আলোচক আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শাহনাজ পারভীন। আমাদের মা বোন কিংবা যারাই আছেন, তারা যদি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে চান, কোনো পরামর্শ পেতে চান, সুযোগ সুবিধা পেতে চান, তাহলে হাতের কাছে কোথায় কি সুযোগ সুবিধা আছে পরামর্শ পাবার?
2: আপনারা জানেন আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীরা আছেন, যাদেরকে আমাদের FWA বলি, পরিবার কল্যাণ পরিদর্শিকা। তারা বাড়ি বাড়ি যেয়ে কিন্তু দম্পতিদের চাহিদা মোতাবেক তাদেরকে পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো বিতরণ করে থাকেন, যেগুলো স্বল্প মেয়াদী পদ্ধতি। এছাড়া মধ্যমেয়াদী পদ্ধতিগুলো আমাদের ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত ক্লিনিকগুলো আছে, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে সাধারণত দেখা যায় তারা হাসপাতালই বলে থাকেন, ইউনিয়ন পর্যায়ে যে হাসপাতালগুলো আছে, এছাড়া কমিউনিটি ক্লিনিক যেগুলো আছে এবং স্যাটেলাইট ক্লিনিক যেগুলো আছে, সব জায়গাতেই কিন্তু আমরা এই সমস্ত পদ্ধতির IUD, কন্ডোম, খাবার বড়ি এই সমস্ত বিষয়গুলো বিতরণ করে থাকি। এছাড়াও উপজেলার যে আমাদের হাসপাতাল আছে, সেই হাসপাতাল থেকেও এই সমস্ত পরিবার পরিকল্পনার উপাদানগুলো তাদেরকে বিতরণ করা হয়। আর কেউ যদি মধ্যমেয়াদী পদ্ধতি যেমন IUD, ইনজেক্টেবলস, অথবা দীর্ঘমেয়াদী পদ্ধতি যেমন NSV বা টিউবেকটমি করতে চান, সেজন্য তারা সদর ক্লিনিকগুলো ভিজিট করতে পারেন এবং সেখান থেকে তাদের প্রয়োজন মাফিক পরিবার পরিকল্পনার সেবা গ্রহণ করতে পারেন।
3: এডিস মশাবাহিত ভাইরাস জনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: শ্রোতা বন্ধুরা, সময়ের ইশারায় আমাদের বিদায় নিতে হচ্ছে। সব কথার শেষ এখানেই। আজকের এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি শফিকুল ইসলাম বাহার, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা প্রযোজনায় ছিলেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য

0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ ও এফএম 90 মেগাহার্টজ। শুরু হচ্ছে টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ, সঞ্চালনে এস এম মোরশেদ।
1: প্রিয় শ্রোতা, শুভেচ্ছা জানবেন, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টেকসই উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট বা এসডিজি এর এক একটি লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলি। সে সকল লক্ষ্যমাত্রার বিপরীতে আমাদের যে অর্জন, সে অর্জন নিয়ে আমরা কথা বলি, আমরা আমাদের সাফল্যের কথা বলি, আমরা আমাদের ভবিষ্যৎকর নিয়ে কথা বলি, যাতে আমরা 2030 সনের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন করতে পারি। সেই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো এসডিজি 13, যেখানে ক্লাইমেট অ্যাকশন নিয়ে আমাদের সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত হয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের আজকের অতিথি ডক্টর গোলাম রাব্বানী, পরিচালক সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ডক্টর রাব্বানী, আপনাকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই জানেন যে টেকসই উন্নয়ন অভিষ্ট এটি একটি গ্লোবাল কমিটমেন্ট জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের, এবং প্রত্যেকটি রাষ্ট্র লোকালি তাদের বৈশ্বিক যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির আলোকে কাজ করে যাচ্ছে। আজকে আমরা শুনব যে আসলে জলবায়ু ঝুঁকি নিরসনে বাংলাদেশ সরকার কোন অবস্থানে আছে। প্রথমে যদি আমরা একটু বলি যে আমাদের একটি অন্যতম কমিটমেন্ট হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্স, জলবায়ু সহনশীলতা, যেটাকে আমরা বলি সহনীয়তা গড়ে তোলা, আমরা আসলে কোথায় আছি, আমরা কতটুকু রেজিলিয়েন্ট হতে পারলাম?
2: আমরা আসলে রেজিলিয়েন্ট কতটুকু হলাম এটা পুরোপুরি বুঝতে গেলে আমাদের পেছনের ঘটনাটা আমাদেরকে একটু পর্যবেক্ষণ করা দরকার আছে। যেমন ধরেন 1970 সালে যে সাইক্লোন হয়েছিল সেখানে 300,000 মানুষের উপরে মারা যায় আমাদের সেন্ট্রাল কোস্টে, ভোলা সাইক্লোন হিসেবে যেটাকে আমরা বলি। এরপরে 1991 যখন আরেকটা সাইক্লোন হয় তখন সেখানে মারা যায় প্রায় 138,000। এরপরে 2007 সালে যখন সাইক্লোন সিডর হয় সেখানে 5,000। এরপরে 2009 সালে যখন সাইক্লোন আইলা হয় সেখানে 3,000-এর নিচে। তো এখন এর ইন্ডিকেশনটা হচ্ছে যে আমরা সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম এবং অন্যান্য সরকারি বেসরকারি যেই প্রোগ্রামগুলো আমরা বাস্তবায়ন করেছি সেখানে আমরা সক্ষম হয়েছি এই ডেথ পেনাল্টিটা কমানো এবং ডেথ কমানো। কাজে এইটা একটা রেজিলিয়েন্সের একটা অন্যতম সূচক হিসেবে আমরা ধরে নিতে পারি। এর বাইরেও আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিপদাপন্ন এলাকাগুলোতে আমরা মানুষদেরকে বিভিন্ন রকমের সহায়তা বা সার্ভিস দিয়ে তাদেরকে রেজিলিয়েন্ট করার চেষ্টা করেছি। আমি আরেকটা উদাহরণ দেই, যেমন বাংলাদেশে বহু কৃষক লবণাক্ততার কারণে, বন্যার কারণে, খরার কারণে তারা ফসল চাষাবাদ করতে পারতো না, কারণ তাদের কাছে সেই ভ্যারাইটিগুলো ছিল না। এখন যেমন ধরেন আমাদের স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি রয়েছে, আমাদের ড্রাউট টলারেন্ট ভ্যারাইটি রয়েছে, আমাদের সাবমার্জেন্স টলারেন্ট ভ্যারাইটি রয়েছে, তারপরে আর্লি ভ্যারাইটি রয়েছে। এগুলো আমাদের বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, এই প্রতিষ্ঠানগুলো এই ক্লাইমেট টলারেন্ট ভ্যারাইটি দিয়েছে, আবিষ্কার করেছে, যেগুলো মানুষ অন্তত বা কৃষকরা অন্তত চাষাবাদ করতে পারছে। ঠিক একই রকমভাবে অন্যান্য সেক্টরেও আমাদের নানা সার্ভিস দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে আমরা রেজিলিয়েন্স হয়তো পুরোপুরি এখনও পর্যাপ্তভাবে আমরা রেজিলিয়েন্ট হতে পারিনি, এখনো অনেক জায়গায় চ্যালেঞ্জ আছে, কিন্তু আগের তুলনায় আমরা কিছুটা হলেও রেজিলিয়েন্ট আছি।
1: আপনি ঠিকই বলেছেন, আসলে জলবায়ু ঝুঁকির কারণে আমাদের যে খাদ্য নিরাপত্তাহীনতা যে ঝুঁকি ছিল, ক্লাইমেট রেজিলিয়েন্ট প্রোডাকশনের কারণে আমরা জলবায়ু সহনশীল যে ধান আমরা প্রোডাকশন করতে পারছি এবং আমাদের কমিউনিটি সেটার সাথে অ্যাডাপ্ট করেছে, এবং ডেফিনেটলি এটি একটি সফল, এবং আমাদের কৃষকরাও নতুন এই ধরনের ভ্যারাইটির সাথে তারা পরিচিত হয়েছেন এবং তারা কাজ করছেন। আপনি যেহেতু আন্তর্জাতিক পর্যায়ে নেগোসিয়েশন প্রসেসেও কাজ করেন, জলবায়ু ঝুঁকি নিয়ে কাজ করেন বোথ ন্যাশনালি এবং গ্লোবালি, আপনার কাছে একটু জানতে চাই যে আসলে এই যে জলবায়ু অর্থায়ন, এই ক্ষেত্রে আমাদের বর্তমান অবস্থানটি কোথায়, বর্তমান চিত্রটি বা কেমন?
2: আমরা পুরো ক্লাইমেট ফাইন্যান্সিং বা জলবায়ু তহবিল, জলবায়ু অর্থায়নকে যদি বিশ্লেষণ করি, আমরা দুইটা মেইন সোর্স আছে, একটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল সোর্স আর একটা হচ্ছে আমাদের ডোমেস্টিক সোর্স। ইন্টারন্যাশনাল সোর্স থেকে আমি যদি 2005 সালকে আমরা বেসলাইন ধরি, যেই বছরে আমরা ন্যাশনাল অ্যাডাপটেশন প্রোগ্রামস অফ অ্যাকশন প্রিপেয়ার করেছিলাম এবং সেটা সাবমিট করা হয়েছিল ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ ওদের দপ্তরে। সেইটাকে থেকে আজ পর্যন্ত গত 21 বছরে আমরা এখন পর্যন্ত এক্সটার্নাল সোর্স থেকে $1 billion পাইনি। তারপরেও যা পেয়েছি, যেমন গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে আমরা অলরেডি 9-10 প্রজেক্ট পেয়েছি গত 10 বছরে, এবং এর বেশিরভাগই হচ্ছে আমাদের লোন করা টাকা, আমরা গ্র্যান্ট পাইনি, যদিও আমাদের গ্র্যান্ট পাওয়ার অধিকার আছে মোস্ট ভালনারেবল, ওয়ান অব দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রি হিসেবে। এরপরে যদি আমরা ডোমেস্টিক সোর্স থেকে আসি, আপনি দেখে থাকবেন যে বর্তমানে নতুন সরকার 2010 থেকে এই পর্যন্ত পুরো হিস্ট্রি ব্রেক করে আমাদের নতুন অ্যালোকেশন দিয়েছে, যেটা গত বছরের তুলনায় প্রায় 25% বেশি অ্যালোকেশন দিয়েছে, যাতে এই টাকাটা আমরা 25টা মন্ত্রণালয়ের মাধ্যমে এবং তাদের অ্যাসোসিয়েটেড যে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যেন বাস্তবায়ন করতে পারে। অর্থায়নের ক্ষেত্রে এটা সত্য যে আমরা পর্যাপ্ত অর্থায়ন করতে পারছি না, কারণটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বলছে আমাদের বছরে $8.5 billion লাগবে অ্যাডাপ্টেশন করার জন্য। আবার অন্যদিকে আমরা যদি এনডিসি দেখি, সেটা বলছে যে এনডিসি মানে হচ্ছে ন্যাশনাল ডিটারমিন কন্ট্রিবিউশন, আমরা মিটিগেশন অ্যাকশন যদি বাস্তবায়ন করতে চাই আমাদের বছরে দরকার হচ্ছে $11.6 billion। সেই অনুসারে আমাদের প্রাপ্তি ডোমেস্টিক সোর্স এবং ইন্টারন্যাশনাল সোর্স এক্সটার্নাল সোর্স এখান থেকে আমাদের প্রাপ্তি হচ্ছে 1/4 না, সেই অর্থে দুটো মিলিয়ে, কাজেই আমাদের পর্যাপ্ত না, আমরা পাচ্ছি কিছু বাট এটা পর্যাপ্ত না।
1: আমরা যদি আর একটু ইলিবরেটলি আপনার কাছে জানতে চাই যে আসলে আমরা এই যে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা এটাকে আমাদের মূলধারার নীতি পরিকল্পনায় আমরা কিভাবে আনতে পেরেছি।
2: আমরা এখানে যদি পলিসি আর্কিটেকচারের কথা বলি, তাহলে আমরা এটা অবশ্যই বলতে পারি যে আমাদের জলবায়ু পরিবর্তনকে মোকাবেলা করার জন্য আমাদের 2-3 স্ট্র্যাটেজি দরকার হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাডাপ্টেশন স্ট্র্যাটেজি, আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আমরা প্রিপেয়ার করেছি 2022 এবং এর পরবর্তীতে আমাদের ন্যাশনাল ডিটারমিন কন্ট্রিবিউশন 2025 আমরা প্রিপেয়ার করেছি, যেটা দিয়ে মিটিগেশন
1: এনডিসি থ্রি
2: যেটা অ্যাবসলুটলি। এর পরবর্তীতে আমরা বর্তমান সরকার আমাদের লস এন্ড ড্যামেজ যেটা আমাদের থার্ড স্ট্র্যাটেজি, অ্যাডাপ্টেশন মিটিগেশন করার পরেও কিছু রিস্ক রেসিডুয়াল রিস্ক হিসেবে থেকে যায় যেগুলো আমাদের বাস্তবায়ন করার প্রয়োজন রয়েছে, এবং সেটাকে আমরা সোশ্যাল প্রোটেকশনটাকে আমরা এটাকে ফোকাস করছি। এবং আপনি জানেন যে বর্তমান সরকার সোশ্যাল প্রোটেকশনকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছে এবং এই ক্লাইমেট বাজেটের যে বাজেটটা অ্যালোকেট করা হয়েছে তার একটা বড় অংশ হচ্ছে আমাদের সোশ্যাল প্রোটেকশনে, এবং শুধু বড় অংশ না, 1 পিলার যেটা সেখানে 42% উপরে রাখা হয়েছে টোটাল বাজেটের সোশ্যাল প্রোটেকশনে। কাজে লস এন্ড ড্যামেজ এবং মিটিগেশন এবং অ্যাডাপ্টেশন এই তিনটা ক্ষেত্রে আমরা পলিসি আর্কিটেকচারে আমাদের এই মুহূর্তে দুর্বলতা নাই। যেই দুর্বলতাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের মেইন স্ট্রিমিং এর 2-3 পিলার যেমন আমাদের করতে হবে। আমরা যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, তার 1 হচ্ছে আমাদের অ্যাডাপ্টেশন গাইডলাইনটা আমাদের করতে হবে প্রত্যেকটা সেক্টরে, যাতে আমরা যতই অ্যালোকেট করি সেটা যেন বাস্তবসম্মত উপায়ে সঠিকভাবে ব্যবহার হয়, 1। 2 হচ্ছে আমাদের সেক্টরগুলো তো ডিফারেন্ট, যেভাবে ক্লাইমেট চেঞ্জ এগ্রিকালচার সেক্টরকে এফেক্ট করবে সেইভাবে তো হেলথকে এফেক্ট করবে না,
1: ফিশারিজকে করবে না।
2: এক একটা সেক্টর এক এক রকম ভাবে ইম্প্যাক্টেড হবে। কাজেই আমাদের এই ক্লাইমেট চেঞ্জ রিস্ক স্ক্রিনিংটা প্রত্যেকটা মন্ত্রণালয়ের, এই যে 25টা মন্ত্রণালয়ের কথা বললাম, প্রত্যেকটা মন্ত্রণালয়ের এই রিস্ক স্ক্রিনিং সেপারেটলি থাকতে হবে, থাকা উচিত। 3 হচ্ছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের বা প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা মিনিমাম ক্লাইমেট স্ট্যান্ডার্ড থাকা উচিত, যে আমি যখন একটা প্রকল্প হাতে নিব সেই প্রকল্পটা আমি কিভাবে 2030 ক্লাইমেট চেঞ্জকে মোকাবেলা করবে, এটা কিভাবে সম্ভব, ওই 2030 50-40 যে ক্লাইমেট প্রজেকশন আছে সেইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করতে পারি আমাদের প্ল্যানিং প্রসেসে, তাহলে এই মিনিমাম ক্লাইমেট স্ট্যান্ডার্ডটা অ্যাড্রেস করা সম্ভব হবে। কাজেই এই গ্যাপটা আমাদেরকে হয়তো আরো ফোকাস করা দরকার আছে।
1: জি, আমাদের আরেকটা কমিটমেন্ট হচ্ছে ক্লাইমেট এডুকেশন, এটা যদি আমরা আসলে আমাদের অ্যাচিভমেন্টটা কি, আমরা কোথায় আছি যদি একটু বলেন।
2: আপনি ইতিমধ্যে জেনে থাকবেন যে আমাদের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি না হলেও ইউনিভার্সিটি অফ, আমি উদাহরণ সহকারে বলতে পারি, ইউনিভার্সিটি অফ ঢাকা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে বরিশাল ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, সিলেট ইউনিভার্সিটি, সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি, যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলো অলরেডি 2000 সালের পরপর এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট ওপেন করেছে এবং সেই ডিপার্টমেন্টে আমরা দেখছি যে ওখানে মেজর কোর্স বা কোর কোর্স হিসেবে ক্লাইমেট চেঞ্জ রাখছে। আমি উদাহরণ দিয়ে বলতে পারি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারা ওখানে ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট নামে একটা কোর্স করেছে। ব্র্যাক ইউনিভার্সিটি ফর এক্সাম্পল আমরা মাস্টার্স ইন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন এটা নিয়ে আমরা কাজ করছি, অচিরেই এটা চালু করার চেষ্টা হচ্ছে এবং কোস্টাল রেজিলিয়েন্স নিয়েও আমাদের মাস্টার্স প্রোগ্রাম চালু হওয়ার চেষ্টা হচ্ছে, পলিউশন কন্ট্রোল নিয়ে আমাদের মাস্টার্স কোর্স প্রোগ্রাম চালু হওয়ার চেষ্টা হচ্ছে। কাজেই টার্সিয়ারি পর্যায়ে আমাদের ক্লাইমেট চেঞ্জ এডুকেশন কিছুটা হলেও ঢুকেছে, আরো ইম্প্রুভ করার দরকার আছে। কিন্তু যেটা আপনাকে এই মুহূর্তে বলতে চাই, ক্লাইমেট চেঞ্জকে এখন আমাদের প্রাইমারি সেকেন্ডারি স্কুল ক্লাসরুমে নিয়ে আসতে হবে ভালোভাবে পর্যাপ্তভাবে, যেন এই জেনারেশনও যেন ভবিষ্যৎ
3: ক্লাইমেট রেজিলিয়েন্ট জেনারেশন হিসেবে আপনি ঠিকই বলেছেন। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্লাইমেট ডিপ্লোমেসি বা জলবায়ু কূটনীতি। আপনি জানেন যে আমাদের সরকারের একটা বড় প্রতিনিধি দল প্রতি বছর জলবায়ু সম্মেলন যেটাকে আমরা কপ বলি সেখানে যায় এবং একই সাথে বেশ কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও বলি আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বলি তাদেরও কিন্তু খুব ভিজিবল পার্টিসিপেশন থাকে কপে আর কি। তো আমরা একটু আপনার কাছে যে কপ এবং অন্যান্য ইন্টারন্যাশনাল ফোরামগুলোতে বাংলাদেশের নেগোসিয়েশন ক্যাপাসিটি, বাংলাদেশের উপস্থিতি এবং সার্বিকভাবে জলবায়ু কূটনীতিতে আমরা কোথায় আছি এই বিষয়টি একটু জানতে চাই।
2: জলবায়ু কূটনীতিতে আপনারা জানেন, আমাদের হয়তো শ্রোতাবৃন্দ সবাই জানে যে প্রতি বছরে আমাদের নভেম্বর ডিসেম্বরে আমরা জলবায়ু কূটনীতির একটা কনফারেন্স করে থাকি এবং সেখানে প্রত্যেকটা দেশ যারা UNFCCC-র মেম্বার কান্ট্রি তারা সেখানে পার্টিসিপেট করে এবং সেখানে চেষ্টা করে তাদের যেই প্রস্তাবনাগুলো আছে সেগুলো দেওয়ার জন্য। এবং সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের দু একটা প্রায়োরিটির কথা আমি জাস্ট বলে শেষ করতে চাই। সেটা হচ্ছে যে এক নম্বর, যেটা আমরা একসময় অনেক আলোচনা করতাম, ডিবেট করতাম আমাদের পলিসি নিয়ে, এখন আমাদের পলিসি আর্কিটেকচার ভেরি স্ট্রং। এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে পলিসি ইনটু অ্যাকশন। এই অ্যাকশনে যেতে গেলে আমাদের তো ক্লাইমেট ফাইন্যান্সের প্রয়োজন আছে। কাজেই বাংলাদেশের COP31 যেটা প্রায়োরিটি হবে পুরো ডেলিগেশনে, সেটা হচ্ছে যে আমরা সামগ্রিকভাবে ক্লাইমেট ফাইন্যান্স অ্যাক্সেস কতটা ইজি করতে পারি, কতটা স্কেল করতে পারি এবং কতটা বাস্তবায়নযোগ্য করতে পারি, এটা হবে আমাদের এক নম্বর প্রায়োরিটি। দুই নম্বর হচ্ছে আমাদের গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশন এবং এর সংশ্লিষ্ট যেই অ্যাডাপ্টেশন রিলেটেড যেই আলোচনার বিল্ডিং ব্লকগুলো আছে সেগুলোতে আমাদের কন্ট্রিবিউশন করা এবং আমাদের প্রায়োরিটি তাদেরকে জানানো। আমাদের ইন্ডিকেটরগুলো 59 ইন্ডিকেটর অ্যাপ্রুভ হয়েছে লাস্ট কপে, যদি আমরা প্রস্তাবনায় ছিল 100 ইন্ডিকেটর, আগামী দুই বছরের মধ্যে এই 100 ইন্ডিকেটরের বিষয়টা বা গ্লোবাল গোল অন অ্যাডাপ্টেশনের ইন্ডিকেটরগুলো আমাদের ফাইনালাইজ হবে, বাংলাদেশের অবস্থান সেখানেও থাকবে। বাট আমাদের প্রায়োরিটি যেটা ডিসকাশনে আসবে, কেন এটা আনলাম, সেটা হচ্ছে যে আমরা সবসময় বলে এসেছি, বাংলাদেশ সরকার থেকে বলে এসেছি যে আমরা আমাদের ব্যালেন্স অ্যালোকেশন থাকা উচিত অ্যাডাপ্টেশনে। কাজে ওই 1.3 ট্রিলিয়ন আর হচ্ছে 300 বিলিয়ন বাই 2035 যেটাই হোক না কেন, আমাদের অ্যালোকেশনটা যেন ব্যালেন্সড অ্যালোকেশন হয় ফর অ্যাডাপ্টেশন, এটা হবে আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রায়োরিটি।
3: আমরা আশা করছি যে আগামী COP31 যেটা তুরস্কতে হতে যাচ্ছে সেখানে বাংলাদেশের যারা যাবেন তারা জলবায়ু কূটনীতিতে খুব এফেক্টিভলি কাজ করবেন এবং আমরা আশা করব যে আমাদের দেশের মানুষের জলবায়ু ঝুঁকি নিরসনে আমরা সরকারের নানাবিধ উদ্যোগের কারণে আমরা ঝুঁকি নিরসনে আরো কয়েকটি ধাপ এগিয়ে যাব এবং সার্বিকভাবে 2030 সনের মধ্যে আমাদের যে গ্লোবাল কমিটমেন্ট সেই কমিটমেন্ট অর্জনে আমরা সক্ষম হব। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ডক্টর রাব্বানি অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে এসে আপনি জলবায়ু ক্লাইমেট অ্যাকশন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। আমরা আশা করছি যে যারা অনুষ্ঠান শুনছেন আমাদের প্রিয় শ্রোতারা তারা এই বিষয়ে বেশ কিছু নতুন তথ্য জানতে পেরেছেন। প্রিয় শ্রোতা, আমরা আমাদের আগামী পর্বে টেকসই উন্নয়ন অভিষ্টের অন্য কোনো লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলব, সেদিন আমাদের সাথে যোগ দিবেন নতুন কোনো অতিথি, সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য নিরন্তর শুভেচ্ছা।
0: এতক্ষণ শুনলেন টেকসই উন্নয়ন বিষয়ক আলোচনা অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ। আজকের বিষয় ছিল SDG 13, জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলার জন্য জরুরি পদক্ষেপ নিন। সঞ্চালনে ছিলেন এসএম মোর্শেদ, অনুষ্ঠান সম্পাদনায় আবুল কালাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ।
4: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির।

শ্রোতা বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লিখিত চিঠি নিয়ে বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান চির উন্নত মমশিরে স্বাগত জানাচ্ছি আমি টিটো মুন্সি। এবার আমি 1334 সালের ভাদ্র সংখ্যা নওরোজ পত্রিকায় নজরুল ইসলামের নিকট লিখিত অধ্যক্ষ ইব্রাহিম খার একখানি পত্র প্রকাশিত হয়েছিল সেই চিঠির উত্তরে 1334 সালের পৌষ সংখ্যা সওগাতে নজরুলের এই পত্রখানি প্রকাশিত হয়। এই পত্রটি পাঠ করছি। শ্রদ্ধেয় প্রিন্সিপাল ইব্রাহিম খান সাহেব, আমাদের 80 বছরে নাকি স্রষ্টা ব্রহ্মার একদিন। আমি অত বড় স্রষ্টা না হলেও স্রষ্টা তো বটেই, তা আমার সে সৃষ্টির পরিসর যত ক্ষুদ্রই হোক। কাজেই আমারও একটা দিন অন্তত 3 বছরের কম যে নয়, তা অন্য কেউ বিশ্বাস করুক চাই না করুক, আপনি নিশ্চয়ই করবেন। আপনার 1925 সালের লেখা চিঠির উত্তর দিচ্ছি 1927 সালের, আয়ু যখন ফুরিয়ে এসেছে তখন। এমনও হতে পারে 1927-এর সাথে সাথে হয়তোবা আমারও আয়ু ফুরিয়ে এসেছে, তাই আমিও আমার অজ্ঞাতে কোনো অনির্দেশের ইঙ্গিতে আমার শেষ বলা বলে যাচ্ছি আপনার চিঠির উত্তর দেওয়ার সুযোগে। কেননা আমি এই 3 বছরের মধ্যে কারুর চিঠির উত্তর দিয়েছি, এত বড় বদনাম আমার শত্রুতেও দিতে পারবে না, বন্ধুরা তো নয়। অবশ্য আয়ু আমার ফুরিয়ে এসেছে এ সুসংবাদটা উপভোগ করবার মতো সৎসাহস আমার নেই, বিশ্বাসও হয়তো করিনি। কিন্তু আমারই স্বজাতি অর্থাৎ কবি জাতীয় অনেকেই এ বিশ্বাস করেন, এবং আমিও যাতে বিশ্বাস করি তার জন্যে অর্থ ও সামর্থ্য ব্যয় যথেষ্ট পরিমাণেই করছেন। কিন্তু আমার শরীরের দিকে তাকিয়ে তাঁরা যে নিঃশ্বাস মোচন করেন তা হ্রস্ব নয়, এবং সে নিঃশ্বাস বিশ্বাসীরও নয়। হতভাগা আমি তাদের এই আমার প্রতি অতি মনোযোগ নাকি প্রসন্ন চিত্তে গ্রহণ করতে পারিনি, মন্দ লোকে এমন অভিযোগও করেছে তাঁদের দরবারে। লোকে বললেও আমি মনে করতে ব্যথা পাই যে তাঁরা আমার শত্রু, কারণ একদিন তাঁরাই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিলেন। আজ যদি তাঁরা সত্য সত্যই আমার মৃত্যু কামনা করেন, তবে তো আমার মঙ্গলের জন্যই, এ আমি আমার সকল হৃদয় দিয়ে বিশ্বাস করি। আমি আজও মানুষের প্রতি আস্থা হারাইনি, তাদের হাতের আঘাত যত বড় এবং যত বেশি পাই। মানুষের মুখ উল্টে গেলে ভূত হয়, বা ভূত হলে তার মুখ উল্টে যায়, কিন্তু মানুষের হৃদয় উল্টে গেলে সে যে ভূতের চেয়েও কত ভীষণ ও প্রতিহিংসাপরায়ণ হিংস্র হয়ে ওঠে তাও আমি ভালো করেই জানি। তবু আমি মানুষকে শ্রদ্ধা করি, ভালোবাসি। স্রষ্টাকে আমি দেখিনি, কিন্তু মানুষকে দেখেছি। এই ধুলি মাখা পাপ লিপ্ত অসহায় দুঃখী মানুষই একদিন বিশ্ব নিয়ন্ত্রিত করবে, চির রহস্যের অবগুণ্ঠন মোচন করবে, এই ধুলোর নিচে স্বর্গ টেনে আনবে, এ আমি মনে প্রাণে বিশ্বাস করি। সকল ব্যথিতের ব্যথায় সকল অসহায়ের অশ্রুজলে আমি আমাকে অনুভব করি, এ আমি একটুও বাড়িয়ে বলছিনি। এ ব্যথিতের অশ্রুজলের মুকুরে যেন আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাই, কিছু করতে যদি নাই পারি ওদের সাথে প্রাণ ভরে যেন কাঁদতে পাই। কিন্তু এ তো আপনার চিঠির উত্তর হচ্ছে না। দেখুন, চিঠি না লিখতে লিখতে চিঠি লেখার কায়দাটা গেছে ভুলে, তাতে করে কিন্তু লাভ হয়েছে অনেক। যদিও চোখ কান বুঝে উত্তর দিয়ে ফেলি কারোর চিঠির, সে উত্তর পড়ে তাঁর প্রত্যুত্তর দেবার মতো উৎসাহ বা প্রবৃত্তির ইতি ওইখানেই হয়ে যায়, কেননা সেটা তার চিঠির উত্তর ছাড়া আর সব কিছুই হয়। এ বিষয়ে ভুক্তভোগীর সাক্ষ্য নিতে পারেন। সুতরাং এটাও যদি আপনার চিঠির উত্তর না হয়ে আর কিছু হয়, তবে সেটা আপনার অদৃষ্টের দোষ নয়, আমার হাতের অখ্যাতি। আমাদের দেখা না হলেও সোনার ত্রুটি কোনো পক্ষ থেকেই ঘটেনি দেখছি। আপনাকে চিনি আপনি আমায় যতটুকু চেনেন তার চেয়েও বেশি করে, কিন্তু জানতে যে আজও পারলাম না তার জন্য অভিযোগ আমার অদৃষ্টকে ছাড়া আর কাকে করব বলুন। এতদিন ধরে বাংলার এত জায়গায় ঘুরেও যখন আপনার সঙ্গে দেখা হলো না, তখন আর যে হবে সে আশা রাখিনি। বিশেষ করে আজ যখন ক্রমেই নিজেকে জানা শোনার আড়ালে
টেনে নিয়ে যাচ্ছি, কিন্তু এ ভালোই হয়েছে অন্তত আপনার দিক থেকে। আমার দিকের ক্ষতিটাকে আমি সইতে পারবো এই আনন্দে যে আপনার এত শ্রদ্ধা অপাত্রে অর্পিত হয়েছে বলে দুঃখ করবার সুযোগ আপনাকে দিলাম না। এ আমার বিনয় নয়, আমি নিজে অনুভব করেছি যে আমায় শুনে যারা শ্রদ্ধা করেছেন দেখে তারা তাদের সে শ্রদ্ধা নিয়ে বিব্রত হয়ে পড়েছেন। তাই আমি অন্তরে অন্তরে প্রার্থনা করছি, কাছ থেকে যাঁদের কেবল ব্যথাই দিলাম, দূরে গিয়ে অন্তত তাঁদের সে দুঃখ ভুলবার অবসর যদি না দেই তবে মানুষের প্রতি আমার ভালোবাসা সত্য নয়। তাছাড়া নৈকট্যের একটা নিষ্ঠুরতা আছে, চাঁদের জ্যোৎস্নায় কলঙ্ক নেই কিন্তু চাঁদে কলঙ্ক আছে। দূরে থেকে চাঁদ চক্ষু জোড়ায় কিন্তু মৃত চন্দ্রলোকে গিয়ে কেউ খুশি হয়ে উঠবেন বলে মনে হয় না। বাতায়ন দিয়ে যে সূর্যালোক ঘরে আসে তা আলো দেয় কিন্তু চোখে দেখার সূর্য দগ্ধ করে। চন্দ্র সূর্যকে আমি নমস্কার করি কিন্তু তাঁদের পৃথিবী দর্শনের কথা শুনলে আতঙ্কিত হয়ে উঠি। ভালোই হয়েছে ভাই, কাছে গেলে হয়তো আমার কলঙ্কটাই বড় হয়ে দেখা দিত। তারপর শ্রদ্ধার কথা, ওদিক দিয়ে আপনার জিতে যাবার কোনো আশা নেই বন্ধু। শ্রদ্ধা যদি ওজন করা যেত তাহলে আমাদের দেশের একজন প্রবীণ সম্পাদক, যিনি মানুষের দোষগুণ বানিয়ার মতো করে কড়ায় গণ্ডায় ওজন করতে সিদ্ধহস্ত, তাঁর কাছে গিয়েই এর চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যেত। গ্রহের ফেরে তার কাঁচি পাকিকে ওজনের ফের আমার পক্ষে কোনোদিনই অনুকূল নয়, তা সত্ত্বেও আপনি হারতেন এ আমি জোর করে বলতে পারি। হঠাৎ মুদির প্রসঙ্গটা এসে পড়বার কারণ আছে বন্ধু। জানেন তো আমরা কানাকড়ির খরিদ্দার, কাজেই ওজনে এতটুকু কম হলে দেখলে প্রাণটা ছ্যাক করে ওঠে। মুদিওয়ালার হতে লাভ কতটুকু জানি নে, কিন্তু আমাদের ক্ষতির পরিমাণ আমরা ছাড়া কেউ বুঝবে না, মুদিওয়ালা তো নয়ই। তবু মুদিওয়ালাকে চুল দাড়ি ধরতে দেখলে একটু ভরসা হয় যে চোখের সামনে অতটা ঠকাতে তার বাঁধবে। কিন্তু তার পাঁচশিকে মাইনের নোংরা চাকরগুলো যদি দাঁড়ি পাল্লার মালিক হয়ে বসে তখন আর কোনো আশা থাকে না। আগেই বলেছি আমরা দরিদ্র খরিদ্দার, থাকতো বড় বড় মিয়াদের মতো সহায় সম্বল তাহলে অভিযোগ করতাম না। পায়া ভারী লোকের ভারী সুবিধে, তা সে পায়া ভারী পায়ে ফাইলেরিয়া গোদ হয়েই হোক বা ভারগুনেই হোক, এদের তুলতে হয় কাঁধে করে আর কাছে যেতে হয় মাথাটা ভুঁই সমান নিচু করে। ব্যবসা যারা বোঝে তারা অন্য দোকানের বড় খদ্দেরকে হিংসা ও তজ্জনিত ঘৃণা যতই করুক তাকে নিজেদের দোকানে ভিড়াতে, তার দোকানের সবটুকু তেল তার ভারী পায়ে খরচ করতে তার এতটুকু বাধে না। দরকার হলে তার পুত্র ছোটে তেলের টিন ঘাড়ে করে সাঁতরে পার হয় রূপনারায়ণ নদ, তার ভারী পায়ে ঢালে তেল, সে পা যতই কেন ঘানি গাছের মতো অবিচলিত থাক, সাথে সে ভাঁড় ও স্তুতি গাইয়ে নিয়ে যেতেও ভোলে না। যাক, এখন এসব বাজে কথা, অনেক কথার উত্তর দিতে হবে। শ্রোতা বন্ধুরা, নজরুলের চিঠি নিয়ে আজকের এই আয়োজন এ পর্যন্তই। আগামী পর্বে আবার কথা হবে, শোনা হবে।

0: এতক্ষণ প্রচারিত হল নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির। আজ শুনলেন চিঠির প্রথম অংশ। চিঠির দ্বিতীয় অংশটি প্রচারিত হবে আগামী পর্বে। অনুষ্ঠানটির সম্পাদনায় ছিলেন মাহমুদ রেজা, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, প্রযোজনায় ডক্টর শায়লা আক্তার।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটি ঘোষণা, শ্রোতা বন্ধুরা, আজ 13 আগস্ট বৃহস্পতিবার বেলা 2:20 শুনবেন SBC ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই। এবারের বিষয়ে প্রসব পরবর্তী বিষণ্নতা। আলোচক ডাক্তার জিনাত দে লায়লা, মনোরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। ডাক্তার সুমাইয়া বিনতে জলিল, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ঢাকা। সঞ্চালনে থাকবেন ডাক্তার রেজাউল আলম খান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করবেন ডক্টর শায়লা আক্তার। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ফোন করুন। ফোন নম্বর 02-44-81-32-62, 02-44-81-32-60, 02-44-81-32-70, 02-44-81-32-79। ফোন নম্বরগুলো আবারও বলছি, 02-44-81-32-68, 02-44-81-32-69, 02-44-81-32-70, 02-44-81-32-77, 02-44-81-32-78 এবং 02-44-81-32-79। এছাড়াও অনুষ্ঠান আপনারা ভিডিও সহ শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার ঢাকা থেকে। ঘোষণাটি শুনলেন।

0: বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। পাহাড়ের ঢালে অবৈধভাবে কিংবা অপরিকল্পিতভাবে ভারী স্থাপনা নির্মাণ, রাস্তা তৈরি বা ইটের ভাটা নির্মাণ থেকে বিরত থাকুন, পরিবেশের সৌন্দর্য রক্ষা করুন এবং ভূমিধস থেকে বাঁচুন। মনে রাখবেন, ভূমিধসে অনেক মানুষের প্রাণহানি ঘটে এবং অনেক সম্পদ নষ্ট হয়। তাই আসুন আমরা সবাই ভূমিধস বিষয়ে সচেতন হই, অন্যকেও সচেতন করি।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: Meath has said the government has been giving all-out efforts to tackle the ongoing gas and electricity crisis. He said this to journalists at the Secretariat yesterday. Expressing regret over the severe public sufferings, the State Minister said the situation had become complicated as LNG could not be unloaded at Summit Terminal due to adverse weather and Accelerate Energy Terminal could not operate at full capacity. The State Minister said it is not possible to increase domestic gas production overnight as it is a long-term issue. This is Bangladesh Beta giving the news. The UK and Europe have enjoyed their most dramatic solar eclipse for nearly 30 years, with millions thought to have witnessed the once-in-a-generation event. Those watching the astronomical phenomenon from the UK were treated to a partial eclipse, which peaked shortly after local time at 7 p.m, when most saw more than 90% of the sun covered by the moon. However, parts of Greenland, Iceland and Spain experienced the complete darkness and the spectacle of a total eclipse. Large crowds at viewing sites across the UK and Europe reacted with gasps and cheers, with astronomy enthusiasts saying it served as a reminder of how amazing the universe is. The path of the total eclipse began at the northern tip of Siberia in Russia, far away from crowds and telescopes. Nevertheless, it soon began curving around the Arctic Ocean, arriving in Iceland in the early evening, before sweeping southwards to treat the UK to part of its wonder. Pakistani Foreign Ministry has said the country is working to bring the US and Iran to the negotiating table and prevent efforts to undermine this peace process, as the 60-day Memorandum of Understanding MOU deadline is set to expire on Sunday next. Pakistani Interior Minister Mohsin Naqvi has visited Tehran for discussions with Iranian officials as part of mediation efforts to halt the US-Israel and Iran war and unblock the Strait of Hormuz. US President Donald Trump said the situation with Iran is going fine, telling reporters at Joint Base Andrews that US forces are in total control of the Strait of Hormuz. Meanwhile, the Persian Gulf Strait Authority has rejected Donald Trump's claim that the U.S. fully controls the Strait of Hormuz. In addition, the Israeli army carried out its first airstrike on Gaza in more than a week, while also carrying out bombings and demolitions in southern Lebanon, despite ceasefires in effect in both places. Cricket and host Australia were 52-42 against Bangladesh in the first test match of the two-match series at Darwin when reports last came in. Australia won the toss and decided to bat first. The second and last test between them will be held on 22nd August at 6 a.m. Bangladesh time at Mackay. More on cricket. Hosts Bangladesh under-23 cricket team beat visiting Malaysia by 153 in the first ODI of three-match series at Bosundhara Sports Complex in Dhaka. The second and the third and last ODI between them will be held tomorrow and Sunday next, respectively, at the same venue. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over North Bay and adjoining West Bengal Bangladesh coast. It is likely to intensify. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of the country. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to vest local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valley till 1 this afternoon says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Borishal, Potuakhali, Noakhali, Kumilla, and Chattogram. River ports in these areas are to vest cautionary signal number 1. And now to end the news, the headlines once again. Nomination papers for presidential election will be submitted today. Government will not allow any distortion or misinformation in official statistics, says Finance Minister. Youth are main driving force of new civilization in era of rapidly changing technology, comments Information and Broadcasting Minister. Commerce Minister calls for developing Bangladesh as a global halal hub. Government is working to address power situation, informs State Minister for Power, Energy and Mineral Resources. Once in a generation, solar eclipse owes millions in UK and Europe. And Australia are now facing Bangladesh in the first test at Darwin. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: Bangladesh, Beta Dhaka.
2: বৌমা,
3: জি আব্বা,
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহ তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেখো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুমতাসি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুমতাস তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই।
4: সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমার খোটা দিও না আব্বা। এমন বাটপার জামাই কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইরা দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার বরদান ছাড়াইত।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা এসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আসি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরে যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা আপনি তো দেখছেন বাবুরে, কোন লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ। শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জোরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগের কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব। অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছায় দিত বাবা।
2: হ্যাঁ।
1: বাংলাদেশ বেতার ঢাকা আবহাওয়ার সতর্কবার্তা।
5: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
6: বাংলাদেশ বেতার ঢাকা, আমন্ত্রণ পল্লীগীতির আয়োজনে। পল্লীগীতির প্রথম শিল্পী রথীন্দ্রনাথ রায়, গানের কথা সাজিয়েছেন ও শুরু করেছেন হরলাল রায়।

পল্লিকিতের আয়োজন এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: সকালের জানালায় ঝুলে আছে ভেজা আলোর পর্দা, দূরের আকাশ যেন আকাশ নীলের উপর ধূসর জলরং। শ্রাবণ মেঘ ধীরে ধীরে ঘাসের গন্ধ মেখে নামছে, বাতাসে কে যেন খুলে দিয়েছে পুরনো স্মৃতির সিন্দুক। পাতার ফাঁকে ফাঁকে নিঃশব্দ হাওয়া মৃদু বাঁশি বাজায়, বিদ্যুৎ ক্ষণিকের সাদা সারস হয়ে উড়ে যায়। আজ আমি বৃষ্টির স্পর্শ নিতে আসিনি, শুধু ভিজে যাওয়ার গোপন ইচ্ছাটুকু সঙ্গে করে এসেছি।
1: শ্রাবণ মানে আকাশ ভরা মেঘ, ঘুমধরা মেঘে একটানা বৃষ্টি, কখনো বা বাজ পড়ার শব্দ, উঠোনে জলে স্রোত। বৃষ্টি মানে একটা ছন্দ, বৃষ্টি মানে কবিতার লাইন, অথবা মনে মনে আবৃত্তি করা, অথবা কোনো ভালো লাগা গানের লাইন। বর্ষায় জেগে ওঠে প্রাণ, আর বর্ষার বিদায় হয় মূলত শ্রাবণে। এই হলো আমাদের বর্ষা। হাজার বছরের বাঙালির সংস্কৃতির সাথে মিশে আছে বর্ষা। আজ তেমনি এক শ্রাবণ মেঘের দিনে চারপাশে প্রকৃতির সবুজ ও সতেজ হয়ে ওঠা এবং বাতাসে ভেজা মাটির গন্ধ মনকে শান্ত করে দিচ্ছে।
0: ঠিক তাই বন্ধুরা, শ্রাবণের শেষ দিনগুলোতে আকাশের রঙে এক অদ্ভুত বিষণ্নতা মিশে থাকে। কালো মেঘ আর সাদা মেঘের লুকোচুরি, তার ফাঁকে ফাঁকে নীল আকাশের মুখ দেখানো, সব মিলিয়ে যেন বিদায়ের এক নীরব আয়োজন। দূরে কোথাও বিদ্যুতের ক্ষীণ ঝলকানি দেখা যায়, কিন্তু তাতে আর আগের মতো গর্জনের অহংকার থাকে না। যেন মেঘও বুঝে গেছে তার সময় ফুরিয়ে এসেছে। অঝোরধারা শ্রাবণ মাস বিদায়ের পথে মেঘের ভেড়াই ভাসিয়ে দিয়ে গেছে। আর যেন শ্রাবণের মেঘগুলো উড়ে যাওয়ার দৃশ্য কিংবা অবিরাম বৃষ্টির রিমঝিম শব্দ আর ভেজা বাতাসে স্নিগ্ধতা, যা আমাদের মনকে এক অন্যরকম উদাস ও বিদায়ের বাণী শুনিয়ে যাচ্ছে।

0: হ্যাঁ বন্ধুরা, গানের ভাষায় শ্রাবণে বর্ষার উদাসী মেঘগুলো ভাতৃর আগমনী বার্তা শুনিয়ে তারা বলে গেল আগামী বর্ষাতেও আবার দেখা হবে। আর এই অপেক্ষা নিয়ে আমরাও এখন চলে যাচ্ছি আমাদের আজকের সকালে ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের বৃষ্টি ধোয়া অঙ্গনে।
1: শ্রোতা বন্ধুরা, আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি লিয়াকত খান
0: এবং আমি রফিকা বিনতে জাহিদ। সুপ্রভাত বন্ধুরা, শুভেচ্ছা, স্বাগতম। আজ বৃহস্পতিবার, 29 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 13 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 29 সফর 1448 হিজড়ি, বর্ষাকাল। বন্ধুরা, আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন।
1: একটি ছোট্ট শিশু যখন প্রথমবারের মতো বাঁহাতে পেন্সিল ধরে আঁকিবুঁকি করতে চায়, সাধারণভাবেই আমরা ধরে নিই সে ভুল করছে। কিন্তু না, প্রকৃতি কখনো ভুল করে না। অথচ প্রতিটি মানুষের জীবন শুরু হয় একটি স্বতন্ত্র পরিচয় দিয়ে। কেউ ডান হাতে কলম ধরেন, কেউ বা বাঁ হাতে। অথচ এই সামান্য পার্থক্যটুকু নিয়ে না কত ভুল ধারণা, কত অনাকাঙ্ক্ষিত মন্তব্য আর কত অকারণ সংকোচের গল্প লুকিয়ে আছে। অথচ মানুষের এই ভিন্নতা প্রকৃতিরই এক অপূর্ব সৃষ্টি। এদের বলা হয় বাঁ হাতি বা লেফট হ্যান্ডার।
0: হ্যাঁ বন্ধুরা, এই বিশ্বের মানুষের মধ্যে অধিকাংশই ডানহাতি। গবেষণা বলছে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 10-12% মানুষ বাঁহাতি। অর্থাৎ পৃথিবীর প্রতি 10 জন মানুষের মধ্যে অন্তত একজন বাঁহাতে লিখতে, কাজ করতে কিংবা বিভিন্ন সূক্ষ্ম কাজ সম্পন্ন করতে বেশি স্বাচ্ছন্য বোধ করেন। এটি কোনো অভ্যাসগত বিষয় নয়, বরং মানুষের মস্তিষ্কের বিকাশ, স্নায়ুতন্ত্র এবং জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
1: অথচ একসময় পৃথিবীর বহু সমাজে বাঁহাতি হওয়াকে নেতিবাচক দৃষ্টিতে দেখা হতো। অনেক শিশুকে জোর করে ডান হাতে লিখতে শেখানো হতো। কোথাও কোথাও বাঁ হাত দিয়ে খাওয়া বা কাজ করাকে অশোভন কিংবা অশুভ বলে মনে করা হতো। কিন্তু আধুনিক বিজ্ঞান স্পষ্টভাবে জানিয়েছে বাঁহাতি হওয়া কোনো ত্রুটি নয়, কোনো অসুস্থতাও নয়, এটি মানুষের স্বাভাবিক জৈবিক বৈচিত্র্যেরই একটি অংশ।
0: ইতিহাসে বহু বিখ্যাত ব্যক্তি বাঁহাতি ছিলেন বা আছেন। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, রাজনীতি ও ক্রীড়াঙ্গনে, বিশেষ করে ক্রিকেটে তাদের অবদান বিশ্বকে সমৃদ্ধ করেছে। চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, বিজ্ঞানী মেরি ক্যুরি, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের মতো বহু বিখ্যাত ব্যক্তির নাম এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে।
1: আজ 13 আগস্ট বিশ্ব বাঁহাতি দিবস। বিশ্ব বাঁহাতি দিবসে আমাদের মনে করিয়ে দেয় মানুষের সৌন্দর্য একই রকম হওয়ার মধ্যে নয়, বরং ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের সম্মিলনে। অথচ বাঁহাতি মানুষ প্রতিদিন এমন এক পৃথিবীতে চলাফেরা করেন যারা অধিকাংশ জিনিসই ডানহাতিদের কথা ভেবে তৈরি। হ্যাঁ, ডানহাতিদের জন্য তৈরি দুনিয়ায় বাঁহাতিদের কাজ করতে সত্যিই অনেক কষ্ট হয়। তবু তারা থেমে থাকেন না, একটু ভিন্নভাবে, একটু বেশি ধৈর্য নিয়ে, একটু বেশি অভিযোজনের মধ্য দিয়ে তারা এগিয়ে চলেন। তাদের এই নীরব সংগ্রাম হয়তো চোখে পড়ে না, কিন্তু সেটি তাদের দৃঢ়তার পরিচয়।
0: হ্যাঁ বন্ধুরা, বহু সমাজে একসময় সেই শিশুকে জোর করে ডান হাতে লিখতে শেখানো হতো, তার স্বাভাবিকতাকে ভুল বলে মনে করা হতো। অথচ তাদের সাফল্য প্রমাণ করে প্রতিভা কোনো হাতের উপর নির্ভর করে না, নির্ভর করে অধ্যবসায়, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রমের উপর।
1: আসুন আমরা বৈচিত্র্যকে শ্রদ্ধা করি, কুসংস্কারকে দূরে সরিয়ে রাখি। আজকের দিনে সকলের কাছে এই আবেদন রেখে আমরা এখন চলে যাচ্ছি আমাদের আজকের মহানগরের অন্যান্য আয়োজনের দিকে। দেখি কি আছে সেখানে।
0: বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে রয়েছে ঢাকার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত অনুষ্ঠানের তথ্য নিয়ে আজকের ঢাকা, আছে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয় মুখ, রয়েছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, এর সাথে আরও থাকছে ঢাকা মহানগরী বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের তথ্য নিয়ে শুভযাত্রা। এবং এসবের ফাঁকেই আমরা ঘুরে আসব গানের ভবন থেকে, শুনব ছায়াছবির গান। চলুন শোনা যাক এক এক করে।
1: বন্ধুরা, চলুন শুরুতেই শুনি আজকের ঢাকা। আজকের দিনে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য কিছু অনুষ্ঠানের সময়সূচি সম্পর্কে খোঁজ নিয়ে আসি। আর এ সম্পর্কে তোষ সাজিয়েছেন ইসমতারা পলি, আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ।
2: শ্রোতা বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আজ ঢাকা শহরে শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ে যে সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানিয়ে দিচ্ছি সেগুলোর সময়সূচি। জাতীয় নাট্যশালা মূল থিয়েটার হল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচায় আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নজরুল সৃষ্ট রাগ ভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সন্ধ্যা সাতটায়। একই দিনে জাতীয় নাট্যশালা এক্সপেরিমেন্টাল থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শব্দ নাট্যচর্চার প্রযোজনায় পীর চানের পালা নাটকটি মঞ্চস্থ হবে। দেখতে হলে পৌঁছে যেতে হবে ঠিক সন্ধ্যা সাতটায়। এছাড়া জাতীয় নাট্যশালা স্টুডিও থিয়েটার হল বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেগুনবাগিচায় আজ এবং আগামীকাল পালাকার নাট্যদলের প্রযোজনায় এক কোটি মনোয়ার কারিগরি নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা সাতটায়। এদিকে ধানমন্ডির বাড়ি ৪২ সড়ক ২৭ বেঙ্গল শিল্পালয়ে আজ থেকে শুরু হচ্ছে চিত্রগ্রাহক ও শিল্পী রাশেদ জামানের বিশেষ শিল্প প্রদর্শনী দ্য কোয়েট উইদিন। সমসাময়িক জীবনের কোলাহল ও ব্যস্ততার মাঝেও আলো, প্রশান্ত রং এবং নীরব ধ্যানের এক নিজস্ব জগৎ তৈরি করেছেন শিল্পী তাঁর শিল্পকর্মের মাধ্যমে। তাঁর ক্যানভাসে যেন ব্যস্ত জীবনের ভেতরেই খুঁজে পাওয়া যায় এক টুকরো নীরবতা, প্রশান্তি ও অন্তরলোকের আবেশ। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আজ সন্ধ্যা ৬টায়। শিল্পপ্রেমীদের জন্য প্রদর্শনীটি চলবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আর বই পড়তে বা কিনতে অথবা সবুজে ঘেরা বইয়ের রাজ্যে সারাদিন কাটাতে চলে যেতে পারেন বেঙ্গল বইঘরে, বাড়ি ৪২ রোড ১৬ ধানমন্ডিতে। প্রতিদিন সকল আয়োজন নিয়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবাইকে আমন্ত্রণ। আজকের ঢাকা এ পর্যন্তই।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: অভিনয়শিল্পী আইনুন নাহার পুতুল, অভিনয়ে তাঁর প্রায় দুই দশকের ক্যারিয়ার। ২০০৬ সালে টেলিভিশনে প্রচারিত ঘাটের কথা নাটকে কুসুম চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনেত্রী জীবনে পথ চলা শুরু। টিভি নাটক, সিনেমা, মঞ্চ সবখানেই তিনি সক্রিয় অভিনেত্রী। তার সৌভাগ্য হয়েছিল হুমায়ুন আহমেদের নির্দেশনায় নাটক ও সিনেমায় কাজ করার। ইতিমধ্যে সাঁতারে ছবিতে অভিনয়ের জন্য ২০২৩ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেছেন তিনি।
0: বন্ধুরা, এবারের পর্ব প্রিয়মুখ। আজকের প্রিয়মুখের প্রিয়জন অভিনয়শিল্পী আইনুন নাহার পুতুল। আজ তার সাথে আলাপচারিতায় সঙ্গ দিচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন।
3: সুপ্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় মুখের আজকের আয়োজনে। প্রতিটি পর্বের মতো আজকের পর্বে আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের, আমাদের, আমাদের সবার প্রিয় মুখ অভিনেত্রী আইনুন নাহার পুতুল, যিনি ইতোমধ্যে ওনার কাজের গুণে আমাদের সবার মাঝে পরিচিত হয়ে উঠেছেন এবং সকলের প্রিয় মুখ হয়ে উঠেছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আইনুন নাহার পুতুল আমাদের আয়োজনে। আপনি কেমন আছেন?
4: অনেক ধন্যবাদ এই আয়োজনে আমাকে ডাকবার জন্য। আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
3: আমি খুব ভালো আছি। আপনাকে পেয়ে আমাদের আয়োজন আরো বেশি সমৃদ্ধশালী, ভালো লাগায় পরিণত হলো। প্রথমে জানতে চাই আপনার জন্ম এবং বেড়ে ওঠা।
4: জন্ম জামালপুর জেলায় বকশীগঞ্জ থানায়। ওখানে আমার বাবা আসলে চাকরি সূত্রে ওখানে থাকতেন, ওখানে আমার জন্ম। কিন্তু আমার পুরোটাই বেড়ে ওঠা জামালপুর শহরে। জামালপুরেই আমি পড়াশোনা করেছি, এসএসসি, এইচএসসি ওখানেও। পরবর্তীতে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসে ভর্তি হই, ঢাকাতে চলে আসি।
3: কোন বিষয়ে পড়াশোনা করেছিলেন?
4: আমার পড়াশোনা হচ্ছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে।
3: এখনকার ব্যস্ততা কেমন যাচ্ছে?
4: এখনকার ব্যস্ততা আসলে মূলত এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হবার পর থেকে একটু ব্যস্ততা বেড়ে গেছে।
3: আচ্ছা, যেহেতু শুরুতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কথা চলে এসেছে, চলচ্চিত্র পুরস্কার কোন ছবির মাধ্যমে কোন চরিত্রের জন্য আপনি পেয়েছিলেন এবং সেই চরিত্রটি করতে যে আপনার অনুভূতি কেমন ছিল?
4: এটা হচ্ছে সাতাও চলচ্চিত্র, খন্দকার সুমন পরিচালিত। এটা মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এই চলচ্চিত্রের জন্যই আসলে মূলত এই পুরস্কার, যেটা আসলে আমি একেবারে এক্সপেক্ট করিনি যে এটা হতে পারে। হ্যাঁ, আমি জানি যে এই কাজটি অনেক ভালো হয়েছে, এই কাজটি একটা সময় খুব ভালো জায়গায় পৌঁছবে। কিন্তু সেটার জন্য যে বিশেষভাবে আমি পুরস্কৃত হব এবং এত বড় একটা পুরস্কার, রাষ্ট্রীয় সম্মাননা পাব, সেটা আসলে আশা করিনি। মানে ভেবেছিলাম হচ্ছে ঠিক আছে, এটা এক ধরনের স্বীকৃতি পাব বা সবার কাছে সুনাম অর্জন করব, কিন্তু এত বড় একটা পুরস্কার আমার কপালে জুটবে সেটা আমার জন্য আসলে সৌভাগ্যের ব্যাপার।
3: তার মানে আমরা বলতে পারি অকল্পনীয় কিছু পেলে মানুষের যে অনুভূতিটি হয় সেরকম একটা।
4: একদমই তাই, একদমই তাই, আসলেই তাই।
3: খুবই চমৎকার। এই কাজটি আপনার প্রথম কাজ ছিল নাকি আগে কোন কাজের সাথে সম্পৃক্ততা ছিল বড় পরিসরে?
4: না না, আমার সিনেমাটা এটা হচ্ছে আমার প্রধান চরিত্রের প্রথম সিনেমা, কিন্তু এর আগে আমি 6টি সিনেমা করেছি। আর আমার শুরুটা তো অনেক আগে, 2006 থেকে আমার শুরু, 2006 থেকে আমি টেলিভিশন নাটক করতাম আর মঞ্চের সাথে তো আমি জড়িত ছিলাম সে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আছে।
3: ছোটবেলা থেকে মানে কোন সময়টা থেকে?
4: 1993 সাল থেকে আমি মনিমেলা খেলাঘর করতাম, সেটা জামালপুর শহরে, তারপর জামালপুর থিয়েটার করা, তারপর জাহাঙ্গীরনগরে এসে, জাহাঙ্গীরনগরে তো আসলে থিয়েটার বিষয়ে পড়াশোনা করা, তখন আমি থিয়েটার করতাম না। তারপরে আশীনগর থিয়েটারের সাথে যুক্ত হওয়া, যেটা আমি প্রতিষ্ঠাতা সদস্য এবং এখন পর্যন্ত আমি সেই থিয়েটার করছি। আর 2006 সালে বাংলাভিশনে ইনহাউস একটা প্রোডাকশন ছিল ঘাটের কথা রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখান থেকেই আমার যাত্রাটা শুরু। এর মাঝখানে মাঝখানে হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেছি ঠিকই, কিন্তু সেটা পার্শ্ব চরিত্রে, একদম প্রধান চরিত্রে কাজ করা হচ্ছে এই সাতাও চলচ্চিত্রেই।
3: চরিত্রের নাম কি ছিল? পুতুল।
4: কিন্তু আমার নামই আসলে পুতুল, ডাক নাম পুতুল আর ভালো নাম আইনুন নাহার, মানে যেটা সার্টিফিকেট নেই।
3: আপনার ব্যক্তিগত ডাক নাম পুতুলই কি চরিত্রের নাম হিসেবে ব্যবহার করা হচ্ছে?
4: এটা সুমন ভাই, মানে যিনি চলচ্চিত্রের পরিচালক খন্দকার সুমন ভাই, সুমন ভাই কি মনে করে যেন আমার নাম যেহেতু পুতুল, চরিত্রের নামটাও রাখলেন পুতুল, এবং আমার যে কোয়ার্টিস্ট ফজলু ভাইয়ের নামেই হচ্ছে গিয়ে এই চরিত্রের নাম রাখা হলো ফজলু, মানে কৃষক ফজলু আর কৃষকের বউ পুতুল, এদেরকে নিয়েই গল্প। উনি আমাদের নামেই এই চরিত্রের নাম রেখে দিলেন। এখন সবাই হয়তো ভাবছে যে এটা আমাদের চরিত্রের নাম না, আমার চরিত্রের নাম না, এটা সত্যিকারের নাম, যেটা পরে চরিত্রের নাম হয়ে গেছে আর।
3: সেই তিস্তা পারের পুতুলকে আপনি কিভাবে চেনেন বা আগে দেখা হয়েছিল কখনো? এই চরিত্রটি আপনি কিভাবে চরিত্রায়ন করেছেন নিজের ভেতরে?
4: না, আগে একদমই দেখা হয়নি। যখন চরিত্রটি আসলো আমার কাছে, তখন আমার কাছে মনে হলো যে এটা আমি কিভাবে করব আসলে, কারণ এটা তো আমি না। হ্যাঁ, রংপুরের ভাষা প্রথম প্রতিবন্ধকতা যেটা আমি জানি না, রংপুরের ভাষাতে কথা বলতে হবে, সেখানের যে পুতুল, সেখানের পুতুল নদী পাড়ের মানুষ, হ্যাঁ, সেটার সাথে যুদ্ধ করে বেড়ে ওঠা সেই পুতুলের, যে পুতুল হচ্ছে একটি বাছুর যার নাম লালু থাকে, তার মা হয়ে ওঠা, সবকিছু মিলে একটা কঠিন জার্নি আমার কাছে ছিল, একটা চ্যালেঞ্জ ছিল যে আমি আদৌ এই ক্যারেক্টারটি প্লে করতে পারবো কিনা, কারণ হচ্ছে এই পুতুল আমি না। তাহলে সে পুতুল হতে হলে আমাকে অনেক কাঠখোর পড়াতে হবে, আমাকে অনেক শিক্ষা নিতে হবে, অনেক কিছু শিখতে হবে। এই যে আপনি বললেন না যে আমার পরিচয় ছিল কিনা আগে, না, একদম পরিচয় ছিল না। এবং পরিচয় মানে হবার জন্যে আমাদের ভিতরে সেই চেষ্টাটা ছিল কিরকম, যে আমরা সেই জায়গাটাতে গিয়েছি, গিয়ে পুতুলের মতো করেই আরো 8-10টা পুতুলকে আমি দেখবার চেষ্টা করেছি, সেই পুতুলের যে লালু, সেই লালুগুলো সাথে থাকবার চেষ্টা করেছি, তাদের গন্ধ নেবার চেষ্টা করেছি, সেখানকার মানুষ কিভাবে হাঁটা চলা করে, খায় দায় কিভাবে, ঘুমায় কিভাবে, শাড়িটা পরে কিভাবে, কথা বলে কিভাবে, তাদের আদর ভালোবাসা মায়া প্রেম সবকিছু দেখবার চেষ্টা করেছি। হ্যাঁ, সেটা হয়তোবা আমার ক্যারেক্টারের প্রয়োজনের ক্ষেত্রে খুব অল্প সময় ছিল, হয়তোবা আরেকটু ভালো সময় পেলে বা বেশি সময় পেলে অনেক ভালো হতো। ওনাদের মতো করে নিজেকে গড়বার একটা চেষ্টা আমার ভিতরে ছিল, সেই ভাষাটা আমি শিখেছি, ভাষাটা শিখতে আমার অনেকটা সময় লেগেছে। আমার ভাষা শিক্ষক ছিলেন যার নাম রিমি, সে আমাকে অনেক হেল্প করেছে, প্রত্যেকটা ক্ষেত্রেই হেল্প করেছে, প্রত্যেকটা ডায়লগ আমাকে রংপুরের ভাষায় ট্রান্সলেট করে দিয়েছে, এবং তার কাছে আমি কৃতজ্ঞ যে ও আমাকে আসলে পুতুল হবার পেছনে এই ভাষাটাকে সে দুর্দান্তভাবে ঠিকঠাক করে দিয়েছে। তো এইভাবে ধীরে ধীরে আসলে পরিচালকের সহায়তায় এবং এই সিনেমায় পুরো টিমের সহায়তায় একটা পুতুল হবার চেষ্টা পর্যন্ত হয়েছে আর কি।
3: মঞ্চে অভিনয়, ছোট পর্দায় অভিনয় যেটা আমরা নাটক বলি, এবং বড় পর্দার চলচ্চিত্র, কোন জায়গায় অভিনয় করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন?
4: যেহেতু আমি অভিনয় করতেই ভালোবাসি, সেই জায়গা থেকে প্রত্যেকটি ক্ষেত্রেই আমি অভিনয় করতে পছন্দ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার মূল ফোকাসটাই হচ্ছে অভিনয়টা করা। সেটা স্টেজে হতে পারে, মানে থিয়েটারে হতে পারে, সেটা বিজ্ঞাপন চিত্রে, সেটা চলচ্চিত্রে, সেটা টেলিভিশন নাটকে, সেটা বেতারে, যেটাই হোক না,
3: যে কোনো মাধ্যমে
4: আমার অভিনয় করতে ভালো লাগে।
3: ভবিষ্যৎ কি পরিকল্পনা? অভিনয়ে থাকতে চান নাকি অন্য কোনো ভালো লাগার কাজ আছে?
4: বলবো যে খুব ছোটবেলা থেকে, কেন জানি, যেহেতু এটার মধ্যেই ঢুকে গেছি 93 থেকে, আর কিছু কখনো কোনোদিন ভাবিনি। পড়াশোনা যে করিনি তা না, মাস্টার্স ডিগ্রি আছে, এমফিল ডিগ্রি আছে, এখন পিএইচডি রত আমি ফিল্মের উপরে, কিন্তু কখনোই কেন জানি চাকরি বাকরির কথা আমার মাথায় আসেনি। হয়তো বা এই অভিনয়ের ভূতটা আমার মাথায় ঢুকে গেছে, সেটা কোনোভাবেই বের হচ্ছে না। এটা বের হবে কিনা আদৌ আমি জানি না, আর ভবিষ্যৎটা সত্যি আমি বলতে পারবো না, কারণ একটু পরে কি হবে আমরা কেউ কিছু জানি না। খালি আমি জানি যে ঠিক এখন যেটা হচ্ছে সেটা পারফেক্টলি করতে চাই।
3: আপনার পরিবার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই।
4: খুব ছোট পরিবার আমার, একটা ছোট বেবি আছে, ওর নাম রাজকন্যা মেঘবতী। আমার হাজবেন্ড মোহাম্মদ রফিক, উনিও অভিনয় করেন মিডিয়াতে, টেলিভিশন জগতে আছেন, সাথে চলচ্চিত্র করছেন, বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন, এবং ও থিয়েটার করে, প্রাচুনাথ থিয়েটার, অনেক বছর ধরে কাজ করছেন। আমার আছেন মা, ভীষণ অসুস্থ, একদমই বিছানায় পড়া, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করেন।
3: উনি ঢাকায় থাকেন নাকি?
4: আমার সাথেই থাকেন, ঢাকায় থাকেন। আমি, মা আর আমার হাজবেন্ড আর আমার বাচ্চা, এই তো।
3: বাবার কথাটি আমরা শুনি।
4: আমার বাবা 2015 ব্রেন স্ট্রোকে মারা যান, উনি ইঞ্জিনিয়ার ছিলেন, পাবলিক হেলথের ইঞ্জিনিয়ার ছিলেন। আমার আপন একটাই ভাই, এক ভাই এক বোন, বড় ভাই ও অস্ট্রেলিয়ায় গেছেন পিএইচডি করতে, উনি জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশে থাকা অবস্থায় ছিলেন আর কি প্রশাসনে।
3: এবারে যেটি জানতে চাই সেটি হচ্ছে প্রিয় মানুষকে বা প্রিয় ব্যক্তিত্বকে।
4: বাবা।
3: আচ্ছা, অভিনয় শিল্পী?
4: অভিনয় খুবই কঠিন, কারণ আমি যার অভিনয় দেখি তাকে আমার ভালো লাগে, মানে সবার অভিনয় আমার ভালো লাগে। কিন্তু যদি একটু বয়োজ্যেষ্ঠের দিকে চলে যাই, ইন্সপায়ার করে অনেকেই, সেটা অবশ্যই হুমায়ুন ফরিদি স্যার। ওনাদেরকে দেখলে অনেক ইন্সপায়ার হই, অনেক অনেক ভেরিয়েশন আছে অভিনয়ের মধ্যে। তো সেই ক্ষেত্রে তাদেরকে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, তাদের মতো করে যদি একটু অভিনয় করতে পারতাম। এরকম
3: নতুন অভিনয়ের দিকে আসার চিন্তা করছে বা অভিনয়কে প্রফেশনালি নেওয়ার চিন্তা করছে, তাদের জন্য কি পরামর্শ আপনার এই দীর্ঘ অভিজ্ঞতা থেকে?
4: আমার মনে হয় যে সেই যোগ্যতা আসলে আমার হয়নি। যারা আসবেন তাদেরকে আমি পরামর্শ দেব, পোস্ট করব, প্লিজ কেউ অভিনয়টাকে সহজ সস্তা মনে করবেন না। এটা অনেক কঠিন ব্যাপার, এত সহজ না, চোখে পানি গ্লিসারিন ছাড়াই ঠুস করে নিয়ে চলে আসা।
3: আমাদের প্রিয় মুখের যারা শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান?
4: তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অনেক বেশি বেশি করে নাটক দেখবেন, বেতারে অনেক ভালো ভালো নাটক হয়, সেই নাটকগুলো শুনবার চেষ্টা করবেন, অনেক শিক্ষণীয় অনেক নাটক হয়, সেটা শুনবার চেষ্টা করবেন, আমাদেরকে ভালোবাসবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি, আপনাদের সাথে থাকতে পারি।
3: জি, অনেক অনেক ধন্যবাদ আয়নার পুতুল, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে, আমাদের শ্রোতাদের জন্য সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন।
4: অনেক ধন্যবাদ আপনাকে, আপনিও ভালো থাকবেন।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। যথারীতি অন্য কোন প্রিয় মুখ সাথে নিয়ে আপনাদের সাথে আগামী পর্বে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং মহানগরের সাথে থাকবেন।
0: শুনলাম প্রিয় মুখের প্রিয় কথাগুলো। বন্ধুরা, এখন আমাদের পর্ব এই ঢাকা। চলুন আজকের পর্বে ঢাকার রমনা পার্ক নিয়ে শুনি কিছু কথা। পর্বটি লিখেছেন মারুফ রায়হান আর তা পড়ে শোনাচ্ছেন বনশ্রী অধিকারী।
4: সারাদিনের ছুটে চলা, অফিসের কাজ, নিজের ব্যস্ততা, সবকিছুই একসময় একঘেয়ে হয়ে যায়। তখন নতুন করে জীবনী শক্তি ফিরে পেতে ছুটে যাই প্রকৃতির কাছে। প্রকৃতি কখনোই আমাদের শূন্য হাতে ফেরায় না, বরং যা প্রয়োজন তার থেকে বেশি পেয়ে থাকি আমরা। আমরা অনেকেই জানি না যে 40টির মতো পার্ক ঢাকা শহরকে ঘিরে রেখেছে। স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের জন্য হাঁটার উপযুক্ত পরিসর হলেও পার্ক বা উদ্যান কেবল হেঁটে বেড়ানোর জায়গা নয়, এখানে অবকাশ মেলে ব্যস্ত সত্তার। কর্মজীবী মানুষের জন্য মহানগরীর এক একটি পার্ক পরম স্বস্তির জায়গা, যেখানে চুপচাপ বসে বুক ভরে শ্বাস নিতেও ভালো লাগে। হারিয়ে যাওয়া যায় জীবনের মধুরতম স্মৃতির পাতায়। উন্মুক্ত বিস্তৃত জায়গায় ঘাসের গালিচায় বসে অবারিত আকাশের দিকে চেয়ে থাকতে অনেক ভালো লাগে। পার্ক ছাড়া পাখিদের গান আর কোথায় বা শোনা যায়? এখন মহানগরীর বড় পার্কে বুক ক্যাফে স্থাপন করা হয়, ব্যান্ড গানের আসরও বসে। ঢাকার ঐতিহ্য এভাবেই পরিবর্তিত হয়ে চলেছে। ঢাকা মহানগরীর প্রাতঃভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক বা রমনা উদ্যান। এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত। বিশেষভাবে বলা দরকার, বাংলা বর্ষবরণের বর্ণাঢ্য উৎসবের জন্য রমনা পার্কের বটমূল এখন ঐতিহ্যে পরিণত। সাংস্কৃতিক ধারাবাহিকতায় রমনা পার্কের সবচেয়ে বড় বটবৃক্ষটি হয়ে উঠেছে বাঙালির নববর্ষ বরণের সূচনার প্রতীক। রমনা উদ্যান 1610 সালে মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মুঘলরাই রমনার নামকরণ করেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মুঘলরা বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়। 1825 সালে ব্রিটিশ কালেক্টর ডাউজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড় দৌড় বা রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। তখন পার্কের আয়তন ছিল প্রায় 89 একর। এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন। 19 শতকের ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয়। ঢাকা শহরের নিঃসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল 1908 সালে লন্ডনের কি গার্ডেনের অন্যতম কর্মী আর এল প্রাউডলকের তত্ত্বাবধানে। শহরের সেই নিঃসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। 20 বছর লেগেছিল সেই কাজ শেষ হতে, যা 1928 সালে শেষ হয়। 1947 সালে ভারত বিভাগের পরেও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায়। শাহবাগ থেকে ইডেন বিল্ডিং পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয় এবং এই রাস্তার পূর্ব দিকের অংশ হয় বর্তমান রমনা পার্ক।
0: শুনলাম এই ঢাকা, সময় হলো গান শোনাবার। শুনব সিনেমার গান, শিল্পী অ্যান্ড্রু কিশোর এবং কনক চাপার কণ্ঠে। ছায়াছবির নাম প্রেমের জ্বালা।

0: শোনা হলো গান। বন্ধুরা চলুন এবারে যাওয়া যাক যাত্রাপথের খবরা খবর নিয়ে শুভযাত্রা পর্বে। আজ ঢাকার অভ্যন্তরীণ রুটে যারা বাসে করে কমলাপুর, মতিঝিল, গুলিস্তান জিপিও, পল্টন প্রেস ক্লাব, হাইকোর্ট, মৎস্যভবন, শাহবাগ, বাংলা মোটর, কারওয়ান বাজার, ফার্ম গেট, কুড়িল বিশ্ব রোড পর্যন্ত যাতায়াত করতে চাইলে আপনারা বিআরটিসি বাসে করে যাতায়াত করতে পারেন। আপনাদের যাত্রা শুভ হোক।
1: বন্ধুরা, আমরা সময় একেবারেই শেষ প্রান্তে। সবার জন্য শুভকামনা রেখে বলে যাই শেষ কথাগুলো। ধর্ষণ, এই জঘন্য মনোবৃত্তির প্রধানতম কারণ হচ্ছে মানসিক বিকৃতি। বর্তমানে ধর্ষণ এমনভাবে বিস্তৃতি লাভ করেছে, পারিবারিক ও সামাজিক আন্দোলন ছাড়া এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এজন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের কম বেশি দায়িত্ব রয়েছে। মা বাবাকে শিশুর চলাফেরার প্রতি সযত্ন নজর রাখতে হবে। জন্মগতভাবে মানুষ কিছু ভালো গুণের অধিকারী, তেমনি খারাপ আচরণের অধিকারী হতে পারে। তাই খেয়াল রাখতে হবে আপনার সদ্য যৌবনে পা দেওয়া ছেলেটি বা মেয়েটি কখনো যেন কারো ফাঁদে না পড়ে।
0: বন্ধুরা, শেষ হয়ে এলো আজকের অনুষ্ঠানের সময়টুকু। যাবার আগে শেষ কথাগুলো বলি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহিদ এবং লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রফিকুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।

0: নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জামিন প্রক্রিয়ায় আরও দ্রুত, স্বচ্ছ ও ঝামেলা মুক্ত করার ক্ষেত্রে অর্জিত সাফল্যের ধারাবাহিকতায় সরকার আজ দেশের আরও ১২টি জেলায় ই বেইল বন্ড ব্যবস্থা চালু করতে যাচ্ছে। যে ১২ জেলায় এই কার্যক্রম চালু করা হচ্ছে সেগুলো হল টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও এবং জামালপুর। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সচিবালয় থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। জামিন প্রক্রিয়ায় দীর্ঘদিনের বিলম্ব ও আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের লক্ষ্যে সর্বপ্রথম ২০২৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। তিনি গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য বড় আশীর্বাদ, একই সাথে এটি নিয়ে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ। তিনি বলেন, জ্ঞান নির্দিষ্ট কোনো বিষয় নয়, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো প্রজন্মকে অনুধাবন করতে হবে যে এই নতুন ইকোসিস্টেমে মানিয়ে নেওয়ার সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গ্যাস সরবরাহের সংকটের কারণে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতে যে ভোগান্তি তৈরি হয়েছে তা কমাতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিট টার্মিনালে এলএনজি কার্গো খালাস করা যাচ্ছে না, একই সঙ্গে এক্সিলারেট এনার্জি টার্মিনালও বর্তমানে আংশিক সক্ষমতায় রয়েছে, ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সঙ্গে সরকারের আলোচনা চলছে, বাংলাদেশের একটি প্রতিনিধি দল মালয়েশিয়ায় গেছে। বর্তমান সংকটের জন্য আগের সরকারগুলোর দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতিকে দায়ী করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারগুলো মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী সমাধানের দিকে না গিয়ে তাৎক্ষণিক সমাধানের পথে বেশি গুরুত্ব দিয়েছে, ফলে এ ধরনের সংকটের মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যে ৭টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ১১ই জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত ৮টার মধ্যে কার্যক্রম বন্ধের এই সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান সহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে ২ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ৭৪ রান করেছে। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সাথে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবরও প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অদিতি মহসিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন এবারে শোনাব আধুনিক গান মোহাম্মদ আতিকুর রহমান আতিকের কণ্ঠে। প্রথম গানের কথা লিখেছেন নাসিমা বেগম, সুর করেছেন তিমির নন্দী।

শুনছেন আধুনিক গান, শিল্পী মোহাম্মদ আতিকুর রহমান আতিক। এবারে গানের কথা লিখেছেন আয়াত হোসেন উজ্জ্বল, সুর করেছেন দীপক কুমার দে।

0: এতক্ষণ শুনলেন দুখানি আধুনিক গান। শিল্পী ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক।
1: এদেশ আবার আপনার, আমাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নে। আমাদের প্রত্যেকের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমেই আমরা দেশের সেবায় আত্মনিয়োগ করতে পারি।
0: বাংলাদেশ বেতার, ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এবারের নিবেদন নজরুল সঙ্গীত। মাহফুজা হক চামেলির কণ্ঠে শুনবেন বাঁশি বাজায় কে কদম তলায়।

প্রিয় শ্রোতা, নজরুল সঙ্গীত শুনছেন মাহফুজা হক চামেলির কণ্ঠে। এবারের গানের কথা, সে চলে গেছে বলে কি।

0: নজরুল সঙ্গীত শুনলেন মাহফুজা হক চামেলির কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
0: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন পল্লীগীতি শুনবেন শিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। প্রথম গানটি লিখেছেন এবং সুর করেছেন শামশের আলী।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন ইন্দ্রমোহন রাজবংশীর কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। যেসব এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে, বন্যার সময় ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। বন্যায় যদি বাড়িঘর ডুবে যায়, তবে নিকটস্থ কোনো উঁচু স্থানে বাঁধে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। কোনো মতেই দালালদের পরামর্শ শুনে নিজ গ্রাম ছেড়ে পরিবার পরিজন সহ শহরে যাবেন না। বন্যার কারণে নিজ গ্রামে থাকা কোনো মতেই সম্ভব না হলে পার্শ্ববর্তী গ্রামসমূহে, যা বন্যা কবলিত নয়, সেখানে আশ্রয় নিন, কিংবা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক স্থাপিত আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শোনাব আধুনিক গান ফারাবি ইসলামের কণ্ঠে। প্রথম গানের কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহার এবং সুর করেছেন শাহনুর আলম রেজা।

আপনারা শুনছেন আধুনিক গান ফায়াবি ইসলামের কণ্ঠে। এবারে গানের কথা লিখেছেন মোহাম্মদ মুসাম্মদ সালমা আক্তার, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

আধুনিক গান শুনলেন ফায়াবী ইসলামের কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এবারে পরিবেশনা ফ্যামিলি কার্ডের গান। সমবেত কণ্ঠে শুনবেন গানটি এবং গানের গীতিকার আবু বকর সিদ্দিক, সুরকার আবু বকর সিদ্দিক।

0: প্রিয় শ্রোতা শুনলেন ফ্যামিলি কার্ড বিষয়ক গানটি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শারমিন মোস্তাফি কনি। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আজ। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জামিন প্রক্রিয়া আরও দ্রুত স্বচ্ছ ঝামেলামুক্ত করার ক্ষেত্রে অর্জিত সাফল্যের ধারাবাহিকতায় সরকার আজ দেশের আরও ১২টি জেলায় ই

মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। জামিন প্রক্রিয়ায় দীর্ঘদিনের বিলম্ব আমলাতান্ত্রিক জটিলতা নিরসনের লক্ষ্যে সর্বপ্রথম 2025 সালের 15 অক্টোবর নারায়ণগঞ্জে এই ব্যবস্থা চালু করা হয়েছিল। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। তিনি গতকাল রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন মানব সভ্যতার জন্য বড় আশীর্বাদ, একই সাথে এটি নিয়ে এসেছে নতুন কিছু চ্যালেঞ্জ। তিনি বলেন, জ্ঞান নির্দিষ্ট কোনো বিষয় না, তা প্রতিনিয়ত পরিবর্তনশীল। পুরনো প্রজন্মকে অনুধাবন করতে হবে যে এই নতুন ইকোসিস্টেম মানিয়ে নেওয়ার সহজাত সক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যেই সবচেয়ে বেশি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গ্যাস সরবরাহের সংকটের কারণে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতে যে ভোগান্তি তৈরি হয়েছে তা কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিট টার্মিনালে এলএনজি কার্গো খালাস করা যাচ্ছে না, একই সঙ্গে এক্সিলারেট এনার্জি টার্মিনালও বর্তমানে আংশিক সক্ষমতায় চলছে, ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সঙ্গেও সরকারের আলোচনা চলছে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত 11ই জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত 9টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। দেশের বিভিন্ন প্রান্তে চলমান অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে রাত 8টার মধ্যে কার্যক্রম বন্ধের এ সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান সহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এ সিদ্ধান্তের বাইরে থাকবে। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত 4 উইকেটে 90 রান করেছে। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্রবন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টা সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়। বাংলাদেশ বেতার ঢাকা। এখন যন্ত্রসঙ্গীতের আয়োজনে গিটারের লঘু সুর শুনবেন, বাজিয়েছেন শাহনাজ জামান।

0: যন্ত্রসঙ্গীতে গিটারের লঘু সুর শুনলেন, বাজিয়েছেন শাহনাজ জামান। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: আপনারা শুনছেন রেয়াজন বাংলাদেশ বেতার ঢাকা থেকে, আর শোনাবে এবারে রবীন্দ্রসঙ্গীত, এসো শ্যামল সুন্দর, হামিম আহমেদের কণ্ঠে।

0: প্রিয় শ্রোতা, শুনলেন দোকানি রবীন্দ্রসঙ্গীত হামিম আহমেদের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আবহাওয়ার সতর্ক বার্তা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন
0: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শোনাব আধুনিক গান পপি পালের কণ্ঠে। প্রথম নারীর কথা লিখেছেন হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন আনিসুর রহমান তনু।

আপনারা শুনছেন আধুনিক গান পপি পালের কণ্ঠে। এবারের গানের কথা লিখেছেন আবু ইসাক হোসেন, সুর করেছেন আলাউদ্দিন বাবুল।

0: দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন পপি পাল, বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার।

0: দুখানি নজরুল সঙ্গীত শুনলেন শিল্পী ছিলেন মোহাম্মদ শহীদুল ইসলাম খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এবারের নিবেদন লালন গীতি। শিল্পী রুশিয়া খানের কণ্ঠে শুনবেন কারে দিব দোষ।

শুনছেন লালন গীতি শিল্পী রুশিয়া খানের কণ্ঠে। এবারে গানের কথা, পাবে সামান্য কেতার দেখা।

0: সুপ্রিয় শ্রোতা, রুশিয়া খানের কণ্ঠে পরপর দুখানে লালন গুত্তে লালন সঙ্গীত শুনছেন, শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে। যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
1: অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন বৃক্ষরোপণের গান শুনবেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ, শান শাহ ও সুকন্যা মজুমদার। গীতিকার সিরাজুল হক সিরাজ, সুরকার শান শাহ।

আসসালামু আলাইকুম, বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জুই ফারহানা। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আজ। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ই বেইল বন্ড পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। সকালে সচিবালয়ে ভার্চুয়াল পদ্ধতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, ই বেইল বন্ড পদ্ধতির মাধ্যমে বিচার প্রার্থীরা ভোগান্তি থেকে মুক্ত হবে, এক ক্লিকেই বেইল পেয়ে যাবে। সরকার হয়রানিমুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, মামলার দ্রুত নিষ্পত্তিতে ভালো পারফরমেন্স করা জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কার দেওয়া হবে। এর আগে দেশের ১৬টি জেলায় ৩টি ধাপে এই ব্যবস্থা চালু করা হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির এই যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকা শক্তি। তিনি গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, কৃত্রিম

0: যুবক প্রজন্মের মধ্যে সবচেয়ে বেশি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনন্দ ইসলাম অমিত বলেছেন, গ্যাস সরবরাহের সংকটের কারণে দেশের বিদ্যুৎ পরিস্থিতিতে যে ভোগান্তি তৈরি হয়েছে তা কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি গতকাল সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গোপসাগর উত্তাল থাকায় সামিট টার্মিনালে এলএনজি কার্গো খালাস করা যাচ্ছে না। একই সঙ্গে এক্সিলেটর এনার্জি টার্মিনালও বর্তমানে আংশিক সক্ষমতায় চলছে, ফলে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সঙ্গেও সরকারের আলোচনা চলছে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যে ৭টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ১১ জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। দেশের বিভিন্ন প্রান্তে চলমান অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত ৮টার মধ্যে কার্যক্রম বন্ধের এ সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান সহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৭ দিনের সমঝোতা স্মারকের মেয়াদ আগামী রবিবার শেষ হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা উভয় পক্ষকে আলোচনায় ফেরানোর পাশাপাশি শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রচেষ্টা রোধে কাজ করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরান সফর করছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে মধ্যস্থতাকারী প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এই সফর করছেন। খেলার খবর ক্রিকেট। ডারউইনে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ উইকেটে ১৬৭ রান করেছে। এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পাড়া সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের অনুষ্ঠানমালায় এখন রয়েছে ৫ মিশালি গান। প্রথমে নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী ফাতেমাতুজ্জোহরা।

পাঁচমিশালি গান শুনছেন। পাঁচমিশালি গানের অনুষ্ঠান এবারে ছায়াছবির গান, ছায়াছবি তসনস, শিল্পী এস আই শহীদ ও তানজিনা করিম স্বরলিপি।

পাঁচমিশালি গানে এবারের আয়োজন আধুনিক গান, শিল্পী নিশিতা বড়ুয়া। গানটির গীতিকার মোহাম্মদ লিয়াকত আলী বিশ্বাস, সুরকার নবীন কিশোর।

শ্রোতা আপনি শুনছেন পাঁচ মিশেলি গান। এবারে শোনাব রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ফাহিম হোসেন চৌধুরী।

0: এতক্ষণ শুনলেন পাঁচ মিশালি গান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
2: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
2: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার ছয় মাস থেকা দশ বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায়, সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
2: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
2: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
2: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নিবেন, কেমন?
2: জি অবশ্যই। আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, পাঁচ দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
1: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছি সেই কথা।
1: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে না।
1: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
2: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা ছয় মাস থেকে দশ বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের দ্বিতীয় পালার অধিবেশন। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি চমচমি দেওয়ান, নাজমা বেগম লুসি, সুরভি ইয়াসমিন আদরি ও আমি পল্লবীতে। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আহমদ শহীদুল্লাহ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান ও তাওহিদা আফরোজ, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, দিনক্ষণ সময়ের হিসেব মিলিয়ে যথারীতি হাজির হয়ে গেলাম জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল পরিবেশিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল আয়োজনে। প্রিয় শ্রোতা, সংসারে সুখ শান্তি আর ভালোবাসাময় সংসার তখনই হয় যখন সংসার থাকে পরিকল্পিত আর ছোট। সংসার ছোট রাখতে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি মেনে প্রতিটি দম্পতিকে জীবন অতিবাহিত করতে হবে। আয়োজনমালার শুরুতেই রয়েছে আলোচনা। আলোচনার বিষয় গর্ভনিরোধক খাবার বড়ি ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধিতে করণীয়। সাক্ষাৎকার প্রদানে রয়েছেন প্রবীর কুমার সেন, সাক্ষাৎকার গ্রহণে সানজিদা হোসেন। চলুন তাহলে শুনি সাক্ষাৎকারমূলক আলোচনাটি।
1: মাতৃত্ব অবশ্যই মহিলাদের জীবনে একটি বিশেষ পর্ব, কিন্তু এর সাথে মহিলাদের জীবনে আসে না

0: দায়িত্ব। তাই মাতৃত্ব পরিকল্পনা মাফিক হলে নিজের জীবন কিছুটা গুছিয়ে নিয়ে তবে সন্তান ধারণ করলে ভালো হয়। অনেক মহিলারা তাই অবাঞ্ছিত মাতৃত্ব এড়িয়ে যেতে পারলেই মঙ্গল মনে করেন, আর সে কারণেই বহু মহিলারা নিয়মিত গর্ভনিরোধক পিল বা বড়ি খেয়ে থাকেন। অনেকে না জেনে বুঝে এ ধরনের ঔষধ সেবন করে বিপদে পড়েন। গর্ভনিরোধক খাবার বড়ি পিল ব্যবহারের সতর্কতা সম্পর্কে জানাতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রবীর কুমার সেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, কোয়ালিটি অ্যাসিওরেন্স, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। শুরুতেই জানতে চাচ্ছি আপনার কাছে, পরিবার পরিকল্পনা যে পদ্ধতিগুলো আমাদের দেশে চালু আছে সেগুলো কত ধরনের বা কটি পদ্ধতি চালু আছে বর্তমানে?
1: ধন্যবাদ আপনাকে। পরিবার পরিকল্পনা আমাদের সরকারিভাবে যে পদ্ধতিগুলো প্রচলিত আছে সেটিকে আমরা সাতটি ভাগে ভাগ করেছি। এই সাতটি ভাগের মধ্যে দুটিকে আবার আলাদা মেজর ভাগে ভাগ করেছি, সেটি হচ্ছে অস্থায়ী পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতি। অস্থায়ী পদ্ধতির মধ্যে আবার দুটি ভাগ করেছি, অস্থায়ী একেবারে স্বল্পমেয়াদী পদ্ধতি, আর একটি হচ্ছে দীর্ঘমেয়াদী পদ্ধতি। আমরা যদি স্বল্পমেয়াদী পদ্ধতির কথা বলি, সেটি হচ্ছে খাবার বড়ি, কন্ডম এবং ইনজেকশন বা ইনজেক্টেবলস। দীর্ঘমেয়াদী পদ্ধতির মধ্যে আছে ইমপ্লানন বা ইমপ্লান্ট এবং আইইউডি বা কপারটি। আর স্থায়ী পদ্ধতির মধ্যে আছে পুরুষদের জন্য NSV এবং মহিলাদের জন্য টিউবেক্টমি বা লাইগেশন। এর মধ্যে খাবার বড়ি, আজকে যে বিষয় নিয়ে আলোচনা অবতারণা করেছেন, খাবার বড়ি খুবই একটি জনপ্রিয় পদ্ধতি। খাবার বড়ি বাংলাদেশের আমাদের যেসব নারীরা পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে তাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি পদ্ধতি হচ্ছে খাবার বড়ি।
0: এই যে খাবার বড়ির পদ্ধতিটির কথা আপনি বললেন, যেটি বর্তমানে আমাদের অনেক মহিলারাই এই খাবার বড়ি ব্যবহার করছে গর্ভনিরোধক বড়ি হিসেবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা?
1: আমি বলবো বাংলাদেশে পরিবার পরিকল্পনার যে কয়টি পদ্ধতি আছে সেগুলো বাংলাদেশ সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটি জনস্বাস্থ্যের জন্য হুমকি নয় এরূপ প্রতীয়মান হওয়ার পরেই এই পদ্ধতিগুলো জনগণের সামনে নিয়ে আসা হয়েছে। সুতরাং বুঝতেই পারছেন আমাদের প্রচলিত যে পরিবার পরিকল্পনা পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো সবটাই নিরাপদ। তবে বিশেষ করে যদি আমরা খাবার বড়ির কথা বলি, সেখানে আমরা দেখি যে কোনো কোনো নারীর হরমোনজনিত ইমব্যালেন্স অনেক ক্ষেত্রে দেখা যায় তার শারীরিক প্রেক্ষাপটে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খাবার বড়ির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। আর যেহেতু একটি হরমোনাল পদ্ধতি, কিছু শরীরে ক্রিয়া প্রতিক্রিয়া এটি হয়, কিন্তু যেটি হয় সেটি খুবই সামান্য এবং সহনীয়, এর জন্য বিশেষ করে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যদি কারো কাছে এই পদ্ধতিটি নিয়ে একটু অস্বস্তি মনে হচ্ছে, তাহলে তিনি যেখান থেকে এই পদ্ধতি গ্রহণের বিষয়ে পরামর্শ পেয়েছেন, প্রথমত আমি বলবো তার কাছ থেকে আবার পুনরায় পরামর্শ গ্রহণ করা। যদি তিনি মনে করেন যে তার শারীরিক অবস্থার প্রেক্ষাপটে খাবার বড়ি পদ্ধতিটি উপযুক্ত হচ্ছে না, ঠিক মতো কাজ করছে না, বা কাজ করলেও তার অন্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তাহলে উনি আধুনিক পদ্ধতির অন্য যে কোনো একটি পদ্ধতি তাকে সাজেস্ট করতে পারে তার শরীর অবস্থার কথা বিবেচনা করে।
0: অনেক নারীরা মনে করেন যে এই পদ্ধতি গ্রহণে ওজন বেড়ে যেতে পারে অথবা তার শারীরিক অন্য কোনো সমস্যা হতে পারে, সেজন্য কি তারা এই ওষুধ গ্রহণের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে সেটা গ্রহণ করলে বোধ হয়?
1: আপনি চমৎকার বলেছেন, আমরা কোনো পদ্ধতি গ্রহণের আগে আমরা কাউকে কোনো পদ্ধতি চাপিয়ে দেই না। আমাদের এখানে পদ্ধতি বিতরণের বা পরামর্শ প্রদানের যে নীতিটি অনুসরণ করা হয় সেটি হচ্ছে অবহিতকরণ পদ্ধতি, ক্যাফেটেরিয়া অ্যাপ্রোচ বা ইনফর্মড চয়েস। অর্থাৎ আপনার কাছে সবগুলো পদ্ধতি উন্মুক্ত করা হবে, সবগুলো পদ্ধতি বোঝানো হবে, এবং এর মধ্য থেকে আপনার যেটি পছন্দ সেই পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন। এবং পদ্ধতি সম্পর্কে পরামর্শ প্রদানের ক্ষেত্রে তার শারীরিক বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটি আমাদের স্বাস্থ্যকর্মী বা পরিবার পরিকল্পনা কর্মী বা ডাক্তার মহোদয় যিনি পরামর্শ দেন না কেন, তিনি এটা পর্যালোচনা করেন, তারপরেই তাকে পদ্ধতিটি গ্রহণের জন্য সুপারিশ করেন।
0: আচ্ছা, আমরা যে গর্ভনিরোধক পদ্ধতি হিসেবে খাবার বড়ি গ্রহীতাদের যে সংখ্যা বর্তমানে মানে বৃদ্ধির জন্য কি ধরনের পদক্ষেপ আপনারা নিচ্ছেন?
1: আমাদের পরিবার পরিকল্পনা পদ্ধতির শুরু থেকে আজ পর্যন্ত খাবার বড়ি পদ্ধতি গ্রহণকারীর সংখ্যা সর্বাধিক এবং এটি একটি জনপ্রিয় পদ্ধতি। তারপরেও আমরা চাচ্ছি যে আমাদের উদ্দিষ্ট জনগণ যাদের সন্তান সংখ্যা কাঙ্ক্ষিত মাত্রায় সীমিত রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতা আছে, আর্থসামাজিক বা সচেতনতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বা আছে, সেটি দূরীকরণের জন্য অব্যাহতভাবে আমরা বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্রোগ্রাম বা কর্মসূচি আমরা পালন করে থাকি। এর মধ্যে যেটি আছে, আমরা পথনাটক করে থাকি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, চর এলাকায়, দুর্গম পাহাড়ি এলাকায় আমরা কবি গানের আয়োজন করে থাকি। আমরা এখন জানেন যে টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে তথা যে FM রেডিও চ্যানেলগুলো আছে সেখানে আমরা টেলিভিশন কমার্শিয়াল বা রেডিও কমার্শিয়াল এগুলো আমরা প্রচার করে থাকি। বিভিন্ন দিবস আমরা উদযাপন করে থাকি, আমরা বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করে থাকি। অর্থাৎ প্রচারের যতগুলো মাধ্যম আছে সাধারণ জনগণের কাছে পৌঁছানোর জন্য, যতগুলো মাধ্যম আছে সবগুলো মাধ্যম আমরা ব্যবহার করি যাতে খাবার পরিগ্রহিতার সংখ্যা আমাদের বর্তমানে যা আছে তার চেয়ে দিন দিন আরও বৃদ্ধি পায়। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের যত জনগণ আছে, প্রতিটি জনগণ যারা দম্পতির অন্তর্ভুক্ত তারা যেন কোনো না কোনো পদ্ধতির আওতার মধ্যে থাকেন। এবং এর ফলে যেটা হবে সেটি হচ্ছে জনগণ সচেতন হলে তার পরিবারের সন্তান সংখ্যা কাঙ্ক্ষিত মাত্রায় সীমিত রাখতে তারা সক্ষম হবে।
0: অনেক মহিলারা জরুরি বা ইমার্জেন্সি গর্ভনিরোধক কিছু পিল তারা চায়, সেক্ষেত্রে কি ধরনের পিল বা কি ধরনের আছে আমাদের দেশে যেগুলোর নাম যদি বলতেন?
1: আমরা সরকারি কাজ করি, আমি সরকারের কথাই বলবো, আমরা জরুরি গর্ভনিরোধক ব্যবহারটাকে নিরুৎসাহিত করি, তবে একান্তই যদি প্রয়োজন হয় তাহলে সেটি আমরা ব্যবহারের জন্য বলি। আমরা আমাদের পরিবার পরিকল্পনা বিভাগের ভাষায় এটিকে ECP বলি, ইমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ পিল, এ নামেই এটি পরিচিত।
0: ইতিমধ্যে আপনি বলেছেন যে গ্রামে বা প্রত্যন্ত অঞ্চলে যে পদ্ধতিগুলোর মাধ্যমে ওরা সেখানের মহিলারা গর্ভনিরোধক বড়ি ব্যবহার করতে পারে, কিন্তু তাদেরকে উৎসাহিত করার জন্য এমন কিছু মানে পদ্ধতি কি আপনারা গ্রহণ করেছেন যেখানে কিনা অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত মহিলারা সহজেই সুবিধাটা পাবে?
1: হ্যাঁ, আমি ইতিমধ্যে বলে ফেলেছি, সেটি হচ্ছে আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে, দুর্গম অঞ্চলে সেখানে আমরা পথনাটক করি, উঠান বৈঠক করি। আমরা সেখানে আমাদের যে মাঠকর্মীরা আছে তারা বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছেন। কমিউনিটি ক্লিনিক তো আপনি জানেন যে এখন সর্বত্র আছে। আসলে
0: ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য। তো শ্রোতা বন্ধুরা, গর্ভনিরোধক খাবার বড়ি বা পিল সেবনে যেসব তথ্য জানতে পারলাম বা ভবিষ্যতে এর সচেতনতা বৃদ্ধিতে যে সকল পদ্ধতি বা যে সকল পদক্ষেপ সম্পর্কে আমরা জানতে পারলাম, আশা করছি এগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।
2: সুস্থতাই জীবনের সবচেয়ে বড় নিয়ামত। নিয়মিত শরীরচর্চা, সুষম খাদ্যাভ্যাস, পরিমিত ঘুম আপনাকে দেবে সুস্থ শরীর। পরিবারের ছোট বড় সকলের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, বিশেষ করে যারা গর্ভবতী রয়েছে তাদের স্বাস্থ্যের দিকে পরিবারের সকলকে বিশেষ যত্নবান হতে হবে। শোনাবো এবার স্বাস্থ্য বিষয়ক গান। শিল্পী মুর্শিদ আলম খান, গানে কথা সাজিয়েছেন সেলিনা হক, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন। চলুন শুনি স্বাস্থ্য বিষয়ক গান।

0: শ্রোতা, আপনাদের পাঠানো চিঠিপত্র আমাদের কাছে সবসময় খুব গুরুত্বপূর্ণ। আয়োজন মালায় রয়েছে শ্রোতাদের পাঠানো স্বাস্থ্য বিষয়ক চিঠিপত্রের জবাব, আপনি কেমন আছেন এই পর্বটি। সঞ্চালনায় রয়েছেন নাসিমা রাজ্জাক চুথি। চলুন শুনি আপনি কেমন আছেন পর্বটি।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শ্রোতাদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে পর্ব, আপনি কেমন আছেন। আমাদের আজকের বিষয়, হঠাৎ স্ট্রোক হলে করণীয় কি। বিশেষজ্ঞ মতামত দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল আলম, নিউরোসার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস, হাসপাতাল, ঢাকা। সাথে আছি আমি নাসিমা রাজ্জাক চুথি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
2: ধন্যবাদ আপনাকেও।
1: শুরুতেই আপনার কাছে জানতে চাই যে স্ট্রোক বলতে আমরা কি বুঝি।
2: ধন্যবাদ। স্ট্রোক হলো আসলে ব্রেনের একটা রোগ। আমাদের সাধারণ মানুষ অনেকে এটা হার্টের রোগও ভেবে থাকেন। আসলে হার্টে স্ট্রোক হয় না, যেটা হয় সেটা হার্ট অ্যাটাক। স্ট্রোকটা ব্রেনে হয়। স্ট্রোক ব্রেনের একটা ভাস্কুলার ইভেন্ট, অর্থাৎ ব্রেনের যে রক্ত নালীগুলো আছে এই রক্ত নালী থেকেই স্ট্রোক হয়ে থাকে। এটা প্রধানত দুই ধরনের হতে পারে। একটা হলো রক্ত নালী ব্লক বা সরু হয়ে যে রক্ত চলাচল কমে যেতে পারে, আর একটা স্ট্রোক হয় যেটা রক্ত নালীটা ফেটে গিয়ে বা রাপচার হয়ে মস্তিষ্কের মধ্যে রক্তক্ষরণ হতে পারে। এই জন্য আমরা ব্রেন স্ট্রোককে প্রধানত একটা রক্তক্ষরণ জনিত স্ট্রোক এবং আরেকটি রক্ত চলাচল কম জনিত স্ট্রোকে ভাগ করতে পারি।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে এই স্ট্রোক কেন হয়।
2: ব্রেনের যে স্ট্রোক, এটা হওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে এক নম্বর কারণ হলো বংশগত। দেখা যায় রোগীর পূর্বপুরুষদের স্ট্রোক হওয়ার টেন্ডেন্সি আছে, ওনারও স্ট্রোক হতে পারে। এছাড়া কিছু কোমরবিড কন্ডিশন আছে যেখানে স্ট্রোক হতে পারে। যেমন এর মধ্যে এক নম্বর হলো ডায়াবেটিস। ডায়াবেটিস বলতে আমরা যেটা বোঝাই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে। হাইপারটেনশন অথবা উচ্চ রক্তচাপ, এটিও যদি নিয়ন্ত্রণে না থাকে স্ট্রোক হতে পারে। এছাড়াও যারা অনেক বেশি টেনশন কাজ করে থাকেন, অ্যাংজাইটিতে থাকেন, যাদের ডায়েট হ্যাবিটে প্রচুর চর্বি জাতীয় খাবার খেয়ে থাকেন, তাদের রক্তনালী সরু হয়ে যেতে পারে। এছাড়াও স্ট্রোক হওয়ার আরো কারণ আছে, যেমন কারো ব্রেনের রক্তনালীতে জন্মগত কিছু ত্রুটি থাকে, এটাকে আমরা অ্যানিউরিজম বলি, অর্থাৎ রক্তনালী একটা অংশ পাতলা হয়ে ফুলে যায় যেটা সহজেই রাপচার হয়ে স্ট্রোক হতে পারে। এছাড়া আরো কিছু কন্ডিশন যেমন ওবেসিটি বা অনেক বেশি ওজন, তাদেরও স্ট্রোক হতে পারে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে যদি কোনো ব্যক্তির স্ট্রোক হয়ে থাকে তাহলে কি লক্ষণগুলো প্রকাশ পাবে।
2: ধন্যবাদ, এটা একটা সুন্দর কোশ্চেন। সাধারণত স্ট্রোক হলে কিছু লক্ষণ আগে থেকেই বোঝা যায়, যেমন রোগীর কথা জড়িয়ে যাওয়া বা হঠাৎ কথা বলতে না পারা, মুখ একদিকে বেঁকে যাওয়া, তার যে কোনো হাত বা পা অবশ হয়ে আসা, সেটা ডান হাত ডান পা হতে পারে, বাম হাত বাম পা হতে পারে। এছাড়াও তীব্র মাথা ব্যথা, বমি বমি ভাব অথবা খিচুনি, অনেকেই মৃগী রোগ যেটা বলে খিচুনি হতে পারে, এবং রোগী আনকনশাস অথবা সেমি কনশাস, অর্থাৎ তার জ্ঞানের মাত্রাটা কমে যেতে পারে। এগুলো সাধারণত স্ট্রোকের প্রাথমিক লক্ষণ।
1: এরপরে আমাদের আজকের যে বিষয় রয়েছে যে হঠাৎ স্ট্রোক হলে আমরা কিভাবে বুঝবো বা হঠাৎ স্ট্রোক বলতে আমরা কি বুঝি।
2: ধন্যবাদ, এটাও একটা সুন্দর কোশ্চেন যে হঠাৎ স্ট্রোক কখন হয়, যেটাকে আমরা সাডেন স্ট্রোক বলে থাকি। সাধারণত আমি আগেই বলেছি যে স্ট্রোক দুই রকম হতে পারে, একটা হলো রক্ত চলাচল কমে গিয়ে আর একটা হলো রক্তক্ষরণ হয়ে। সাধারণত রক্তক্ষরণ হয়ে যে স্ট্রোকটা হয় সেটা হঠাৎ স্ট্রোক বলা হয়ে থাকে, কারণ এখানে রোগীর সিমটমগুলো খুব সাডেনলি হয়ে থাকে। একটা রক্তনালী ফেটে গিয়ে রক্তক্ষরণ হলে দেখা যায় সঙ্গে সঙ্গে রোগীর যে জ্ঞানের মাত্রা এটা কমে যেতে পারে, এমনকি রোগী পুরো অজ্ঞান হয়ে যেতে পারেন, তার যে কোনো একদিকের হাত পা অবশ হতে পারে, তীব্র মাথা ব্যথা অনুভব করে রোগী, বমি বা বমি বমি ভাব হতে পারে। এ ধরনের সিমটম যখন হঠাৎ করে হয় তখন আমরা ধরে নিতে পারি এই রোগীটার সাডেন স্ট্রোক বা হঠাৎ স্ট্রোক হয়েছে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে হঠাৎ করে যদি কারো স্ট্রোক হয়ে যায় তাহলে কি করণীয়।
2: ধন্যবাদ। আসলে হঠাৎ করে স্ট্রোক হয়ে গেলে এই রোগীকে আমরা নিউরোসার্জিক্যাল ইমার্জেন্সি বলে থাকি, অর্থাৎ তাকে জরুরি ভিত্তিতে ট্রিটমেন্ট দিতে হবে। যত জরুরি ভিত্তিতে বা যত তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্ট শুরু করতে পারি রোগের আউটকাম তত ভালো হবে। এজন্যই এ ধরনের সিমটম দেখা দিলে অবশ্যই রোগীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। হাসপাতালে নিয়ে গেলে ওখানকার চিকিৎসকরা দেখে যদি বোঝেন যে এটা স্ট্রোক হয়েছে তাহলে প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করবেন, ইনভেস্টিগেশন করে ইমিডিয়েটলি চিকিৎসা শুরু করবেন।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে আমাদের এখনকার যুগের মানুষ মানুষজনের যেরকম জীবনযাত্রার মান, এর সাথে কি স্ট্রোক হওয়ার ঝুঁকি কতটা থেকে যায়?
2: আমাদের যে আরবানাইজেশন হচ্ছে এবং মানুষের ব্যস্ততা বেড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের অ্যাংজাইটি এবং স্ট্রেস নিয়ে মানুষকে কাজ করতে হয়, ঘর থেকে বেরোলেই রাস্তা থেকেই মানুষের একটা অ্যাংজাইটি শুরু হয়, প্রতিদিনের কাজকর্ম করতে তাদের বিভিন্ন ধরনের স্ট্রেস নিতে হয়। এ কারণেই এখনকার আমাদের আরবান লাইফস্টাইল বা আমাদের যে জীবন ব্যবস্থা তাতে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেশি। এর কারণ হলো যখন মানুষ অ্যাংজাইটি থাকে তখন তার উচ্চ রক্তচাপ হতে পারে, অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে যায়। এছাড়াও তার নিয়মিত খাওয়া দাওয়া সে করতে পারে না, ডায়েট হ্যাবিটটা চেঞ্জ হয়ে যায় এবং শারীরিক যে অন্যান্য রিল্যাক্সেশন এক্সারসাইজ এগুলো মানুষের অনেক কম করে থাকে, যার কারণে আধুনিক লাইফস্টাইলে স্ট্রোক হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে আমরা প্রতিদিন যে খাবার দাবার গুলো খাই, এই খাবার দাবারের সাথে স্ট্রোক হওয়ার সাথে কি কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা কি ধরনের খাবার দাবার আমরা যদি প্রতিদিন আমাদের খাবার তালিকায় রাখি তাহলে স্ট্রোক হওয়ার ঝুঁকিটা কমে যাবে?
2: অবশ্যই খাবারের সঙ্গে স্ট্রোকের সম্পর্ক রয়েছে। এজন্য আমাদের খাদ্য তালিকাকে এমন ভাবে করতে হবে যাতে আমরা স্ট্রোকটাকে প্রিভেন্ট করতে পারি। যেমন আমাদের খাবারে যদি অতিরিক্ত পরিমাণে তৈলাক্ত বা চর্বি জাতীয় খাবার থাকে তাহলে এগুলো আমাদের ব্রেনের যে রক্তনালী, এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অর্থাৎ রক্তনালীর যে ডায়ামিটার এটাকে কমিয়ে ফেলে, ফলে রক্ত চলাচল কমে যায় এবং স্ট্রোক হয়ে থাকে। এর জন্য অবশ্যই আমাদেরকে তৈলাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে। এছাড়াও যারা অতিরিক্ত লবণ খান, এই অতিরিক্ত লবণ আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, কাজেই লবণের পরিমাণ খাদ্য তালিকায় কমিয়ে দিতে হবে। এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কন্টেইনিং যেগুলো খাবার আছে, স্পেশালি মাছ ফিশে যে ফ্যাটটা থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, এটা আবার স্ট্রোকের জন্য ভালো। এছাড়াও প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল আমরা খেতে পারি, যেগুলো আমাদের স্ট্রোক প্রিভেনশনে হেল্প করে থাকে।
1: এরপরে আপনার কাছে জানতে চাই যে আপনারা একজন স্ট্রোকের রোগীকে কিভাবে করে চিকিৎসা দিয়ে থাকেন?
2: ধন্যবাদ। স্ট্রোকের চিকিৎসা আসলে অনেক ব্যাপক, কারণ স্ট্রোক আমি আগেই বলেছি এটা রক্ত চলাচল কমে যেও হতে পারে, রক্তক্ষরণ হয়ে হতে পারে। এজন্য যখন প্রথমেই আসে তখন আমরা নির্ণয় করি কোন ধরনের স্ট্রোক হয়েছে। এজন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি, যেমন সিটি স্ক্যান অব দ্য ব্রেন, কিছু কিছু ক্ষেত্রে এমআরআই অব দ্য ব্রেন করে থাকি। এতে আমরা বুঝতে পারি যে এই রোগীটার কি রক্তক্ষরণ হয়েছে না রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়েছে। এছাড়াও আরো কিছু রিলেটেড পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি, যেমন রোগীর উচ্চ রক্তচাপ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা, তিনি কোনো কিডনি বা ক্রনিক রেনাল ডিজিজে ভুগছেন কিনা, তার শরীরে সোডিয়াম পটাশিয়াম লবণের পরিমাণটা কেমন আছে, তার লিপিড প্রোফাইল অর্থাৎ তার রক্তে চর্বির পরিমাণ কেমন, এগুলো আমরা নির্ণয় করে থাকি। এগুলো নির্ণয় করার পর আমরা যদি রক্ত চলাচল কমে যাওয়ার কারণে স্ট্রোক হয় সেই ক্ষেত্রে আমরা রক্ত চলাচল যেন বাড়ে এ ধরনের ওষুধপত্র দিয়ে থাকি। এক্ষেত্রে সাধারণত অপারেশনের প্রয়োজন হয় না। আর যদি তার উচ্চ রক্তচাপ থাকে সেটা নিয়ন্ত্রণের ওষুধ দিয়ে থাকি, ডায়াবেটিসের ওষুধ দেই, এবং যদি কোলেস্টেরল বা রক্তের চর্বির পরিমাণ বেশি থাকে সেটা লিপিড লোয়ারিং এজেন্ট আছে, এগুলো দিয়ে সাধারণত আমরা ওষুধের মাধ্যমে চিকিৎসা করে থাকি। পাশাপাশি যদি রোগীর কোনো মুখ বেঁকে যাওয়া বা হাত পায়ে অবশ থাকে তার জন্য ফিজিওথেরাপি বা ফিজিক্যাল মেডিসিন ট্রিটমেন্ট দিয়ে থাকি। অন্যদিকে যদি রক্তক্ষরণ হয়ে থাকে সেই ক্ষেত্রে যদি রক্ত পরিমাণটা ব্রেনে কম হয়ে থাকে তাহলে আমরা কনজারভেটিভ বা ওষুধের মাধ্যমে চিকিৎসা করতে পারি। কিন্তু যদি রক্তের পরিমাণটা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে অপারেশন করে রক্তটা বের করার প্রয়োজন হতে পারে। এছাড়াও আমি বলেছিলাম যে রক্তনালীতে যদি কোনো ত্রুটি থাকে অর্থাৎ অ্যানিউরিজম থাকে সেই ক্ষেত্রে সেটা ক্লিপ করে দেওয়া যেতে পারে। এবং এখন আরো আধুনিক চিকিৎসাও রয়েছে, অর্থাৎ ব্রেন না কেটে রক্তনালীর মধ্য দিয়ে কোয়েলিং করেও এই ধরনের রক্তনালীর যে ত্রুটি এগুলা ট্রিটমেন্ট করা যেতে পারে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। আমাদেরকে লিখেছেন রূপালী রানী রায়, তিনি মোহাম্মদপুর ঠাকুরগাঁও থেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে স্ট্রোক কেন হয়।
2: ধন্যবাদ। স্ট্রোক কেন হয়, এর মূল কারণ হলো আমাদের ব্রেনের রক্ত চলাচল কমে যেতে পারে বা রক্তক্ষরণ হতে পারে। রক্ত চলাচল কমে যাওয়ার মূল কারণ হলো হাইপারকোলেস্টেরেমিয়া অথবা রক্তে চর্বির পরিমাণ বেশি, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ওবেসিটি বা অনেক বেশি মোটা যদি হয়ে থাকেন রোগী তাহলে তাদের স্ট্রোক হতে পারে। এছাড়া রক্তক্ষরণ জনিত স্ট্রোক যেটা হয় সেখানে রক্তনালীর কিছু ত্রুটি অর্থাৎ অ্যানিউরিজম থাকতে পারে যেটা রাপচার হয়ে স্ট্রোক হতে পারে। এছাড়া উচ্চ রক্তচাপের জন্য অনেক সময় রক্তনালী ফেটে যেয়ে ব্রেনে রক্তক্ষরণ হতে পারে।
1: এরপরে আমাদেরকে প্রশ্ন করেছেন মোহাম্মদ আব্বাস হোসেন, তিনি ভোলা থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। দীপক চক্রবর্তী দীপক, তিনি জানতে চেয়েছেন দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। মাহবুবা আক্তার বাবলি, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন সখীপুর শরীয়তপুর থেকে। আপনারা জানতে চেয়েছেন যে হঠাৎ করে যদি স্ট্রোক হয় তাহলে রোগীকে প্রাথমিকভাবে কি ধরনের চিকিৎসা দিতে হবে।
2: হ্যাঁ, শ্রোতারা যেটা জানতে চেয়েছেন যে হঠাৎ স্ট্রোক হলে প্রাথমিক চিকিৎসা কি, আসলে হঠাৎ স্ট্রোক হলে প্রাথমিকভাবে তেমন কিছুই করার নেই, দ্রুত রোগীকে হাসপাতালে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই হাসপাতালে নেওয়ার পথে তাদের কিছু করণীয় রয়েছে। যেমন এক নম্বর, রোগী যদি বমি বা বমি বমি ভাব থাকে বা বমি করে তাহলে তার মুখ পরিষ্কার করে দিতে হবে। রোগী যাতে শ্বাস প্রশ্বাস নিতে পারে এজন্য গলাটাকে স্ট্রেট করে দিতে হবে, প্রয়োজন হলে মুখ খুলে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিতে হবে। যদি রোগীর খিচুনি হয়ে থাকে তাহলে নিকটস্থ কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে খিচুনির ওষুধ দিতে হবে। এবং রোগী যদি আনকনশাস অর্থাৎ জ্ঞান হারিয়ে ফেলেন সেই ক্ষেত্রে রোগীকে শুইয়ে অথবা এক পাশ করে রেখে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
1: এরপরে আমাদেরকে লিখেছেন রিফাত জে ইউসুফ জাই, তিনি লিখেছেন ঢাকা থেকে যে আমার আম্মার স্ট্রোক হয়েছিল 1983 সালে, তখন দেখেছিলাম তার মুখ বাঁকা হয়ে যাচ্ছিল, কথা জড়িয়ে যাচ্ছিল, কিন্তু আরো আগে থেকে এমন কি কোনো সিমটম রয়েছে যে ধারণা করা যেতে পারে যে কারো স্ট্রোক হতে পারে?
2: স্ট্রোকের প্রাথমিক লক্ষণের মধ্যে কথা জড়িয়ে যাওয়া এবং মুখ বাঁকা হওয়া, এর আগে তেমন স্পেসিফিক সিমটম থাকে না। তবে যদি রোগীর রক্তচাপ বেশি থাকে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে, রোগী যদি ওবেজ হন, তার লবণ খাওয়ার প্রবণতা যদি বেশি থাকে, রোগী যদি স্মোকার হন, তাহলে আমরা ধরে নিতে পারি তার স্ট্রোক হতে পারে। তবে আরও কিছু প্রাথমিক সিমটম রয়েছে যেগুলো সাধারণত অনেকেই রোগীরা ইগনোর করে থাকেন, যেমন হাত বা পায়ের দিকে নামনেস বা একটু অবশ বা অনুভূতি একটু কম পাওয়া এবং ভার্টাইগো মাথা ঘোরা এবং মেমোরি লস বা স্মরণ শক্তি কমে যাওয়া, এগুলো স্ট্রোকের একেবারে প্রাথমিক লক্ষণ হতে পারে।
1: এরপরে আমাদের কাছে মাসুদ রানা বেলকুচি সিরাজগঞ্জ থেকে জানতে চেয়েছেন যে হঠাৎ স্ট্রোক সাধারণত কোন বয়সী মানুষের বেশি হয়ে থাকে।
2: ধন্যবাদ মাসুদ রানা সুন্দর কোশ্চেনের জন্য। আসলে হঠাৎ স্ট্রোক যে কোনো বয়সেই হতে পারে, তবে ইউজুয়ালি ইয়াং জেনারেশন অর্থাৎ 30-50 বছর বয়সের মধ্যে রোগীদের হঠাৎ স্ট্রোকটা বেশি হয়ে থাকে। কারণ এই বয়সে যে রক্তনালীর ত্রুটি বা অ্যানিউরিজম যেটা, সেটা রাপচার হতে পারে, কাজেই ইয়াং জেনারেশনের ক্ষেত্রেই হঠাৎ স্ট্রোকের প্রবণতা বেশি।
1: এরপরে আমাদেরকে হুমায়রা দিনা যাত্রাবাড়ি থেকে লিখেছেন যে স্ট্রোকের রোগীকে কি বাসায় চিকিৎসা দেওয়া সম্ভব নাকি তাকে হাসপাতালে নিতে হবে?
2: ইনিশিয়াল চিকিৎসাটা আসলে বাসায় সম্ভব না, কারণ স্ট্রোক হলে রোগীকে হাসপাতালে নিয়ে কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ডায়াগনোসিসে আসতে হয় আসলে স্ট্রোকটা কোন ধরনের হয়েছে এবং স্ট্রোকটা হওয়ার সম্ভাব্য কারণ কি। এই কারণগুলো বের করে স্ট্রোক ডায়াগনোসিস করার পর যে আমরা ট্রিটমেন্ট দিই, এই ট্রিটমেন্টটা বাসায় দেওয়া যেতে পারে। এখানে একটা জিনিস স্মরণ রাখতে হবে, স্ট্রোকের চিকিৎসা দীর্ঘমেয়াদী, এটা অনেক দিন ধরে চিকিৎসা দেওয়া লাগতে পারে, পুনর্বাসন প্রয়োজন হতে পারে, এজন্য ইনিশিয়াল ট্রিটমেন্টটা হাসপাতালে নিয়ে পরবর্তী চিকিৎসা বাসায় দেওয়া সম্ভব।
1: ডাক্তার শফিউল আলম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য, সেই সাথে স্ট্রোক সম্পর্কিত এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের শ্রোতা বন্ধুদেরকে জানানোর জন্য।
2: আপনাকেও ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য।
0: আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের মতামত জানিয়ে লিখুন এই ঠিকানায়: ডাকবাক্স, প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। আমাদের ইমেইল আইডি betarphnc1207@gmail.com।
3: তাহলে কোন সক্কা তালেব ভাই?
4: আরে মাস্টার, তোমার প্রাইমারি স্কুলে ছাত্র আর একজন বাইরে গেল।
3: ও মা, তাই নাকি?
4: আরে হ, আমি 6 নম্বর পোলার বাপ হইছি, তাই লইল কি সক্কা।
3: আচ্ছা, তো অমন ছুটে ছুটে কোথায় যাচ্ছ?
4: টেকা লাগবো না, টেকা আনতে যাইতাছি ওই জব্বর মহাজনের কাছে।
3: জব্বর মহাজন তোমার টাকা দিব তালেব ভাই?
4: দিব না, আবার আগে পাস পোলা সময় দিছে না।
3: এমনি এমনি দিলে এত টাকা?
4: আরে না, জব্বর মহাজন এমনি এমনি টাকা দিব এটা তুমি ভাবলা কেমনে? হ্যাঁ, প্রথম পোলার সময় নিলাম জমি বন্ধক দিয়া, তারপরেরটার সময় বন্ধক দিলাম পুকুর, তারপর বিটা বসত কর, পাঁচ নম্বর পোলার সময় টাকা নিলাম দাদার ওই সেগুন কাঠের খাট বন্ধক দিয়া, বুঝছ?
3: এইবার এইবার কি বন্ধক দিয়া টাকা নিবা তালেব ভাই?
4: হায় হায় রে, এইটা তো আমি বুঝি নাই। আর তো আমার কিছু নাই ও মাস্টার, মাস্টার আর তো আমার কিছু নাই মাস্টার, এবার আমার কি হইব মাস্টার, মাস্টার এবার আমার কি হইব, তুমি কও মাস্টার আমার এবার কি হইব।
3: দেখো তালেব ভাই, তোমার দ্বিতীয় সন্তান হওয়ার পর থেকে আমি তোমাকে বুঝিয়ে আসছি, তুমি কথা কানে নাওনি। তোমার ধারণা বেশি সন্তান হলে ভবিষ্যতে তোমার অবস্থার উন্নতি হবে, এই করে করে তোমার যা ছিল তাও হারালে, এখন আর কেঁদে কি হবে।
4: হ মাস্টার, তোমার কথা আমি শুনি নাই, কি ভুলি যে আমি করলাম মাস্টার, তোমার কথা শুনলে আমার এই ভুলটা হইতো না, এইটা আমি কি ভুল করলাম মাস্টার, ছক্কা মারতে গিয়ে আমি নিজেই ধাক্কা খাইলাম মাস্টার, আমি নিজেই যে ধাক্কা খাইলাম।
0: পরিষ্কার পরিচ্ছন্ন থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ডেঙ্গু জ্বর থেকে মুক্তি পেতে দিনে ও রাতে মশারি ব্যবহার করতে হবে, ঘুমানোর সময় দরজা জানালায় নেট ব্যবহার করে এডিস মশাকে প্রতিহত করতে হবে, সচেতনতাই পারবে সুস্থ রাখতে সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি আজকের স্বাস্থ্যই সুখের মূল আয়োজন। আজকের স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি আসফিয়া তাসনিম, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সাহিতা মঞ্জুরী।

আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আতিক মাহমুদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করছে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক ও সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল আজ। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে ১২ জেলায় ই বেল বন্ড পদ্ধতি চালু করেছে আইন মন্ত্রণালয়। জেলাগুলো হল টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙ্গামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ই বেল বন্ড পদ্ধতির মাধ্যমে বিচার প্রার্থীরা ভোগান্তি থেকে মুক্ত হবে, এক ক্লিকেই বেল পেয়ে যাবে। সরকার হয়রানি মুক্ত আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় জানিয়ে আইনমন্ত্রী আরও বলেন, মামলার দ্রুত নিষ্পত্তিতে ভালো পারফরমেন্স করা জেলাগুলোকে উৎসাহিত করতে পুরস্কার দেওয়া হবে। এর আগে দেশের ১৬টি জেলায় ৩টি ধাপে এই ব্যবস্থা চালু করা হয়। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত ১১ জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। দেশে বিভিন্ন

0: আগামী রবিবার শেষ হওয়ার প্রেক্ষাপটে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা উভয় পক্ষকে আলোচনায় ফেরানোর পাশাপাশি শান্তি প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রচেষ্টা রোধে কাজ করছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে ইরান সফর করছেন। যুক্তরাষ্ট্র ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার লক্ষ্যে মধ্যস্থকারী প্রচেষ্টার অংশ হিসেবে তিনি এই সফর করছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জয়েন্ট বেস অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে, তবে পারস্য উপসাগরে এই প্রণালী নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ট্রাম্পের এ দাবি নাকচ করে দিয়েছে। যুক্তরাজ্য ও ইউরোপের কোটি কোটি মানুষ গত 30 বছরের মধ্যে সবচেয়ে মনোমুগ্ধকর সূর্যগ্রহণ উপভোগ করেছে। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও স্পেনে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়। এ সময় চারিদিকে অন্ধকারে ছেয়ে যায়। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিক অস্ট্রেলিয়া শেষ খবর পাওয়া পর্যন্ত 9 উইকেটে 189 রান করেছে। এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর, তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, আমি আবারও বলছি, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন।
2: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাথর নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্টির কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালার নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্দ্বিধায় গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না।
1: সুপ্রিয় বন্ধুরা, যেসব এলাকায় বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে সেখানে জনগণের করণীয় সম্পর্কে আসুন কিছু কথা জেনে নিই। বন্যার সময় ধীর স্থিরভাবে চিন্তা ভাবনা করে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করুন। বন্যায় যদি বাড়িঘর ডুবে যায়, তবে নিকটস্থ কোনো উঁচু স্থানে, বাঁধে বা আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করুন। বন্যার ফলে খাবার পানি দূষিত হওয়ার আশঙ্কা থাকে, তাই জীবাণুমুক্ত বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েলের পানি পান করুন। না পাওয়া গেলে খাবার পানি ফুটিয়ে নিন অথবা পানি শোধক ট্যাবলেট বা ফিটকারি দিয়ে খাবার পানি বিশুদ্ধ করে নিন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর বেলা দুটো বেজে পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 90 মেগাহার্স ও FM 102 মেগাহার্সে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: জানিয়ে দিচ্ছে আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা পর্বতী সময়ের অনুষ্ঠান পরিচিতি ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই বেলা দুটা বেজে বিশ মিনিটে নাটক সোহাগী বেলা তিনটা বেজে পাঁচ মিনিটে গল্প দিলওয়ার হাসান বেতার নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন প্রযোজনা মাহবুবুর রহমান তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ বিকেল তিনটা বেজে পঁয়ত্রিশ মিনিটে জনসংখ্যা ও স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো করি ছোট পরিবার বিকেল চারটা বেজে পাঁচ মিনিটে প্রবীণদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে ছটা বেজে পাঁচ মিনিটে সন্ধে সাতটা বেজে পাঁচ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দরবার সন্ধে সাতটা বেজে তিরিশ মিনিটে রাত আটটা বেজে দশ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত নটা বেজে পাঁচ মিনিটে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রিয়াঙ্গন রাত দশটায়
1: সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান প্রিয় শ্রোতা জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি

বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে এসবিসি ভিত্তিক ফোন অনুষ্ঠান চলো বদলে যাই। অনুষ্ঠানটির সঞ্চালনায় আছেন ডাক্তার রেজাউল আলম খান।

0: প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। একটা সুন্দর সময়ে আমরা আজকে একত্রিত যে নানা প্রসঙ্গে কথা বলবো, আপনাদের মনের কথা শুনব, আমাদের কথা শুনবেন, এবং জীবনটাকে সুন্দর করতে এবং দেখা যায় যে সমস্যা জর্জরিত না করে যদি আমরা হাসি খুশিতে জীবন কাটাতে চাই, সমস্যা দূরে রাখতে চাই এবং সাবলীল জীবন চাই, চলুন চলো বদলে যাই। এসবিসি ভিত্তিক ফোন অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা জীবন কাহিনীতে জীবনের অনেক সমস্যা যেগুলো স্বাভাবিক সাধারণ মনে করি কিন্তু এগুলো পরবর্তীতে জটিল পর্যায়ে পৌঁছে যায় সেটা যেন না হয়, সেই আলোকে সেই প্রত্যয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলো বদলে যাই অনুষ্ঠানে আজকে বিষয় নির্বাচন করা হয়েছে চমৎকার একটি বিষয়, প্রসব পরবর্তী বিষণ্ণতা। দেখা যায় যে বাচ্চা হওয়ার পর আমরা ফুটফুটে বাচ্চা দেখার জন্য অস্থির হয়ে পড়ি, ছোটো ছোটো করি, মনটা ছটপট করে, কে কোলে নেবে আগে, কে বেশি আদর করবে, কিন্তু মা কেমন আছে আমরা ততটা খোঁজ নেই কি, খোঁজ নেই না, এই ফাঁকে সমস্যা তৈরি হতে পারে, মা বিষণ্ণ হয়ে গেছেন। আসুন এই বিষণ্ণতা বলতে কি বোঝায়, বিষণ্ণতা হলে কি হয়, কি করে তার সমাধান করতে হয়, আমাদের করণীয় কি, এসব তথ্য নিয়ে আজকে আলোচনা করব। চলো বদলে যাই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে কথা বলবেন দুজন বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিত্ব স্টুডিওতে উপস্থিত হয়েছেন। পরিচয় করে দিয়ে আমার ডানে রয়েছেন ডাক্তার জিনা ডি লায়লা, যিনি মনোরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। কেমন আছেন?
1: জি ভালো আছি, আপনাদের ধন্যবাদ যে আমাকে এই সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন এবং কিছু তথ্য আদান প্রদানের করার সুযোগ দিয়েছেন।
0: আমার বামে রয়েছেন আরেকজন বিশেষজ্ঞ ব্যক্তিত্ব, যিনি মনোরোগ বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, ডাক্তার সুমাইয়া বিনতে জলিল। ভালো আছেন?
2: জি আসসালামু আলাইকুম,
0: দুজনকে স্বাগত অনুষ্ঠানে। আমরা আজকে নতুন কিছু তথ্য জানাতে চেষ্টা করব, যে ভাবনা আমাদের প্রসারিত করতে হবে আর ভুল ভাবনা ভুল সিদ্ধান্ত থেকে দূরে আসতে হবে। মন গড়া অথবা আমরা নিজেরাই যে প্ল্যানগুলো করি, পরিকল্পনা করি, তা থেকে দূরে আসতে হবে, সুস্থ করতে হবে। একটা প্রসব পরবর্তী মহিলা যিনি বিষণ্ণ হতে পারেন তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সবার। আজকে কথাবার্তাতে অনেক তথ্য চলে আসবে, আমাদের ফোন নাম্বার লিখে নিন 4481 3268 থেকে 70, এছাড়া 4481 3279 আমাদের সাথে আপনারা আসবেন, কথা বলবেন এবং নানা প্রসঙ্গে আলোকে আমরা তথ্যটা বের করতে চেষ্টা করব। ডাক্তার জিনা ডি লায়লা, প্রথমে জানতে চাই যে প্রসব পরবর্তী বিষণ্ণতা এটা বলতে কি বোঝায়?
1: ধন্যবাদ, খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে আমি এই প্রশ্নের উত্তরটি দেওয়ার আগে আমি একটু বলে নিচ্ছি, আমরা একটি সুস্থ মা পেলে কিন্তু আমরা একটি সুস্থ জাতি পাব, সুতরাং মায়ের সুস্থতাটা কিন্তু খুবই জরুরি। এবং এই যে বাচ্চা প্রসব বা আমরা যদি ডেলিভারি বলি বা বাচ্চা জন্মদান, এই সময়টার পরবর্তীতে দেখা যায় অনেক সময় আমাদের একটি মানসিক রোগ, যেটা আমরা বিষণ্ণতা বা ডিপ্রেশন বলে থাকি বা ডিপ্রেসিভ ডিসঅর্ডারও বলে থাকি, এই রোগটি কিন্তু প্রায়ই আমাদের দেখা যায়। অনেক সময় হয়তো তার আগে কখনো ছিল না, কিন্তু এই সন্তান প্রসবের পরেই তার এই বিষণ্ণতার সমস্যাগুলো দেখা দেয়, কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দেয় এবং প্রসবের সাধারণত 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই বিষণ্ণতার লক্ষণগুলো যদি দেখা দেয় এবং এই লক্ষণগুলো যদি দীর্ঘ সময় ধরে থাকে, মানে সাধারণত 2 থেকে 2 সপ্তাহের অধিক বা তারও বেশি সময় ধরে যদি থাকে, এবং এই লক্ষণগুলোর ফলে তার পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, তার সামাজিক জীবন, তার কর্মক্ষেত্র, সব ক্ষেত্রেই যদি তার কাজকর্ম ব্যাহত হয় বা আগের মতো স্বাভাবিকতা না থাকে, তখনই কিন্তু আমরা বলি প্রসব পরবর্তী বিষণ্ণতায় তিনি ভুগছেন।
0: ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমাদের জানতে ইচ্ছে করছে যে প্রসব একটা সাধারণ বিষয়, সন্তান জন্ম দেবেন মায়েরা এটা একটা সাধারণ বিষয়, কিন্তু এই সাধারণ বিষয়টায় আমরা মার দিকে ততটা খেয়াল করি না, অর্থাৎ দেখা যায় বাচ্চা নিয়ে সবাই ব্যস্ত, সুন্দর ফুটফুটে বাচ্চা, চাঁদের মতো বাচ্চা, তার নাম কি রাখবো, ব্যস্ত সবাই, কিন্তু মা প্রথম থেকেই খেয়াল রাখতে পারলে আমরা বুঝতে পারবো যে তার বিষণ্ণতা পর্যায়ে হচ্ছে কিনা, সেটা আমরা লক্ষণ থেকেই জানতে পারবো। তার আগে জানতে চাই যে মার দিকে খেয়াল রাখাটা খুব জরুরি, কি বলবেন ডাক্তার সুমাইয়া বিনতে জলিল?
2: জি ধন্যবাদ। আমাদের আজকের যে বিষয়বস্তু প্রসব পরবর্তী বিষণ্ণতা, এটা নিয়ে কথা বলতে গেলে অবশ্যই মায়ের দিকে লক্ষ্য রাখার বিষয়টা সবার আগে আসবে, এটা অত্যন্ত জরুরি একটি দিক যেদিকে আমরা আলোচনা করছি। কারণ আপনি যেটা বললেন মানে বোঝাই যাচ্ছে যে একটা প্রসব যে জটিলতা বা প্রসবের যে পুরো জার্নিটা নয় মাস, এই সময়টা মা থেকে শুরু করে পরিবারের সদস্যরা সবাই কিন্তু এটা নিয়েই ব্যস্ত থাকে যে নতুন যে অতিথি বাসায় আসছে সে কেমন হবে, তার যেন কোনো সমস্যা না হয়, তার নাম কি রাখা হবে, সে ছেলে হবে না মেয়ে হবে, তার পরবর্তী জীবনযাত্রা কেমন হবে। কিন্তু সবচেয়ে বেশি দায়িত্বটা কিন্তু মায়ের উপরেই থাকে। মা তার প্রসব আগে অর্থাৎ সে গর্ভবতী হওয়ার আগে তার একটা জীবন ছিল, তার একটা লাইফস্টাইল ছিল, তার একটা কাজ ছিল, হয় উনি বাসার কাজে ব্যস্ত থাকতেন বা বাহিরের কাজে ব্যস্ত থাকতেন। কিন্তু যেই মুহূর্তে উনি গর্ভবতী হয়ে গেলেন উনার হাঁটাচলা সীমিত হয়ে গেল, উনার মধ্যে ব্যাপকভাবে হরমোনের পরিবর্তন এসে গেল, উনার শারীরবৃত্তীয় ব্যাপারগুলো পরিবর্তন হতে থাকলো, এমন কিছু পরিবর্তন যে পরিবর্তন আগে উনি এক্সপিরিয়েন্স করেননি, অভিজ্ঞতা অর্জন ওনার নেই, এই পুরো জার্নিটাতে শারীরিকভাবে উনি অনেক ভালনারেবল বা ঝুঁকির মধ্যে থাকেন এবং হরমোনের প্রভাবের ফলে মানসিকভাবেও অনেকটা ঝুঁকির মধ্যে থাকেন। পরবর্তীতে যখন প্রসবের মতো একটা কঠিন পদ্ধতি চলে আসে ওনার জন্য, কারণ প্রসব একটা মেডিকেলিও প্রসেস এবং এটা অনেকগুলো ধাপ জড়িত এবং এটার মধ্যে অনেক ঝুঁকিও থাকে অনেক সময়, এই পুরো প্রসেসটার পরে যখন নতুন একটা বেবি শিশু পৃথিবীতে আসে তখন দেখা যাচ্ছে সেই শিশুর দায়িত্বটা প্রাইমারিলি সেই অসুস্থ মায়ের উপরই আসলে চলে আসে এবং মায়ের শারীরিক যত্ন তো অনেক ক্ষেত্রে করা হয় না, মানসিক যত্নের দিকে অনেকে অনেক সময় লক্ষ্য রাখা।
0: ধন্যবাদ। আমরা এই পর্যায়ে থাকি যে একটা বাচ্চা এলো পৃথিবীতে, মাও অবাক যে এত ফুটফুটে বাচ্চা, তিনিও কিন্তু তার ভাবনা চিন্তা অন্য জগতে থাকে, কিন্তু একটি প্রসঙ্গ আজকে এসছে যেটা নিয়ে আলোচনা করব, প্রসব পরবর্তী বিষণ্ণতা। তাহলে আসি এই বিষণ্ণতা, এই যে বিষয়টি একটা মা কেন যে কোনো লোকের বিষণ্ণতা বলতে কি বোঝায়, ডক্টর জিনা ডিলাইলা।
1: ধন্যবাদ। আসলে আমরা বিষণ্ণতা রোগ বলে থাকি, বিষণ্ণতা একটি স্বাভাবিক, আমাদের যে কারো যে কোনো সময় মন খারাপ হলে বা যে কোনো আমাদের ব্যক্তিগত জীবনে বা পারিবারিক জীবনে কোনো ধরনের একটু চাপ বা ধরনের কোনো ঘটনা হলে আমরা বিষণ্ণ হয়ে যাই, সেটিকে আমরা রোগ বলবো না। আসলে বিষণ্ণতার রোগটা হচ্ছে যে আমাদের কিছু, ওই যে আমি আগেও বলেছি, কিছু নির্দিষ্ট লক্ষণ, সেই লক্ষণগুলো যদি দুই সপ্তাহের অধিক সময় ধরে থাকে এবং এর ফলে যদি আমাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় আমরা তখনই বিষণ্ণতা রোগ বলবো। এর কিছু নির্দিষ্ট লক্ষণ আছে, এটি একটি মুড ডিসঅর্ডার। যেমন এর বেশিরভাগ সময় দেখা যায় বিষণ্ণতায় আমাদের মন খারাপ থাকবে, দিনের অধিকাংশ সময় মন খারাপ, সপ্তাহের অধিকাংশ দিন মন খারাপ এবং কোনো কাজে মানে আগ্রহ না থাকা, আমাদের জীবনের আনন্দগুলো কমে যাওয়া, স্বাভাবিক কাজকর্ম যেগুলো সে নর্মালি সে করত সেই কাজগুলো আর আগের মতো করতে না পারা।
0: বলছেন তাহলে প্রশ্ন আসছে যে এই প্রসব পরবর্তী, প্রসব হওয়ার কত সময় পরে বা কতদিন পরে লক্ষণগুলো আস্তে আস্তে প্রকাশ পায়?
1: আচ্ছা, এর মধ্যে একটি ব্যাপার আছে, যেমন আমরা প্রসবের তিন থেকে চার দিনের মধ্যে একটি কিছু লক্ষণ দেখা দেয়, সেটাকে আমরা বলি যে বেবি ব্লু বা ম্যাটারনিটি ব্লু বলে থাকি, সেটি কিন্তু বিষণ্ণতার মধ্যে আমরা ফেলবো না। এটি আমাদের সাধারণত দেখা যায় এক সপ্তাহ থেকে বা আট থেকে দশ দিনের মধ্যে আমাদের কমে যেতে পারে, এটি হরমোনের তারতম্য বা অন্য কারণে হতে পারে। কিন্তু বিষণ্ণতার যে নির্দিষ্ট লক্ষণগুলো আমি বললাম, মন খারাপ, আগ্রহ হারিয়ে ফেলা, কান্না আসা, তারপরে হচ্ছে খাবার রুচি কমে যাওয়া, ঘুম কমে যাওয়া, এই লক্ষণগুলো হচ্ছে সাধারণত আমরা বলে থাকি যে প্রথমে আমি বলে নিয়েছিলাম যে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে প্রসবের চার থেকে ছয় সপ্তাহের মধ্যে লক্ষণগুলো হতে পারে এবং সাধারণত দেখা যায় যে তিন থেকে নয় মাস পর্যন্ত হচ্ছে এই লক্ষণগুলো থাকতে পারে এবং এর বেশিও কিন্তু থাকতে পারে।
0: ধন্যবাদ। তাহলে আসি একটা মা তার ফুটফুটে বাচ্চা তার পাশে আছে, বুকে দুধ খাওয়াবে, কোলে নেবে, একটু আদর করবে। আমি এই প্রসঙ্গে আসি, ডাক্তার সুমাইয়া বিনতে জলিল, আজকে যে প্রসঙ্গ প্রসব পরবর্তী বিষণ্ণতা, তো লক্ষণ তো আমরা শুনলাম, তারপরেও ঠিক সেই মুহূর্তে মা তার সন্তানের সাথে কি বিহেভ করতে পারে যে এটা অস্বাভাবিক, আমি বাস্তবতায় আসতে চাই।
2: জি ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন যে আমরা কি দেখে আসলে বুঝবো। ম্যাডাম যেটি বললেন ম্যাটারনিটি ব্লু বা বেবি ব্লুটা যে লক্ষণগুলো থাকে সেগুলো কিন্তু আসলে দীর্ঘস্থায়ী হয় না, আট থেকে দশ দিন বা দু সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মা স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তার লক্ষণগুলো যে বিরক্তি থাকে, মন খারাপ ভাব থাকে, কান্না কান্না ভাব থাকে, এই জিনিসগুলো কমে আসে। কিন্তু যখন আমরা বলবো বিষণ্ণতা, তখন বেবির বেলা অর্থাৎ নিজের শিশু, যে তার কাছে সবচেয়ে আপন, তার শরীরের একটি অংশ, সেই শিশুর সাথে ওনার আচরণগুলো খুব অস্বাভাবিক দেখা দেয়।
0: যেমন বুঝতে পেরেছেন তো, শিশুর সাথে
2: মার আচরণ,
0: অস্বাভাবিক আচরণ,
2: জি অস্বাভাবিক আচরণ গুলো কেমন হতে পারে? প্রথম হতে পারে উনি ওনার শিশুটিকে নেগলেক্ট করছেন, অর্থাৎ শিশুটি কান্না করলেও সাড়া দিচ্ছেন না, শিশুর প্রতি বিরক্তি প্রকাশ করছেন, শিশুকে যে ভালোবাসাটা দেওয়া প্রয়োজন, যে যত্নটা করা প্রয়োজন, সেই যত্নটা করতে পারছেন না। ইভেন অনেক সময় দেখা যায় শিশুর প্রতি উনি এতটাই বিরক্ত হয়ে থাকবেন, শিশুকে অনেক সময় শারীরিকভাবে কিছুটা আঘাত করা, কিছুটা নির্যাতন করা, ইভেন অনেক ক্ষেত্রে একটা টার্ম আছে আমাদের ইনফ্যান্টিসাইড, অর্থাৎ শিশু হত্যার মতো গুরুতর ঘটনাও।
0: সেটা কত দুঃখজনক বিষয় আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি, খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যেগুলো আপনাদের অনেকেই জানো নাই। একটা ছোট বাচ্চা জন্ম নেওয়ার পরে মা তার সন্তানের প্রতি অস্বাভাবিক ব্যবহার করা, তার দিকে তাকাবেও না, যত্ন নেবে না, শূন্যত কথাগুলো। সুতরাং এইভাবে ভেবে চিন্তে প্রশ্ন করুন এবং আমরা তার সমাধান খুঁজে বের করতে চাই আজকে আলোচনায়। আমরা নিচ্ছি ফোন কল, আমরা আবার আলোচনায় আসবো। নিচ্ছি ফোন, হ্যালো, কে আছেন?
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
3: জি ভাইয়া, মোহাম্মদ সানোয়ার হোসেন, সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি, ঈশ্বরদী পাবনা। আমার সঙ্গে আছে আমার বড় ভাই
0: পাবনা থেকে সালাম হোসেন। প্রশ্ন জানতে চাই।
3: আমার প্রশ্নটা হচ্ছে প্রশ্ন এবং একটা পরামর্শ।
0: জি,
3: আপা কিছুক্ষণ আগে বলছে যে একজন সন্তান যখন প্রসব করে মার মনটা খারাপ কেন হয়? বিষণ্ণতার দুইটা কারণ আমরা কিন্তু বেশ কিছু কারণ খুঁজে পাই। যেমন একটা কারণ, অনেক সময় দেখা যায় আমাদের গ্রাম পর্যায়ে দেখা যায় যে একটা মা সন্তান জন্ম দিয়েছে তিনটাই মেয়ে বা চারটাই মেয়ে, তখন কিন্তু এই মার সামনে অনেক কথা বলে, বুঝছেন? এই কথাগুলো বলার পর কিন্তু ওই মার এমনিতেই মন খারাপ হওয়াই স্বাভাবিক। তারপরে দেখা যায় পরিবারের থেকেও বিভিন্ন সময় বিভিন্ন কুসংস্কার কথা বলে, এই দিকে কিন্তু একটা বিষণ্ণতার বড় কারণ। এখন আমার জানার ইচ্ছা, আমি এটা বিষয় বললে হয়, আমার জানার ইচ্ছা যে একজন মা সন্তান প্রসব করার পরে তার জন্য পরিবারের কি ধরনের ভূমিকা থাকা উচিত, এটা একটু জানালে খুশি হব।
0: ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। আর একটা ফোন নেই। হ্যালো, হ্যালো,
4: আসসালামু
0: আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
4: কথা বলছি হাজী মোহাম্মদ মিন্টু খরিদগঞ্জ চাঁদপুর থেকে।
0: হাজী মোহাম্মদ মিন্টু চাঁদপুর থেকে প্রশ্ন।
4: মানে অনেক সময় এই যে মায়েদের যে বিষণ্ণতাটা যে হইতেছে, তাদের প্রতি নজর না দেওয়া,
0: বিষণ্ণতার কারণ বুঝতে পেরেছি। আমরা আর একটা ফোন যাই। হ্যালো, হ্যালো, হ্যালো,
5: হ্যালো,
0: জি বলুন, প্রশ্ন করুন।
5: হ্যালো, আসসালাম আলম ভাই।
0: ওয়ালাইকুম সালাম। জি,
5: আমি রবুল আলম, সভাপতি স্বাধীন বাংলার ছোটা ক্লাব, গ্রাম ঘাটনগর, মোল্লাপাড়া, পোরশান, নওগাঁ থেকে।
0: রবুল আলম নওগাঁ থেকে, কি জানতে চান?
5: হ্যাঁ, আমার প্রশ্ন হলো যখন একটা মা প্রসব করে, অনেকে দেখা যায় দেশে অল্প বয়সে বাচ্চা নিচ্ছে, বাচ্চা না পাওয়া তাদের বাচ্চার কন্ট্রোল করা বা কন্ট্রোল রাখতে পারে না, এখানে পরিবার দায়বদ্ধ অনেক হয়ে যায়, শ্বশুর শাশুড়ি, এই তো আবার ব্লাড নামে অনেক মানে সঙ্গ দেখা দেয়। তাহলে আমার ঠাকুরমা ওই রোগীকে কিভাবে আমার সুস্থ রাখার জন্য কিভাবে ভালো আসন বিধি মানে অনুকরণ করা
0: যাবে? তবে অল্প বয়সে বিয়ে হওয়া, রক্তক্ষরণ হওয়া, এই বিষয়টি ভিন্ন। কিন্তু আজকে যে আমরা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কথা বলছি, বাচ্চাকে মা যত্ন নেবেন, কোলে নেবেন, বুকের দুধ খাবেন, আদর করবেন, এটা স্বাভাবিক। যদি এগুলো ব্যক্ত ঘটে সেটাই কিন্তু বিষণ্ণতা, এবং সে বিষয়টা নিয়ে ভাবতে হবে, কারণ অনেক দুর্ঘটনা ঘটে যায়। আপনারা আমাদের সঙ্গে থাকুন, বিষয়টি বুঝতে চেষ্টা করুন, ভেবে চিন্তে প্রশ্ন করবেন। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো,
6: যারা যে বাচ্চা কাচ্চা নেওয়ার পরে পরবর্তীতে চাকরিতে চলে যায়, তো সে বাচ্চা কাচ্চা যখন বাড়িতে থাকে কোনো গৃহিণী কিংবা কোনো কেউ লালন পালন করে, তখন সে বাচ্চার কি পরিস্থিতি হতে পারে?
0: আমাদের প্রসঙ্গটা কি বুঝতে পেরেছেন? যে উনি চাকরি করতে চলে গেলেন, কিন্তু আমরা বলতে চাই বাচ্চা হওয়ার পরপরই বাচ্চার প্রতি যে আকর্ষণ মার, সেই আকর্ষণটা যদি কমে যায়, আকর্ষণ বলতে অনেক কথা, তাহলে সেই জায়গাতে আমরা বলছি বিষণ্ণতা হয়েছে তার, এবং এর পরবর্তী যদি ব্যবস্থা না নেওয়া হয় কি হতে পারে, এই ধরনের ভাবনা আপনার মাথায় আনুন। বিষয়টি নতুন বিষয়, বুঝতে চেষ্টা করুন, এবং যারা জানবেন তারা অন্যকেও জানাবেন। আর একটা ফোনে যাই। হ্যালো,
7: গ্রামে বেশিরভাগ সময় আমরা দেখে থাকি যে প্রসব পরবর্তীকালীন যে মায়েদের বিষণ্নতা থাকলেও সেটি আসলে প্রকাশ করবার মতো জায়গা থাকে না। অনেক সময় দেখা গেছে সাংসারিক পরিবার অনেক বড় ধরনের ঝামেলা থাকে, তো সেক্ষেত্রে হয় কি পরিবার থেকে ওই ধরনের সাপোর্ট পাওয়া যায় না যে আমার খারাপ লাগছে আমি সেটাকে একটু একটু রেস্ট নিয়ে একটু বিষণ্ণতা কাটিয়ে উঠে তারপরে কাজ শুরু করব। এমন এমনও ফ্যামিলি আছে প্রসব পরবর্তী 10 দিনের মাথাতেই সেই সংসারের অনেক কাজ করতে হয়। এই ব্যাপারে আসলে ফ্যামিলির সাপোর্টটা কেমন দরকার বলে
0: চমৎকার প্রশ্ন। তো আপনার উত্তরটা এখনই দিই ডক্টর জিনা দিলালা, যে মা বিষণ্ণ হয়েছেন এটা প্রকাশ করতে পারছেন না, তো তাই যদি হয় তাহলে এইভাবে কতদিন এবং তিনি কাজে জড়িয়ে পড়বেন, তো তা কি সম্ভব বিষণ্ণত অবস্থায় তার ব্যবস্থা নেওয়াটা জরুরি কিনা? মেহেদি হাসানের কথা মনে হচ্ছে যে মনে হয় বিষয়টা স্বাভাবিক সাধারণ, তিনি আবার কাজে জড়িয়ে গেলেন, এটা তিনি প্রকাশ করতে পারেননি। আর প্রকাশ করতে পারেননি বলতে কি বোঝায়? জি ডক্টর জারিলাল,
1: ধন্যবাদ। আসলে বাচ্চা প্রসব হলেই যে মায়ের বিষণ্ণতা হবে ব্যাপারটা কিন্তু এরকম না। বাচ্চা প্রসবটা হচ্ছে মায়ের জন্য খুব খুশির একটা, খুব আনন্দের, পৃথিবীতে সে একটি নতুন প্রাণ নিয়ে আসছে এবং সে মাতৃত্বের যে স্বাদটা পাওয়া এটা কিন্তু খুব চমৎকার একটি বিষয়। কিন্তু আমরা আসলে এটা ধরে নিচ্ছি যে আসলে মানে বাচ্চা প্রসব মানেই হচ্ছে বিষণ্ণতা, ব্যাপারটা তা নয়। তবে হ্যাঁ, বাচ্চা প্রসবের পর যদি কোনো মায়ের বিষণ্ণতা হয়, আপনি বললেন যে প্রকাশ করার জায়গা নেই, আসলে তার পরিবারের যে কাছের জন যারা আছেন নিকটজন আছেন তাদের কাছে অবশ্যই তাকে প্রকাশ করতে হবে। সে ব্যাপারে যদি সাড়া না পান তাহলে তার কাছের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন পাশে তিনি নিজেই চিকিৎসকের কাছে যোগাযোগ করতে পারেন। অনেক সময় হয়তোবা তাদের বোঝারই হয় না, এটা যে একটি রোগ এটি বোঝার মতো অনেক সময় আমাদের সামাজিক সচেতনতাটা আসলে সব জায়গায় নেই, বা প্রত্যন্ত অঞ্চল বা গ্রামে হয়তো নাও থাকতে পারে যে বিষণ্ণতা একটি রোগ আছে এবং প্রসবের পরে হয়, এই ব্যাপারটা হয়তো অনেকের অজানা থাকতে পারে। তারপরেও পরিবারের লোকজন যদি বুঝতে পারেন অবশ্যই নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র বা হচ্ছে যে কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা মেডিকেল কলেজ সেইসব জায়গায় নিয়ে আসলে তার মানে যাচাইটা করা দরকার আসলে তার রোগটা হয়েছে কিনা।
0: আর ডক্টর সুমাইয়া আপনার কাছে আসি, বুঝতে না পারা কি আছে? মা তার বাচ্চাকে আদর করছেন না, বুকের দুধ দিতে অনীহা প্রকাশ করছেন, একটু খিটখিটে মেজাজ করছেন, এরকম জাতীয় কথাগুলো বলুন যেটা আমাদের শ্রোতারা বুঝতে যেন পারে যে প্রসব পরবর্তী ঠিক সাথে সাথে নয় কিছুদিন পরে। একটু আমরা শুনেছি একটু আগে বলেছেন যে 4-6 সপ্তাহ লক্ষণ প্রকাশ পায়, একটি এটি একটা তথ্য। সুতরাং আমাদের ঘরের যে অভিভাবক তার খালা তার দাদি নানি কাছের লোকজন কি তারা তো মা হয়েছেন, তারা কি বুঝতে পারবেন যে এই মেয়েটা তার বাচ্চার প্রতি আগ্রহ প্রকাশ করছে না? এই কথাগুলো কিভাবে প্রকাশ পেলে ঘরের লোকজন আত্মীয় স্বজন বুঝতে পারবে যে তার একটা বিষণ্ণতামূলক রোগ বা সমস্যা তৈরি হয়েছে?
2: জি ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বিষয়ে যেটা বলতে চাইবো আমি যে যখন একজন মা পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তী বিষণ্ণতায় ভুগছেন, ওনার কিছু বায়োলজিক্যাল সিমটমও থাকবে, ওনার খাওয়া দাওয়া কমে যাবে, ওনার ঘুমের সমস্যা হবে, উনি অনেক ক্লান্ত বোধ করবেন, দুর্বল বোধ করবেন, ওনার যে স্বাভাবিক দৈনন্দিন জীবনাচরণ খাওয়া দাওয়া চলাফেরা সবকিছুর মধ্যে একটা বিশাল পরিবর্তন আসবে। যারা ওনার নিকট আত্মীয়, ওনার স্বামী, ওনার যে বাসায় উনি আছেন, যারা ওনার সাথে একই ঘরে আছেন, তারা অবশ্যই এটা একটু নজরদারি করলেই, একটু মনোযোগ দিয়ে লক্ষণ করলেই বুঝতে
0: পারবে। প্রিয় শ্রোতা বুঝতে পারলেন তো, সামান্য তো আপনাদের বুঝতে হবে একটা বাচ্চা হওয়ার পরে মা খাওয়া দাওয়া করতে চাইছেন না, ক্লান্ত বোধ, দুর্বলতা, স্বাভাবিক জীবন যেমন করছেন না, এই বিষয়গুলো আশপাশে আরো কিছু বিষয় এটা অভিভাবক বুঝতে পারেন, স্বামী বুঝতে পারেন, দাদি নানি খালি বুঝতে পারেন যে এটা আগ্রহ হারাচ্ছে কেন বাচ্চার। সেখান থেকে আমাদের শুরু করতে হবে তার ব্যবস্থাপনা, তার সম্পর্কে ভাবনা এবং তাকে সুন্দর জীবনযাপনের পথে ফিরিয়ে আনার একটা বিষয়, ভাবনার বিষয়। আপনারা ভাবুন, ভেবে প্রশ্ন করুন। আর একটা ফোনে যাই। হ্যালো, ওয়ালাইকুম সালাম।
8: হ্যালো,
0: হ্যাঁ কথা বলুন, প্রশ্ন করুন।
8: আজকের টপিক কি ভাই?
0: শ্রোতা আপনারা এসবিসি ভিত্তিক ফোনে অনুষ্ঠান শুনছেন চলো বদলে যাই, চলে বদলে যাই অনুষ্ঠানে আজকের প্রসঙ্গ নির্বাচন করা হয়েছে প্রসব পরবর্তী বিষণ্ণতা। প্রস্তুত আমাদের সঙ্গে থাকুন, প্রশ্ন করুন ভেবে চিনতে, সময় ক্ষেপণ করবেন না, কারণ বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে অনেক বাংলাদেশটা ছোট হলেও জনসংখ্যা সমৃদ্ধ, প্রচুর মা বোনরা রয়েছেন। একটা বাচ্চা হওয়ার পরে অস্বাভাবিক অনেক ঘটনা রয়েছে, রক্তক্ষরণ রয়েছে, তারপরে তার জ্বর আসতে পারে, কিন্তু এটাও একটা ভাবনা যে সে মা খেতেই চায় না, এত ক্লান্তি, এত দুর্বলতা, বাচ্চার প্রতি আগ্রহই নেই দুধ খাওয়াতে, বুকের দুধ দেবে এটা তো স্বাভাবিক। সুতরাং সেই জায়গাতে আপনাকে শুরু করতে হবে ভাবনা যে না, বিষয়ে অন্য কিছু ঘটেছে। কি ঘটেছে আজকের আলোচনায় সেটা প্রকাশ পাচ্ছে, প্রসব পরবর্তী বিষণ্ণতা। আপনার ভেবে চিন্তে প্রশ্ন করুন, ভাবুন বেশিটা হতে পারে, হলে কি করবেন আপনি। আমরা একটা ফোনে যাই। হ্যালো,
8: আসসালামু
0: আলাইকুম। ওয়ালাইকুম
8: সালাম,
0: ভালো আছি জি।
8: কথা বলতেছিলাম রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সাহায্য থেকে।
0: জি,
8: তো যে আমি জানতে চাচ্ছি, সুন্দর আলোচনা, তো আমি জানতে চাচ্ছি যে এই যে মায়ের বিষণ্ণতা, আমি জানতে চাই যে ধরেন যে প্রথম তিনটা বাচ্চা হয়েছে, তো দুই চার পর তিন চার বাচ্চা হওয়ার পরে মাথায় বাচ্চা, ওই বাচ্চাটা মারা গেছে ধরেন কথার কথা, তখন দেখা যাচ্ছে গ্রামের মানুষ এসে বলে যে তোর কপাল খারাপ, তোর কপাল ভালো না, এটা এটা দিল্ল চলে, তা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে মাকে ধরেন যে দুর্বলতা করে ফেলায়।
0: হ্যাঁ, আমি জানতে চাচ্ছি
8: মন খারাপ হতে পারে, এখন জানতে চাই যে এই ধরনের কথাবার্তা গ্রাম্য মানুষের এই একটা প্রয়োজন আছে, এইটা এই বিষয়ে
0: আলোচনা বলে চলে গেল, কিন্তু এফেক্ট হলো মায়ের প্রতি, তাই তো?
2: জি, ধন্যবাদ। আসলে আমাদের এখানে সচেতনতা এবং শিক্ষার একটা অনেক বড় ভূমিকা আছে। যদি এরকম কোনো ঘটনা ঘটেই যায় কারো জীবনে, এটা অবশ্যই অনেক দুঃখজনক এবং সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। কোনো মা, কোনো ডাক্তার, কোনো পরিবার কখনো চাইবে না, কোনোভাবেই এটা সমর্থন করবে না একজন শিশু যদি এরকম আমরা হারিয়ে ফেলি। এটা যতটুকু না আশেপাশের মানুষের জন্য দুঃখের ঘটনা, দুঃখজনক, তার মার জন্য এটা আরো অনেক বেশি মর্মান্তিক। কাজে আমরা যদি সমর্থন এবং আন্তরিকতা ও সমানুভূতি দিয়ে মাকে বিচার না করে এ ধরনের নেতিবাচক এবং কিছুটা কুসংস্কারাচ্ছন্ন হয়ে মন্তব্য করি, এটা উচিত হবে না এবং আমাদের অবশ্যই মায়ের প্রতি সহানুভূতিশীল আচরণ।
0: আমরা ফরিদপুর থেকে যে প্রশ্নটি পেলাম সেখানে একটু যোগ করতে হবে, সেটা হচ্ছে যে যদি তৃতীয় বাচ্চাটি মরে যায়, শুধু আমরা বিষণ্ণতা তো ভাববই, তার মনটা কষ্টে জর্জরিত, এটা তো ভাববই, আত্মীয় স্বজন উল্টো উল্টো বলেছে, এটা ভাববো, কিন্তু পাশাপাশি মায়ের যত্ন নিতে হবে, তাতে বুকের দুধ আসবে, তাতে জ্বর আসতে পারে, শারীরিক আরও সমস্যা তৈরি হতে পারে, শুধু তার জন্য বিশেষ যত্নের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা ফোনে যাই। হ্যালো, হ্যালো,
9: হ্যালো, নমস্কার,
0: শুভেচ্ছা আপনাকে। জি
9: জি, কথা বলছিলাম দীপক চক্রবর্তী, ধুমধার একটা বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, হাজারডাঙ্গার সুন্দর ডিগ্রি দেবগঞ্জ পঞ্চগড় থেকে। ভালো আছেন?
0: ভালো আছি। পঞ্চগড় থেকে দীপক চক্রবর্তী, সেখানে বৃষ্টিবাদল কেমন হচ্ছে চক্রবর্তী?
9: জি এটা ভাই, আমাদের কালকে হালকা একটু আমরা আধা ঘন্টা বৃষ্টি পেয়েছি, আর এখন প্রচন্ড আমাদের এখানে গরম, এমন গরম যে এখানে আমরা ফ্যান অথবা হালকা মানে আমরা সবাই বাইরে থাকতে হচ্ছে, মানে ঘরে ঘরে থাকার মূল ব্যবস্থা নেই।
0: পঞ্চগড় ঢাকা থেকে অনেক দূর, তো আজকে কি প্রশ্ন করবেন শুনতে চাই, বলুন।
9: জি আমার প্রশ্ন থাকবে যে দেখা যাচ্ছে একজন মা যখন প্রসব হয়ে যায়, প্রসব হয়ে যখন আমরা ডেলিভারি হওয়ার পরে তখন বাসা থেকে নিয়ে আসি, আমরা অনেক আনন্দ থাকি, কিন্তু এক দেড় মাস হওয়ার পরে দেখা যাচ্ছে এই মার প্রতি সংসারের কাজের চাপ সৃষ্টি হয়ে যায়, দেখা যাচ্ছে জলের ভারী কাজ করতে হবে, রান্না করতে হবে, সেক্ষেত্রে শ্বশুর শাশুড়ি কোনো কিছু বুঝে না, কিন্তু একজন সিজার করার পরে মা কিন্তু বুঝতে পারবে কতটুকু আমার কষ্ট হচ্ছে, এই কষ্টটা আমরা একজন পরিবার আমরা কিভাবে শুধরে নিব।
0: এটা একটা দীপক চক্রবর্তী, এটা ভিন্ন বিষয়। আমাদের বিষয়টি হচ্ছে যে বাচ্চা হওয়ার পরে যদি মন খারাপ হয়ে যায়, মনে যদি আনন্দ না থাকে, তখন বাচ্চার যত্ন হবে না, এবং
9: সেটা
0: একটা উত্তরটা জেনে নেই যে এরকম সমস্যা যদি হয়, ডক্টর জিনাদি লায়লা, আমরা কি করণীয়? আমাদের একটা মা কোনো আগ্রহই নেই বাচ্চার প্রতি, এমনটি যদি একটা এত অস্বাভাবিক, সে পরিবার কোন দেখেই নেই বিষয়টা, মা যে অস্বাভাবিক আচরণ করছে, আমাদের করণীয় কি?
1: ধন্যবাদ। হ্যাঁ, এরকম তো ধরেন স্বাভাবিকভাবে মা হয়েছে, তার খুশি হওয়ার কথা, কিন্তু দেখা গেল সে স্বাভাবিক বাচ্চাটির যত্ন নিচ্ছে না, ইভেন সে নিজের বুকের দুধ খাওয়াচ্ছেন না, বাচ্চাটাকে সঠিকভাবে যে ওই বিভিন্ন আমাদের আবহাওয়া যে তীব্র শীত বা গরম বা এগুলো থেকে প্রোটেকশন নেওয়া বা হচ্ছে বাইরের যে আমাদের এনভায়রনমেন্টাল যে আমাদের যে জীবাণু বা এর থেকে রক্ষা করা এই জিনিসগুলো কমিয়ে দিয়েছে, তারপর বাচ্চাকে সে কোলেও নিচ্ছে না, এবং অনেক সময় ডাক্তার সুমাই আমাদের বললেন যে বাচ্চার প্রতি আক্রমণাত্মক হয়ে যেতে পারে, এমন কি হচ্ছে বাচ্চার দেখা যায় যে বাচ্চাকে হত্যার মতো মানে খুব মানে নির্মম ঘটনাও ঘটে থাকে। তো কোনো ধরনের এই ব্যাপারে যদি কোনো ধরনের পরিবার যদি দেখে থাকে যে তার মধ্যে বাচ্চা প্রসব পরবর্তী সময়ে মায়ের এই ধরনের লক্ষণ দেখা দিয়েছে, সে মন খারাপ করে থাকছে, নিজের যত্ন নিচ্ছে না, নিজেও খাওয়া দাওয়া করছে না, বাচ্চাকেও সঠিকভাবে লালন পালন করছে না, এবং ইভেন খাওয়া দাওয়া পর্যন্ত বাচ্চাকে সঠিকভাবে করাচ্ছে না,
0: প্রথম লালন পালন তো মাই করবেন তাই না?
1: জি, মাই করবেন, প্লাস পরিবারের সহায়তা তো লাগবেই। এবং এই লক্ষণগুলো বা এই মানে এই সতর্কতামূলক ব্যবস্থা মানে এই লক্ষণগুলো যদি তারা মানে দেখে থাকেন তারা অবশ্যই সতর্ক হবেন, ইমিডিয়েট তারা চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং এই মায়কে কিন্তু চিকিৎসার আওতায় আনতে হবে, কারণ বাচ্চা এবং মা উভয়ের কিন্তু আপনার জন্য এটা অত্যন্ত জরুরি একটি মানে প্রক্রিয়া যে হচ্ছে তাকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে। সুতরাং পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরিবারকে সচেতন থাকতে হবে, তাকে সাপোর্ট দিতে হবে, মাকে যথাযথ ঘুম, তার পুষ্টি, খাওয়া দাওয়া, তার চিকিৎসার ব্যবস্থা সবই কিন্তু পরিবারকে করতে হবে।
0: যে তথ্যগুলো জানলাম প্রিয় শ্রোতা, আমাদের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মনে করতে হবে, যার বিষণ্ণতার চিকিৎসার ব্যবস্থা রয়েছে এবং চিকিৎসা করলে সে সুস্থ জীবনে ফিরে আসবে, তার ব্যবস্থাপনা যদি করা না হয় জটিল থেকে জটিলতর পর্যায়ে চলে যেতে পারে, শিশু হত্যা হতে পারে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চলো বদলে যাই, চমৎকার একটা বিষয় আজকে রাখা হয়েছে, প্রসব পরবর্তী বিষণ্ণতা, অনেক তথ্য জানা আছে, ভাববার বিষয় আছে। ভাবুন এমনটি যদি কোনো পরিবারের আপনি কি সহায়তা করবেন। আর আমরা এই ফাঁকে অনুষ্ঠানের মাঝেই অনেক তথ্য জানিয়ে দিয়েছি, আমরা কুইজ যেটা হবে সেও কিন্তু বলে দেওয়া হয়েছে, উত্তর কিন্তু এর মাঝেই রয়েছে, যদি মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা শুনেন। আমরা আজকে যে কুইজ দেখেছি সে কুইজের প্রসঙ্গটা একটু লিখে নিন, কাগজে কলমে লিখে নিন প্রশ্নটি, সেটা হচ্ছে এই যে বিষণ্ণতা যেটা বলা হলো, বিষণ্ণতাটি প্রসব পরবর্তী কত সপ্তাহের মধ্যে লক্ষ্য করা যায়, লক্ষণ প্রকাশ পায় কত সপ্তাহের মধ্যে, প্রসব পরবর্তী বিষণ্ণতা কত সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পায়, আজকে প্রসঙ্গের প্রশ্ন। আমাদের চিঠি পাঠাবার ঠিকানা জানিয়ে দিই, কুইজ পাঠানোর ঠিকানা বরাবর প্রযোজক এসভিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। প্রশ্নটি আবার জানিয়ে দিই, প্রশ্নটিতে আমাদের কথার মাঝে উত্তর দিয়ে দেওয়া আছে যদি অনুষ্ঠানে মনোযোগ দিয়ে শুনে থাকেন, প্রসব পরবর্তী বিষণ্ণতা কত সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পায়, প্রশ্ন বলে দেওয়া হয়ে গেল, ঠিকানা আবারও জানিয়ে দিই, কুইজের উত্তর পাঠানোর ঠিকানা বরাবর প্রযোজক এসবিসি ভিত্তিক ফোন ইন অনুষ্ঠান চলো বদলে যাই, বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণী, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আজকে আমাদের অনুষ্ঠানে রয়েছেন ডাক্তার জিনা ডি লায়লা, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, এবং আরও একজন মনোরোগ বিশেষজ্ঞ আছেন ডাক্তার সুমাইয়া বিনতে জলিল। আমরা আবারও চলে আসি যে বিষণ্ণতা যেটা হয় প্রসব পরবর্তী, যদি হেয়ালিপনা করা হয়, পরিবার সদস্য খেয়াল না করেন, কি জটিল পর্যায়ে পৌঁছাতে পারে, তার আগে একটা ফোনে যাই, উত্তরটা আমরা দেব, তার আগে ফোনে যাই। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যালো, কে আছেন?
10: আমি যেটা জানতে চাই সেটা হলো এই যে বিষণ্ণতা, এই বিষণ্ণতার তো অনেকগুলো কারণ থাকে, সেই কারণ গুলো যাতে না ঘটে এটার জন্য আমাদের আশপাশের মানুষ, আমাদের মায়ের চাইতে যে পরিবারের যারা আছে অথবা অন্যান্যদের ভূমিকাটা, প্রতিরোধমূলক ভূমিকাটা কি হতে পারে যাতে
0: বিষণ্ণ হয়ে যাবে, তো সুতরাং প্রতিরোধটা আর সাথে একটু কারণও জানা দরকার। ডাক্তার সুমাইয়া বিনতে জলিল,
2: জি, আমরা কি করে এটা প্রতিকার বা প্রতিরোধ করতে পারি? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রসব পরবর্তী যে সময়টা হবে, এই সময়তে মায়ের প্রতি, আমি আগেও বলেছি, সহানুভূতিশীল আচরণ করতে হবে, তার প্রয়োজন, তার সমস্যাগুলোকে বোঝার চেষ্টা করতে হবে, পরিবারের সদস্যদের দায়িত্ব ভাগাভাগি করে নিতে হবে, মায়ের দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমরা অতীতে আলোচনা করেছি তার সুষম খাদ্য যেমন প্রয়োজন, সঠিক বিশ্রাম এবং ঘুম প্রয়োজন। দেখুন, একটি ছোট বেবি রাতে অনেকবার ঘুম থেকে উঠে যায়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই ক্লান্ত এবং অসুস্থ মা, উনি বাচ্চার টেক কেয়ার সবসময় যত্ন নিচ্ছেন, সেক্ষেত্রে এই ছোট ছোট বিষয়গুলো পরিবারের অন্য সদস্যরা যেন মনোযোগ দিয়ে দেখেন। সেই সাথে সামাজিক এবং পারিবারিক একটা আবহ বজায় রাখা, যেখানে মা সুস্থ হতে এই আবহটা তাকে যাতে হেল্প করে, সাহায্য করে, এমন যেন না হয় যে বিভিন্ন ধরনের কটু কথা, বিভিন্ন ধরনের নেতিবাচক আলোচনা করে তাকে আরো বেশি মানসিকভাবে কষ্ট বা ঝুঁকির মধ্যে যাতে ফেলে দেওয়া।
0: সব ঠিক আগেই মা খুব চিন্তিত থাকেন, তাকে মনে সাহস দিতে হবে, উৎসাহ দিতে হবে, তাকে হাসি খুশি রাখতে হবে। দুঃখিত, আমরা যেটা করি সেটা হচ্ছে তিনটা দেরি, ব্যবস্থাপনা শুরু করতে দেরি করি আমরা, যানবাহন পেতে বিলম্ব হয়ে যায়, আর চিকিৎসা পেতে দেরি। এই তিনটি কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। প্রসবকালীন শেষ পর্যায়ে যখন তার প্রসব হবে, আমরা সেসব যানবাহন পাচ্ছি না, চিকিৎসা পেতে দেরি হচ্ছে, ব্যবস্থাপনা করতে দেরি হচ্ছে, টাকা সংগ্রহ করতে দেরি হচ্ছে। সুতরাং আমাদের সবাইকে সচেতন হতে হবে যে প্রসব ঠিক আগ মুহূর্তে এই ঘটনাগুলোর জন্য মায়ের উপর মনে চাপ তৈরি না হয়। অন্যদিকে আত্মীয় স্বজনরা এসে নানা ধরনের কথা বলে, সে কথাগুলো একটু সচেতনভাবে বলতে হবে, যে কথাগুলো আঘাত করে তা থেকে নিজেকে দূরে রাখতে হবে, আত্মীয় স্বজনকে দূরে রাখতে হবে। এটা দায়িত্ব হচ্ছে অভিভাবকের, ঘরে দাদি নানি সবার। তো আমরা আবারও আসি, জটিলতা কি হতে পারে, যে প্রশ্নটি করেছিলাম ডক্টর জিনা ডিলালাকে, যে আমি যদি ব্যবস্থাপনা সঠিক না করতে পারি, এর থেকে বলেছি যে সেই প্রসবের সময় যে ব্যবস্থাপনা দেরি হয়ে গেল, বিষণ্ণতা আমি জানতে পারলাম, এতক্ষণ আলোচনা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সেটাও যদি ব্যবস্থাপনা দেরি হয় কি হতে পারে শেষ পর্যায়ে?
1: খুবই একদম, আমি বলবো যে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বিষণ্ণতার যদি আমরা এটা মনোযোগ না দিই বা আমরা সঠিক চিকিৎসার ব্যবস্থা না করি, এটির কিন্তু মানে মারাত্মক প্রভাব কিন্তু আমাদের পড়বে। যেমন সেই মায়ের, আমি আগেও বলেছি যে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবন সবকিছুই ব্যাহত হবে। তারপরে এই বিষণ্ণতাটি দীর্ঘমেয়াদী হয়ে যেতে পারে আর কি, যদি আমরা সঠিক সময় চিকিৎসা না নিই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জটিলতা যেটা হতে পারে, যে মায়ের কিন্তু আত্মহত্যার চিন্তা, আত্মহত্যার প্রবণতা এবং সে আত্মহত্যার মতো কিন্তু ঘটনা সে ঘটিয়ে ফেলতে পারে।
0: শেষ কথাটি যেটা জানলাম, যে বিষণ্ণতার শেষ পরিণতি আত্মহত্যা, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভাবতে হবে, আপনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। চলো বদলে যায় অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ কথা আমরা বলে থাকি, প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনবেন, ভাববেন এবং ভেবে চিন্তে জীবনযাপনে সেটাকে প্রয়োগ করতে চেষ্টা করবেন। আমরা আবার আসি ডক্টর সুমাইয়া বিনতে জলিল, যে কথাগুলো আমরা আলোচনা করছি সে বিষয়ে আমরা তথ্য জানাতে চাই, যে বিষণ্ণতা বিষয়টা এটা স্বাভাবিক বিষয় নয়, এর চিকিৎসার জন্য কি রোগীকে ঢাকায় আনতে হবে না জেলা পর্যায়ে একটা বড় হাসপাতালে গেলেই হবে?
2: জি, অত্যন্ত ধন্যবাদ। আসলে দেখেন, গবেষণা বলছে যে প্রতি দশজন, প্রতি একশো জন মায়ের মধ্যে দশজন মা প্রসব পরবর্তী সময়ে কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগে থাকেন, দশজন মা, তার মধ্যে আটজনই বিষণ্ণতায় ভুগে থাকেন একশো জনের মধ্যে। কাজেই সংখ্যাটা বলা হচ্ছে যে আমাদের বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে সংখ্যাটা আরো অনেক বেশি, এবং বলা হচ্ছে যে প্রায় ১৬ থেকে ১৯ জন মা একশো জনের মধ্যে প্রসব পরবর্তী বিষণ্ণতায় ভুগে থাকে।
0: তাহলে কি বলতে চান যে এটাকে বংশগত?
2: কিছুটা বংশের প্রভাব, বংশ বলবো না, বরঞ্চ বলবো যে যদি পারিবারিক ইতিহাস থাকে বিষণ্ণতার, সেক্ষেত্রে অবশ্যই এটার ঝুঁকিটা একটু বেশি। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সংখ্যাটা কিন্তু বেশ বড়, অর্থাৎ ১৬ থেকে ১৯ জন মা।
0: তাহলে আমরা ফিরে আসি টাঙ্গাইল থেকে প্রশ্ন করছে আনোয়ার হোসেন, যে এমনটি যেন পোহাতে না হয়, মুখোমুখি হতে না হয়, তাহলে কি করে আমরা প্রসবের আগ মুহূর্ত থেকে সচেতন হব বা গর্ভকালীন পরিচর্যায় সেটা খেয়াল রাখব এবং সেই বিষয়টা যেন না ঘটে, বিষণ্ণতা যেন না ঘটে? আমি সহজ সাধারণ ভাষায় বলতে চাই প্রিয় শ্রোতাদের সবার জন্য, সে বিষয়ে যদি বলেন, আপনারা দুজনেই শুনবো আমরা।
2: জি ধন্যবাদ। এখানে আমি দুটো কথা খুব বলবো, যেটা আপনি বললেন পারিবারিক ইতিহাস, যদি মায়ের নিজের প্রসবের পূর্বে যখন স্বাভাবিক জীবনে ছিলেন তখন যদি উনার কোন মানসিক রোগের ইতিহাস থাকে, যেমন ধরেন বিষণ্ণতাই হতে পারে, সাইকোসিস বা আরো জটিলতম কোন মানসিক রোগের ইতিহাস থাকতে পারে, বাইপোলার রোগের ইতিহাস থাকতে পারে, যদি এই ইতিহাসগুলো তার স্বাভাবিক জীবনে থাকা অবস্থায় থাকে, তাহলে এটা উনি অত্যন্ত ঝুঁকিতে আছেন যে প্রসব পরবর্তী বিষণ্ণতা উনার হওয়ার সম্ভাবনা প্রায় 50% বেশি।
0: অনেক বিশাল একটা জগতের কথা বলা হয়। আমরা আবারও আসি ডাক্তার জিনা ডিলাল আপনার কাছে, যে যে প্রসব করা হয়েছে এমনটি যেন না ঘটে একদম গর্ভবতী মা শেষ পর্যায়ে, সে তো সবার প্রত্যাশা, এটা আমাদের মনের কথা, প্রিয় শ্রোতাদেরও মনের কথা। একটা মাকে কেন পোহাতে হবে সমস্যা, এর জন্য দায়ীকে, একটি রোগ তৈরি হবে কেন, এই কথাটা জানতে চাই।
1: আসলে রোগ তৈরি হবে কেন এর জন্য আমরা কাউকে দায়ী করতে পারবো না। যে একটু আগে বললেন যে পারিবারিক ইতিহাস যদি থেকে থাকে বা আগে থেকে যদি তিনি কোনো মানসিক সমস্যার ঝুঁকিতে থেকে থাকেন, মানসিক রোগে ভুগে থাকেন, সেক্ষেত্রে তো হতেও পারে। কেন হবে এই প্রশ্নের উত্তরটি আসলে এক কথায় দেওয়া যাবে না, এটা অনেক কারণেই হতে পারে। আমাদের অনেকগুলো কারণ আছে বিষণ্ণতা রোগ হওয়ার, এবং এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স হওয়া বা হচ্ছে যে পারিবারিক ইতিহাস বা আমাদের হচ্ছে ঝুঁকিতে থাকা, অলরেডি বিষণ্ণতার উনার আগের হিস্ট্রি আছে, সেই ধরনের সমস্যাগুলো তো আছেই। আর আমরা হচ্ছে আরেকটি প্রশ্ন ছিল যে আমাদের আসলে বিষণ্ণতা হলে আমরা কি ঢাকায় নিয়ে আসবো কিনা সরাসরি, বা চিকিৎসার আমরা আসলে কি করণীয় আমাদের। আমরা সব প্রথমেই বলবো যে না, ঢাকায় আনার প্রয়োজন নেই। আমাদের কিন্তু সরকারিভাবে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজ আছে বিভিন্ন জেলায়, এবং সেই মেডিকেল কলেজগুলোতে কিন্তু সাইকিয়াট্রি বা হচ্ছে মনোরোগ বিভাগ আছে। সেই মনোরোগ বিভাগে আপনারা মানে যারা নিকটবর্তী জেলাগুলোতে মেডিকেল কলেজ আছে যোগাযোগ করতে পারেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আমাদের যারা চিকিৎসক আছেন তাদের, আমাদের এই মানসিক রোগের উপর অনেকেরই ট্রেনিং করা আছে, সেই ট্রেনিং করা তারাও কিন্তু চিকিৎসা দিতে পারবেন। এবং খুব জটিলতম পর্যায়ে যদি মানে হয় যে যেটা হচ্ছে কোনোভাবেই জেলা বা উপজেলা পর্যায়ে আমাদের ম্যানেজ করা সম্ভব হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা সেই জটিলতম অবস্থাগুলোতে আমরা আমাদের উচ্চতর বা টার্শিয়ারি লেভেল হসপিটালে আমরা সেক্ষেত্রে আমরা চিকিৎসার ব্যবস্থা করতে পারি।
0: ব্যবস্থা আছে, সঠিক ব্যবস্থাপনা সময়োচিত সিদ্ধান্তের মাধ্যমে সুস্থ থাকা যায়, সুস্থ জীবন আমাদের প্রত্যাশা। অর্থাৎ যত্নের অভাব যেন না হয়, পারিবারিক দ্বন্দ্ব এড়াতে হবে, অবহেলার কাজ চলবে না, কটু কথা কেউ যেন না বলে এটা খেয়াল রাখতে হবে বিশেষ পর্যায়ে, শেষ পর্যায়ের দিকে এসে। সুতরাং প্রসব পরবর্তী বিষণ্ণতা নিয়ে অনেক তথ্য জানার সুযোগ হলো, আরো অনেক কথা জানবার ইচ্ছা ছিল আমাদের, সময়ের অভাবে আমরা আলোচনা করতে পারলাম না। ডক্টর জিনা ডিলালা এবং ডক্টর সুমাইয়া বিনতে জলিল দুজনই আজকে সময় দিয়েছেন, এবং আজকের প্রসঙ্গ ছিল প্রসব পরবর্তী বিষণ্ণতা। অনেক শ্রোতা প্রশ্ন করেছেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সভাপতির ধন্যবাদ।

এতক্ষণ শুনলেন এসবিসি ভিত্তিক ফোন অনুষ্ঠান চলো বদলে যাই। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ডাক্তার রেজাউল আলম খান, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন বেলা তিনটার সংবাদ।

আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রফিকা বিনতে জাহিদ। প্রধানমন্ত্রী তারিক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদী ব্যবসা সম্প্রসারণে আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদারে সহায়তা করবে। তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থার সহজীকরণ, ব্যবসা বান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, তার সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে বেসরকারি খাত নির্ভর একটি নিয়মভিত্তিক ও বৈশ্বিকভাবে সংযুক্ত অর্থনীতি হিসেবে রূপান্তর করা। তারেক রহমান এই রূপান্তরে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানান। দেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ চলছে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম। প্রার্থীগণ বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশনের কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দলের মহাসচিব এবং সদস্য পদ হিসেবে পদত্যাগ করেছেন। অন্যদিকে 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। আগামী 16 থেকে 30 আগস্ট সারা দেশে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদযাপিত হবে। এবার জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য, রূপালী মৎস্যের স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ। এ লক্ষ্যে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিরুর রশিদ জানান, 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে মৎস্যপক্ষের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ প্রথমবারের মতো উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। পুতিনের এই সফরের ঘটনায় জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতোগি বলেন, দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিকভাবে আইন অনুসারে জাপানের নিজস্ব ভূখণ্ড। বহু বছর ধরে কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে উত্তেজনা রয়েছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয়। খেলার খবর, ক্রিকেট। ডারউইনে 2-ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 1 উইকেটে 96 রান করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ 55 রানে 6 উইকেট নেন। ঢাকা অভিভাবক জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ

0: এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি নাট্যানুষ্ঠান শোনার জন্য। আজকের নাটক সোহাগী।
2: আজকের নাটক সোহাগী, গল্প দিলওয়ার হাসান, বেতার নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন, প্রযোজনা মাহবুবুর রহমান, নাট্য অনুষ্ঠান

0: এমন করা রোদে এদিকে তেমন কেউ আসে না। দু একজন আসে পথিক, পাশের নলকূপের পানিতে তৃষ্ণা মিটিয়ে আমগাছের ছায়ায় একটু চিরোয়। কয় পা হেঁটে ওরাই আসে এখানে, এটা ওটা কিনে নিয়ে যায়। দুপুরে আর তেমন কেউ আসে না আজকাল। দোকানের কর্মচারী বাদশাকে অন্য কাজে পাঠিয়ে পড়ার ঘর ছেড়ে সে উঠে আসে দোকানে। আকাশ পর্যন্ত এখন খোলা খনখনে। সামনে লম্বা খেজুর গাছের ডাল নড়ছে চাবর কাটা চোয়ালের মতো। কালো খরখরে অক্ষরে চোখ বসতে চায় না, সামনে তবু পরীক্ষা। বইয়ের উপর একটা ছায়া এসে পড়ে।
1: কি চান?
2: চান না, চাস বইয়ের পাতা থেকে চোখটা ফিরান।
1: ও সোহাগি, তুই?
2: আমি? আপনি আমারে আপনার কাছে আইতে মানা করছেন?
1: হ্যাঁ করছি, তারপরও আসলি কেন?
2: না মানে এই সময়ে আপনি দোকানে থাকবেন জানলে আগে আসতাম না।
1: তাইলে তাইলে আমার কথা খুব মানিস তুই? না
2: মানুম না কেন, আপনাকে পড়শির কাম করি।
1: আমার সামনে তোকে কিন্তু হাসতেও মানা করেছি।
2: ঠিক আছে, আর হাসুম না।
1: হাই, কিছু কিনবি? কি হইল, আমার সময় নষ্ট করিস না।
2: অহন হারা দিনে বই লয়ে বসে থাকেন?
1: আরে সামনে আমার পরীক্ষা।
2: পরীক্ষা? পরীক্ষা বইলে কি দোকানে বসে পড়তেইব?
1: আমার যেখানে খুশি সেখানে বসে পড়ুম, তাতে তোর কি?
2: এমন করে কথা কন কেন?
1: সোহাগি, তোরে তো কইছি আমার কাছে বেশি আসবি না, আমার পড়ার ক্ষতি হয়।
2: কেডাই কইছে, কেডাই কইছে? হ্যাঁ আপনার কাছে আমি বেশি আসি এই কথা আপনারা কেডাই কইছে? সাসির বাড়িতে সারা দিন কাম করে নিঃশ্বাসই নিতে পারি না। ঠিক আছে, আপনার দোকানে আর আমি আসুম না। তাই গা
1: সোহাগি, আর শোন শোন,
2: কোন
1: দোকানে কিসে লেগাইছিলি তা না কইয়ে চলে যেতাছস কে?
2: দোকানে মানুষ কেন আসে?
1: কথাটা এত পেঁচে বলছিস কেন?
2: চুরি কিনতে আইছি। কি হলো অমন করে কি দেখতেছেন? বুঝছি, আপনার কাছে আমার কোনো দাম নাই, আমি আপনাকে পরশির কাম করে খাই তো তাই।
1: সোহাগি, এইসব কি বলছিস? তুইও মানুষ আমিও মানুষ। শোন, তোকে তো আগেই কইছি এই সময় আমার কাছে বেশি আসবি না। কি হইল, কথা বলছিস না কেন? ওই কি ভাবছিস সোহাগি? সোহাগি অমন করে কি ভাবছে? ওর চোখের দৃষ্টি, ওর চঞ্চলতা আমার খুব ভালো লাগে। ওকে কিছুই বুঝতে দেই না, ওর বারন্ত শরীরের ছায়া যখন আমার শরীরে পড়ে আমি কেমন যেন হয়ে যাই। তাই তোকে দূরে থাকতে বলি, কিন্তু কিন্তু ওকে মাঝে মধ্যে খুব দেখতে ইচ্ছে করে। কখনো কখনো বাদশাকে অন্য কাজে পাঠিয়ে দেই, নিজের দোকানে গিয়ে বসি। সোহাগির দোকানে আসলে আমার প্রাণ ভরে দেখতে ইচ্ছে করে। আমি যা ভেবেছি আজকে তাই হয়েছে। সোহাগি আজকে আমার দোকানে এসেছে, ওর নিঃশ্বাস যেন আমার শরীরে এসে লাগছে। অথচ অথচ ওকে আমি আমার কাছে আসতে মানা করছি, ওকে চলে যেতে বলছি।
2: ফজল ভাই, এই ফজল ভাই, কি ভাবতেছেন?
1: না না মানে কই, কিছু ভাবছি না তো। সোহাগি
2: কোন,
1: তুই এখন যা সোহাগি যা। কি হলো, এত জোরে নিঃশ্বাস ফেললি কেন?
2: না মানে চুরি কিনুম, বিলোয়ারি চুরি। ফজল ভাই একটু কষ্ট করে ওই যে ওই

0: গোসা জুড়ি একটু দেখান না আমারে।
1: দাঁড়া, আমি দেখাইতেছি।
2: ফজল চুড়ি এগিয়ে দেয়, ঝকমকে বেলুয়ারি চুড়ির গোছা। কাছে এসে ছুঁয়ে ছুঁয়ে দেখে সোহাগী, কটি চুড়ি বেছে নেয় সে, মন ভরে দেখে। দোকানে আবদ্ধ বাতাসে ওর বাড়ন্ত শরীরের লাবণ্য যেন জমে ওঠে, সেই স্পর্শ পায় ফজল।
1: সোহাগী
0: কন, অমন করে কি দেখতেছেন?
1: সোহাগী, ওই চুড়ি তোর খুব পছন্দ হয়েছে না?
0: হ, খুব পছন্দ হয়েছে। কি সুন্দর বেলুয়ারি চুড়ি,
1: তোর হাতে খুব মানাবে রে।
0: হাতে পয়লা দেখমো?
1: দেখ না, দেখ না। কি হলো, হাতে চুড়ি নিয়ে কি ভাবছিস?
0: না মানে।
1: আরে মানে মানে করছিস কেন?
0: ফজল ভাই, চুড়িগুলো হাতে পড়মো, কিন্তু কাজ করে হাতে যে ময়লা লাগছে।
1: ও সোহাগী, তুই সারাদিন এত কাজ করিস, দেখলে তা মনেই হয় না।
0: সত্য? মেলা দিন পরে আপনার মুখ থেকে সুন্দর একখান কথা শুনলাম। চুড়িগুলা পইরা দেখি লাগে কিনা।
1: পর সোহাগী।
0: কোন
1: সোহাগী, তোর হাতে চুড়িগুলান খুব সুন্দর মানায়।
0: সত্য কইতাছেন?
1: হ্যাঁ। তবে
0: থামলেন কেন? চুড়ির দিকে চা কি ভাবতেছেন?
1: না মানে সোহাগী।
0: কোন
1: এই চুড়ির দাম একটু বেশি রে।
0: তাতে কি হইছে? এই চুড়ির দাম আমি দিতে পারো, মাস গেলে আমি বেতন পাই না?
1: সেই বেতনের টাকা তোর মায়ে নেয়, আর তোর সেই টাকায় তোদের সংসার চলে না। তোর মায়ে পরে বাড়িতে ধান ভানে।
0: না ভাই, না কি করবো, আমার বাজান হঠাৎ করে মরে গেছে, আমার মা বিপদে পড়লো, কাম ধরলো।
1: তো দুঃখের কথা আমি জানি রে, জানি।
0: আপনি আমাগো হগল কথা জানেন? ইয়াল্লা সর্বনাশ!
1: কি হইলো?
0: আপনার কাছে আইসি মেলা সময় হয়ে গেছে, ওইদিকে বাড়িওয়ালা চাষির নিশ্চয়ই আমার গাড়ি পাত্তাছে। তাড়াতাড়ি কন, এই চুরির দাম কত? কি হইলো, চুপ করে আছেন কেন? কন না, আর কন, যত দামি হোক কন, আমার পছন্দের এই চুড়ি আমি কিন্তু কিনুম।
3: সোহাগী
0: সর্বনাশ, চাষি আইতাছে।
3: এই যে নবাবজাদি, বাড়িতে কত কাজ, দোকানে এতক্ষণ কে করছিস?
0: ইয়ে না মানে।
3: এ কি তোর হাতে চুড়ি?
0: ইয়ে না মানে।
3: কিসের না মানে, কিসের এত রংঢং? চুড়ি কিনবার পয়সা পাবি কোনখানে? ওই চুড়ির দাম দিছস
0: না।
3: এই যে ফজল।
1: হ্যাঁ চাচি বলেন।
3: ওকে বাকিটাকে দাও নাকি?
1: না না না না, প্রশ্নই আসে না, বাকি দিমু কেন?
0: কি বাকি দেন না?
1: আরে বাকি দিলে কি দোকানদারিতে পোষায়? তাছাড়া
0: চাচির সামনে আমার ছোট করলো।
3: এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস, তাড়াতাড়ি চুড়িগুলো খুলে রেখে বাড়িতে, আমি গেলাম।
0: এই যে চুড়ি খুললা দিতাছি, টাকা পয়সা জোগাড় কইরা আমার পছন্দের এই চুড়িগুলার নগদ ন্যায্য দাম দিয়ে আমি কিনা নিব, মনে রাখছেন।
2: তাড়াতাড়ি চুড়িগুলো এমন ভাবে খুলতে লাগলো সোহাগী যেন ভেঙে না যায়, নাকটা ফুলে ওঠে, ছটকা একটা নিঃশ্বাস বেরিয়ে এলো। ফজলের সামনে চুড়ি রেখে চলে গেল সে। ফজল দেখলো সব, চুপ করে রইল। সোহাগীর পায়ের শব্দ দপদপ করে বাজলো তার কানে।
4: বাদশা
5: আইতাছি ভাইজান, আইতাছি। আমারে ডাকছেন ভাইজান? হ্যাঁ, চুড়িগুলান এইখানে কেন?
4: বাদশা
5: যে
4: এই চুড়িগুলান কাগজে মুড়াইয়া আলাদা করে রাখা দে।
5: যে আচ্ছা
4: বাদশা।
5: যে ভাইজান,
4: এই চুড়িগুলান কিন্তু বিক্রি করবি না।
5: কেন?
4: প্রশ্ন করবি না, আমি যা কইছি তাই করবি।
6: নিশ্চয়ই কোনো কারণ আছে, দূর থেকে আমি দেখছি সোহাগী বাবু দোকানে আইছিল।
4: হয় কি ভাবতাছস?
5: না না কিছু না, কিছু না।
7: কি রে দিচ্ছে এসব? মা, ও মা,
3: কি বৃষ্টি, কিছু বলবি?
7: হ্যাঁ, এসব কি রেধেছ?
3: আমি কি রেধেছি নাকি?
7: সোহাগী, এই সোহাগী,
3: জেফা,
7: এই এসব কি রেধেছিস? কিচ্ছু মুখে দিতে পারছি না।
0: আচ্ছা আমি কি করুম, এই কাম ওই কাম, রান্না ঘরে যে একটু শান্তিতে কাম করুম না, হেটার কোনো উপায় নাই।
3: চুপ কর, তোকে বিদায় করতে হবে
0: শাশি। এই যে শাশির একটা বড় দোষ, কিছু হইলেই খালি কা বিদায় করে দেবো, বিদায় করে দেবো। শুনেন শাশি, দুনিয়াতে কামের অভাব নাই, বুঝছেন?
3: শুনেছিস বৃষ্টি, নবাব যদি মুখের উপর কথা বলে।
7: মা তুমি চুপ করো তো।
3: হ্যাঁ, আমাকে তো চুপ থাকতে বলছি।
7: হ্যাঁ তুমি চুপ করো।
3: কেন আমি চুপ করব কেন?
0: চাচি বেশি জোরে কথা কইলে আপনার প্রেশার বেড়ে যাব।
3: চুপ
7: সোহাগি, তুই যা, যা এখান থেকে।
0: আচ্ছা আমি গেলাম।
7: মা তুমি সব সময় রেগে রেগে কথা বলো।
3: বলবো না, ওই নবাব যদি সারাদিন হুরপুরির মতো সেজে গুজে থাকে, একটু সুযোগ পেলে ফজলের দোকানে ঘুর ঘুর করে।
7: মা তুমি যাই বলো, সোহাগি খারাপ মেয়ে নয়, ওর বয়স অল্প, এখনো ছেলে মানুষই যায়নি, সামান্য কিছুর জন্য ওর সাথে রাগারাগি করবে না তো।
3: আশকারা পেলে কাজের মেয়েরা মাথায় ওঠে।
7: সবাই না মা,
3: তোর সাথে আমি তর্ক করব না।
7: মা পানি দাও।
3: হ্যাঁ নবাব যদি পানিও দেয় নাই, ও কোথায় গেল?
7: আহা মা, ওকে আর ডেকো না তো। ওই যে দেখো বারান্দায় ও রাগ করে বসে থাকতে থাকতে এখন ঝিমুচ্ছে, একটু পরেই ও রাগ কমে যাবে।
3: কাজের মেয়েদের কিসের এত রাগ অভিমান?
7: মা কাজের মেয়েরা মানুষ না।
3: তুই চুপ কর।
7: ঠিক আছে আমি আর কোনো কথা বলবো না।
3: যাই আমি।

0: হজর ভাই, আপনি শুরুগুলো আমার বাকিতে দিলেন না, মনে রাখেন।
1: আরে পাগলি মেয়ে, তুই বুঝিস না চাষির সামনে রে দম যায় নাকি?
0: বুঝছি বুঝছি, আর কই তুই না, আমি গরিব বইলা কাজের মাইয়া বইলা, আমার অপমানটা আপনি বুঝলেন না।
1: আরে বুঝি রে বুঝি রে, আমি সব বুঝি, কিন্তু উপায় ছিল না তো।
0: ফজল ভাই, আপনি সত্য সত্য সবকিছু বুঝেন।
1: আরে আমি সব বুঝি, কিন্তু
0: কিন্তু আবার কি,
1: কিন্তু একটা বাধার পাহাড় আমার সামনে এসে দাঁড়ায়, আমি সেই পাহাড়টা ডিঙাইতে পারি না, বড় কষ্ট লাগে আমার।
0: আপনার অত শক্ত শক্ত কথা আমি বুঝি না।
1: আরে বুঝবি বুঝবি, একদিন সবই।
0: এই ফজল ভাই, এই ডিঙ্গা আসতে চালান, ডুববা যাবো তো।
1: আরে ভয় নাই ভয় নাই, খালে পানি কম, ডুবলেও কিছু হবে না।
0: না না, তাই বলে পানিতে ভিজমু?
1: আরে আমার জন্য না হয় একটু ভিজলি,
0: ভিজা কাপড় দেখলে চাষি আমার ঠ্যাং ভেঙে ফেলাইবো।
1: আরে পরের বাড়িতে কাম করলে অনেক দুঃখ কষ্ট মানতে হয়।
0: ফজল ভাই, নিজের বাড়িতে কবে কাম করবো? এই ফজল ভাই, ফজল ভাই,
1: ও কিছু কইলি?
0: বুঝছি, বইটা টানার শব্দে আপনি আমার কোনো কথাই শোনেন নাই। তাছাড়া আমার মনে হয় ডিঙ্গা বাইতে বাইতে মনে মনে দোকানের বাকি হিসাব মিলাইতেছে।
1: সোহাগী
0: কোন
1: চেয়ে দেখ, তোর রূপের আলোয় খালের পানি দেখো চকচক চকচক করতেছে।
0: আমি কি খুব সুন্দর?
1: তুই খুব সুন্দর।
0: ফজল ভাই
1: বল,
0: আমি কিন্তু বসে যা ট্যাক্সি দিয়া শ্বশুর বাড়ি যাব না।
1: তাইলে তাইলে তুই কি দিয়া যাবি?
0: পালকিতে কইরা যাব।
1: পালকিতে কইরা?
0: হ, আমি বসে যা পালকিতে বসে থাকব, পালকির হাওয়ায় দুলতে দুলতে চলতে থাকব, আমার পাশে রুমালে মুক্তি তিনি বসে থাকবেন, তিনি বাড়ি বাড়ি ফিরে ফিরে আমার থাকবেন। ডিঙ্গা দুলতেছে কেন? আমি
1: পালকির মতো কইরা ডিঙ্গাটা আমি দুলাইতাছি।
0: কেন কেন
1: জানি না, আমি কিচ্ছু জানি না।
0: ডিঙ্গা তো ডুববা দিতেছে ফজল ভাই। হায় হায় কয় কি, ডিঙ্গা ডুববা গেলে তো আমি মরে যাবো ফজল ভাই, আমি মরে যাবো, আমি মরে যাবো ফজল ভাই।
2: সঙ্গী সঙ্গী, আরে সঙ্গী, হ্যাঁ এই হামা করে চিৎকার করছিস কেন? নিশ্চয় দিনে দুপুরে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলি, আমাকে হাঁপাচ্ছিস কেন?
0: না মানে,
2: আর কি হয়েছে বল না।
0: বৃষ্টি আপা, এই স্বপ্নের কথা কি সত্য হয়?
2: মাঝে মধ্যে সত্যি
0: হয়।
2: তুই এমন করছিস কেন? আয়া যা, পানি দিয়ে চোখ মুখ ধুয়ে আয়া।
0: আচ্ছা যাইতাছি যাইতাছি আপা, আমার স্বপ্ন মনে সত্যি।
3: ভাইজান
1: কিছু বলবি বাচ্চা?
3: হ্যাঁ, একটু আগে সোহাগীবাবু দোকানে আইছিল।
1: হ্যাঁ কেন?
3: বিষয়টা বুঝলাম না। সোহাগীবাবু ওই টুলে হেলান দিয়া বইসা আপনার ওই পড়ার ঘরের দিকে তাকাইয়া কি যেন ভাববা, জোরে জোরে নিঃশ্বাস ফেলাইয়া চোখের পানি মুছছে।
1: চোখের পানি মুছছে? হয়তো কারো অসুখ বিসুখ হইছে।
3: আমার মনে হয় ওই হগল কিছু না।
1: তাইলে তাইলে কি?
3: আমিও তো এই কথাই ভাবছি।
1: থাক, তোকে আর কিছু ভাবতে হইব না, দোকানদারি কর।
3: যে আচ্ছা।
2: কিরে সোহাগী, মন খারাপ করে আর কত বসে থাকবি?
0: বৃষ্টি আফা,
2: কিছু বলবি?
0: হ
2: বল
0: না। মানে আপনি কাউরে ভালোবাসছেন?
2: হ্যাঁ, এসব কি বলছিস? কি হলো, হা করে চেয়ে আছিস কেন?
0: না মানে আপনার লাগে একটু মশকরা করলাম।
2: আমি এসব মশকরা পছন্দ করি না।
0: আচ্ছা ঠিক আছে।
4: সোহাগী, এই যে তুই এখানে, বৃষ্টির পড়ার ঘরটা কি নোংরা, যা ঘরটা পরিষ্কার কর গে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন?
0: যাইতাছি
2: মা। সোহাগীর মনটা আজকে ভালো না।
4: আমি কি করব, সারাদিনও একটাও কাজ করেনি, গালে হাত দিয়ে বসে থাকে, যেন ওর প্রেম প্রীতির নাগর মরে গেছে।
2: মা এসব কি বলছো?
4: ঠিকই বলছি, তুই চুপ কর।
2: ¶¶
1: সোহাগী নিশ্চয়ই আমার উপরে রাগ করছে।
3: ভাইজান ভাইজান, ও ভাইজান, সোহাগী বুবু চলে যাইতাছে।
1: কি চলে যাইতাছে?
3: হ্যাঁ, ওই যে দেখেন চাষির বাড়ির কাম সাইডে সোহাগী বুবু চলে যাইতাছে।
1: তাই তো।
5: মুখ মাকিয়ে সোহাগী একবার দেখল ফজলকে। ফজল দেখল ওর চোখে জমানো ক্ষোভ। পুবের হাটখোলার পথে গেল না সোহাগী, গেল পশ্চিমের বড় সড়কের দিকে। সোহাগী রাস্তায় গাছের নিচে এসে দাঁড়াল, হাতের খাড়ি কাপড়টা মাটিতে রেখে বসল তার উপর। অন্যের বাড়ি কাজ করে গাল শুনতে শুনতেই এত বড় হয়েছে সে।
0: আমি কাজের মেয়ে বইলা বাড়িওয়ালা চাষি ফজল ভাইয়ের সামনে কি সব খারাপ কথা কইল, আর ফজল ভাইও
5: না, কারো সম্বন্ধে তার কোনো মন্তব্য নেই যেন। ঠোঁটটা কামড়িয়ে হাটখোলার দিকে তাকালো সে। দাঁড়িয়ে আছে ফজল ভাই। ফজল ভাইয়ের জন্যে এক অব্যক্ত অনুভব, ওর চেতনাকেও তা স্পষ্ট করে জানতে দেয় না সে। টেলিগ্রাফের তারে ছোট্ট একটা পাখি এসে বসে, ঠোঁট দিয়ে তারে আঘাত করে, চিকন একটা শব্দ চিনচিন করে বাজে। কান পেতে বাড়ি বাড়ি তা শোনে ছোট্ট সবুজ পাখিটা। তাই দেখে সোহাগী, কিন্তু পারে না বেশিক্ষণ দেখতে। মনে পড়ে,
4: ওই হারামজাদি কিসের এত রঙ, নতুন নতুন চুরি কিনবা পয়সা তুই কোথায় পাস?
1: এই নির্জন হাটখোলা, আশেপাশের জঙ্গল, দোকানপাট, বাসাবাড়ি উঠে গেছে কবে? সামনে দিয়েই বয়ে যেত বিরাট নদী, এখন এতে একটা ছোট্ট খাল, এপাশে জমে আছে অনেক আগাছা।
5: ও ডান পাশের জঙ্গলা জায়গাটা বারবার দেখল সে। কত শখের লোক আসতো এখানে, নৌকা ভিড়ত ঘাটে, ঘুঙুরের তালে তালে ছোট ছোট ঘরগুলোতে জমে উঠত উন্মত্ত নেশার রাত। সোহাগী দেখেনি কেমন করে এখানে বাঁচতে হতো তার মাকে। এখন মাঝারি একটি বটের গাছ ও তিনটি আম গাছ ছাড়া জায়গাটা পরিপূর্ণ করে আছে ভাইটা আর মৌটালের ঝোপগুলো।
1: শুনেছি সোহাগীর মা তার শখের মানুষকে সাথে নিয়ে সমাজে উঠে এসেছিল, অন্যেরা যেখানে ইচ্ছে করে চলে গেছে। কবছর আগে কি এক রোগে মারা গেল সোহাগীর বাবা। ওই তো সোহাগী বসা থেকে উঠে দাঁড়াল।
5: সোহাগী নেমে এলো মেঠো পথে কিছু দূর, বাড়ি বা হাটখোলার কোনো পথে এগুলো না, পাবার আলো সোজা ফজলের দিকে ঠেলা জমির ওপর দিয়ে। হোঁচট খেতে খেতে এগিয়ে এলো সোহাগী, খালের ওপাশ পর্যন্ত এসে দাঁড়াল সে।
3: কিরে সোহাগী, চাচির বাড়ির কাজ ফেলে খালের ওপার দিয়ে কোথায় চললি?
6: আমি আর কোনোদিন ওই বাড়িতে কাম করুম না, চুরি কয়টা অন্যের কাছে বেচেন না, কাইলি যখন আসুম নগদ পয়সা দিয়ে নিমু।
3: আরে একটু আগেই বললি চাচির বাড়িতে কাজ করবি না।
5: কিশোরী মুখটা বিবর্ণ হয়ে ওঠে, ঠোঁট দুটোতে জোর করে চেপে রাখতে চায় উৎগত কান্না।
3: সোহাগী
6: কোন?
3: এই যে দেখ, এই যে দেখ দেখ, তোর পছন্দের সেই বেলোয়ারের চুড়ি আমি নিয়ে আইছি। বাচ্চা যখন কইলো তুই কাজ ছেড়ে চলে যাইতাছস, তাই এই চুড়ি গোছাটা আমি সঙ্গে করে নিয়ে আইছি।
6: কেন আনছেন? আমি ওই চুড়ি হান কেমনে নিমু? আমি তো খালের এই পারে, আপনি হইলেন ওই পারে, তাছাড়া আমার কাছে আর টাকা নাই, আমি হইলাম গ্রামের মাইয়া, আমার তো আপনি বাকি টাকা দিবেন না।
3: সোহাগী এই চুড়ির দাম কোনোদিন তোর দিওন লাগবো না, তুই নিয়ে আসা। কি হইলো, চুপ করে আসুস কে?
6: আমি তো খালের এই পারে, খালের নোংরা পানি কাদা আপনার সুন্দর কত লাগবো তো আপনি জানিয়া।
3: এক কাম কর, এক কাম কর, তুই হাত মিলিয়ে ধর, আমি এই চুড়ির গোছাটা ওপারে ছুঁড়া দেই। কি হইলো, কি ভাবতাছস?
6: আপনি কি সত্যি কইতাছেন?
3: কেন বিশ্বাস হইতাছে না? হাত মিলা ধর, হাত মিলা ধর, এই যে আমি দিলাম। চুড়ি গুলো মনে ভাইন গাই গেল।
6: কয়টা চুড়ি ভাইঙ্গা গেছে? আপনি না চাইলেও এই চুড়ির দাম কিন্তু আমি ঠিকই দিব।
3: সোহাগী সোহাগী, এই দামের কথা বলিস না, বুঝছস? দামের কথা বলিস না, মনে হয় সব চুড়ি ভাঙে নাই। এই তো দেখ, ওই দেখ, এই যে আমি এখান থেকে দেখ পারতাছি, ওই যে মাটির ফাঁকে ফাঁকে চুড়ি গুলা রোদের আলোতে চকচক চকচক করতেছে।
6: হ্যাঁ খুব সুন্দর চকচক করতেছে, বেশিরভাগ চুড়ি ভাঙে নাই।
1: সোহাগী সোহাগী চুড়ি গেলা তুলা নে,
6: তুলতাছি
1: সোহাগী, চুড়ি কটা হাতে পরে নে। শোন, ওই চুড়ি তোর হাতে খুব মানাবে, খুব। কি হইলো, কি ভাবতা তোর? হাতে পর না
6: হাজুর ভাই,
1: আমি আমি তোর হাতে ওই চুড়িটা পর অবস্থা দেখতে চাই। পর এই চুড়ির দাম কোনোদিন তোর দিন লাগবো না, বুঝছো? কোনোদিন দিন লাগবো না।
6: হাজুর ভাই, আপনি কত ভালো মানুষ।
1: সোহাগী

0: সোহাগী নাটকের অভিনয় শুনলেন। গল্প দিলওয়ার হাসান, বেতার নাট্যরূপ মোহাম্মদ আশরাফ হোসেন। বিভিন্ন ভূমিকায় ছিলেন সোহাগী রীতা ব্যানার্জি, ফজল সৈয়দ আহমেদ মোস্তফা রানা, বাদশাহ প্রভাস চন্দ্র বিশ্বাস, চাচি দীপ্তি চৌধুরী, বৃষ্টি মিতু রহমান, বর্ণনায় এম ওবায়দুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।
1: প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন সালমা জাহান। গানটি কথা লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম এবং সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্য দীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় সাদিয়া ইসলাম লিজা, উপস্থাপনায় মোহাম্মদ আদিব শাহ ও ঐত্রী ভৌমিক।
1: চিরযুবা তুই যে চিরজীবী, জীর্ণ জরা ঝরিয়ে দিবি, প্রাণ অফুরাণ ছড়িয়ে দেদার দিবি।
2: তারুণ্য এমন একটি শক্তি যা প্রতিটি জাতির ভবিষ্যৎ নির্মাণের প্রধান ভিত্তি। স্বপ্ন দেখার সাহস, নতুন কিছু করার আগ্রহ এবং প্রতিকূলতাকে জয় করার দৃঢ় প্রত্যয়ই তারুণ্যের সবচেয়ে বড় পরিচয়। একটি দেশের উন্নয়ন তখনই অর্থবহ হয়ে ওঠে যখন তার তরুণ প্রজন্ম জ্ঞান, দক্ষতা, নৈতিকতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়।
1: পরিবর্তনের প্রতিটি মেধা, সৃজনশীলতা ও কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে তারুণ্যই পারে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে।
2: এমন কিছু ভাবনা, স্বপ্ন ও সম্ভাবনাকে হৃদয়ে ধারণ করে সাজানো হয়েছে আজকের বিশেষ আয়োজন।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতার আয়োজিত অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। বন্ধুরা, আজকের পৃথিবীতে শুধু চাকরির অপেক্ষায় না থেকে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সাহসী একজন উদ্যোক্তার সবচেয়ে বড় পরিচয়। আমাদের দেশের অনেক তরুণ আজ নিজস্ব উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। একজন সফল উদ্যোক্তার পেছনে থাকে কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাস। তাদের সাফল্যের গল্প নতুন প্রজন্মকে স্বপ্ন দেখতে শেখায়। আসুন এমনই একজন তরুণ উদ্যোক্তার জীবনের অভিজ্ঞতা ও সফলতার গল্প শুনি। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে তরুণ উদ্যোক্তার সাক্ষাৎকার ভিত্তিক পর্ব উদ্যমে উজ্জ্বল তারুণ্য। সাক্ষাৎকার গ্রহণে মোহাম্মদ ইসহাক আলী।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধু, সকলকে স্বাগত জানাচ্ছি উদ্যমে উজ্জ্বল তারুণ্যের আজকের পর্বে। আমাদের তরুণরা আমাদের এই দেশটাকে পাল্টে দিচ্ছে। আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে তারা প্রতিনিয়ত বিভিন্ন নতুন নতুন উদ্যোগের মাধ্যমে এগিয়ে নিচ্ছে, সচল রাখছে। তেমন একজন তরুণের সাথে কথা বলতে চাই যিনি অনলাইনে বিজনেস করে এখন বেশ প্রতিষ্ঠিত, সফল হয়েছেন বলা যায়। তো এমন একজন তরুণের সাথে কথা বলতে চাই আজমাইন ফ্যাশনের সত্তাধিকারী নাজমুল হুদা সুজনের সাথে। কেমন আছেন?
4: জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন আছেন?
3: খুব ভালো আছি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে আজমাইন ফ্যাশন, আমি যখন এদিক থেকে যাই তখন প্রায় চোখে পড়ে আজমাইন ফ্যাশনটা। এই যে আপনার প্রতিষ্ঠানটা আপনি শুরু করলেন, কিভাবে শুরু করলেন সেই গল্পটা যদি আমাদেরকে একটু বলেন।
4: ফার্স্ট অফ অল আমি বলবো যে আজমাইন ফ্যাশনের যে যাত্রাটা শুরু হয়েছিল, এটা শুরু হয়েছিল 2019 সালের দিকে। সেই স্টার্টিংটা ছিল আমার, মানে একটা স্বপ্ন ছিল। আমি 10 বছর জব করেছি, সেখান থেকে স্বপ্ন দেখতাম যে আমি একদিন ব্যবসায়ী হব। আল্লাহ পাকের কাছে চাইছি, মানে যেভাবে চাইছি ওভাবেই হয়েছে, সত্য কথা যেটা। তবে স্টার্টিংটা একটু কঠিনই ছিল, জবের পাশাপাশি একটা বিজনেস রান করা
3: ফার্স্ট
4: যখন আমি শুরু করছিলাম সেটা হচ্ছে ফ্যাশন আইটেম এর মধ্যে প্রথম মেন্স ফ্যাশন আমরা শুরু করেছিলাম। তখন হচ্ছে আমরা জগার্স প্যান্ট দিয়ে শুরু করেছিলাম। জগার্স প্যান্ট তখন অ্যাভেলেবল ছিল না মার্কেট, ওইভাবে ছিল কিন্তু আসলে ওইভাবে ট্রেন্ডার স্টার্টিং হয় না। এইভাবে পরবর্তীতে ট্রেনে কাজ করছি, স্টার্টিং হচ্ছে ফ্যাব্রিক। যখন আপনি জগার্স প্যান্ট সেল করবেন, অনেকে হয়তো রেডিমেড প্রোডাক্ট সেল করে। আমি তখন স্টার্টিং এ চিন্তা করছি যে এটা আমি কিভাবে নিজে মেড করবো, ম্যানুফ্যাকচারিং করে দেন হচ্ছে সেল করবো। তো এইভাবে মানে যেরকম চিন্তা ভাবেই হয়েছে যে একটা ছোট ভাই আছে আমার ব্যবসা করে, তো একটু সাপোর্ট দিছে। ওই সময় হচ্ছে ই করছি, কি বলে ফ্যাব্রিক কিনে আনছি, দেন হচ্ছে ম্যানুফ্যাকচার করছি। আমার একটা জিনিস খেয়াল আছে খুব ভালো করেই, যে তখন তো আমার কারখানা ছিল না, ফ্যাক্টরি ছিল না। আমি যে ড্রেসটা মেক করবো, মানে যে প্যান্টটা তৈরি করবো, ওইটার সুই রেট বাহিরে থেকে 140-150 টাকার মতো সুই রেট। মজার বিষয় হচ্ছে জানি না যে প্যান্ট গুলি কোথায় তৈরি হয়। আমাদের সেক্টরে দুইটা টাইপ হয়, একটা হচ্ছে ওভেন আইটেম, একটা হচ্ছে নিট আইটেম। ওভেন আইটেম হচ্ছে কি, যেমন শার্ট প্যান্ট জ্যাকেট ব্লেজার ছেলে যেগুলো হচ্ছে ওভেন আইটেম। আর নিট আইটেম হচ্ছে আমরা যেসব গেঞ্জি ঠেঞ্জি পরি, এগুলো হচ্ছে নিট আইটেম বলে এগুলি।
3: প্রথমে কি আপনি এইরকম একটা শোরুম নিয়ে শুরু করেছিলেন নাকি অন্য কোনো ভাবে শুরু করেছেন?
4: ছোট একটা রুম নিয়ে শুরু করেছিলাম, আমি পার্টনারে নিয়েছিলাম। পার্টনারে নিয়েছিলাম এইভাবে যে তোমার সময় আমার অর্থ। ছেলেটা হচ্ছে আমার যে বস ছিলেন, ওনারই ভাতিজা ছিল, ওর সঙ্গে আসলে ব্যবসা শুরু। স্টার্টিং টা হচ্ছে মালিকের যে বাসা ছিল ওই বাসার নিচে আমি একটা রুম প্রথমে ভাড়া নিই, ওই রুমটারই মানে অফিস বানাইছিলাম একদম ফার্স্ট টাইম, যখন মালটার বাড়ি থেকে বানাই না ওই একটা ওইখান থেকে অনলাইনে সেল করতাম, অর্ডার ধরতাম, অর্ডার ধরে ধরে ই করছি। পরে আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পরে দেখলাম যে বিজনেস মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, যেটা কারখানা করা উচিত যে পার্টনার ছিল ওর সঙ্গে আলোচনা করে একটা কারখানা সেট আপমেন্ট করি ছোট করে চারটা মেশিন দিয়ে শুরু করলাম। শুরু করার পরে হচ্ছে যে এরপর তো কিছুদিন পরেই আপনার আস্তে আস্তে সেলিং বাড়ছে, মাঝখানে একটু হুচুটে খাইছি আবার সেলিং বাড়ছে, কারখানা আস্তে আস্তে বড় হয়েছে। এক পর্যায়ে মোটামুটি ওই সময় ওই কারখানাটা যেখানে ছিল 2021 সালের মধ্যে ওই কারখানাটা মোটামুটি অনেক বড় হয়ে গেছে, 28টা মেশিন হয়েছে এখানে।
3: বাহ, কোন ধরনের বাধা বা প্রতিবন্ধকতার সম্মুখীন
4: হয়েছে? যে 2021 সালে একটা মজার ঘটনা ঘটছে, অবশ্যই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিনা আমি জানি না, আমার যে পার্টনার ছিল এখানে তার কোনো ইনভেস্ট ছিল না, সত্য কথা সিরিয়াস,
3: সেটা সময় দিয়েছে।
4: হ্যাঁ, সে সময় দিয়েছে, কোনো ইনভেস্টমেন্ট ছিল না, কিন্তু এমন একটা ই করে ফেলছে যে আসলে ওইখানে আমার কিছু নাই। তো পরবর্তীতে আমার যে মালিক ছিলেন, যিনি বড় ভাই ছিলেন, তাকে আমি আমার আদর্শ মনে করি, সেও দেখলাম যে মানে কি বলে একটু মানে কেমন জানি একটু আমার চীনা মানুষটার মতো না, আসলে একটু পার্থক্য, মানে তারা চাইছে যে আমি ডিভাইডেড হয়ে যাই। পরবর্তীতে ডিভাইডেড হয়ে গেছি, সবকিছু দিয়েই চলে আসছে আমি ওখানে।
3: আপনি আবার নতুন করে শুরু করেছেন?
4: আবার নতুন করে আমি 2021 সালের জুন মাসে এখানে আসছি আমি।
3: আপনার বর্তমানে সেল কেমন হয় বা আপনার ব্যবসাটা এই মুহূর্তে কেমন চলছে?
4: আছে আলহামদুলিল্লাহ, যেহেতু আমি পাটিয়া এবং দামি দামি ড্রেস সেল করি অনলাইনে, আপনি 3-4-5 হাজার টাকা ড্রেস সেল করা যাচ্ছে, টুমাস ডিফিকাল্ট অ্যাকচুয়ালি।
3: প্রতিষ্ঠিত হোক সব মিলিয়ে আপনার এই মুহূর্তে কতজন কর্মচারী আছেন?
4: এই মুহূর্তে 19 জন এমপ্লয়ি আছে টোটাল।
3: আপনাকে এই মুহূর্তে যারা শুনছে বাংলাদেশ বেতারের মাধ্যমে, তাদের প্রতি আপনার কোন আহ্বান আছে কিনা?
4: আপনার যদি ইচ্ছা থাকে, মনে সাহস থাকে, যদি চিন্তা করে আপনি ব্যবসা করবেন, তাহলে আপনাকে স্টেপ নিতে হবে। আমি বর্তমান প্রজন্মে যারা আছে, যারা ব্যবসা করতে চায়, আমি তাদেরকে নিরুৎসাহিত করব না, অবশ্যই তাদের ওয়েলকাম। তবে অবশ্যই যে কোনো ব্যবসা ঢোকার আগে, করার আগে, শুরু করার আগে একটু যাচাই বাচাই, একটু মানে টপ টু বটম একটু জানার চেষ্টা করা। এখন সবকিছু জানা যায়, আপনি একটা বিজনেস করবেন, আপনি এই আর কাছে জিজ্ঞেস করেন আমি এটা করতে চাই, আপনাকে সুন্দর সুন্দর পরামর্শ দিবে।
3: আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও বলতে চাই যে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হবে, আর টিকে থাকার জন্য অবশ্যই আমি যে কাজটা করতে চাই সেই কাজটা সম্পর্কে একেবারে পুরোপুরি জেনে বুঝে তারপর নামতে হবে। অবশ্যই আমরা প্রত্যেকে মিলে চেষ্টা করলে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আমরা তরুণরাই পারি আমাদের এই দেশটাকে বদলে দিতে। সবার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, বিদায় নিচ্ছি আজকের উদ্যমে উজ্জ্বল তারুণ্য থেকে।
2: একটি সুন্দর সমাজ গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা এবং সম্প্রীতির ভিত্তির উপর। মত, পথ কিংবা বিশ্বাসের ভিন্নতা থাকলেও একে অপরের প্রতি সম্মানবোধই আমাদের প্রকৃত শক্তি। শান্তি শুধু সংঘাতের অনুপস্থিতি নয়, বরং পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং মানবিক মূল্যবোধের প্রতিফলন। আমাদের দৈনন্দিন জীবনেও এই মূল্যবোধগুলো চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রীতির বন্ধন যত দৃঢ় হবে আমাদের সমাজ তত বেশি সুন্দর ও সমৃদ্ধ হবে, সেই চেতনাকেই তুলে ধরবে এবারের পরিবেশনা।

0: বর্তমান বিশ্বে দক্ষতাই সবচেয়ে বড় সম্পদ। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, কর্মমুখী ও কারিগরি শিক্ষাও একজন শিক্ষার্থীকে আত্মনির্ভরশীল করে তোলে। আমাদের দেশেও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে কারিগরি শিক্ষার উপর দিন দিন গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। অল্প বয়স থেকেই দক্ষতা অর্জনের সুযোগ ভবিষ্যতের কর্মজীবনকে আরও শক্তিশালী করে। শ্রোতা বন্ধুরা, চলুন শুনি এই বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। সাক্ষাৎকার গ্রহণে ফারজানা আলম রিনা।
1: প্রিয় শ্রোতা, স্বাগত তারুণ্যদীপ্ত বাংলাদেশের আজকের আয়োজনে। সাথে আছি আমি ফারজানা আলিনা। বর্তমান বিশ্বে শুধু একাডেমিক শিক্ষাই নয়, দক্ষতা ভিত্তিক শিক্ষার গুরুত্ব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই বাস্তবতা বিবেচনায় সরকার ষষ্ঠ শ্রেণী থেকে বাধ্যতামূলক কারিগরি শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন, দক্ষতা উন্নয়ন এবং দেশের অর্থনীতিতে কি ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে তা নিয়ে কথা বলব আজকের আয়োজনে। চলুন শুরুতেই কথা বলা যাক একজন সঙ্গীত শিল্পী তৌহিদুল ইসলাম তৌহিদের সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাই, ষষ্ঠ শ্রেণী থেকে বাধ্যতামূলক কারিগরি শিক্ষা চালুর প্রয়োজনীয়তা কতটুকু বলে আপনি মনে করেন?
2: বর্তমান বিশ্বে শুধু সনদ নির্ভর শিক্ষা নয়, দক্ষ নির্ভর শিক্ষারও গুরুত্ব অনেক বেড়েছে। ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষা চালু হলে শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই হাতে কলমে কাজ শেখার সুযোগ পাবে। এতে তাদের সৃজনশীলতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং কর্মমুখী মানসিকতা গড়ে উঠবে। ভবিষ্যতে তারা চাকরির পাশাপাশি আত্মকর্মসংস্থানের দিকেও এগিয়ে যেতে পারবে, ফলে শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের সুযোগ আরো শক্তিশালী হবে।
1: এবারে কথা বলছি একজন তরুণ উদ্যোক্তা জেবিন নাহারের সঙ্গে। আপনার কাছ থেকে জানতে চাই, এই উদ্যোগ দেশের কর্মসংস্থানে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন?
3: বাংলাদেশের দক্ষ জনশক্তির চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। যদি শিক্ষার্থীরা স্কুল পর্যায় থেকে প্রযুক্তি, কৃষি, ইলেকট্রনিক্স, ডিজিটাল দক্ষতা বা অন্যান্য কারিগরি বিষয়ে প্রাথমিক ধারণা লাভ করে, তাহলে তারা ভবিষ্যতে আরো দক্ষ কর্মী হিসাবে গড়ে উঠবে। এতে বেকারত্ব কমবে, উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে আন্তর্জাতিক শ্রম বাজারেও বাংলাদেশি তরুণদের প্রতিযোগিতা করার সক্ষমতা বৃদ্ধি পাবে।
1: প্রিয় শ্রোতা, কথা বলছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমের সঙ্গে। নাইম, কারিগরি শিক্ষা কি সাধারণ শিক্ষার বিকল্প হতে পারে, আপনি কি মনে করেন?
4: না, কারিগরি শিক্ষা সাধারণ শিক্ষার বিকল্প নয়, বরং এটি সাধারণ শিক্ষাকে আরো সমৃদ্ধ করবে। শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান সহ অন্যান্য বিষয় পড়ার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতাও অর্জন করবে। এর ফলে তারা একদিকে যেমন উচ্চ শিক্ষার সুযোগ পাবে, অন্যদিকে প্রয়োজন হলে কোনো একটি দক্ষতাকে পেশা হিসেবে বেছে নিতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীদের সামনে আরো বেশি সম্ভাবনার দ্বার খুলে যাবে।
1: বর্তমান প্রজন্ম তরুণ তরুণীর সঙ্গে আলোচনায় বিষয়টি উঠে আসলো যে ষষ্ঠ শ্রেণী থেকে বাধ্যতামূলক কারিগরি শিক্ষা শুধু একটি শিক্ষানীতি নয়, বরং দক্ষ, আত্মনির্ভর ও কর্মমুখী প্রজন্ম গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে তরুণরাই হবে উন্নয়ন ও উদ্ভাবনের প্রধান চালিকা শক্তি। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
5: শুধু একটি বয়সের নাম নয়, এটি সাহস, সম্ভাবনা এবং ইতিবাচক পরিবর্তনের একটি নাম। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার তরুণ প্রজন্মের চিন্তা, কর্ম এবং মূল্যবোধের ওপর। তাই স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেকে দক্ষ, সৎ এবং দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।
0: যে তারুণ্য অন্যের জন্য ভাবতে শেখে, সমাজের পাশে দাঁড়াতে শেখে এবং দেশকে ভালোবাসতে শেখে, সেই তারুণ্যই একটি জাতিকে এগিয়ে নিয়ে যায়। তারুণ্যদীপ্ত বাংলাদেশ একটি প্রত্যয় যা স্বপ্ন দেখার, নিজেকে গড়ে তোলার এবং দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়। সেই প্রত্যয় যেন আমাদের প্রতিদিনের পথ চলার অনুপ্রেরণা হয়ে থাকে।
5: আজকের এই আয়োজন যদি আমাদের মনে ইতিবাচক কোনো সম্ভাবনার জন্ম দিয়ে থাকে, তাহলে আমাদের প্রচেষ্টা সার্থক।

0: এতক্ষণ শুনলেন তারুণ্যের শক্তি ও সম্ভাবনাকে তুলে ধরে অনুষ্ঠান তারুণ্যদীপ্ত বাংলাদেশ। গ্রন্থনায় সাদিয়া ইসলাম লিজা, উপস্থাপনায় মোহাম্মদ আদিব শাহ ও ঐত্রী ভৌমিক, সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনমেলায় এখন শুনবেন দেশের গান। কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী, গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ। মনের ভেতরে যার ছবি আছে।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন দেশের গান, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটি শিল্পী এ কে এম আবদুল্লাহ আল মুর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটি। গানটি লিখেছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি রোকসানা আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদারে সহায়তা করবে। তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থা সহজীকরণ, ব্যবসাবান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, তার সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে বেসরকারি খাত নির্ভর একটি নিয়মভিত্তিক ও বৈশ্বিকভাবে সংযুক্ত অর্থনীতি হিসেবে রূপান্তর করা। তারেক রহমান এই রূপান্তরে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানান। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ চলে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম। প্রার্থীগণ বিকেল চারটা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 18 আগস্ট। আগামী 20 আগস্ট বেলা 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যেই তিনি দলের মহাসচিব এবং সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। আগামী 16 থেকে 30 আগস্ট সারা দেশে জাতীয় মৎস্যপক্ষ 2026 উদযাপিত হবে। এবার জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য, রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্যে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে মৎস্যপক্ষের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 13টি ক্যাটাগরিতে 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ প্রথমবারের মতো উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। পুতিন এই সফরের ঘটনায় জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে জাপানের নিজস্ব ভূখণ্ড। বহু বছর ধরে কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে উত্তেজনা রয়েছে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয়। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 1 উইকেটে 96 রান করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ 55 রানে 6 উইকেট নেন। এদিকে দুই দেশের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী 22 আগস্ট ম্যাকওয়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় সকাল 6টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা আবহাওয়া জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে সরে এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫

0: ইংরেজিতে।
1: জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার।

0: প্রিয় শ্রোতা, এই সুন্দর বিকেলে যে যেখান থেকে আমাদের আয়োজন শুনছেন, সবার জন্য একরাশ প্রীতিময় শুভেচ্ছা। আপনাদের সকলে সুস্থ, সুন্দর, নিরাপদ জীবনের প্রত্যাশায় শুরু করছি আজকের এসো গড়ি ছোট পরিবারের আমাদের চেতনায় আমাদের ভাবনায়। শুরুতেই মেনোপজ ভুল ধারণা নয়, সঠিক প্ল্যানিং, এ বিষয়ে শুনবেন একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে ডাক্তার ডরিন আজম।
1: শ্রোতা, আজ আমরা কথা বলবো মেনোপজ ভুল ধারণা নয়, সঠিক প্ল্যানিং এই বিষয়টি নিয়ে। বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের বিশিষ্ট গাইনি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার সাবিকুন নাহার। শুরুতেই আপনাকে শুভেচ্ছা। জানতে চাইবো মেনোপজ বলতে আমরা আসলে কি বুঝি।
2: কথাটা বলি হচ্ছে রিপ্রোডাক্টিভ এজের পরে পরপর বারো মাস মাসিক না হয়,
1: এক বছর যদি মাসিক না হয় তাহলে হচ্ছে এজ হতে হবে ৪৫।
2: হ্যাঁ, ৪৫ থেকে ৫০ পরে ওই কন্ডিশনটাকে আমরা মেনোপজ বলি।
1: মেনোপজের লক্ষণগুলো কি?
2: মেনোপজের লক্ষণগুলো হচ্ছে পেশেন্ট আমাদেরকে বলে এসে যে আমার মাসিক হচ্ছে না। আমরা জিজ্ঞেস করি কত মাস যাবত আপনার মাসিক হচ্ছে না মা, তখন উনি বলেন আমার প্রায় বারো মাস যাবত মাসিক হচ্ছে না। এইটা ছাড়াও আছে অনেকে বলে আমার খুব গরম লাগে, যেটা আমরা বলি হট ফ্লাশ। এছাড়া অনেকে বলে আমার কোনো কিছুতেই ভালো লাগে না, আমার ঘুম আসে না, আমার কাজ করতে ভালো লাগে না, আমি কোনো কিছুতে ইন্টারেস্ট পাই না।
1: অর্থাৎ উনি লেথার্জিক হয়ে
2: যায়। হ্যাঁ, মানে ওনার কোনো কিছুতেই মানে এনার্জি পায় না, আনন্দ পায় না, একটু ইরিটেবল একটা কন্ডিশন হয়।
1: এই যে মেনোপজটা, এটা আসলে কখন শুরু হয়?
2: এটা আসলে ধরা বাঁধা কোনো তেমন কোনো নিয়ম নাই, মানে তেমন সময়ও নাই। সাধারণত আমরা বলি রিপ্রোডাক্টিভ এজ যেটা মেয়েদের, ইউজুয়ালি ১৫ বছর বয়স থেকে শুরু হয়, আমরা অ্যাভারেজ ধরে নিই ৪৫ বছর বয়স পর্যন্ত। তারপরেও সাধারণত আমরা বইপত্রে যেটা পাই এটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড, এটার সময় ইউজুয়ালি ৫২ বছর ধরা হয়। কিন্তু আমাদের দেশে কিংবা আমরা অনেক স্টেটে দেখেছি এটা হচ্ছে ৪৫ থেকে ৫০ বছর বয়সে ইউজুয়ালি মেনোপজটা হয়।
1: অনেক সময় আমরা মানে শুনে থাকি যে আসলে যে মা খালাদের যে বয়সে মেনোপজ হয়েছে সেই সময় যে রোগিনী তারও মেনোপজ হওয়ার সম্ভাবনা থাকে, আসলে কত?
2: সাধারণত এভারেজ ধরে নেওয়া হয় যে মা খালা কিংবা জেনেটিক্যালি যেটা ডিটারমাইন্ড এজ, ইউজুয়ালি ৪৫ থেকে ৫৫ বছর, মানে এভারেজ হচ্ছে ৫২ বছর, এই সময়টা আসলে ইউজুয়ালি মেনোপজ হয়। এবং আপনার কথাটা সত্যতা আছে, আগের দিন তো মানুষ পড়াশোনা অত করতেন না, তখন বলতেন যে মা খালাদের যে কনসিকোয়েন্সটা দেখে আসতেন যে আমার মায়ের হয়েছে এই সময়, আমার মেয়ের হয়েছে সেই সময়, এরকম ধরা হয়।
1: অনেক সময় দেখা যায় যে মেনোপজ নিয়ে মেয়েদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা রয়েছে। অনেক সময় দেখা যায় যে পজ শুরু হলে তারা অনেকটা হীনমন্যতায় ভোগেন, এইটি আসলে কি?
2: খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশে এখন পর্যন্ত এই ধারণাটাই আছে যে মেনোপজ হয়ে গেছে মানে আমি শেষ, আমার আর কোনো প্রোডাক্টিভিটি নাই। এটা মারা মনে করেন, মেয়েরা মনে করে, এবং দেখা যায় যে হাউস হোল্ড যেটা, এটা অনেকেই মনে করেন যে মেনোপজ মানে তার সবকিছু শেষ। আসলে এটা না, এটা সত্যি না। আমরা মনে করি, আমরা যারা গাইনি বিশেষজ্ঞ আছি কিংবা যারা আমরা এইসব নিয়ে কাজ করি, আমরা মনে করছি যে না, এখন যেহেতু আমাদের জীবনমান উন্নয়ন হচ্ছে, আমাদের ১/৩ লাইফ হচ্ছে মেনোপজের পরে আমরা কাটিয়ে থাকি, কাজে মেনোপজ মানে সব শেষ না। এই ভ্রান্ত ধারণাটা আসলে আস্তে আস্তে রিমুভ হওয়া উচিত। মেনোপজ হলে কিছুটা চেঞ্জ আসে, তার অর্থ এমন না যে আবার সব শেষ হয়ে গেছে জিনিসটা, তা না।
1: এই সময় আসলে মেনোপজ যে শুরু হবে, প্রি মেনোপজাল কোনো সিনড্রম রয়েছে কিনা?
2: খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, এবং এটা আমরা অনেক ফেস করি, আমাদের কাছে পেশেন্টরা এরকম প্রবলেম নিয়ে আসে।
1: অনেক সময় দেখা যায় যে এই সময় কিন্তু মাসিকটাও কারো কারো ক্ষেত্রে অনিয়মিত হয়ে যায়।
2: এটাই আমি বলতে চাচ্ছি, সাধারণত দেখা যায় যে মেনোপজ তো যখন হলো তার মানে অলরেডি সিসিস্ট, মানে তার মাসিক শেষ হয়ে গেল ১২ মাস, কিন্তু তার ৩-৫ বছর আগে থেকে তার মাসিকটা অনিয়মিত হতে পারে। নর্মাল যে একটা রেগুলার প্রতি মাসে ২৮ দিন পর পর একটা যে সাইকেল হয়, ওইটা সাধারণত অনিয়মিত হয়ে যায়, দেখা যায় ২-৩ মাস পর পর একবার হচ্ছে, এটা হতে পারে। আর এই যে আমি বললাম আমার ভালো না লাগা, খারাপ লাগা, খেতে ভালো লাগছে না, ঘুমোতে ভালো লাগছে না, কোনো কাজে আমি ইন্টারেস্ট পাচ্ছি না, ইভেন হাজব্যান্ড অফের যে কনজুগাল লাইফ যে জিনিসটা, সেটাও যে ইন্টারেস্ট পাচ্ছে, এটাও শুরু হয়ে যায় অনেকের ক্ষেত্রে। যে এই লেন্দে একটা প্রসেস চলতে থাকে অল্প অল্প করে, একটা পর্যায়ে যে সে কমপ্লিট হয় তার মাসিকটা বন্ধ হয়ে যাওয়া থেকে।
1: এই সময় আসলে পূর্ব প্রস্তুতিটা কেমন হওয়া উচিত?
2: আমরা যদি প্রস্তুতি নিয়ে রাখি তাহলে আমাদের হয়তো যে পেনটা, যে কষ্টটা হয়তো কম হবে। আমরা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় কিংবা আমাদের নারীদেরকে যদি এই ব্যাপারে একটু

0: রেগুলেট করা যায় যে এটা একটা স্বাভাবিক প্রসেস, এটা ফিজিওলজি, মানে শরীরের প্রত্যেকের মেনোপজ আসবে, প্রত্যেক নারীর
1: যেভাবে মাসিক শুরু হয় 10-11 বছর বয়সে, ঠিক সেভাবে 45-50 এর মধ্যে মাসিকটা বন্ধ হয়ে যাবে।
0: তা আমাদের শরীরবৃত্তীয় একটা প্রসেস আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। এটা হচ্ছে একটা সময় যেমন আমাদের মাসিক হয়নি 10-12 বছর বয়স পর্যন্ত, তারপরে হলো 13 থেকে 15, আবার 45-50 এর মধ্যে বন্ধ হয়ে যাবে। এটা খুবই স্বাভাবিক একটা জিনিস, যেমন আমরা বাথরুমে যাই, আমরা খাই, আমরা ঘুমাই, এরকম একটা জিনিস এটা হবেই সবার। আচ্ছা, তাহলে যদি এটা হয়, এটার সাথে কিছু কিছু ব্যাপারগুলো যেগুলো বললাম আমি হতেই পারে, ওইটা খুবই সহজ করে আমরা সমাধান করতে পারি। এটা এমন কিছু ব্যাপার না যে এটা হওয়া মানে আমার শেষ। এই জিনিসগুলো যদি আমরা প্রস্তুতি নিয়ে রাখি, হ্যাঁ এটা তো আমার হবেই, এটা হলে এটা করবো আমি, কাজে কোনো ব্যাপার না, এই জিনিসগুলো যদি আমরা মাদেরকে আগে থেকে বলতে পারি, মেয়েদেরকে বলতে পারি, তাহলে এইটার যে ট্রমাটার ভিতর দিয়ে তারা যায় এটা মনে হয় কম হয়ে যাবে।
1: মেনোপজের সময় কোনো ধরনের শারীরিক পরীক্ষার প্রয়োজন রয়েছে কিনা, বা এই সময় আসলে গাইনি বিশেষজ্ঞের পরামর্শ কতটুকু দরকার?
0: এটাও খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, অবশ্যই দরকার আছে। প্রথম কথা হচ্ছে, সে যে রিপ্রোডাক্টিভ এজে যেই একটা লাইফ স্টাইলে ছিল 15 থেকে 45 বছর বয়স পর্যন্ত, তার মাসিকটা যখন বন্ধ হয়ে গেল, তার মানে একটা হরমোনের প্রভাবে তো মাসিক হয়, ইস্ট্রোজেন বলে আমাদের শরীরকে ভালো রাখার যে হরমোন, এই হরমোনটা কমে যেতে থাকে, তখন মেনোপজ হয়। তখন যদি সে একজন গাইনোকোলজিস্টের সাথে দেখা করে যে আমার এই প্রবলেমটা হচ্ছে, আমার কি কেন হচ্ছে, তখন সে কনফার্ম করতে পারবে একটু রক্তের পরীক্ষা করে যে হ্যাঁ তার শরীরে ইস্ট্রোজেনের মাত্রা কমে গেছে, তার মানে সে মানে মাসিক বন্ধ হয়ে যাওয়ার যে
1: প্রসেসের দিকে সে
0: যাচ্ছে, তাহলে একটা পরীক্ষা করে নিল। এই সময় মেনোপজের যে সিমটম গুলো আসে, এটার সাথে অন্য কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু দেখে নিল, সে ব্লাড সুগারটা চেক করতে পারলো, তার ইস্ট্রোজেনের লেভেলটা চেঞ্জ করতে পারলো, তার বোন মিনারেল ডেন্সিটি, যেটা আমরা বলি যে মেনোপজ হলে আমাদের হাড় ক্ষয়ের যে ব্যাপারটা, ওইটা আছে কেন ওটা চেক করতে পারলো। তো এগুলোর জন্য সে এসিওর থাকার জন্য সে ভালো আছে, একজন গাইনোকোলজিস্টের অবশ্যই পরামর্শ।
1: এবং এই যে মেনোপজের সময়টা, এই সময় গাইনি বিশেষজ্ঞরা কোনো ধরনের মেডিকেশন অ্যাডভাইস করেন কিনা?
0: আমাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে, ইউজুয়ালি আসে হচ্ছে আমাদের হট ফ্লাশ, যেটা অনেক গরম লাগে, তারপর তার ঘাম দিয়ে গরম ছাড়ে আর কি, এরকম একটা প্রবলেম নিয়ে আসে, এটা খুব বদারি। এটার জন্য আমরা অনেক সব চিকিৎসা দিয়ে থাকি। চিকিৎসা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তার লাইফ স্টাইল মডিফিকেশন, তার যে জীবনে যে অভ্যস্ত ছিল সেই জীবনটাকে তাকে কিছুটা চেঞ্জ করতে হবে। যেমন আমরা অনেকে চা কফি খেতে অনেক পছন্দ করি, আমরা তখন বলি যে মা আপনি চা কফি কমাই নিয়ে আসেন। আমরা অনেকে ফ্যাটি ফুড খেতে পছন্দ করি, আমরা বলি যে মা এত বেশি ফ্যাটি ফুড খাওয়া যাবে না, আপনি হচ্ছে প্রোটিন খেতে পারেন, আপনি হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে পারেন, আর আপনি ওজনটা নিয়ন্ত্রণ করতে পারেন। আপনি যদি অনেক বেশি ওজন হয় সেক্ষেত্রে আপনি ওয়েটটা কন্ট্রোল করতে পারেন, একটু এক্সারসাইজ করতে পারেন, মানে মাইন্ড ফ্রেশ থাকার জন্য যে কাজগুলো, কুল এবং কোয়াইট পরিবেশে থাকতে পারেন, তাহলে হচ্ছে আপনি যদি এতে ওভারকম হয়ে যাওয়ার কথা। এতেও যদি না যায়, তাহলে আমরা কিছু মেডিকেশন দিয়ে থাকি, যেমন হট ফ্লাশের জন্য এক ধরনের মেডিকেশন আছে, তাহলে এটা কমে যাবে। আর কোনো মহিলা যদি চান তার যে শরীরে হরমোন দিয়ে সে মেনটেন করবেন, সেক্ষেত্রেও যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে আমরা হরমোনও দিয়ে থাকি।
1: এবারে আপনার কাছে জানতে চাইবো যে মেনোপজের সময় খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত?
0: আমি ইতিমধ্যে বলেছি, মেনোপজের সময় সাধারণত আমরা যেই খাবারগুলো মেনোপজের সিমটমকে ট্রিগার করে আমরা ওগুলো অ্যাভয়েড করতে বলি। আমরা বলি ফ্যাটি ফুড খাবেন না, আমরা বলি যে হচ্ছে আপনি হচ্ছে শাকসবজি, চা কফি, মানে শাকসবজি বেশি খাবেন, চা কফি একটু কম খাবেন, কুল পরিবেশে থাকবেন, একটু এক্সারসাইজ করবেন, এটা হচ্ছে স্বাভাবিক লাইফ স্টাইল। আপনি ফাইটোস্ট্রোজেন বলে একটা ইস্ট্রোজেন সমৃদ্ধ খাবার আছে, ওটাও খেতে পারেন, যেমন সয়া প্রোটিন, এগুলো খেতে বলি। আর যদি কোনো পেশেন্ট মনে করে যে না আমি আরো ভালো থাকতে চাই, আমার হরমোন লাগবে, আমার খুব সিমটম হচ্ছে, সেক্ষেত্রে আমরা তার যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে কিছু হরমোনও দিয়ে থাকি, ইউজুয়ালি ইস্ট্রোজেন কন্টেইনিং হরমোন আমরা দিয়ে থাকি, এবং সেক্ষেত্রে সে রেগুলার চেক আপে থেকে দেন দিবে, এরকম আর কি। এই হরমোনের আবার কিছু সাইড ইফেক্ট আছে, যেমন ক্যান্সারও করে অনেকের ক্ষেত্রে, ব্রেস্ট ক্যান্সার, জরায়ুর ক্যান্সার করতে পারে, সেক্ষেত্রে আমরা হরমোনের দিকে যেতে চাই না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। আর আমার পরামর্শ হচ্ছে মেনোপজাল লেডিদের প্রতি, মা কিংবা বোন আপনারা যেভাবেই মনে করে, এটা একটা খুবই স্বাভাবিক জিনিস, এটা এটা হওয়া মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া না, কিছু শেষ হয়ে যায় না। ইউজুয়ালি যে ভুল ধারণাটা থাকে যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনে চাপ পড়ে, আসলে তাও না, সবকিছু মেনটেন করা যায়, জাস্ট আমাদের ভুল ধারণাটা আছে ওইটা ওভারকাম করলে হয়। কেউ যদি মনে করে যে আমি ফিট অ্যান্ড ফাইনাল, এবং আমি ফিট অ্যান্ড ফাইনাল,
1: অর্থাৎ সে যদি মানসিক শক্তিটা সঠিকভাবে অর্জন করে, তাহলে আমরা মেনোপজের এই সময়টাকে সুন্দরভাবে কাটাতে পারি।
0: আমাদের লাইফস্টাইলের যে পরিবর্তন আসছে, আমরা অনেকদিন বাঁচতেছি মেয়েরা, তো 1/3 লাইফ সময়টাই হচ্ছে তার মেনোপজে যায়। তো সে যদি মনে করে আমি ভালো আছি, আমার কোনো প্রবলেম হয় না, জাস্ট হরমোনাল একটা ডেফিসিয়েন্সির জন্য আমার মেনোপজাল চেঞ্জটা আসছে, এটা খুবই স্বাভাবিক জিনিস, এবং সে কিন্তু খুব সুন্দরভাবে লাইফ স্টাইল মেনটেন করতে পারে, এবং তাদের সমস্ত সম্পর্ক সুন্দর থাকবে, কোনো ব্যাপারই না।
1: ধন্যবাদ আপনাকে ডাক্তার সাবিকুন নাহার, আপনার সুন্দর বক্তব্যের জন্য।
0: ধন্যবাদ টরিন আপু, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ বেতারকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
1: প্রিয় শ্রোতা, আজ এ পর্যন্তই, আগামীতে আবারও কথা হবে অন্য কোন সুন্দর বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আমাদের সাথে থাকুন।
2: বন্ধুরা, কাঙ্ক্ষিত জনসংখ্যা যে কোনো দেশের সম্পদ হলেও অতিরিক্ত জনসংখ্যা বোঝা স্বরূপ জনসংখ্যার দ্রুত বৃদ্ধির ফলে একটি দেশে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়, যেমন বাসস্থান ও চিকিৎসার সমস্যা সৃষ্টি, শিক্ষা ও কর্মসংস্থানের অভাব, প্রাকৃতিক সম্পদের উপর চাপ বৃদ্ধি, দারিদ্র্য বেকারত্বের হার বেড়ে যাওয়া। জনসংখ্যা বৃদ্ধির সমস্যা সমাধানে কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, যেমন পরিকল্পিত পরিবার গ্রহণে উৎসাহ দেয়া, নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবা ও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সহজলভ্যতা, সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রচারণামূলক কার্যক্রম ইত্যাদি। জনসংখ্যা একটি দেশের সম্পদ হলেও অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি দেশকে সংকটে ফেলতে পারে, তাই এই সমস্যা সমাধানে সঠিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বন্ধুরা, এ পর্যায়ে শোনাব একটি জনসংখ্যার গান।

0: প্রিয় শ্রোতা, নারী শিক্ষার প্রয়োজনীয়তা বলার অপেক্ষা রাখে না। নারী শিক্ষা সমাজ ও দেশের উন্নয়নের একটি মূল ভিত্তি। শিক্ষিত নারী মানেই সচেতন মা, সুস্থ পরিবার ও উন্নত জাতি। নারী শিক্ষা শুধু নারীর অধিকার নয়, বরং এটি একটি জাতির অগ্রগতির সোপান। তাই নারী শিক্ষার প্রসার নিশ্চিত করতেই হবে। এ পর্যায়ে নারী শিক্ষার প্রয়োজনীয়তা এ বিষয়ে শুনবেন আরও একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। সাক্ষাৎকার গ্রহণে তামান্না সিদ্দিকী।
1: কথায় বলে, একজন শিক্ষিত মাই পারেন শিক্ষিত সন্তান গড়ে তুলতে। অর্থাৎ একটি পরিবারকে সাজানো থেকে শুরু করে একজন সন্তানকে সুশিক্ষিতভাবে বা যথাযথ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পেছনে একজন মায়ের ভূমিকা অপরিসীম। আর মা মানেই নারী। অর্থাৎ এক কথায় বলতে গেলে, পরিবারকে সুগঠিত করতে হলে নারী শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। নারীকে শিক্ষিত করে তুলতেই হবে। আসুন আমরা সকলে নারী শিক্ষার সেই পথটিকে আরো সুন্দর করে তুলি, সুগম করে তুলি। শ্রোতা বন্ধুরা, আজকের আয়োজনে আমরা এই নারী শিক্ষা নিয়ে কথা বলবো পরিকল্পিত পরিবার করতে নারী শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আপনার কাছে প্রথমে যে বিষয়টা জানতে চাই, এই যে আমরা বলছি যে পরিকল্পিত পরিবার গড়তে নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা, তো দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে যে পরিকল্পিত পরিবার এবং পরবর্তী হচ্ছে নারী শিক্ষা। প্রথমেই জানবো যে পরিকল্পিত পরিবার বলতে আসলে আমরা কি বুঝাই।
2: পরিকল্পিত পরিবার মূলত শব্দের মধ্যেই কিন্তু এর মানে জবাবটা লুকায়িত, যে একটা পরিকল্পিত ভাবে পরিবার গঠনের যে প্রক্রিয়া বা যে ধরনের পরিকল্পনার মাধ্যমে একটা সুখী সুন্দর পরিবার গড়ে তোলা যায়, সেটাই মূলত কিন্তু পরিকল্পিত পরিবার। যেখানে স্বামী এবং স্ত্রী তাদের যে দাম্পত্য জীবনটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিবে, তা যখন তাদের যে সন্তান নিবে তখন একটা সন্তানের আগে তাদের যে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি, অন্যান্য প্রস্তুতির বিষয়, একটা সন্তান থেকে আর একটা সন্তানের জন্মের মাঝে কতটুকু তারা বিরতি নেবে, এই সামগ্রিক বিষয়ে ব্যাপারে যদি বলি যে পরিকল্পনা, সেটাই মূলত হচ্ছে পরিবার পরিকল্পনা। বা আমরা যদি আজকের কন্টেন্টের সাথে বলি, সেটা হচ্ছে যে পরিকল্পিত পরিবার।
1: চমৎকার ভাবে বলেছেন। আমরা আমাদের আজকের এই যে বিষয়, সে বিষয়ের পরবর্তী যে অংশ সেখানে চলে আসতে চাই, যে বলছি যে নারী শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে এই পরিকল্পিত পরিবার গড়ার ক্ষেত্রে। আসলে কি প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এখানে তো বিভিন্ন প্রচারণা রয়েছে, সেটার মাধ্যমে তো নারীরা জানতে পারছেন, তারপরেও তাদের শিক্ষার আসলে দরকারটা কোথায়?
2: শিক্ষার দরকার এই কারণে যে আমরা জানি শিক্ষা হচ্ছে শক্তি। যার মাঝে শিক্ষা আছে সে কিন্তু ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন বা আমাদের যে পারিপার্শ্বিক যে কোনো পরিস্থিতিকে সে যত দক্ষতার সহিত বিষয়টাকে সে ম্যানেজ করতে বা ব্যবস্থাপনা করতে পারে। যার মাঝে শিক্ষা নেই সে হয়তো পারে, বাট সেই ব্যবস্থাপনাটা কিন্তু কখনোই কিন্তু সেরকম সুচারু হয় না বা সুপরিকল্পিত হয় না। এজন্যই মূলত শিক্ষা। আর নারী শিক্ষার কারণে দরকার যে নারী বাংলাদেশের আমরা যদি দেখি যে সর্বশেষ যে জনসুমারি, সেখানে কিন্তু বাংলাদেশে পুরুষের থেকে নারী বেশি, এখন 50-এর একটু উপরে। তার মানে আমার প্রতি জনসংখ্যার 100 জন জনসংখ্যার মধ্যে অর্ধেকের বেশি এই মুহূর্তে নারী। তাকে যদি আমি শিক্ষায় পিছিয়ে রাখি, স্বভাবতই কিন্তু আমার উন্নয়নের যে ক্ষেত্রের কথাই বলি না কেন, সেখানে আমি কোনোভাবে পৌঁছানো ভালোভাবে সম্ভব হবে না। আর স্বাস্থ্য সকল সুখের মূল, এটা আমরা জানি। তাই পরিকল্পিত পরিবার গড়ার মাধ্যমে পরবর্তীতে একটা সুখী সুন্দর যদি আমরা পরিবার গড়তে চাই বা জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে নিতে চাই, তাহলে অবশ্যই নারী শিক্ষাটাকে গুরুত্ব দিতে হবে। কারণ একজন নারী যখন সে বিভিন্ন ভূমিকায় থাকে, যখন সে মায়ের ভূমিকায়, তখন তার সন্তানদের যে লালন পালন, টেক কেয়ারিং প্লাস অন্যান্য বিষয়, তার শিক্ষার বিষয়টাকে সেখানে সে ভূমিকাটা রাখতে পারে। নারী যখন স্ত্রী, সে তখন সিদ্ধান্ত নিতে পারে একটা পরিবারটাকে সে কিভাবে সুন্দর একটা সুখী পরিবার হিসেবে গড়ে তুলতে পারবে। নারী যখন কিশোরী, সে তখন যদি তার মাঝখানে শিক্ষাটা থাকে, সে কিন্তু তার কৈশোরকালীন বয়সের যে পার্সোনাল হাইজিন এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কিত যে অধিকার, সেই বিষয়টা কিন্তু সে সহজভাবে বুঝতে পারবে এবং এটা কাজে লাগাতে পারবে। মোট কথা, শিক্ষা ভিন্ন, কিন্তু আমি কোনো কিছুই সুচারুভাবে সুন্দরভাবে করার কথা আসলে চিন্তা করতে পারি না। এজন্য পরিকল্পিত পরিবার যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আবশ্যিকভাবে আমাদের এই যে অর্ধেক জনগোষ্ঠী, তাকে পিছিয়ে রাখলে চলবে না। তাকে যাতে সে সুশিক্ষা পেতে পারে, স্বশিক্ষিত হতে পারে সেই জায়গাগুলোয় অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং এটাকে বিশেষভাবে গুরুত্ব দেখে সমস্ত কার্যক্রম গ্রহণ করতে হবে।
1: আমরা একটি বিষয়ে আসতে চাই, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা করে থাকেন, সেক্ষেত্রে কি এই যে নারী শিক্ষার যে বিষয়টা আছে এই নিয়ে আপনাদের কোনো প্রচারণা আছে কিনা বা সেরকম কোনো ক্যাম্পেইন আছে কিনা?
2: আমরা মানে আমরা যদি বলি সরাসরি নারী শিক্ষা নিয়ে আমাদের প্রচারণা নেই, তবে আমাদের যে প্রচারণা রয়েছে সেটা হচ্ছে নারীর প্রজনন অধিকার। একজন নারীকে যদি আমরা ক্ষমতায়নের কথা বলি তার সর্বপ্রথম রাইটস হচ্ছে তার প্রজনন অধিকারটা, নিজের যে প্রজনন অধিকারটা রাইটসটা সেটা যদি সে নিজের সিদ্ধান্ত নিতে পারে, নিজের তার উপর যদি কোনো মতামত চাপিয়ে দেওয়া না হয় তাহলেই কিন্তু তার মধ্যে কিন্তু সর্বপ্রথম এই অধিকারটা সৃষ্টি হচ্ছে বা অধিকারটা সে ভোগ করতে পারে। আর শিক্ষার সাথে জড়িত আমরা যেভাবে বলছি যে আমরা বিভিন্ন ধরনের অবহিতকরণ কর্মশালা করছি, ট্রেনিং করছি, আমাদের বিভিন্ন প্রচার প্রচারণামূলক যে আইসি ম্যাটেরিয়ালস আছে, প্রিন্ট ম্যাটেরিয়ালস, টিভিসি, বিজ্ঞাপন, রেডিওতে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি। আলটিমেটলি যার উদ্দেশ্য কিন্তু মানুষকে তাদের যে চিন্তার যে ধারার যে গণ্ডিটা আছে সেখান থেকে বের করে এনে তাদের চিন্তা ভাবনাকে আরো সুদূরপ্রসারী করা এবং আলটিমেটলি স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যাতে তারা ভূমিকা রাখতে পারে ব্যক্তি পর্যায় থেকে, পারিবারিক পর্যায় থেকে এবং সমাজে, সেই জায়গা কিন্তু আমরা সচেতনতার কাজ করছি। আমরা যদি সামগ্রিকভাবে বলতে চাই সেটা শিক্ষার কাজই কিন্তু আমরা আসলে করছি।
1: আমরা একটা বিষয় খুব ভালোভাবেই বুঝতে পারছি যে আসলে নারী শিক্ষা ব্যতীত এই মুহূর্তের কথা যদি চিন্তা করা হয় কোনোভাবেই দেশ উন্নয়ন সম্ভব না, আর দেশ উন্নয়নের জন্য নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। আমরা আয়োজনের শেষ প্রান্তে চলে এসেছি, ছোট্ট করে একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, এই যে নারী শিক্ষার প্রয়োজনীয়তার কথা বলছি, আমরা আসলে ইতিবাচক সবকিছু নিয়ে কথা বলেছি, নেতিবাচক একটু যদি শুনতে চাই যে আসলে এই যে শিক্ষিত না হওয়ার ফলে কি ধরনের আসলে সমস্যার সম্মুখীন হন নারীরা?
2: পরিবার পরিকল্পনা কার্যক্রম বা স্বাস্থ্য বিষয় থেকেই বলি, যেমন যার মাঝে শিক্ষা কম সে কিন্তু অনেক ক্ষেত্রে বাল্য বিবাহের শিকার হচ্ছে। বাল্য বিবাহ হওয়া মানে তার লেখাপড়া শেষ হলো, ভবিষ্যতে অর্থনৈতিক সংশ্লিষ্টতায় সে কিন্তু আর ভূমিকা রাখতে পারবে না, এমনকি তার যে নিজের শরীর সেই সিদ্ধান্তটা সে সঠিকভাবে নিতে পারছে না, তাকে অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ বা মর্বিডিটি আমরা যেটা বলি যে দীর্ঘমেয়াদী যে অসুস্থতা সেটাকে ভোগ করতে হচ্ছে। কিন্তু তার মাঝে যদি শিক্ষা থাকতো তাহলে সে কিন্তু অনেক সুন্দরভাবে তার এই যে যে দাম্পত্য জীবন বা ভবিষ্যতে যে পারিবারিক জীবন এটাকে কিন্তু সহজভাবে পরিচালিত করতে পারতো এবং সুন্দর সুখী একটা জীবন পরিচালনা করতে পারতো। যেভাবেই আমরা বলি না কেন শিক্ষা কিন্তু রাখছে।
1: অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, কথা বলছিলাম আমরা পরিকল্পিত পরিবার গড়তে নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে, এবং নিশ্চয়ই যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন প্রত্যেকেই বুঝতে পেরেছেন আসলে নারী শিক্ষার বিকল্প কিছুই নেই। একটি পরিবারকে, একটি সমাজকে এবং একটি দেশকে সুন্দর করে গড়ে তুলতে হলে বর্তমান বিশ্বে নারী শিক্ষার প্রয়োজনীয়তা অপরিসীম। আর নারী পুরুষ মিলেই তো আসলে বিশ্ব, যদি নারীরা শিক্ষিত হয়ে ওঠে পুরুষের পাশাপাশি তারাও নিশ্চয়ই এই যে দেশ উন্নয়ন, এই যে বিশ্ব উন্নয়ন সকল ক্ষেত্রেই তাদের যে অবদান, তাদের যে ভূমিকা, তারা কিন্তু সেটা যথাযথভাবে প্রমাণ করতে পারবে, দেখাতে পারবে, এবং তাহলেই বিশ্ব হয়ে উঠবে আরো সুন্দর।
0: বন্ধুরা, জনসংখ্যা নিয়ন্ত্রণ একটি গুরুত্বপূর্ণ জাতীয় ও বৈশ্বিক ইস্যু। অতিরিক্ত জনসংখ্যা অর্থনৈতিক উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং খাদ্য, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উপর চাপ ফেলে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য সচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির সহজলভ্যতা এবং নারী শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ, সচেতন ও পরিকল্পিত সমাজ গঠনের জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা গ্রহণ করা জরুরি। এ পর্যায়ে শোনাব আরও একটি জনসংখ্যার গান, শিল্পী নাদিরা পারভিন। গানের কথা সাজিয়েছেন ইসলাম শফিক।

0: Giovanna, che ne conto mi lasciatevi. Allora, non sarai tu mi hai pagato l'archivio, non hai di alla. Che mi chiedo, busta si no, alla, non quello, alla,
1: alla, alla, alla. Ma chi sono con suo storà, eh? Che giorno è lo gare, che sono con la milaia. Come ho fatto, sono chi sono con suo lì. E va cosa a giure? Arai calmera. Come so dire ma?
0: Tamo coi le che tamo già.
1: E sei già sai na zani. Rondon silpe tomar zuri nai. Whole life kotay kotay khali kan lai. Tomar kannoner karone jibone bahut bhul siddhanto loite baddho hoyse. Ar na.
0: Are ekta bar jodi tumi amar kotha uno shokider ma.
1: Ar কোনো বাড়ি না মহা মুশকিল এইখানে শুনো এইখানে বইয়া না কান্দা ভিতরে যাও ভিতরে যাইয়া বৌমার কাছে বইয়া থাকো যাও
0: সেখানে তখন বইয়া আসিলাম
2: কেন
0: বৌমার কষ্ট সহ্য হইতাছে না
1: শোনো শোনো শোনো আল্লাহর উপর ভরসা রাখো সব ঠিক হইয়া যাইব আর যেই সব দাওয়াই আইনটা দিছি সেইগুলো ঠিক মতো ইস্তেমাল করছো তো
0: করছি তো
1: ফুক দেওয়া তেল পানি পচা গুড়ের রশি সব খাওয়াইছো তো
0: এগুলো খাওয়াইয়া বেজার আরো বাড়ছে
1: আরে উল্টা পাল্টা কথা কইল তো কইলাম অনেক বড় খনকারের কাছ থেকে আনছি অবিশ্বাস করলে হিতে বিপরীত হইল
0: বিশ্বাস অবিশ্বাস আমি জানি না তার মাইয়াটার খুবই কষ্ট হইতেছে
1: শোনো শোনো শোনো ওই ঝিনঝিন ফুল আর লজ্জাবতীর শিকড় বাইন্ডা দিছ তো শরীরে
0: শিকড় বাগর দিয়া মাইয়াটারে আস্তাকান বন মানুষ বানাইয়া দইছি ওগো ওগো এইসব পাগলামি বাদ দিয়া ওটা ডাক্তারখানায় লইয়া যাও না গো
1: আরে না আমার বাড়ির বউরে নিয়া কোন ডাক্তারের কাছে যামু না তোমার যেমনে হইছে বৌমারও হেমনি হইব আর একটু ধৈর্য দাও
0: ধৈর্য ধরতে গিয়ে জীবনটা না শেষ হইয়া যায় আমার
1: এ আ কথা রাহ আর তত্র কইরো না যাও বৌমার কাছে গিয়া বহ সবুরা যাই তো চেষ্টা কইরা কই জানি গেল ওরে আসতে দাও
0: না তোমার পায়ে পড়ি তুমি এখন গাড়ির ব্যবস্থা করো গোটা রাত গড়াইয়া আরেক দুপুর হইছে এখনো খালাস হয় নাই আমার ডর লাগতেছে পোলাটাও তো বাড়িত নাই আল্লাহ রে
2: দেখি দেখি
1: আরে রে এই ডেকেরা
0: স্বাস্থ্য আপা
2: দেখি রাস্তা ছাড়েন আমার ভিতরে যেতে দেন
1: ভিতরে গিয়ে কি করবেন
2: সবুরা দাই সব বলছে আমারে তাই আর দেরি করুন যাইবো না
1: আরে আরে শুনেন শুনেন
2: কি শুনুন প্রসূতি বাইচা থাকলে সব কথাই শুনুন যাইবো

0: আপনারা কি মানুষ?
1: জান কিরসে
0: কিরসে মানে গত রাতে সগিরের বইয়ের বেদনা উঠছে আর অহন পর্যন্ত তারে ডাক্তারের কাছে না নিয়ে বাড়িতেই রাখছেন। জানেন বারো ঘন্টার বেশি সময় প্রসব বেদনা থাকলে মা আর শিশুর মৃত্যু হইতে পারে।
1: কি
0: বাচ্চা থাকলেও নানা ধরনের ভয়ানক জটিলতায় ভুগতে পারে। কোন রকম সংস্কার কুসংস্কার দিয়া কোনো মানুষের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় না। নিরাপদে মা হওয়া নারীর জন্মগত অধিকার।

বন্ধুরা, ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধূমপান ও মাদক পরিহার, পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম, অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ, সুরক্ষিত যৌন জীবন, প্রয়োজনীয় টিকা গ্রহণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ক্যান্সার প্রতিরোধে সহায়ক। প্রাথমিক পর্যায়ে সচেতনতা ক্যান্সারকে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাখার মূল চাবিকাঠি।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা খুবই জরুরি। জমে থাকা পানি অপসারণ, ফুলদানি, টব, টায়ার ইত্যাদি পরিষ্কার রাখা, মশারি ও মশানাশক ব্যবহার, শরীর ঢেকে রাখা, পোশাক পরিধান করা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া, সবার সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ করা সম্ভব। আমরা সবাই থাকব অনেক বেশি সচেতন, তবেই যাপিত জীবন হবে অনেক বেশি সুন্দর ও স্বাচ্ছন্দ্যের।
1: এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ ডেঙ্গু। এডিস মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীরের পেশি ও জয়েন্টে ব্যথা, বমি বমি ভাব, নাসিয়া গ্র্যান্ড ফুলে যাওয়া, শরীরের র্যাশ ওঠা, শরীরে লালচে দানা, পাতলা পায়খানা। ডেঙ্গু জ্বর হলে স্বাভাবিক খাবারের পাশাপাশি বেশি বেশি তরল খাবার যেমন স্যালাইন, ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যুপ খেতে হবে। ডেঙ্গু প্রতিরোধে ঘর, অফিস বা কর্মস্থলের জানালা সব সময় বন্ধ রাখতে হবে। মশার কামড় থেকে বাঁচতে যতটা সম্ভব শরীর ঢেকে রাখতে পারে এমন পোশাক পরিধান করতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। মশার প্রজনন রোধে ঘরে ও আশপাশের যে কোনো পাত্র, মাঠ অথবা রাস্তায় পানি জমতে দেওয়া যাবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে তা ব্লিচিং পাউডার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা বা নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি সেল, ফ্রিজে জমে থাকা পানি তিন দিনের মধ্যে ফেলে দিতে হবে। সাধারণ চিকিৎসাতেই এ জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে হবে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। আসুন পরিবার, প্রতিবেশী ও কমিউনিটির মধ্যে ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াই। পরিচ্ছন্নতা অভিযানে সবাই সরাসরি যুক্ত থাকতে চেষ্টা করি। আর জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করতে হবে। সেবা নিন, সুস্থ থাকুন, ভয় বা আতঙ্ক নয়, সতর্ক ও সচেতন থাকুন। ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
0: আপনাদের সকলের বর্ণিল জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নেব। আজকে এসে করি ছোট পরিবারের আমাদের চেতনায় আমাদের ভাবনায় অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের আয়োজন একটি ঘোষণা। আগামী 16 আগস্ট 2026 রবিবার বেলা 2:20 শুনতে পাবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। বিষয় বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। অংশগ্রহণে জনাব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল, উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় থাকবেন রহমান রাশেদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত প্রদান করতে এবং বিষয় ভিত্তিক আপনি বিষয় সম্পর্কে জানতে ফোন করুন এই নম্বরে 01-55-3841-500 এই নম্বরে। আমি আবারও বলছি, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে ফোন করুন এই নম্বরে 01-55-3841-500 এই নম্বরে। ঘোষণাটি শুনলেন।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا. যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল। তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন ভক্তিমূলক গান শুনবেন শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী। গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আলহাদি এবং সুর করেছেন ইউনুস আলী।

প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান। শিল্পী লায়লা ইয়াসমিন লাবণ্য। গানের কথা লিখেছেন ফাতেমা আফরোজ সোহেলি, সুরকার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন দেশের গান
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনতে পাবেন ইংরেজি সংবাদ এবং তার পরপরই শুনবেন বাণিজ্যিক সংবাদ।

0: যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদারে সহায়তা করবে। দেশের বাজারে চাহিদা ও দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সুগন্ধি চালের রপ্তানি কমানো বা সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এই লক্ষ্যে রপ্তানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো প্রকৃতপক্ষে কি পরিমাণ সুগন্ধি চাল বিদেশে রপ্তানি করেছে সে তথ্য আগামী 3 কর্মদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। আমদানি বাণিজ্যে বৈদেশিক মুদ্রা লেনদেনের জটিলতা কমিয়ে নিয়মকানুনকে আরও সহজ ও সময়োপযোগী করতে নতুন সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আজ কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়। এতে আন্তর্জাতিক বাণিজ্যে গতি বাড়ার পাশাপাশি আমদানি প্রক্রিয়াও আরও সহজ ও স্বচ্ছ হবে। এই সমন্বিত নির্দেশনা আগামী 1 বছর কার্যকর থাকবে এবং এই সমন্বয়ে নতুন কোন নির্দেশনা এলে তা এর সঙ্গে মিলিয়ে প্রয়োগ করা হবে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। একই সঙ্গে সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ করতে এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে গত 11ই জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান রাত 9টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ ছিল। দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও রাত 8টার মধ্যে কার্যক্রম বন্ধের এই সময়সীমা প্রযোজ্য হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান সহ জরুরি সেবার আওতাধীন প্রতিষ্ঠানগুলো এই সিদ্ধান্তের বাইরে থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের শেষ কর্মদিবসে আজ সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে কিছুটা কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 387টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 135টির, কমেছে 182টির এবং অপরিবর্তিত ছিল 70টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসই এক্স 13 পয়েন্ট কমে অবস্থান করছে 5883 পয়েন্টে। ডিএসইতে আজ 995.66 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল 1073.73 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.90 টাকা, ক্রয় 122.90 টাকা। ইউরো বিক্রয় 144.19 টাকা, ক্রয় 141.59 টাকা। পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.85 টাকা, ক্রয় 165.74 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.23 টাকা, ক্রয় 32.57 টাকা। দিরহাম বিক্রয় 33.90 টাকা, ক্রয় 33.29 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 405.34 টাকা, ক্রয় 397.93 টাকা। সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.26 টাকা, ক্রয় 95.50 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.48 টাকা, ক্রয় 29.90 টাকা। এবং থাই বাথ বিক্রয় 3.76 টাকা, ক্রয় 3.69 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 6টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুরু হচ্ছে প্রবীণদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল। গ্রন্থনা উপস্থাপনায় জান্নাতুন নাইম পিঙ্কি।

শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত প্রবীণদের প্রিয় অনুষ্ঠান সোনালী বিকেলের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। জীবনের প্রতিটি বয়সেরই রয়েছে নিজস্ব সৌন্দর্য। শৈশবের সরলতা, তারুণ্যের স্বপ্ন, কর্মজীবনের ব্যস্ততা আর জীবনের পরিণত সময়ে এসে অর্জিত অভিজ্ঞতা, প্রজ্ঞা ও স্মৃতির সমৃদ্ধ ভাণ্ডার। বয়স বাড়া জীবনের স্বাভাবিক নিয়ম, কিন্তু বয়স কখনোই থেমে যাওয়ার নাম নয়। বরং জীবনের এই পর্যায়ে এসে মানুষ তার অভিজ্ঞতা দিয়ে পরিবারকে সমৃদ্ধ করতে পারেন, সমাজকে দিতে পারেন মূল্যবান পরামর্শ আর নিজের

পছন্দের কাজের মধ্য দিয়ে খুঁজে নিতে পারেন নতুন আনন্দ। তাহলে চলুন জীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ আমাদের প্রবীণ প্রজন্মের সঙ্গে কাটাই আরও একটি সুন্দর সোনালী বিকেল।

0: শ্রোতা বন্ধুরা, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হল কিডনি। রক্ত পরিশোধন, শরীরের অতিরিক্ত বর্জ্য ও পানি বের করে দেয়া, রক্তচাপ নিয়ন্ত্রণ সহ শরীরের নানান গুরুত্বপূর্ণ কাজে কিডনি ভূমিকা রাখে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিডনির প্রতি বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন, বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যায় যারা ভুগছেন তাদের কিডনির স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন থাকা জরুরি। প্রবীণদের কিডনি ভালো রাখতে কি কি করণীয়, কোন অভ্যাসগুলো উপকারী এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন, এসব বিষয়ে আমাদের পরামর্শ দেবেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রহমান। আজ আমরা কথা বলবো প্রবীণদের কিডনি রোগ কেন বাড়ে, এর লক্ষণ, ঝুঁকি এবং কিভাবে প্রতিরোধ করা যায়। প্রথমে আসি বাংলাদেশে কিডনি রোগের বর্তমান অবস্থার দিকে। আমাদের দেশে বর্তমানে প্রায় কয়েক কোটি মানুষ কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত, এবং এটার যে জরিপটা হয়েছে এই সংখ্যাটা 18 কোটি মানুষের মধ্যে প্রায় 4 কোটি মানুষই কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত। গবেষণায় দেখা গিয়েছে বয়স বাড়ার সাথে সাথে এই রোগের হার দ্রুত বৃদ্ধি পায়, বিশেষ করে 60 বছরের বেশি বয়সীদের মধ্যে প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ কোনো না কোনো মাত্রায় কিডনি সমস্যায় ভুগে থাকেন। বাংলাদেশে বর্তমানে প্রায় 4 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত এবং প্রায় 80,000 রোগীর ডায়ালাইসিস প্রয়োজন হচ্ছে। বয়সভিত্তিক প্রবণতা যদি আমরা খেয়াল করি, 60 বা তার বেশি বছর বয়সে দীর্ঘস্থায়ী কিডনি রোগের প্রিভেলেন্স বা স্থায়িত্ব 46%, 46 থেকে 59 বছর পর্যন্ত এর সংখ্যা দাঁড়িয়েছে 20%, 18 থেকে 30 বছর পর্যন্ত এর সংখ্যা দাঁড়িয়েছে 5%-এর মতো। অর্থাৎ প্রবীণদের মধ্যে সর্বোচ্চ প্রিভেলেন্স, সবচেয়ে বেশি প্রিভেলেন্স, প্রাপ্তবয়স্কদের মধ্যে মাঝারি, শিশুদের মধ্যে খুব কম। অন্যদিকে শিশুদের মধ্যে এই রোগ তুলনামূলকভাবে কম এবং প্রাপ্তবয়স্কদের মধ্যে মাঝামাঝি হারে দেখা যায়। অর্থাৎ প্রবীণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। এখন প্রশ্ন হল, বয়স বাড়ার সাথে সাথে কিডনি সমস্যা কেন বাড়ে? আমাদের কিডনি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা রক্ত পরিশোধন করে এবং বর্জ্য বের করে দেয়, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে কিডনির গঠন এবং কার্যক্ষমতায় কিছু স্বাভাবিক পরিবর্তন ঘটে। বয়স বাড়ার সাথে সাথে কিডনির সাইজ কমে যায়, বয়স বাড়ার সাথে সাথে কিডনির ফিল্টার ক্ষতিগ্রস্ত হয়, কিডনির যে স্বাভাবিক রক্ত প্রবাহ এটা কমে যায়, ফলে ফিল্ট্রেশন ক্যাপাসিটি কমে যায়। ফাংশনাল পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে, প্রতি বছর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, কিডনির যে ছাকনি যন্ত্রের রেট, এটা কমে যায়, প্রতি বছরে 1 ml/min/year কমে যায় আফটার 40 ইয়ার্স। সোডিয়াম অ্যান্ড ওয়াটার ব্যালেন্স নষ্ট হয়ে যায়, দ্যাট মিন্স লবণ এবং পানির যে ভারসাম্য এটা নষ্ট হয়ে যায়, ড্রাগ ক্লিয়ারেন্স কমে যায়, টক্সিসিটি বেড়ে যায়। এছাড়া ডায়াবেটিস খুবই গুরুত্বপূর্ণ, বয়স বাড়ার সাথে সাথে ডায়াবেটিস যেমন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, কিডনি রোগের ঝুঁকিও ততটা বেড়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের রক্ত নালিকাগুলো ঠিক হয়ে যায়, এর পরিমাণে উচ্চ রক্তচাপ কন্ট্রোল করা ডিফিকাল্ট এবং কঠিন হয়ে যায়, যার কারণে কিডনি রোগের ঝুঁকি বেড়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে হৃদরোগের সম্ভাবনা বেশ বেড়ে যায়, এবং হৃদরোগের সম্ভাবনা বাড়ার কারণে কিডনিতে পারফিউশন কমে যায়, যার কারণে কিডনি রোগ প্রবীণদের মধ্যে ঝুঁকি বেশি থাকে। এছাড়া কিছু ঔষধজনিত কারণ আছে, যেমন ব্যথার ওষুধ এবং বাজারে কিছু ড্রাগস পাওয়া যায়, এসি ইনহিবিটর মিস ইউজ, এগুলোর কারণে কিডনি রোগের ঝুঁকি বয়স্কদের বেড়ে যায়। তাছাড়া সামান্য ডিহাইড্রেশন বা সামান্য ডায়রিয়া বা সামান্য ইনফেকশন থেকেও বয়স্কদের কিডনি রোগের ঝুঁকি বাড়তে পারে। তাহলে আমরা যদি সামারাইজ করি, প্রথমত কিডনির ছোট ছোট ফিল্টার বা নেফ্রন সংখ্যা ধীরে ধীরে কমে যায়, দ্বিতীয়ত কিডনির রক্ত প্রবাহ কমে যায়, ফলে ফিল্টার করার ক্ষমতা হ্রাস পায়, তৃতীয়ত গ্লোমেরুল স্ক্লেরোসিস নামে যে এক ধরনের পরিবর্তন ঘটে কিডনিতে যা কিডনির ফিল্টারকে শক্ত ও অকার্যকর করে তোলে, এই কারণেই বয়স্কদের ঝুঁকিটা অনেক বেশি থাকে। এর সাথে আরও একটি বড় কারণ হলো অন্যান্য রোগের উপস্থিতি, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, এই রোগগুলো প্রবীণদের মধ্যে বেশি দেখা যায় এবং এগুলো সরাসরি কিডনিকে ক্ষতিগ্রস্ত করে। এখন আসি কিডনি রোগের ঝুঁকির কারণ বা রিস্ক ফ্যাক্টরগুলোর দিকে। প্রধান ঝুঁকির মধ্যে রয়েছে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা বয়স, এছাড়া স্থূলতা বা ওবেসিটি, ধূমপান, পারিবারিক ইতিহাস, বারবার প্রস্রাবে ইনফেকশন বা সংক্রমণ, প্রোস্টেট বড় হয়ে যাওয়া, প্রস্রাবে বাধা এবং দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবন, এগুলো হচ্ছে বয়স্কদের মূলত ঝুঁকির কারণ। বাংলাদেশের প্রেক্ষাপটে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন পানি শূন্যতা, অনিয়ন্ত্রিত ওষুধ ব্যবহার এবং খাদ্যে ভেজাল উপাদান। এখন আমরা জানবো কিডনি রোগের লক্ষণগুলো কি কি। প্রাথমিক অবস্থায় অনেক সময় কোনো লক্ষণই থাকে না, এই কারণে একে সাইলেন্ট কিলার বলা হয়। তবে ধীরে ধীরে কিছু লক্ষণ দেখা দেয়, যেমন দুর্বলতা, ক্ষুধামন্দা এবং রাতে বারবার প্রস্রাব হওয়া। রোগ বাড়লে দেখা যায় শরীর ফোলা, বিশেষ করে পা এবং চোখের নিচে ফোলা, প্রস্রাবে ফেনা বা রক্ত, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, বমি বমি ভাব, শ্বাসকষ্ট এবং অস্বাভাবিক ক্লান্তি, এগুলো হচ্ছে লক্ষণ। প্রবীণদের ক্ষেত্রে এই লক্ষণগুলো অনেক সময় ভিন্নভাবে প্রকাশ পায়। তারা হয়তো সরাসরি কিডনির লক্ষণ না বলতে পারে অকারণে দুর্বলতা, মাথা গোড়া বা বিভ্রান্তি, খাবারে অরুচি বা বারবার পড়ে যাওয়ার মতো সমস্যা নিয়েও আমাদের কাছে আসেন। অনেক সময় তারা বলেন পা ফুলে গিয়েছে, প্রস্রাব কম হচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এই ধরনের উপসর্গ নিয়েই ডাক্তারের কাছে আসেন। এগুলোই মূলত কিডনি রোগের লক্ষণ। এখন যদি কিডনি রোগের চিকিৎসা না করা হয় তাহলে কি হতে পারে? রোগ ধীরে ধীরে গুরুতর অবস্থায় পৌঁছাতে পারে, যাকে আমরা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এই অবস্থায় রোগীর ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপন প্রয়োজন হতে পারে। এছাড়া হৃদরোগ, স্ট্রোক, রক্ত স্বল্পতা, হাড় ক্ষয় এবং মস্তিষ্কের জটিলতাও দেখা দিতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। তাই প্রতিরোধী সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিরোধের জন্য কিছু করণীয়, প্রথমত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, দ্বিতীয়ত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, বিশেষ করে রক্তের ক্রিয়েটিনিন ও প্রস্রাব পরীক্ষা করা, তৃতীয়ত পর্যাপ্ত পানি পান করা তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, চতুর্থত অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার পরিহার করা, পঞ্চমত ধূমপান বর্জন এবং নিয়মিত ব্যায়াম করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজে নিজে ওষুধ না খাওয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিডনি রোগ একটি নীরব কিন্তু মারাত্মক সমস্যা, তবে সচেতনতা এবং সময় মতো ব্যবস্থা নিলে এর বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে আমাদের প্রবীণদের জন্য নিয়মিত পরীক্ষা ও যত্ন অত্যন্ত জরুরি। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
0: প্রিয় শ্রোতা, বয়সের সঙ্গে শরীরের যত্ন নেওয়া যেমন প্রয়োজন, তেমনি প্রয়োজন মনকে সতেজ রাখা। নিয়মিত হাঁটা, পরিমিত ও স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা, এসব অভ্যাস প্রবীণ জীবনে সুস্থতা ও স্বস্তি ধরে রাখতে সহায়ক হতে পারে। এবার আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানের আরেকটি আকর্ষণীয় পর্বে। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে একজন মানুষ যখন পেছনে ফিরে তাকান, তখন সেখানে জমা থাকে অসংখ্য গল্প, শৈশবের স্মৃতি, কর্মজীবনের অভিজ্ঞতা, আনন্দ, বেদনা, সাফল্য, ব্যর্থতা আর মানুষের ভালোবাসা। একজন প্রবীণ মানুষের জীবন তাই কেবল তার নিজের গল্প নয়, তার অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের জন্যও হতে পারে এক মূল্যবান শিক্ষা। আজ এমনই একজন গুণী মানুষের জীবন ও কর্মের নানা দিক নিয়ে আমরা শুনব বিশিষ্ট নাট্যশিল্পী আব্দুল আজিজ খান থেকে। সাক্ষাৎকারটি গ্রহণ করছেন আব্দুস সবুর খান।
2: বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের গুলবাগ এই বাংলা। আঘাত যা পেয়েছি তাও মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকে পেয়েছি।
3: প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন আপনাদের প্রিয় কণ্ঠ সেই বেতার কণ্ঠ, আমরা আব্দুল আজিজ ভাইয়ের সাথে কথা বলছি। আজিজ ভাই, আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
3: কেমন আছেন আজিজ ভাই?
2: আমি সবসময় ভালো।
3: আপনি তো সবসময় ভালো। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং আব্দুল আজিজ ভাই আপনাকেও স্বাগত জানাচ্ছি। আচ্ছা, এই যে আপনার নাট্য প্রতিভা, এই নাট্য প্রতিভা তো আজকে আমি ধরতে গেলে বোধহয় ষাটের দশকের মাঝখান থেকে শুরু হয়েছিল।
2: হ্যাঁ,
3: আমি শুনেছি অবশ্য সত্তর দশক থেকেই শুনেছি আপনাকে। আমি
2: বেতারে সাল থেকে আমার,
3: হ্যাঁ, চৌষট্টি সালে আপনার শুরু হয়েছিল,
2: তখনই মঞ্চে আমি এবং বেতারে একসঙ্গে।
3: মঞ্চে এবং বেতারে ততক্ষণ তো রাশিয়া বেতার শুরু হয়ে গেছে।
2: হ্যাঁ, 63 সাল,
3: 63 তখন থেকে আমি
2: পয়লা মার্চ, তখন আমার বয়সের কারণে অডিশন দিতে পারিনি, পরের বছর দিয়েছিলাম 63 সাল।
3: সেই যে আজিজ ভাই, সেই তরুণ আজিজ ভাই আজও কিন্তু সেই চিরতরুণটাই আছে। আজকে যে পরিণত আজিজ ভাই, রেডিও টেলিভিশন সকলেই আপনার কণ্ঠের সঙ্গে পরিচিত, আপনার চেহারার সাথে পরিচিত, এই যে আপনার পরিচিতিটা কেমন লাগে আপনার? এই পরিচিতি আপনার সঙ্গে সেলফি তোলার জন্য তরুণরা আজকাল বেশ ব্যস্ত হয়ে থাকে,
2: এটা অবশ্যই ভালো লাগে, ভালো লাগারই কথা। কারণ তারা আমাকে বোধহয় ভালোবাসেন, এই জন্যই তারা ছবি তুলতে চান, একটু মুচকি হাসেন, এইসব সবকিছুই।
3: আজিজ ভাই, বেতার এবং টেলিভিশনে আপনি এমন ভাবে পরিচিত, কোন কোন জায়গায় অবশ্য একটু নেগেটিভ ক্যারেক্টার করেছেন, তারপরেও আপনি রেডিও টেলিভিশন এবং সিনেমা এই তিনটি মাধ্যমে একসঙ্গে সকলে কিন্তু পরিচিত হতে পারেন। ইত্যাদি দেখতে গেলেই মনে পড়ে যে এইবার আজিজ ভাই আসবেন, এরপরে মনে হয় যে কোনো নাটক দেখতে গেলেই মনে হয় যে আজিজ ভাই আসবেন, আর রেডিওতে যে আপনার সেই এডিপাস, আরে বাবা, ক্রেয়ন এডিপাস, তারপরে ওদিকে শ্রেয়াউজ্জোল্লা, এইসব নাটকে তো আপনার ভয়ঙ্কর ভাবে আপনার উপস্থিতি। এখন কেমন মনে হয় যে সেদিনকার যে নাটকগুলো ছিল আর আজকের নাটকের মধ্যে, আজকের অভিনয়ের মধ্যে কি তফাৎটা দেখেন? আমি কিন্তু এক নম্বর বলবো, আপনার একজন সহযাত্রী হিসেবে, খুব নগণ্য সহযাত্রী হিসেবে, তখন কিন্তু দুদিন তিন দিন ধরে রিহার্সাল হতো আর একদিন রেকর্ডিং হতো, ফলে কিন্তু আর্টিস্টরা ইনভলভ হতে পারত প্রডিউসারের সাথে। আপনার কি মত?
2: আমাদের একটা নাটক করতে হলে সেই নাটকের কাহিনীটা, সেই নাটকের যে চরিত্রটা আমি করছি সেই চরিত্রটা কি ধরনের, সেই চরিত্রের বয়সটা কি, কোথাকার অবস্থান করছে, এগুলোকে আমার জানা দরকার। না জানলে ওই চরিত্রের মধ্যে যদি আমি প্রবেশ না করি তাহলে দর্শক কিংবা শ্রোতা যাই বলেন তারা গ্রহণ করবে না।
3: এই যে আপনি নাটকের পাশাপাশি আপনি আবৃত্তিও করেছেন, আপনি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চ মার্গের প্রতিষ্ঠানে কিন্তু আপনি নাটকের শিক্ষকতা করে থাকেন, এ পর্যন্ত এত তারুণ্য নিয়ে কিভাবে টিকে আছেন?
2: আগে যেসব অভিনয়গুলো করতাম, যে একটু আগে বলছিলেন আপনি, তিন চার দিন রিহার্সাল দিতাম, তিন চার দিন রিহার্সাল না দিলে তো আমি উপলব্ধি করতে পারবো না চরিত্রটাকে,
3: ইনভলভ হওয়া যাবে না।
2: হ্যাঁ, সেই জন্য আমি আব্দুল আজিজ কিংবা আপনি চৌধুরী সংস্কৃতি চর্চা করছেন, এটাই আমাদের কাছে বড় হচ্ছে,
3: এটাই আনন্দ ছিল, এটাই প্রাপ্তি। এখন কি মনে হচ্ছে না যে আমরা কি পাইনি তার হিসাব মিলাতে পারি না, বরং যা পেয়েছি সেইটুকুতে আমাদের মনটা খুশি আছে?
2: অবশ্যই অবশ্যই, আমরা খুব খুশি,
3: এবং যে কারণে আমাদের জীবনের এই যে পরিণত বয়সে এসেও কিন্তু মনে হচ্ছে যে আমরা কিছুই হারাইনি, আমরা অনেক কিছু পেয়েছি, ভালোবাসা, মানুষের ভালোবাসা, সকলের ভালোবাসা।
2: ওই একটু যেটা বলছিলেন যে সবাই ছবি তুলতে চায়, একটু মুচকি হাসে, এটা একটা বিরাট ব্যাপার,
3: বিরাট প্রাপ্তি না? আব্দুল আজিজ ভাই, আপনি তো প্রচুর নাটক লিখেওছেন, আপনি প্রচুর নাটক প্রযোজনা করেছেন, বিশেষ করে ইডিবাস, বড়ভূমির, যেগুলো আমি নিজে খুব পাগলের মতো শুনেছি, এবং আরো অনেকগুলো ভালো ভালো নাটক আপনি করেছেন যেগুলো এখনো বাংলাদেশ বেতারের ইতিহাসে একেবারে মাইল ফলক হয়ে রয়ে গেছে। সেগুলো আপনার হাতে তৈরিও হয়েছে অনেক শিল্পী,
2: সেটা হয়তো,
3: হ্যাঁ, আপনার যতদিন যে আপনার আধিকারিক জীবন, আধিকারিক জীবনটার মধ্যে দিয়ে আপনার হাতে প্রচুর আপনি নতুন প্রতিভা খুঁজে এনে উপহার দিয়েছেন,
2: উপহার দিয়েছি প্রতিভাদেরকে, স্টেজে যারা কাজ করে তাদেরকে বলেছি তোমার এসো ভাই, আমাদের নিয়ম আছে, অডিশন দিতে হবে, মাইক্রোফোনে বসো, তুমি অভিনয় নৈপুণ্য শোনাও আমাদের, শুনে আমি তাদেরকে নাট্যশিল্পী হিসেবে স্বীকৃতি দিই।
3: তারা এক একজন নক্ষত্র হয়ে আছে,
2: অনেক অনেক।
3: তো দেখেন, এক আব্দুল আজিজ ভাই, যার নাটক, যার অভিনয়, যার প্রযোজনা, যার পরিচালনা, সবকিছু মিলে একটা টোটাল প্যাকেজ আপনি, আমাদের সবার প্রিয় আব্দুল আজিজ ভাই, আপনার দীর্ঘ জীবন আমরা কামনা করছি, এবং যেটাকে আমাদের ভাষায় বলা হয় নেক হায়াত, মানে চমৎকার একটি জীবন কামনা করছি, যে জীবনটা আপনাকে এতদিনকার যে স্বচ্ছন্দ যে জীবন আপনি চালিয়ে এসেছেন, এবং আপনাকে দেখে একজন সুখী শিল্পী মানব হিসেবে মনে হয়েছে, এবং আমার মনে হয় এটা একটা মডেল আমাদের কাছে, আমার মনে হয় আপনি এভাবেই আমাদের মধ্যে আদর্শ হয়ে থাকুন। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক কৃতজ্ঞতা, এবং আপনাকে অনেক ধন্যবাদ।
2: শ্রোতাদেরকে অজস্র ধন্যবাদ, সেই সাথে বাংলাদেশ বেতারের সমগ্র আধিকারিক এবং যারা কাজ করছেন তাদের আমার শ্রদ্ধা।
0: প্রিয় শ্রোতা, জীবনের সাফল্য শুধু কতটা অর্জন করেছি তার হিসেব নয়, বরং আমরা কতটা ভালোবাসা দিতে পেরেছি, কত মানুষের জীবনে ভালো কিছু রেখে যেতে পেরেছি, সেই হিসেবটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভান্ডার, তাদের গল্প শুনতে হবে, তাদের অভিজ্ঞতাকে মূল্য দিতে হবে, আর একই সঙ্গে প্রবীণদেরও নিজেদের জীবনকে নতুন করে উপভোগ করার সুযোগ করে নিতে হবে। জীবনের কোনো পর্যায়েই একেবারে শেষ নয়, নতুন কিছু শেখা, গান শোনা, বই পড়া, বাগান করা, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, পরিবারকে সময় দেয়া, কিংবা নিজের দীর্ঘদিনের কোন শখকে আবার ফিরিয়ে আনা, এসবের মধ্যেও জীবনের আনন্দ খুঁজে পাওয়া যায়। জীবন যেমন স্মৃতির, তেমনি জীবন শরীরও। স্মৃতির পাতায় কখনো কখনো কোনো গান নীরবে এসে ছুঁয়ে যায় আমাদের মন। প্রিয় শ্রোতা বন্ধু, এবার শুনুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি, যখন পড়বে নামের পায়ের চিহ্ন এই পাঠে।

বাটি। প্রিয় শ্রোতা, গান তো শেষ হলো, কিন্তু তার আবেশ যেন থেকে গেল আমাদের মনের ভেতর। জীবনের পথে আমরা সবাই একদিন এগিয়ে যাই, সময় বদলায়, শরীরের বয়স বাড়ে, কিন্তু মানুষের মন, তার স্বপ্ন, ভালোবাসা আর সৃষ্টিশীলতার কোনো নির্দিষ্ট বয়স নেই। তাই প্রবীণ জীবন হোক সুস্থতার, আনন্দের এবং আত্মমর্যাদার, পরিবারের প্রবীণদের প্রতি আমাদের ভালোবাসা ও যত্ন হোক আরও গভীর, তাঁদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্ম এগিয়ে যাক সুন্দর ভবিষ্যতের দিকে। শ্রোতা বন্ধুরা, আজকের সোনালী বিকেল অনুষ্ঠানে গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি জান্নাতুন নাঈম। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম, এবং সোনালী বিকেল অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।

0: বাংলাদেশ বেতার ঢাকা। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এ পালার আয়োজন। যারা রয়েছে বিভিন্নভাবে অনুষ্ঠান সংশ্লিষ্ট হয়ে, উপস্থাপনায় রয়েছেন কজন: জুবায়ের আল মাহমুদ, আমিনুল ইসলাম মঞ্জু, জান্নাতুল ফেরদৌস ইজরা এবং ইমতিয়াজ মাশরাফি,
1: এবং প্রকৌশল দায়িত্বে রয়েছেন ইফতেহাজ আহমেদ, নাসরিন আক্তার, মোসাম্মদ নূরজাহান, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হিমি।
2: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠানে এখন শুনবেন পল্লীগীতি। শিল্পী সর্দার গিয়াসউদ্দিন আহমেদ, গীতিকার এবং সুরকার মমতাজ আলী খান।

সঙ্গে শুনছেন শিল্পী সর্দার গিয়াসুদ্দিন আহমেদ, এবারের গীতিকার ঢালি মোহাম্মদ দেলওয়ার, সুরকার সর্দার গিয়াসুদ্দিন আহমেদ।

0: গীতি শুনলেন শিল্পী ছিলেন সর্দার গিয়াসউদ্দিন আহমেদ।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
2: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই। যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে, যে বিষয়টি কি সেটি, সেটি হচ্ছে আমাদের পরিবেশ। অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজারঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারোর কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তা আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয় আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্র তত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্র তত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্ক গুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি। আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন দেশের গান মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্নার কণ্ঠে। গীতিকার নাসরিন নাহা, গানসুর দিয়েছেন রুহেল খান।

0: শেষের গানটি শুনলেন, সেটি ছিলেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না,
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনে এবার রয়েছে আধুনিক গান, শিল্পী সালমা জাহান। প্রথম গানের গীতিকার মোহাম্মদ রবিউল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ সাদেক আলী।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি বর্ষা আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদে ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদারে সহায়তা করবে। তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থা সহজীকরণ, ব্যবসা বান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, তাঁর সরকারের লক্ষ্য দেশের অর্থনীতিকে বেসরকারি খাত নির্ভর একটি নিয়ম ভিত্তিক ও বৈশ্বিকভাবে সংযুক্ত অর্থনীতি হিসেবে রূপান্তর করা। তারেক রহমান এই রূপান্তরে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানান। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ চলে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম। প্রার্থীগণ বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। আগামী ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতোমধ্যে তিনি দলের মহাসচিব এবং সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। অন্যদিকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারাদেশে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ পালিত হবে। এবার জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এলক্ষে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিরুর রশিদ জানান, ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে মৎস্যপক্ষের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ প্রথমবারের মতো উত্তর প্রশান্ত মহাসাগরে অবস্থিত কুরিল দ্বীপপুঞ্জ সফর করেছেন। পুতিনের এই সফরের ঘটনায় জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে। সামাজিক মাধ্যম এক্সের দেয়া এক বিবৃতিতে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশি মিৎসু মোতেগি বলেন, দ্বীপগুলো ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে জাপানের নিজস্ব ভূখণ্ড। বহু বছর ধরে কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে উত্তেজনা রয়েছে। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয়। খেলার খবর ক্রিকেট। ডারুনে ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১ উইকেটে ৯৬ রান করেছে। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ১৯৮ রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ ৫৫ রানে ৬ উইকেট নেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। করা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান

0: আসসালামু
1: আলাইকুম
0: আহমতুল্লাহ।
1: আমার আলাল পালন আবার কটা বেড়া আছে, আবার একটা মহিষ কিনছি,
0: নাতি পুতি
1: নাতি পুতি আছে, পাড়া প্রতিবেশী সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তবে আমাকে কইতে পারি না, বেগুন দিয়া লিটন রে পাঠাইছি বাজারে, এখনো ফোন টোন করে নাই, বেচতে পারলো না পারলো জানি না, কেমন কেমন দেখছি বেগুন গুলি।
0: ও আচ্ছা, যাক যা আসে ওইটাই আমার কাছে শুকর করো, যেটা আসবো সেটাই মাইনা নিতে হবে।
1: তা শুকরিয়া, তবে যাতে ভালো হয় আগামীতে বেগুনের চাষ সেটা দিকে কিন্তু
0: নজর রাখো। কি অবস্থা?
1: আমার মা আসাল্লাহ মতে ভালো আছে। ওই যে আসরে এসে কত কিছু শিখছি না নাসির ভাই, যে এই যে ভরা বৃষ্টি যদি হয় বা বন্যা যদি হয়, এই বন্যা পরবর্তী বা বৃষ্টি পরবর্তী যে সতর্কতামূলক হয় সেইগুলা তো আমার জানাই আছে। আমি তো সেই অনুযায়ী

0: জানছো এটা তোমার জন্য কিন্তু একটা অনেক উপকার হয়েছে, বুঝছো? তুমি নিজে জানছো এইটা, কিন্তু আমরা যারা অশিক্ষিত মানুষ গ্রামে আছে না, অনেকে চাষবাস করে, তাদের কিন্তু তুমি আমার এগুলো বুঝায় বলবা।
1: যেমন আমি আগে যে মৎস্য চাষের যে ইয়ালো ভাই, তারে বলতেছি ও ভাই আমি আমার এই ছোট্ট পুকুরটায় ইলিশ মাছের চাষ করতে চাই, শুনে তো উনি হাসতে হাসতে মরে। তারপরে আবার আমার বুঝাই দিল যে না
0: না জানি না, এটা তো মানে এমন দোষের কিছু না, বুঝছো না? পানিতে ইলিশ মাছ হয়, তুমি মনে করছো যে নোনা পানি তৈব কা মিঠা পানি তৈতে পারে, এখন তুমি জানছো, এখন তো তোমার মনের মধ্যে তুমি বুঝছো,
1: কি বিষয় নিয়ে আইসো
0: সময়। এখন ঘটনা হইতেছে কি, বৃষ্টি তো
1: ডাবের খোসা, মাটির পাতিল ভাঙ্গা জিনিসপত্র যেখানে পানি জমতে পারে, অল্প একটু বৃষ্টি হলে পানি জমতে পারে, আবার এমনি বৃষ্টি ছাড়া অত কত ভাবে পানি জমতে পারে, আমাদের ব্যবহারের পানি জমতে পারে, জমতে পারে।
0: নিজেরা যদি আমাদের বাড়ির চারপাশ যদি পরিষ্কার রাখি, আঙ্গিনা পরিষ্কার রাখি, তাইলে কি হইব, এই যে তোমার এই যে পানি জমতে পারবো না, আর পানি যদি জমতে না পারে তাহলে কিন্তু ডেঙ্গু মশা কারণ আমরা কৃষক মানুষ, কৃষি কাজ করে খাই। হ্যাঁ, আর এই কৃষির যে একটা আবহাওয়ার ব্যাপার আছে না, এক এক আবহাওয়ায় কৃষির ঋতু অনুযায়ী যে আমরা যে কৃষির যে আবাদ করি, এই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বুঝছো? এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি সবাই, তাহলে কিন্তু আমরা কেউ মানে ঠকবো না, নাকি? মোহাম্মদ রুবায়েত কবির, উপপরিচালক কৃষি আবহাওয়া মহাশাখা ঢাকা, এনার কাছ থেকে জানবো কৃষির উপর আবহাওয়ার প্রভাব, এ নিয়ে আলোচনা।
1: আচ্ছা।

সুপ্রিয় শ্রোতা, আমরা আজকে কৃষির উপর যে আবহাওয়ার প্রভাব সেটা নিয়ে আলোচনা করব। তো বর্তমানে আমাদের এখানে মৌসুমি, আমাদের আমরা যেটাকে বলি আর কি, আমাদের মনসুন সিজন চলছে। এই মনসুন সিজনে যেটা হয় যে এখানে আমাদের সাগরে প্রচুর পরিমাণে তখন নিম্নচাপের সৃষ্টি হয়, দেখা যায় যে মাসে একটা বা দুটা, কখনো তিনটা বা তারও বেশি আসলে মৌসুমি নিম্নচাপের সৃষ্টি হয়, যেটা আপনারা দেখলেন যে কয়েকদিন আগে আমাদের এই দেশে সারা দেশ জুড়ে অনেক বৃষ্টিপাত হলো। এর কারণটা কি ছিল? এর কারণটা ছিল তখন আমাদের বে অব বেঙ্গলে কিন্তু একটা মৌসুমি নিম্নচাপ ছিল। তা আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে নিম্নচাপটা কি। নিম্নচাপ হলো বায়ুমণ্ডলের এমন একটি অবস্থা যেখানে কোন নির্দিষ্ট এলাকার বায়ুচাপ তার চারপাশের অঞ্চলের থেকে কম থাকে। আমি যদি জিনিসটাকে খুব সহজ ভাষায় বলি তাহলে বাতাস হালকা হয়ে উপরে উঠে গেলে ওই স্থানে বায়ুর ঘনত্ব ও চাপ দুটোই কমে যায়, সেখানে নিম্নচাপের সৃষ্টি হয়। সাধারণত আমাদের দেশে শ্রাবণ ও ভাদ্র মাসে যে নিম্নচাপ সৃষ্টি হয় এগুলোর ফলে অতিবৃষ্টি ও দমকা হাওয়া হয়, যার কারণে কি হয় আমাদের আমন ধান পাট জাগ দেয়া শাকসবজি শরৎকালীন ফসলের ব্যাপক ক্ষতি করে, অতিরিক্ত পানিতে আমাদের ক্ষেতগুলো তলিয়ে যায় এবং যার কারণে আমাদের যে সবজি গাছগুলো আছে এগুলো পচে যায়, পাশাপাশি রোগ ও পোকামাকড় এগুলোর আক্রমণ বাড়ে, ফলে রোগের সৃষ্টি হয়। তো কৃষিতে আসলে নিম্নচাপের প্রভাবটা কি? কৃষিতে যদি আমি নিম্নচাপের প্রভাব যদি আমি বলি তাহলে এখানে দু ধরনের প্রভাব হতে পারে, একটা নেতিবাচক প্রভাব হতে পারে, একটা

0: ইতিবাচক প্রভাব হতে পারে। নেতিবাচক প্রভাবটাকে যদি আমরা বলি তাহলে কি হবে, এখানে আমরা দেখতে পাবো যে তখন ফসল হেলে পড়ে, কারণ বাতাস থেকে বাতাস যেদিকে যায় ঠিক তার দিকে ফসলগুলো তার অপোজিট দিকে হেলে যায়। জলাবদ্ধতা এবং পচন ঘটে, বিশেষ করে এই সময় আমরা যে পাট যে জাগ দিই এইগুলো দেখা যাচ্ছে যে জাগটা ঠিক সময় আমরা করতে পাচ্ছি না পানির কারণে, তো অতিরিক্ত সময় তার কারণে এখানে পচনের সৃষ্টি হয়, এবং যেহেতু অধিক বৃষ্টি হয় যার ফলে এখানে রোগবালাই এবং ছত্রাকের সৃষ্টি হয়, এবং ফসল কাটার যে মৌসুম সেটাতে দেখা যাচ্ছে যে এই মৌসুমের কারণে আমরা ওই জায়গাটা সময় সঠিক সময় এটাকে হারভেস্ট করতে পারি না এবং মাটির উর্বরতাও ক্ষয় হয়। পাশাপাশি আসলে আমি শুধু নেতিবাচক বলবো তা নয়, আসলে ইতিবাচক কিছু প্রভাব আছে। যেমন এই সময় বৃষ্টি হলে যেটা হয় যে আমরা আসলে আমন ধানের এই সময় বীজতলাটা রোপণ করা হয়, এই বীজতলাটার জন্য যে পানিটা প্রয়োজন হয় তখন কিন্তু সেই পানিটা যোগান পাওয়া যায়, এবং ভূগর্ভস্থ যে পানি এটা যেহেতু যোগান প্রচুর পরিমাণে থাকে যার কারণে আমাদেরকে সেচ দিতে হয় না। কৃষি ছাড়াও উপকূলীয় জনজীবন ও অর্থনীতিতে আসলে নিম্নচাপের একটা প্রভাব আছে। আমরা যদি এটাকে যদি এভাবে আমরা দেখি যে জলোচ্ছ্বাসের কারণে নদী ভাঙ্গন এবং উপকূলীয় এলাকা প্লাবিত হয়, মাছের ঘেরগুলো আছে যেগুলো সেগুলো নষ্ট হয়ে যায় অনেক সময়, গবাদি পশু পানিতে ভেসে যায়, কাঁচা ঘরবাড়ি আছে, অবকাঠামো যেগুলো আছে এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বড় কথা হলো কি যে এই যে মৌসুমি নিম্নচাপ বা এই সময় যে প্রচুর পরিমাণে বৃষ্টি, এর কারণে যেটা হয় সুপেয় পানির একটা আমাদের স্বল্পতা দেখা দেয়, যেটা আমাদের জনজীবনে একটা বিরাট একটা প্রভাব ফেলে। নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অতিরিক্ত বৃষ্টিপাত আসলে আমাদের অনেক সময় আমাদের শাকসবজি এবং আমাদের যে এই সময় বিশেষ করে যে আমন ধান আমরা লাগাচ্ছি এটাতে কিন্তু অনেক ব্যাপক ক্ষতি করে। বিশেষ করে আমন ধানের উপরে প্রভাব রয়েছে, পাট ও অন্যান্য যে ফলগুলো ফসলগুলো আছে এখানে তার প্রভাব আছে, শাকসবজি এবং ফলমূলের উপর আছে। যেমন আমরা যদি বলি যে এই সময় ঢেঁড়স হয়, পুঁই শাক হয়, আর এই সময় করলা হয়, এগুলো গোড়ায় কিন্তু পানি জমলে কি হয় যে এই সবজিগুলোর কিন্তু যে মানে গাছগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়। যেটা আমরা দেখলাম যে এবার অতিবৃষ্টির কারণে আমাদের কি হয়েছে, এই যে মরিচ গাছগুলো ছিল, মরিচ গাছগুলো কিন্তু আমাদের এবারে কি হয়েছে নষ্ট হয়ে গেছে, যার কারণে এখন বাজারে একটা মরিচের দাম হুট করে বেড়ে গিয়েছে। তা আসলে এটা কিন্তু একটা অতিবৃষ্টির প্রভাব। আর অর্থনৈতিকভাবে যদি আমরা এই মৌসুমি নিম্নচাপ বা যে এর কারণে যে বৃষ্টিটা হচ্ছে এটাকে যদি মূল্যায়ন করি তাহলে আমরা যেটা বলতে পারবো যে উৎপাদন খরচ এর কারণে বৃদ্ধি পায়, কারণ চারা পচে গেলে কৃষকদের চারা ও বীজ পুনরায় কিনে তাকে বাড়তি খরচের জন্য নতুন করে আবার এটাকে কি করতে হয় রোপণ করতে হয়। বাজার মূল্য ও সংকট, স্থানীয় বাজারে সবজি ও ধানের সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধি পায় এবং যা আমাদের সাধারণ মানুষের উপর একটা চাপ সৃষ্টি করে। এবং সর্বোপরি একটা বিষয় যে আমাদের দেশ কৃষি দেশ, আমরা কৃষকের উপর নির্ভরশীল এবং এই কৃষি কাজ করে অনেকে তার জীবন জীবিকা নির্বাহ করে। যদি এইরকম অতিবৃষ্টি হয় তখন কৃষককে একটা লোন নিতে হয় বিভিন্ন জায়গায়, যেটাও কৃষকের আসলে জীবনের জন্য তার প্রভাব ফেলে তার স্বাভাবিক জীবনে। ধন্যবাদ সবাইকে।
1: বুঝলা তো?
2: কৃষির উপর আবহাওয়ার যে প্রভাব আমাদের পরে এইটাও কিন্তু একটা অনেক বিশাল
3: ব্যাপার। আকাশের দিকে চায়া কইতো বৃষ্টি আইতে পারে, ওখানে তো আমরা জানতে পারি, রেডিও খুললে আবহাওয়ার খবর শুনি, তারপর যে মোবাইলে ওইখানে খবর আসে আবহাওয়া, কত উন্নত হয়েছি আমরা কো।
1: হ্যাঁ, সেইটা যাই না শুই না মাই না যদি আমরা কাম করি তাহলে আমরা বিফলে যাবো না।
4: সেটা তো আমরা দেখি যে আগে ফসলের উৎপাদন ছিল কম, আর এখন আমরা কতগুলা ফসল,
1: কত মানুষ আছিল 7 লাখ 7 কোটি,
4: এখন তো মানুষ নেই,
1: এখন ধরো 18 থেকে 20 কোটি।
4: জমি
1: তো বাড়ে নাই, জমি বাড়ছে, জমি বাড়ে নাই কিন্তু জমি আরো কমছে, কারণ যে লোক সংখ্যা বাড়লে তোমার বাড়ি ঘর বাড়ছে, কিন্তু এই যে তারপরে যে আল্লাহ আমাদের ভালো রাখছে এবং আমরা বিদেশে রপ্তানিও
4: করি কিছু কিছু জিনিস,
1: এইসব জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হইব। তারপরে
4: ধরো
1: মাসে তো আমরা অনেক ভালো অবস্থানে আছি, এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হইব, এবং এইটা প্রতিযোগিতামূলক প্রতিযোগিতা করতে হইব যে আমার ফলন লিলি মুসে বাড়াইতে হইব বা রূপালির সে
4: বাড়াইতে,
1: ভালোর জন্য কিন্তু খারাপের জন্য না, বুঝছো? আমরা নিজেরা খারাপ কিছু করুন না আর কাউরে খারাপ করতে দেবো না। হ্যাঁ, কি যেহেতু আমরা কৃষক মানুষ তাহলে একটা কৃষি বিষয়ক গানই শুনি নাকি। হ্যাঁ, আমরা এখন শিল্পী সালমা জাহানের কণ্ঠে একটা কৃষি বিষয়ক গান শুনি, ডুবে থাকা জমিতেও।
2: গানের প্রথম কলি হইল ডুবে থাকা জমিতে, তাহলে গানটা শুনি।

0: তাইলে বর্ষাকালেও কিন্তু তোমার শাকসবজির উৎপাদন করা যায়,
1: বুঝছো? একটু খেয়াল রাখতে হয়,
0: খেয়াল রাখতে হয়।
1: গানের পানি যে জমা থাকে ওই পানির মধ্যেও ধাপ সিস্টেমে আমার দাদাই কইতো চকির উপরে যে শাকসবজি চাষ করুন, তারা এখন তো কত উন্নত প্রযুক্তি,
0: নতুন নতুন পদ্ধতি বাইর হইছে।
1: সেইটাই চকির পালা দিয়া কই যে কইলো না এগুলা দিয়া
0: আরো তুমি একটা সুন্দর কথা বলছো, আরো ভালো কইরা জানতে হইব যে কেমনে কিভাবে এটা চাষ করণ যায়।
1: আর কৃষি অফিসের স্যারেরা আমাকে মেয়ে সাহায্য করে।
0: আরো একটা জিনিস দেখো, এই যে পানিতে ধরো তিন ইঞ্চি পানি, ছয় ইঞ্চি পানি, নয় ইঞ্চি পানি, এক ফিট পানি, তা কত ইঞ্চি পানিতে কোন কোন ফসল চাষ করা যায়, চাষ করলে সুবিধা হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদের জানা দরকার।
2: জানতে তো এগুলো চাষ করব,
0: তাহলে চাষ করুম কেমন, তাহলে আমাদের কোন অনাবাদী জমি আর কিন্তু পইরা থাকবে না, বুঝছো? তাহলে আমরা কিন্তু যেহেতু কৃষি কাজ কইরা খাই আমাদের, আর আজকে তো রূপালীর যানবাহনের অবস্থাও ভালো হয়েছে, এখন তো যাইতে তো সময় লাগে, তাই না? এবং যাইতেও সময় লাগে না, পয়সা আইতেও সময় লাগে, এইটা আমাদের জন্য কিন্তু যে কোনো জিনিস যত্ন করলে দেখবো, যত্ন করলে রত্ন মেলে।
2: আমার আবার কি না ব্যাপারী ঠিক করা আছে, বুঝছো? যার জন্য আমার আর
0: দৌড়াইতে হয় না, এইটা তুমি
2: আমার সাথে যোগাযোগ করে ফোনে ফোনে, তারপরে সময় মতো আসে টাকা হাতে হাতে দিয়া মাছ দেওয়া যায়। তারা এই
0: সুন্দর পরিকল্পনা। শোনো, আমরা এখন সাপ রক্ষায় আমাদের করণীয় কি, এইটা নিয়ে একটা আলোচনা শুনি, বুঝছো? আলোচনাটা করবেন সৈয়দ মাহমুদুর রহমান, স্তন্যপায়ী প্রাণীবিদ, বন ভবন, ঢাকা। তাহলে আমরা শুনি সাপ রক্ষায় আমাদের কি কি করণীয়, এই নিয়ে একটা আলোচনা।
3: সম্মানিত শ্রোতামণ্ডলী, সাপ রক্ষায় আমাদের করণীয় সম্পর্কে আমার আজকের এই আলোচনা। বাংলাদেশে জীববৈচিত্র্য রক্ষায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় রাখতে সাপের ভূমিকা অপরিসীম। রাসেলস ভাইপার সহ বিভিন্ন বিষধর সাপের উপদ্রব এবং গণপিটনীতে সাপ নিধনের ভিড়ে সাপ রক্ষা করা এখন একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে বাংলাদেশে সাপের সুনির্দিষ্ট মোট সংখ্যা বিষয়ক কোন সরকারি পরিসংখ্যান না থাকলেও গবেষণা মতে বর্তমানে 89 থেকে 94টি বিভিন্ন প্রজাতির সাপের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে 30% প্রজাতি বিষধর এবং বাকি 70% সম্পূর্ণ বিষহীন। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়নের ফলে দেশের সাপের সার্বিক অবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। সাপ রক্ষায় আমাদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় পর্যায়ে করণীয় বিষয়গুলো আমরা এখন আলোচনা করব। প্রথমে সচেতনতা বৃদ্ধি এবং কুসংস্কার দূরীকরণ। অধিকাংশ সাপই বিষহীন এবং তারা মানুষকে এড়িয়ে চলে, এই সত্যটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2026 অনুযায়ী সাপ মারা বা ধরা দণ্ডনীয় অপরাধ। সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে যাওয়ার মানসিকতা তৈরি করতে হবে। সাপের প্রাকৃতিক বাসস্থান রক্ষা। সাপের প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হলে তারা লোকালয়ে চলে আসে। ব্যাং, মাছ ও ছোট জলজ প্রাণী সাপের প্রধান খাদ্য। জলাভূমি ভরাট বন্ধ করে সাপের খাদ্যের উৎস ধরে রাখতে হবে, তাহলে সাপ লোকালয়ে আসবে। বসতবাড়ির আশেপাশে ইঁদুর থাকলে সাপ আকৃষ্ট। ঘরবাড়ি পরিষ্কার রেখে ইঁদুর মুক্ত রাখতে হবে যাতে সাপ খাবারের খোঁজে ঘরে না ঢোকে। লোকালয়ে সাপ পাওয়া গেলে আমাদের আসলে করণীয়, ঘরের ভেতরে বা আশেপাশে সাপ দেখলে আতঙ্কিত হয়ে সেটিকে মেরে ফেলা যাবে না। সাপটিকে কোন পাত্র দিয়ে আটকে রেখে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট, যেটি বাংলাদেশ বন অধিদপ্তরের একটি বিশেষায়িত ইউনিট যেখানে দক্ষ জনবল রয়েছে, তাদেরকে বা স্থানীয় কোন সাপ উদ্ধারকারী স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দিতে হবে। সাপ নিজে থেকে সাধারণত আক্রমণ করে না, আত্মরক্ষার জন্য বা গায়ে পা পড়লে তারা দংশন করে, তাই সাপ দেখলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন সাধন। সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রাখতে হবে। মানুষ চিকিৎসা নিয়ে আশ্বস্ত থাকলে সাপের প্রতি তাদের ক্ষোভ ও ভয় অনেকাংশে কমে আসবে। সাপে কাটা রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসার জন্য গ্রামীণ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া জরুরি, প্রাতিষ্ঠানিক এবং সরকারি পদক্ষেপ। প্রতিটি জেলায় দক্ষ স্নেক রেস্কিউ টিম বা সাপ উদ্ধারকারী দল তৈরি করা প্রয়োজন। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা স্তরে সাপের গুরুত্ব এবং সাপে কাটলে করণীয় সম্পর্কে অধ্যায়যুক্ত করা উচিত এবং সাপ যে আসলে ক্ষতিকারী কোন প্রাণী নয়, এটি মানুষের উপকারী একটি প্রাণী, এই বিষয়টি সকল শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বর্তমানে দেশের মোট প্রজাতির মধ্যে মাত্র 26-30 প্রজাতি সাপ বিষধর এবং বাকি সিংহভাগ সাপই মানুষের কোন ক্ষতি করে না। তবে বাংলাদেশের সমুদ্র উপকূলে ও বঙ্গোপসাগরে প্রায় 16 প্রজাতির অত্যন্ত বিষধর সামুদ্রিক সাপ বাস করে, যার মধ্যে হুকনোজ বা বর্ষিনাক ও ইয়েলো বেলিড অন্যতম। সাধারণত সমুদ্রে যে সামুদ্রিক সাপগুলো রয়েছে তার সংস্পর্শে মানুষ খুব একটা আসে না, ফলে এই সাপগুলো থেকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। সাম্প্রতিক সময়ে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ শহরে বহুতল ভবন, গ্যারেজ ও বাসাবাড়ি থেকে শত শত বিষধর সাপ উদ্ধারের ঘটনা ঘটছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদেরকে উদ্ধার করছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ঢাকার বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বছরে প্রায় 350 বেশি সাপ উদ্ধার করা হয়েছে, যার সিংহভাগে ছিল বিষধর পদ্ম গোখরা এবং খোয়া গোখরা। আমাদের ভিতরে বিশেষ করে বর্ষা মৌসুমে সাপের প্রবণতাটা বা সাপ বাইরে বা বেরিয়ে আসার বা লোকালয়ে চলে আসার প্রবণতাটা বেশি দেখা যায়। তো বিষধর সাপগুলোর মধ্যে রাসেলস ভাইপার অন্যতম। গত কয়েক বছরে দেশে প্রায় 26-27 বেশি জেলায় বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের বিস্তার ব্যাপকভাবে বেড়েছে। বিশেষ করে পদ্মা অববাহিকার চরাঞ্চল ও কৃষি জমিতে এদের বংশবৃদ্ধি আশঙ্কাজনক রূপ নিয়েছে। অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ভরাট এবং ঝোপঝাড় কেটে ফেলার কারণে সাপ তাদের স্বাভাবিক বাসস্থান হারাচ্ছে, ফলে তারা বাধ্য হয়ে মানুষের ঘরে বা শুকনো স্থানে আশ্রয় নিচ্ছে। শখের বশে বিদেশি সাপ পোষার প্রবণতা বাড়ায়। সম্প্রতি দেশে টাইম স্নেক, বল পাইথন সহ বিভিন্ন বিদেশি বিষাক্ত ও বিরল প্রজাতির সাপের চোরাচালান ও অবৈধ বাণিজ্য বৃদ্ধি পেয়েছে, যা দেশের পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিশেষে সকলকে বলতে চাই, সাপ আসলে প্রকৃতির বন্ধু। সাপ যদি না থাকে তাহলে প্রকৃতিতে বাস্তুসংস্থানে একটি বড় ধরনের ব্যত্যয় দেখা দেবে, যার ফলে আমাদের পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হবে, আমাদের খাদ্য শৃঙ্খলে নানান ধরনের জটিলতা তৈরি হবে। ফলে সকলকেই আমি আহ্বান জানাব, আমরা সাপ দেখলে সাপ মারব না, কারণ অধিকাংশ সাপই নির্বিষাপ। যদি সাপ আমাদের কাছাকাছি চলে আসে বা লোকালয়ে আসে তাহলে সাহায্যকারী বা উদ্ধারকারী দলের সহায়তা নেব এবং সাপ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখব। সবাইকে ধন্যবাদ।
1: তখন তো শুনলাম যে হোক সাপ কিন্তু মারণ যাইব না, যখন তখন তো একটা সাপ সব সাপে যে বিষ আছে তা কিন্তু না, এই যে বিশেষজ্ঞ ভাই কইছে তা আমরা বুঝে শুনিয়া
0: নাটিকা শুনি একটা।
1: আচ্ছা ব্যবস্থা করো।

0: নাও ধরো বউ, এই লাল শাকগুলোও ডালায় রাখো।
1: হ রাখতাছি। এই শুনছো, লাল শাক তো আর ডালায় ধরতেছে না, ডালা তো ভইরা গেছে। আজ কি আর ও শাক তুলবা?
0: না, অহন কয়টা লাউ কাটলেই হইব।
1: এই আট দশটা লাউ আজ না কাটলেই না।
0: কাটুম, অসুবিধা কি? তয় একটা লাউ আজকে রান্না করবা ইসা মাছ দিয়া, ধন্যবাদ দিবা কিন্তু বেশি কইরা। আহা, সাজ যেন লাইগা থাকে।
1: শুনলে মনে কয় যে না হুনি খাইতাছে।
0: তোমার হাতে রান্না তবু জবাব নাই।
1: তাও আর কম লাগবো না। অহন ক, বাজারে আঙ্গো শাক সবজির চাহিদা কেমন?
0: আরে তার করলো না, দুই চার গ্রামের মাঝে এই শাক সবজির প্রথম বাজার তো আমি, মানে ওই আমরাই ধরছি। যা নিয়ে যাই বাজারে তার চাইতে চাহিদা অনেক বেশি।
1: কও কি?
0: হ, সবই তোমার জন্য সম্ভব হয়েছে বউ। তোমার বুদ্ধিতে এবার আগাম শাক সবজি চাষ করছি, যার ফলে শাক সবজিতে দাম উপাইতেছি মেলা।
1: তাই খালি আমার বুদ্ধিতেই হইতো না, যদি তোমার পরিশ্রম না থাকতো।
0: তুমিও তো কম সাহায্য করো নাই বউ।
1: অহন সেই হিসাব নিকাশের সময় না, যাও গোসল করিয়া সাইডটা খাইয়া হাটে রওনা দাও।
0: জমি যে ভেড় নিয়ে আইতে গেছি, এত কিছু তো আর এমনিতে নেওয়া যাবো না।
1: হ, তা তো ঠিকই।
0: দাও দাও গামছা লুঙ্গি দাও।
1: হ্যাঁ দিতাছি।

0: ও সবুজ, বাড়িতে আসো নাকি? সবুজ
1: যে আসি তো, কেডা জিগার একটু খারাপ আইতাছি।
2: আসসালামু আলাইকুম মেম্বার চাচা।
0: ওয়ালাইকুম আসসালাম।
2: আপনি নিজে কষ্ট মিলাইতে গেলেন কেন? মতিরে পাঠালেই তো হইতো, যা লাগে দিয়ে দিতাম, তাছাড়া আমার মোবাইল করলেও তো হইতো।
0: সবুজ আইজ আমি শাকসবজি তো নেবই, এছাড়াও তোমার বাড়ির আঙ্গিনায় কেমন শাকসবজির ক্ষেত করছো তা দেখতে খুব ইচ্ছা করতেছিল, তাই আইলাম।
2: ঘুম কি চাচা?
0: হ সবুজ, তোমার সাফল্যের কথা গ্রামে সবার মুখে মুখে, আমার কানেও গেছে। তুমি নাকি এই বছর শাকসবজি বেচা আর্থিকভাবে খুবই লাভবান হচ্ছ।
2: জি চাচা, হ্যাঁ আপনাকে দোয়ায় এই বছর মেলা লাভের মুখ দেখছি। চলেন চাচা, আগে আপনারে আমার ওই সবজি ক্ষেত দেখাই, তারপর আমার বাড়িতে একটু চা নাস্তা করবেন।
0: সে করা যাবে, এখন চলো।
2: এই যে চাচা, এইখানটায় লাল শাক, পালং শাক আর ধনিয়া পাতা বুনছি, আর এইখানে সবজি দিছি, তার মধ্যে লাউ আছে, বেগুন আছে, সিম, করলা আর যা আছে তা তো দেখতেই পারতেছেন।
0: তুমি তো রীতিমতো বিপ্লব ঘটাই ফেলছো, এত সবুজ আর তাজা শাক সবজির ফলন আমি খুব বেশি একটা দেখি নাই।
2: যে চাচা, এতে আমরা যেমন তাজা নিরাপদ শাক সবজি খাইতে পারতাছি, তেমনি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবানও হইতাছি।
0: হ, এতে অনেক লাভ। একদিকে যেমন ভেজাল মুক্ত শাক সবজি পাচ্ছ, অন্যদিকে চাকরি করার চেয়ে নিজ উদ্যোগে কিছু করে স্বাবলম্বী হইতেছ।
2: জি চাচা,
0: সবাই যেন বেকার বসে না থেকে স্বাবলম্বী হয়, সেই লক্ষ্যে সবাইরে কাজ করতে হবে।
2: হ চাচা, এইটাই হইতেছে ঠিক কথা।
0: তাই তোমার সবুজ নামটা সার্থক।
2: চাচা, সাথে আমার সাথীও আছে, এই যে সাথী আমার বউ চাচা।
3: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম আসসালাম
2: চাচা, তার পরামর্শ আর সাহায্যেই আমরা।
0: বাহ বাহ বাহ, বেশ তো, সবুজ সাথী, সুন্দর সুন্দর।
3: চলেন চাচা, আমগো বাড়ি একটু চা নাস্তা খাইবেন।
0: চলো চলো চলো।
2: চলেন চাচা চলেন।
4: কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এই অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো সবাই যাই।

এই পরিবেশ দূষিত করে এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি ধূস্থলী কাজেও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারে কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করতে হবে। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, পাঁচড়া, নানা রকমের রোগ জীবাণু রয়েছে। আপনার শিশুদেরকেও বন্যার পানিতে নামতে দেবেন না।

0: নজরুল সঙ্গীত শুনলাম শিল্পী ছিলেন মোহাম্মদ সোহেল। আজ সন্ধ্যা বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: আসার,
2: হ্যাঁ,
1: আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
2: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচ্চাই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
1: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
2: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
1: আচ্ছা,
3: কি ব্যাপার, দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
1: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম।
1: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
3: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছ তো?
2: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
3: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
2: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
3: হাসান একদম ঠিক বলেছে, বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
1: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি, খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
3: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
2: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
3: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
1: জি আপা, আমরা বুঝতে পারছি, বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
3: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
2: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
3: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনের সহায়তা করেছিল।
1: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
3: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
2: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন, খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
3: ঠিক বলেছ, খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
4: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের দেশ।

0: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবার বলছি, 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 92% এবং সন্ধে 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5টা 33 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 33 মিনিটে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
1: This is Bangladesh Betar. I am Nazneen Nahar with the weather forecast. Met Office forecast for the inland river ports valid till 1 a.m. says that in association with temporary south or southeasterly gust or squally wind at the velocity of 45 to 60 kilometers per hour along with rain or thunder shower is likely to occur over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Chattogram and Cox's Bazar. River ports of these areas are to west. Cautionary signal number 1. I repeat, cautionary signal number 1. Now forecast for the entire country. Remain in effect till 6 p.m. tomorrow. There are chances of light to moderately rain or thunder shower accompanied by temporary gust or squally wind at many places of Khulna, Borishal and Chattogram divisions and at few places of Rangpur, Rajshahi, Dhaka, Moymansingh and Silet divisions. Meanwhile, moderately heavy to heavy rainfall may be expected at places of the country. Day temperature may slightly decrease and night temperature may remain nearly unchanged. The highest temperature was recorded today at Silet 35.8 degrees Celsius and the lowest was 24.2 degrees Celsius at Bandarban over the country. The temperature as recorded in Dhaka today was maximum 32.2 degrees Celsius, minimum 26.6 degrees. Humidity at 9 a.m. was 92% and at 6 p.m. was 75%. The sun rises over Dhaka tomorrow at 5:33 a.m. and sets at 6:33 p.m. And that's all we have for weather forecast for this time.
0: বাংলাদেশ বেতার। এখন শুনুন আবহাওয়ার সতর্ক বার্তা। উত্তর বঙ্গোপসাগরের তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবার বলছি, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্ক বার্তা শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের পরবর্তী সময় ঢাকা কয়ের অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভেদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ, খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন রাত 10:00। FM এর অনুষ্ঠান FM 92 MHz সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান সূচি জানিয়ে দেওয়া হলো।

বাংলাদেশ বেতার ঢাকা, একটি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, আগামী 16 আগস্ট 2026 রোজ রবিবার বেলা 2:20 শুনবেন প্রবাসী ও তরুণ সমাজের ক্যারিয়ার গঠন বিষয়ক ফোন ইন অনুষ্ঠান প্রবাসী কল্যাণ ও ক্যারিয়ার লাইন। বিষয়ে বিদেশে নিরাপদ ও সঠিক চাকরি পাওয়ার উপায় ও করণীয়। অংশগ্রহণে জনাব মোহাম্মদ হেদায়তুল ইসলাম মণ্ডল, উপসচিব প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সঞ্চালনায় থাকবেন রহমান রাশেদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান সম্পর্কে জানতে, আপনার মূল্যবান মতামত দিতে এবং বিষয় সম্পর্কে জানতে ফোন করুন 01553841500 এই নম্বরে। ফোন নম্বরটি আমি আবারও বলছি, 01553841500 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

বৃক্ষ মানুষের বন্ধু। বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম, সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার ঢাকা, স্থানীয় সংবাদ পড়ছি ইউসুফ ইকরাম। আগামী ১৬ থেকে ৩০ আগস্ট সারাদেশে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ পালিত হবে। এবার জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য হচ্ছে রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ। এ উপলক্ষে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের মৎস্যপক্ষের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করা হবে। গাজীপুরের শ্রীপুরে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সদস্য সংসদ সদস্য রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির পাশাপাশি আত্মকর্মসংস্থান ও শিক্ষার্থীদের চলাচলে সহায়তার জন্য উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়। এদিকে গাজীপুর মহানগরীর যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জেলার রাজবাড়ী ঢাল থেকে জয়দেবপুর রেলক্রসিং হয়ে শিববাড়ি পর্যন্ত সড়ক ৬০ ফুট প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। গাজীপুরে জেলা প্রশাসক প্রস্তাবিত সড়ক প্রশস্তকরণ প্রকল্পের স্থান আজ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সড়কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্যতা ও প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। মুন্সিগঞ্জে জেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির এক সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় জানানো হয়, জ্বালানি সংকটের কারণে জেলায় বিভিন্ন সময়ে প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ লোডশেডিং হচ্ছে। জেলার ৬০টি কোল্ড স্টোরেজ সহ গুরুত্বপূর্ণ শিল্প ও কৃষিখাতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক যুব দিবস পালনের অংশ হিসেবে আজ নরসিংদীতে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে মনোরদি সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠান হয়। যুব সমাজকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীদের মাঝে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এদিকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজ রাজবাড়ীর জেলার গোয়ালন্দ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা এবং তরুণ সমাজকে পরিবেশ বান্ধব কাজে সম্পৃক্ত করার লক্ষ্যে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জেলা সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং আরও ৩টি প্রতিষ্ঠানের প্যাথোলজি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অভিযানকালে জেলা সিভিল সার্জন বলেন, বিভিন্ন অনিয়ম পাওয়ায় তাৎক্ষণিকভাবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অবস্থিত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর এবং ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসে আর্দ্রতা ছিল ৯২% এবং সন্ধ্যে ৬টায় ৭৫%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৫:৩৩ এবং সূর্যাস্ত সন্ধ্যে ৬:৩৩। স্থানীয় সংবাদ শেষ হলে এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে ৮:০৫।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: আসসালামু আলাইকুম।
4: এসো একদম সব ঠিক টাইম মতন চলে আইসো, ভালোই লাগে। এই আসরে আসতে সবারই ভালো লাগে না কি?
5: অরুণ
6: ভাই, এই যে সারাদিন কাম কাজ করি, তারপরে তোমার কথা যখন মনে পড়ে আজকে তোমার আসর আছে, তখন একেবারে সরাসরি চলে।
5: হারুন ভাই, বালা লাগে, আপনার মনটাও বালা না। আমার নাতিটা ওই যে জয়গুন দেহনা ডেঙ্গু হয়েছে, হাসপাতালে ভর্তি ভাই।
4: ও হ্যাঁ, ভালো কথা কইছে। কিন্তু এই যে ডেঙ্গু, এই ব্যাপারে কিন্তু এডিস মশার ব্যাপারে সচেতন হওয়া লাগবে।
5: সাবধান থাকতে হবে।
6: সুবিনাবু, এই কামটা তো তোমার যদি আগে করতা, জয়গুণ এই অসুবিধা হইতো না।
5: সাবধান তো থাকি, কেমনে যে হয়ে গেল।
4: ঠিক কথাই কইছো রাজা ভাই, কারণ সচেতনতার কোনো শেষ নাই। আমাদের এই কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার থেকে আমরা কিন্তু সবসময় আমাদের নিজেদের জন্য আর আমার বেতার যন্ত্রের সামনে যারা আছেন তাদেরও কিন্তু এই ব্যাপারটা আমরা সচেতন করি, তারা আবার আরেকজনে করে। এই করতে করতে আমার সারা বাংলাদেশে কৃষক কৃষানীরা

0: আশেপাশে ঝোর জঙ্গল পরিষ্কার রাখা। আর একটা কথা মনে রাখতেই হবে, যে ওই যে আমরা নারিকেল খালাম, ডাব খালাম, ওই রকমই রেখে দিলাম, ওই ভিতরে পানি যদি জমে থাকে,
1: এমন যে মাঝে মাঝে বৃষ্টি হয়,
0: ওর ভিতরে কিন্তু এডিস মশা লার্ভা জন্মায় এবং ওইখান থেকে কিন্তু এডিস মশা বংশ বিস্তার করে। এ ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো,
2: ভালো থাকবো,
0: ঠিক কইছো। আর চলো আমরা আজকে আমার এই কৃষক ভাই ভাই বোনদের জন্য কিন্তু খুব জরুরি বিষয় আছে, লাউ আর কুমড়া। লাউ যে কি মজা লাগে তাই না? তো ধরো এই শীত শীত আসবি আসবি করতেছে তাই না? তো ধরো যে এই শ্রাবণ মাস প্রায় শেষ, আর একদিন কি দুই দিন আছে, একদিনও নাই মনে হয়।
1: কারণ ভাই আমি ছোট্ট করে একখান কথা এই লাউয়ের কথা ধরুন কইলা না কয়া পারলাম, এই যে শীতের কথা কইলা আর লাউয়ের কথা কইলা, এই শীত আসতেছে লাউয়ের গড্ড দিয়ে সকালবেলা মরিজে মজা ঠান্ডার মধ্যে।
0: ওরে আল্লাহ ভালো কথা কইছো, যাক গিয়ে এখন আর এই খাওয়ার কথা কইও না তো, এই পেটের মধ্যে কুটকুট করে উঠলো বুঝলে তো। পরে কবনে যে ভাবি সাধু ভাবি লাউ দিয়ে
1: লাউ
2: নিজের গাছের লাউ কত মজা জানো
0: সাজু ভাবি, ইয়ে কিন্তু লাউ
2: আমার আলাম পালাম কত সুন্দর দেখছো নি, হারটা দিনই গাছ গাছালির পিছে যত্ন করি,
0: কিন্তু দেখো ছোট মেয়ার কিন্তু লাউ হচ্ছে না, ফুল কিন্তু হচ্ছে কিন্তু এই ব্যাপারে কিন্তু পরাগায়নের ব্যাপারটা কিন্তু জানতে হবে। তো চলো আমরা লাউ ও কুমড়ো জাতীয় সবজির কৃত্রিম পরাগায়ন, হ্যাঁ তাহলে কেমনি করে তাহলে বংশ বিস্তার হবে, তো পরাগায়নটা হলি পারে গা তা হয় নাকি?
1: ভালো করে শুনো
0: ছোট মিয়া, তুমি শুনতে থাকো কিন্তু, এবং আরো যারা আছে তারাও এই ব্যাপারে জানো, এ বিষয়ে আমরা চলো শুনে নি।
3: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, স্বাগত আমাদের আজকের আসরে, সঙ্গে রয়েছি আমি ইশরাত জাহান নীলা। আমাদের আজকের বিষয় কুমড়ো জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক কারিকুলাম ডেভেলপমেন্ট এন্ড এডুকেশন প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আর প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানতে চাইব সেটি হচ্ছে পরাগায়ন কি এবং এটি কত প্রকার সে সম্পর্কে জানব।
4: আমরা জানি যে ফুল দু ধরনের হয়ে থাকে, স্ত্রী ফুল এবং পুরুষ ফুল। পরাগায়নের প্রধান শর্ত হলো পুরুষ ফুল থেকে পুরুষ ফুলের পরাগধানী হতে পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে আমরা পরাগায়ন বলে থাকি। এবং পরাগায়ন প্রক্রিয়া ছাড়া উদ্ভিদের বংশবিস্তার, ফুল ফল ধারণ সম্ভব নয়, সুতরাং পরাগায়ন হল উদ্ভিদের বংশবিস্তার এবং ফুল ফল ধারণের জন্য একটি প্রধান মাধ্যম। পরাগায়ন প্রধানত দুধরনের হয়ে থাকে, একটি হল স্বপরাগায়ন আর একটি হল পরাগায়ন। যখন একই ফুলের পরাগ রেণু পুংকেশর থেকে স্ত্রী কেশরে অর্থাৎ পরাগধানী হতে যখন গর্ভমুণ্ডে পতিত হয় তখন তাকে আমরা তাকে স্বপরাগায়ন বলে থাকি। এবং স্বপরাগায়ন বিভিন্ন উদ্ভিদে হয়ে থাকে, বিশেষ করে গ্রাস বা ঘাস জাতীয় যতগুলো আমাদের ফসল আছে ধান সহ সেগুলোতে আমাদের স্বপরাগায়ন হয়ে থাকে। পরপরাগায়ন হলো যখন একটি ফুলের পরাগরেণু অন্য গাছের একটি গাছ থেকে অন্য গাছে স্থানান্তরিত হয় তখন তাকে আমরা পরপরাগায়ন বলি। এবং পরপরাগায়নের জন্য বিভিন্ন মাধ্যম প্রয়োজন, যথা বাতাস, পোকামাকড়, পাখি ইত্যাদি ছাড়া পরপরাগায়ন সম্ভবপর হয় না।
3: এবারে একটু জানবো আপনার কাছ থেকে কোন কোন ফসলে কৃত্রিম পরাগায়ন করা যায় সে সম্পর্কে।
4: প্রথমে বলেছি যে পরাগায়ন হলো উদ্ভিদের বংশবিস্তারের একটি মাধ্যম এবং ফুল ফল ও বীজ উৎপাদনের একটি প্রক্রিয়া। বিশেষত আমরা যদি কুমড়া জাতীয় ফসল লক্ষ্য করি এখানে দেখব যে আমাদের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা, সুতরাং কৃত্রিম পরাগায়ন ওই ক্ষেত্রেই সবচেয়ে বেশি জরুরি ফল ফুল উৎপাদনের জন্য, যে সমস্ত ফসলের পুরুষ ফুল এবং স্ত্রী ফুল আলাদা। তো আমরা দেখতে পাচ্ছি যে কুমড়া জাতীয় ফসলের স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আলাদা হয়ে থাকে, এই জন্য আমাদের কুমড়া জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন খুবই জরুরি, তাতে করে ফসলের উৎপাদন অনেক বৃদ্ধি পায়। বিশেষ করে শশা, করলা, লাউ, মিষ্টি কুমড়া, পটল, ঝিঙ্গে, তরমুজ, কাঁকরোল ও চাল কুমড়া ইত্যাদি ফসলে কৃত্রিম পরাগায়নের মাধ্যমে ফসলের উৎপাদন অনেক বাড়ানো যায়।
3: কৃত্রিম পরাগায়নের অনেকগুলো ধাপ থাকে, সে ধাপগুলো কি কি?
4: কৃত্রিম পরাগায়নের বেশ কয়েকটি স্টেজ বা পর্যায় অতিক্রম করতে হয়। প্রধানত চারটি পর্যায় অনুসরণ করতে হয়। প্রথমত হলো পুরুষ ফুল সংগ্রহ, তার পরবর্তীতে স্ত্রী ফুলের যে পাপড়ি অপসারণ, তারপর স্ত্রী ফুল নির্বাচন, পরবর্তীতে পরাগায়ন। পুরুষ ফুল সাধারণত সকালে ফুটে, তাই ভোরে সদ্য ফুল পুরুষ ফুল সংগ্রহ করতে হয় এবং যে পুরুষ ফুলের যে পাপড়ি সেগুলো অপসারণ করতে হয়। আর পাপড়ি অপসারণের পর আমরা যে পরাগধানী থাকে, পুরুষ ফুলের যে পরাগধানী থাকে সেই পরাগরেণু আমরা অক্ষত অবস্থায় রাখবো এবং স্ত্রী ফুল যেটা নির্বাচিত করবো স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে আমরা ওই পরাগ রেণুটা আলতো করে টোকা দিয়ে আমরা

0: স্থানান্তর করব। এই চারটি ধাপ মূলত, প্রথমত পুরুষ ফুল সংগ্রহ, তারপরে পুরুষ ফুল থেকে পাপড়িগুলো সরিয়ে নেব, স্ত্রী ফুল নির্বাচন, এবং স্ত্রী ফুলের নির্বাচনের পর গর্ভমুণ্ডে আমরা পরাগরেণুগুলো স্থানান্তর করব। প্রথমত এই চারটি ধাপ অনুসরণ করে আমরা কৃত্রিম পরাগায়ন সম্পূর্ণ করে থাকি। অন্যান্য কিছু পদ্ধতিও আছে, আমরা যদি পরাগধানী থেকে সরাসরি গর্ভমুণ্ডে পরাগরেণু স্থানান্তর করার একটি প্রক্রিয়া, আর একটু যদি আমরা তুলি বা ব্রাশের মাধ্যমে আমরা কিন্তু পরাগরেণুটা স্থানান্তর করতে পারি। তুলি যদি আমরা আলতো করে পরাগধানীতে স্পর্শ করাই তাহলে কিন্তু পরাগরেণু ওই তুলিতে লেগে যাবে, তারপরে আমরা ওই তুলিটুকু গর্ভমুণ্ডে অর্থাৎ স্ত্রী ফুলে আলতো করে যখন স্পর্শ লাগাবো তাহলে কিন্তু এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে, অর্থাৎ পরাগায়ন সম্পূর্ণ হবে। পরাগায়নের আরো একটি, যে পরাগায়ন করার পর আমরা কৃত্রিম পরাগায়ন করার পরে আমরা লক্ষ্য রাখতে হবে যে ফলটির রং পরিবর্তন করে কিনা, বৃদ্ধি পায় কিনা। তবে যদি ফলটির রং পরিবর্তন হয় তখন ফলটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন বুঝতে হবে যে কৃত্রিম পরাগায়ন সফল হয় নাই।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো কুমড়া জাতীয় ফসলের কৃত্রিম পরাগায়ন সম্পর্কে।
0: কুমড়া জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য হলো যে আমি যদি মিষ্টি কুমড়া বলি অথবা আমরা যদি লাউ ধরি, এগুলোর ফুলগুলো সাধারণত খুব সকালে ফোটে। পুরুষ ফুলগুলো 3-4 মধ্যে ফুটতে শুরু করে এবং 5-6 মধ্যেই সর্বোচ্চ ফুল ফোটে। ফুল ফোটার 3-3.5 ঘন্টার মধ্যেই এই পরাগায়নটা শেষ করতে হয়, অর্থাৎ সকাল 8-11 মধ্যে এই পরাগায়ন প্রক্রিয়াটা শেষ করতে হয়। 8-11 মধ্যে আমরা পরাগায়ন প্রক্রিয়াটা শেষ না করি তাহলে কিন্তু আমাদের স্ত্রী ফুলের গর্ভমুণ্ডের যে আঠালো ভাবটা সেটা চলে যায় এবং স্ত্রী ফুল বন্ধ হয়ে যায় এবং এই পরাগায়ন সম্ভব হয় নাই। এটা চালকুমড়া এবং লাউ সহ প্রত্যেকটি কুমড়া জাতীয় ফসলের একটি সাধারণ বৈশিষ্ট্য যে আমরা এই কৃত্রিম পরাগায়নটা সকালবেলা সম্পূর্ণ করব, সূর্য ওঠার আগেই সম্ভব হলে এই প্রক্রিয়াটা আমরা সম্পূর্ণ করব।
1: কোন সতর্কতার প্রয়োজন আছে কি সেক্ষেত্রে?
0: আমাদের যে সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হলো যে আমরা যদি হস্ত পরাগায়ন করি তাহলে আমাদের নিশ্চিত হবে যে পরাগধানী থেকে গর্ভমুণ্ডে পরাগরেণুটা স্থানান্তর হয়েছে, আর যদি ব্রাশের মাধ্যমে করি তাহলেও এটা আমাদের নিশ্চিত হতে হবে যে ব্রাশে পর্যাপ্ত পরাগরেণু লেগেছে এবং এটা গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়েছে।
1: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার করে আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের চমৎকার তথ্য দিয়ে উপকৃত করার জন্য।
2: শুনলে তো, লাউ ও কুমড়া জাতীয় সবজি কৃত্রিম পরাগায়ন, এই বিষয়ে আমাদেরকে জানালেন মোহাম্মদ কবির হোসেন, উপপরিচালক প্রশিক্ষণ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা। আর তার সাথে কথা কয়েছে হলো ইশাদ জাহান। আমরা গানও শুনি আর এই মশাটা কিন্তু ধ্বংস করতে, হ্যাঁ এটা না মারা পর্যন্ত কিন্তু শান্তি নাই। কি কও তোমরা, গানের ব্যবস্থা করতেছি, দেখো দেখতে দেখতে আসরের মধ্যে কিন্তু আমারে আপনি বসেন আপনার কাছ থেকে। তো এই যে আবহাওয়া কিন্তু এখন শুনতেছি, তো এই যে বেতারে শুনলাম ওই যে বঙ্গোপসাগরের ওদিকে বলে ঘূর্ণিঝড় ঘূর্ণি ওটা শুরু হয়ে গেছে, 2-3 সতর্ক সংকেত এসেছে। তো আমাদের সবারই সাবধান থাকতে হবে। আর এই ফাঁকে আমরা একটা গান শুনে নিই, তারপর আপনার কাছ থেকে আবহাওয়ার বিষয়ে শুনবো নাকি?
3: হ্যাঁ, মেহমান আপনি নিয়ে গানটা শুনি।

দেখো আমরা কিন্তু পল্লীগীতি শুনতেছি, তাই না? কি জ্বালা দিলি দিয়ে গেলা মোরে নাকি? তো শিল্পী কল্যাণী ঘোষ আর গীতিকার আশগর আলী পণ্ডিত। তো চলো গানটা শুনতে থাকি।

0: তো গানটা শুনলে
1: মনের গান
0: ভালো লাগছে,
2: খুব ভালো লাগছে।
0: আর আমরা একটু শুনে নি আমার যে কাজী জীবনী সাহেব আসছে। আপা গানটা কেমন লাগলো?
3: জি খুবই ভালো।
0: বাহ বাহ, আপনি যখন কয়েছেন তাহলে আমার এই বেতার যন্ত্রের সামনে যারা আছে নিশ্চয়ই তার কাছেও ভালো লাগেছে। তো আমরা আশা করব যে এই বৃষ্টি বাদলা বা ঘূর্ণিঝড়ের যে প্রকোপ মনে হচ্ছে, আল্লাহ না করুক খুব বড় আকারে কিছু না হোক, সবাই দোয়া করি আল্লাহ বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ হয় কিন্তু কোনো ক্ষতি না হয় এইটা যাতে আমরা করি। আপা আপনার কাছ থেকে চলেন একটু শুনে নি, আপনার ওই যে ওই মেশিন পত্রে আবহাওয়ার মধ্যে কি ক্ষতি চায় এবং কি হতে পারে বলে আপনারা মনে করতেছেন এ বিষয়ে যদি আমাদের একটু আপনি জানান। তো আমরা একটু জানাই দিই কাজী জীবননেসা আপার পরিচয়টা। উনি হচ্ছেন সহকারী আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকা। তো আপা তাহলে একটু একটু জানান দেখি যে কেমন থাকতে পারে এই সপ্তাহের আবহাওয়াটা।
3: জি আসলে এই সপ্তাহের আবহাওয়ার যে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা যেটা দেখছি যে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এ সময়ে আগামী 15 থেকে 17 তারিখে বৃষ্টির পরিমাণটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা উপকূলীয় যে বিভাগগুলো রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রামে এর পরিমাণটা একটু বেশি থাকবে। আর এই বৃষ্টিপাতের সাথে সাথে কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, তবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে আমাদের যে উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় একটা লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেটা এখন স্থল নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গে অবস্থান করছে এবং এটা আমরা আগেই বলেছি ঘূর্ণিঝড়ের এটাই কোনো সম্ভাবনা নেই, সুতরাং ভয়ের ঘূর্ণিঝড়ের কোনো ভয়ের কোনো শঙ্কা নেই,
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কথা।
3: আর এই সপ্তাহে এখন আমাদের সমুদ্রে যারা আছেন, যেসব মাঝি ভাইয়েরা আছেন, মৎস্যজীবী যারা আছেন, তাদের জন্য বর্তমানে আমাদের পক্ষ থেকে 3 নং স্থানীয় যে সতর্ক সংকেত এটা জারি করা আছে, মাঝি ভাইয়েরা যেন সাবধানে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করেন। আর আগামী এই সপ্তাহটায় প্রতিদিন যে আমাদের সূর্য কিরণকাল এটা সাধারণত 3.5 থেকে 4.5 ঘন্টা পর্যন্ত থাকতে পারে।
0: কি ওই জিনিসটা কি আপা? সূর্য
3: সূর্যের যে কিরণকাল যেটা কয় ঘন্টা গড় আমাদের যে কিরণ দিচ্ছে এইটা হচ্ছে
0: সূর্যকে
3: দেখার মেঘে ডাইকে 3.5 থেকে 4.5 ঘন্টা পর্যন্ত আমরা গড়ে পাবো,
0: খুব বেশি পাবো
3: না। সারা দিনে যে আসলে দিনের এবং রাতের যে তাপমাত্রাটা আছে এটা মোটামুটি অপরিবর্তিত অবস্থায় থাকবে।
1: আচ্ছা আপা, এই ধরনের আবহাওয়ায় আমাদের পাট আমন ধানের ক্ষেত্রে কি করণীয়?
3: হ্যাঁ, পাট কিন্তু এখন পরিপক্ক থেকে কর্তন পর্যায়ে আছে, তো পাটের ক্ষেতে যে জমা পানি যদি 2-3 দিনের মধ্যে নিষ্কাশন করা না যায় তবে পরিপক্ক এই ফসলটা দ্রুত কেটে ফেলতে হবে এবং পানিতে পচানোর ব্যবস্থা নিতে হবে। আর ভালোভাবে পচার পর পাটকাঠি থেকে আঁশগুলোকে আলাদা করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে এবং রোদে খুব ভালোভাবে আঁশগুলিকে শুকিয়ে নিতে হবে।
0: আমাদের গ্রামে কিন্তু এখন ওই মোটামুটি অনেক জায়গায় গাছ কাটে
3: এবং বিক্রি করার আগ পর্যন্ত এই আঁশগুলোকে গাঁট বেঁধে পর্যাপ্ত যে আলো বাতাস চলাচল করে এমন একটা জায়গায় সংরক্ষণ করতে হবে। আর বৃষ্টিপাতের পানি সংরক্ষণ করে রাখতে হবে যাতে পাট পচানোর যদি কাজে ব্যবহার করা লাগে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি।
2: বাবা এই যে তাহলে পাটের কথা তো কইলেন, এখন যে ভুট্টা আমন ধান আর এই যে এই বিষয়টা নিয়ে একটু কম দিয়ে আমরা একটু সাবধান।
3: ভুট্টারও এখন পরিপক্ক থেকে কর্তন পর্যায়ে রয়েছে, গাছ সহ যে মোচা বা খোসার আবরণ সম্পূর্ণ যদি আমরা দেখি যে শুকিয়ে যাচ্ছে এবং দানাগুলো পুষ্ট হলে অবশ্যই ভুট্টা সংগ্রহ করতে হবে। আর আমন ধানের ক্ষেত্রে বৃষ্টিপাতের পরে বালাইনাশকটা প্রয়োগ করতে হবে এবং জমির যে পানির স্তর এটা 5 থেকে 7 সেন্টিমিটার বজায় রাখতে হবে। আর আউশ ধানের রোপ পরিপক্ক থেকে কর্তন পর্যায়ে আছে, ফসল সংগ্রহের 15 দিন আগে জমি থেকে পানি নিষ্কাশন করে ফেলতে হবে।
1: মেমান আপা তাহলে সবজির কথা একটু কন।
3: হ্যাঁ, সবজির ক্ষেত্রে যে দমকা হাওয়া হয় মাঝে মাঝে, এই যে আমাদের যে হাওয়াটার পরিমাণ কিছু সময় বেশি থাকে, তো এই অবস্থায় গাছের যেন বিশেষ করে যে লতা জাতীয় গাছগুলোর যেন কোনো ক্ষতি না হয় এটা এড়াতে আমাদের বিশেষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বর্ষার এই সময় নতুন বাগান করার জন্য কিন্তু সবচেয়ে উপযুক্ত
1: সময়।
3: আর বর্তমান এই আবহাওয়ার পরিস্থিতিতে কুমড়া, ঝিঙে, পটল, শসা, লাল কুমড়া, বিটলের এক ধরনের আক্রমণের সম্ভাবনা থাকে। তো এটা নিয়ন্ত্রণ করতে মেলাথিয়ন 57 EC প্রতি লিটার পানিতে 1 মিলি মিশিয়ে প্রয়োগ করতে হবে। আর বৃষ্টিপাতের পরেই অবশ্যই বালাইনাশক প্রয়োগ করতে হবে।
1: ঠিক
2: আচ্ছা আপা, এই যে আরেকটা কথা আমার জানার বড় ইচ্ছে হইতেছে, এই যে আমরা যে উদ্যান ফসল যেমন আম, পেয়ারা, নারকেল এই গাছের এই বিষয়ে কি আমরা যত্ন নিব?
3: হ্যাঁ, বর্ষার এই মৌসুমের সময় কিন্তু আম, পেয়ারা, নারকেল গাছের যে চারা রোপণের জন্য গর্ত প্রস্তুত করতে হবে। আর এই সময় যে কলার যে শাখার রোপণ এইটা করা যায়, এইটাই উপযুক্ত সময়। আর এই আবহাওয়ায় উদ্যান ফসলের এই আম, পেয়ারা, নারিকেলের পাশাপাশি ডালিম গাছে কিন্তু ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগ হয়, লেবু গাছে লিপ মাইনর পোকার প্রাদুর্ভাব দেখা দিতে পারে, সেজন্য আমাদের প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর প্রবল বাতাসে কলা গাছ যদি আবার হেলে পড়ে তাহলে গাছে খুঁটির ব্যবস্থা করতে হবে। আর সবসময়ই বৃষ্টিপাতের পরে বালাইনাশক আমাদের প্রয়োগ করতে হবে।
1: ঠিক ঠিক। আচ্ছা আপা, এই আবহাওয়াতে গবাদি পশু হাঁস মুরগি কিভাবে যত্ন নিব?
3: হ্যাঁ, গবাদি পশুর ক্ষেত্রে আমরা দেখি যে এই সময় বিভিন্ন রোগ থেকে রক্ষার জন্য পশু চিকিৎসকের অবশ্যই পরামর্শ অনুযায়ী সবচেয়ে আগে টিকা প্রদান করতে হবে। আর পশু থাকার জায়গার মেঝেতে যেন পানি জমে না থাকে, এখন বৃষ্টির সময়, সেদিকে খেয়াল রাখতে হবে। গবাদি পশু উঁচু পরিষ্কার জায়গাতে রাখতে হবে, কাঁচা ঘাস, দানাদার জাতীয় খাবার দিতে হবে এবং অবশ্যই পরিষ্কার পানি পান করার ব্যবস্থা করতে হবে। আর হাঁস মুরগিকেও কৃমিনাশক প্রদান করতে হবে, শুকনো খাবার দিতে হবে, পরিষ্কার পানি পান করাতে হবে, থাকার জায়গা পরিষ্কার, জীবাণুমুক্ত এবং পর্যাপ্ত যেন আলো বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আর খোয়ারে অবশ্যই জীবাণুনাশক স্প্রে করে তারপরে হাঁস মুরগি রাখতে হবে।
1: মেমানাপা, মাছের কথা একটু কন।
3: হ্যাঁ, মাছের হচ্ছে 15 দিন পর পর আমাদের একটু এটা পর্যবেক্ষণ করতে হবে যে ঠিক মতো খাবার গ্রহণ করছে কিনা, মাছের বাড়ার হার বা রোগ বালাই আছে কিনা, তারপর প্রতিদিন নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট স্থানে পরিমাণ মতো ভালো মানের খাবার প্রয়োগ করতে হবে।
1: ঠিক।
3: আর মজুদ পরবর্তী যে সার নির্দিষ্ট হারে প্রতিদিন 25% ইউরিয়া 6 গ্রাম, টিএসপি 4 গ্রাম প্রয়োগ করতে হবে। আর মাছের রোগ বালাই যদি দেখা দেয় বা কাঙ্ক্ষিত যদি বৃদ্ধি আমরা না পাই সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ যে উপজেলা মৎস্য অফিস আছে সেখানে আমাদের যোগাযোগ করতে
0: হবে।
3: এই সাথে এই ধরনের সকল তথ্য পেতে আমাদের www.bamish.gov.bd

0: ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন, বাংলাদেশ অ্যাগ্রো মেট্রোলজিক্যাল ইনফরমেশন সার্ভিসের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, এছাড়াও bmd.gov.bd পি অ্যাগ্রোমেট ফোরকাস্টটা নিয়মিত দেখতে পারেন।
1: অনেক ভালো পরামর্শ দিলেন, আমরা আমার আপার কাছে কৃতজ্ঞ। কাজে জীবননেশা আপা, সহকারী আবহাওয়াবিদ, ঝড় সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ঢাকা। যাক, একদিক দিয়ে আশ্বস্ত হলাম যে খুব ঘূর্ণিঝড় এরকম কোনো কিছু নাই। তো আমাদের বেতার যন্ত্রের সামনে যারা আছেন আপনারা একটু জানাই দিন, ভয়ের কিছু নাই। তবে আমরা তো গাছগাছালি এটা ওটা যাতে আমরা ঠিকঠাক করে আমাদের রাখতে পারি সেই ব্যাপারটা আমাদের জানা থাকতে হবে এবং যত্ন করতে হবে,
0: নাকি? তাই তো।
1: আর আরেকটা বিষয় যে আমাদের যে গাছগাছালি যেগুলো লাগাইছি এগুলার খুঁটি দেওয়া, নাকি সাজু ভাবি জানি কি কয়, ওই যে খুঁটি দিয়ে রাখতে হবে নাকি?
0: হ্যাঁ, তাই তো, হেলে না পড়ে, এই জন্যই তো খুঁটি দিয়ে আটকানো লাগে।
1: সাজু ভাবি ওই লাভের চিন্তায় আছে, লাভ হয়েছে তো খালি পয়সার পয়সা,
2: ওই যে আমি লাভের উপর লাভ খুঁজি।
1: যাক যাক, আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো আমাদের কিন্তু আজকে আর সময় নাই, যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার আগে জানাই দিই, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করেছেন হরবিলাস রায়। তো চলো উঠা যাক।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আসসালামু আলাইকুম সিনাম ও অভিমান বাহিনীর বীর সিনামি ভাই ও বোনেরা, স্নিগ্ধ শ্রাবণ সন্ধ্যার শুভেচ্ছা আপনাদের সবার জন্য। স্বাগত জানাচ্ছি দুবারের আজকের আয়োজনে।
1: দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে মেঠুসুর পল্লী গানের অনুষ্ঠান। প্রথম গানের শিল্পী আবু বকর সিদ্দিক, গীতিকার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আর সুর করেছেন শিল্পী নিজেই।

শুনছেন পরিবারের অনুষ্ঠান মেঠো সুর। এবারের গানটির শিল্পী নাসরিন আক্তার বেটি, গীতিকার মোহাম্মদ আব্দুল মজিদ, সুরকার এস এম আব্দুল্লাহ আল।

হাসান হাফিজের রচনায় বিক্রম খন্দকারের সুরে এই গানটি।

শনিবার আপনি শুনছেন দুর্বারে পল্লী গানের অনুষ্ঠান মেঠোসুর। এবারে শুনবেন আরো একটি গান, গানটি গিয়েছেন ফারহানা আক্তার, গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন। কথা বলে

জাতীয় শিল্পী মৌসুমী আক্তার শ্রাবণী, গানটি গীতিকার মজিবুর কারিকর, সুরকার মোহাম্মদ জুয়েল আ।

0: গানটির সাথে শেষ হলো পল্লী গানের অনুষ্ঠান মেঠো সুর।
1: সেনানো অভিমান ভাঙের বীর সেনানি ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই শুভকামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।
2: দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কার্লস কুলসন, প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: আল্লাহ হাফেজ।
3: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার একটু পরেই শুনতে পাবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। ডারউইনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে এক উইকেট হারিয়ে 96 রান করেছে। মুমিনুল হক 35 এবং তানজিদ হাসান 32 রানে অপরাজিত রয়েছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দারুণের নীল আকাশের নিচে টিআইও স্টেডিয়ামের 22 গজে আজ লাল সবুজের প্রতিনিধিরা লিখল এক নতুন রূপকথা। দীর্ঘ দুই দশক পর ক্যাঙ্গারুর দেশে লাল বলের লড়াইয়ে নেমে অস্ট্রেলিয়াকে প্রথম দিনেই ব্যাকফুটে ঠেলে দিল শান্তর বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিং এ নামা অজি শিবিরকে চেপে ধরে টাইগার পেস আক্রমণের ধার। আগুনের ফুলকি ছোটানো বোলিং এ স্বাগতিকদের ড্রেসিং রুমে ফেরার মিছিল বাঁধেন হাসান মাহমুদ। স্টিভ স্মিথের 71 রানের লড়াই সামলে অজিদের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র 198 রানে। ক্যারিয়ার সেরা স্পেলে 55 রানে 6টি রাজকীয় উইকেট শিকার করে ক্যাঙ্গারু বধের মূল নায়ক তরুণ তুর্কি হাসান মাহমুদ। তাকে চমৎকার সঙ্গ দিয়ে 2টি করে উইকেট নেন তাসকিন ও এবাদত। জবাবে ব্যাট হাতে নেমে সাদমান ইসলামের 20 রানের পর দিনের বাকিটা সময় ধৈর্য ও দৃঢ়তার অনন্য ক্যানভাস আঁকেন তানজিদ হাসান ও মমিনুল হক। দিন শেষে এক উইকেটে 96 রান তুলে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। তানজিদ 32 এবং মমিনুল 35 রানে অপরাজিত থেকে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন। প্রথম দিন শেষে বাংলাদেশ এখনো 102 রানে পিছিয়ে থাকলেও হাতে থাকা 9 উইকেট নিয়ে ডারউইনের প্রথম ইনিংসে বড় লিডের সুবাস পাচ্ছে বাংলাদেশের টাইগাররা। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6:30 দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী 22 আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া দলের মধ্যে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল 9:30 খেলা শুরু হবে। তিন ম্যাচ সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটি আগামী রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আগামী শনিবার বেলফাস্টে স্বাগতিক আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের মধ্যে পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বেলা 4:45 খেলা মাঠে করাবে। এদিকে গতরাতে অনুষ্ঠিত চতুর্থ একদিনের ম্যাচে আফগানিস্তান 42 রানে আয়ারল্যান্ডকে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই 3-0 এগিয়ে থেকে সিরিজ জিতে নিয়েছে। দুদলের মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমিতে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 জাতীয় ফুটবল দলের অনুশীলন। আগামী 31 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাই পর্ব। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভারত ও স্বাগতিক উজবেকিস্তান। উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই পিএসজি। গতরাতে অনুষ্ঠিত খেলায় পিএসজি 2-1 গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে ইউরোপের সেরা দল হিসেবে নিজেদের অবস্থান আরও একবার প্রতিষ্ঠিত করল পিএসজি। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়ন লীগের

0: থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলাগুলো আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এর বেশি ইউনিয়নে খেলাগুলো অনুষ্ঠিত হবে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে ভারত ক্রিকেট দল এখন শ্রীলঙ্কায় সফরে রয়েছে। আগামী শনিবার গলে দুদলের মধ্যে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় সকাল 10:30 খেলা মাঠে করানোর কথা রয়েছে। চলতি মাসের 23 তারিখে কলম্বোয় দুদলের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে। চলতি মাসের 22 তারিখে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টপ অ্যান্ড টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের বাংলাদেশ হাই পারফরমেন্স দল তাদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইরফান শুকুরের নেতৃত্বে ইতিমধ্যে 15 সদস্যের বাংলাদেশ হাই পারফরমেন্স দলের নাম ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির আয়োজনে বাংলাদেশ তৃতীয়বারের মতো টুর্নামেন্টে অংশ নেবে। আগামী মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে রয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল এবং নারী দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারকারী দল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। খেলাধুলার সংবাদ শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার, তুমি গর্ব ও অহংকার মেতে লোকদের থেকে মুখ ফিরিয়ে রেখো না এবং জমিনে দাপট ও দর্পের সঙ্গে চলবে না। নিশ্চয়ই আল্লাহ কোন অহংকারী ও গর্বকারীকে পছন্দ করেন না। আল কোরআন এখন প্রচার করা হচ্ছে পবিত্র ইশারা জান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله اي پرپورن عوفان ابن اي نماجر التمين پربو حضرت محمد صلى الله عليه وسلم کے দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতে সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, মানুষ আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। জ্ঞানের জন্যই মানুষ এই শ্রেষ্ঠত্ব লাভ করেছে। মানুষ প্রকৃতিরই অংশ। প্রকৃতির নিয়ম উন্মোচন এবং তার গতিবিধি বুঝে তাকে ব্যবহার ও নিয়ন্ত্রণ করা মানুষের জ্ঞানের কাজ। এজন্য আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দান করেছেন এবং তা ব্যবহার করে জীবনযাপনে সেটি প্রয়োগের নির্দেশনা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত স্বাস্থ্য সচেতন ছিলেন। তিনি মানবজাতির জন্য সর্বকালের সর্বোত্তম আদর্শ। স্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান অবলম্বন হল পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। স্বাস্থ্য আল্লাহর এক অশেষ দান ও অনুগ্রহ। মানুষকে সুস্থ থাকতে হলে তাকে অবশ্যই শরীর ও স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। সবসময় নিয়মিতভাবে শরীর ও স্বাস্থ্যের পরিচর্যা করতে হবে। ইচ্ছাকৃতভাবে বা উদাসীনতা ও অবহেলার কারণে অসুস্থ হলে অবশ্যই তাকে কিয়ামতের দিন এজন্য শাস্তির সম্মুখীন করা হবে। প্রত্যেক মুমিনের কর্তব্য হল সর্বদা শরীর ও স্বাস্থ্যের বিষয়ে সচেতন ও সতর্ক থাকা। একজন মুমিন প্রথমত খেয়াল রাখবেন তিনি যেন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে না পড়েন এবং কখনও অসুস্থ হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করবেন। এ বিষয়ে কোনো অলসতা বা শৈথিল্য প্রদর্শন করা যাবে না। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতে নিবেদন করছি আলোচনা অনুষ্ঠান। আজকের বিষয়, কৈশোরে স্বাস্থ্য বিষয়ে ইসলাম। সঞ্চালনায় ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির।
2: নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, যেখানে থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সুখী সংসার। সুখী সংসার অনুষ্ঠানে ইসলামের দৃষ্টিতে পারিবারিক শান্তি সিরিজে আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় কৈশোরে স্বাস্থ্য বিষয়ে ইসলাম। সম্মানিত শ্রোতা, আমাদের সকলের জানা আছে যে মানব জীবনে একাধিক ধাপ রয়েছে। তন্মধ্যে শৈশব, কৈশোর, পৌরত্ব ও বার্ধক্য এগুলো অন্যতম। আমরা আলোচনা করছি কৈশোর সম্পর্কে। এই সময়টাকে অনেকে বলে থাকেন গোল্ডেন এজ অফ লাইফ, জীবনের সোনালী অধ্যায়। একটি মানুষের ব্যক্তিত্ব ও কেরিয়ার গঠন, জ্ঞান অর্জন, অর্থ উপার্জন, বিয়ে, দাম্পত্য, পরিবার, নেতৃত্ব, যুদ্ধ, সংগ্রাম, ইবাদত, সকল কিছুর একটি নিয়ামক শক্তি হল এই সময়টা। এই সময়টাকে পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে একজন মানুষ যেমন সফল ও আলোকিত মানুষে পরিণত হয়, ঠিক তেমনি সামান্য অবহেলা ও অযত্নে এই সময়টাকে কাটিয়ে ফেললে তার পাপ পঙ্কিলতার অতল গহ্বরে নিপতিত হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই এই সময়টাকে সুরক্ষা রেখে কোন কৌশল যদি তার জীবনটাকে অতিবাহিত করতে পারে, তাহলে সে একজন সফল মানুষে পরিণত হতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমার সাথে স্টুডিওতে তিনজন প্রথিতযশা ইসলামিক চিন্তাবিদ উপস্থিত রয়েছেন। আমি প্রথমেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সাথে উপস্থিত আছেন অধ্যাপক শেখ মোহাম্মদ রবিউল ইসলাম।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: উপস্থিত আছেন মুফতি গিয়াসউদ্দিন ইবনে জাফর।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: আরো উপস্থিত আছেন মুফতি আব্দুর রহিম সিরাজি।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
2: আমরা প্রথমেই প্রশ্ন করছি আমাদের অধ্যাপক শেখ মোহাম্মদ রবি ইসলামকে, আপনি কৈশোরের স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করুন।
3: ধন্যবাদ বিজ্ঞ পরিচালক। বিসমিল্লাহির রহমানির রহিম। কৈশোরের স্বাস্থ্য বিষয়ে ইসলাম বিষয়টি খুবই সময়োপযোগী। সুধী শ্রোতা বন্ধু, কিশোর জীবন জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এটি কল্যাণময় জীবন গড়ার সময়। তারা দেশ ও জাতির ভবিষ্যৎ বুনিয়াদ। মহান আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে ঘোষণা করেন, আমি কোরআনে যা কিছু নাজিল করেছি তা হচ্ছে ইমানদানদের জন্য রোগের উপশমকারী এবং রহমত। সূরা বনী ইসরাইল 82 আয়াত। সুতরাং কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় ধর্মীয় বিধানের গুরুত্ব অপরিসীম। আমাদের কিশোর কিশোরীদেরকে দেশের অমূল্য সম্পদ বলা হয়। তাদের কোমলমতি হৃদয়ে বহু মূল্যবান রত্ন লুকিয়ে আছে। শিশু কিশোরদের মনে আল্লাহ পাক উর্বর ও বিস্ময়কর ক্ষমতা দান করেছেন। সেখানে সৎকর্মের বীজ বপন করতে পারলে বয়স বৃদ্ধির সাথে সাথে তারা হয়ে উঠবে এক একজন আলোকিত মানুষ। তাই আমাদেরকে অতি যত্ন সহকারে তাদেরকে লালন পালন করার প্রতি গুরুত্ব দিতে হবে। বলা হয় রিলিজিয়াস কাইন্ডনেস এন্ড লাভ ক্যান চেঞ্জ অব দ্য ইয়ুথস, অর্থাৎ ধর্মীয় আবেশ মায়া মমতা ভালোবাসাই পারে তরুণ তরুণীদেরকে পরিবর্তন পরিবর্তন সুন্দর করতে। শুধু শ্রোতা বন্ধুগণ, আমরা আমাদের বাড়ন্ত ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় মানুষ করে সুন্দর স্বাস্থ্যবান নিরোগভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের নিজেদের। বিশ্ব নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেসব মাতা পিতা অভিভাবক সন্তানদের মানুষ করার জন্য কঙ্কাল সার হয়ে যাবে, কিয়ামতের দিন তারা আমার পিছে পিছে জান্নাতে প্রবেশ করবে, বুখারী ও মুসলিম। সুতরাং পবিত্র ইসলাম সন্তানদের কল্যাণমুখী মানুষ রূপে গড়ে তোলার জন্য গুরু দায়িত্ব অর্পণ করেছে আমাদের প্রতি। আমাদেরকে সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ধর্মীয় ও নৈতিক অবক্ষয় যেন আমাদের স্পর্শ না করতে পারে, এসবের প্রতি আমাদের সবার বেশি থেকে বেশি গুরুত্ব দিতে হবে।
2: ধন্যবাদ অধ্যাপক শেখ মোহাম্মদ রবি ইসলামকে, কৌশলী স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গুরুত্ব প্রদান করো, তন্মধ্যে যৌবনকালকে বৃদ্ধ বয়সের পূর্বে। তা আমরা মুফতি গিয়াসউদ্দিন ইবনে জাফরের কাছে জানতে চাইব যে ইসলামী কৌশলে স্বাস্থ্য রক্ষার তাকিদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে এবং আল্লাহ তাআলা শানহু তার কোরআনে কিভাবে দিয়েছেন।
4: আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সাদাকাল্লাহুল আযীম। আমরা জানি যে শূন্য থেকে দশ বছর পর্যন্ত বয়সী বাচ্চাকে শিশু বা এই কালকে শৈশবকাল বলা হয়, আর দশ থেকে ১৯ বয়সকালকে কৈশোর বলা হয়। এই বয়সে উপনীত ছেলে মেয়েদেরকে কিশোর কিশোরী বলা হয়, আর এই বয়সকালকে কৈশোর বলা হয়। এই কিশোর কিশোরী অর্থাৎ বয়সন্ধিকাল, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, যে সময় কিশোর কিশোরীদের প্রজনন ক্ষমতা সৃষ্টি হয়। ইসলাম বলেছে যে তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলেছে, ইসলাম তাকে গোসল এর বিধান করেছেন, গোসল করা ফরজ করেছেন। এই মুহূর্তে সে যদি অপরিষ্কার থাকে তাহলে কোনো জীবাণু তার শরীরে ক্ষতিগ্রস্ত হতে পারে, তার শরীর সুরক্ষার জন্য এটা একটা ঝুঁকি হতে পারে। এজন্য ইসলামী যেই অনুশাসনগুলো আছে, আমাদের কিশোর কিশোরীরা যদি এই অনুশাসনগুলো মেনে চলতে পারি তাহলে স্বাস্থ্য সুরক্ষা হবে। স্বাস্থ্যবিজ্ঞানীরা বলে যে রোগ চিকিৎসার পূর্বে স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বটা বেশি, এবং ইসলামে কিন্তু এই বিষয়গুলোকেই বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। তাই আমরা যদি এটা মেনে চলতে পারি তাহলে আমাদের কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা হবে। আল্লাহ পাক আমাদের কিশোর কিশোরী সকলকে এই সকল বিধিবিধানকে ইসলামী অনুশাসনকে মেনে চলার তৌফিক দান করুন।
2: ধন্যবাদ সম্মানিত শ্রোতা। আমরা দেখি যে স্থানকাল নির্বিশেষে বিশ্ব মানবতার উৎকর্ষ সাধনে কিশোর এবং যুবকের বা কৌশল এবং যৌবনের কোনো বিকল্প নেই। যে কোনো জাতির উত্থান পতন, জাতীয় ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, সভ্যতা, শিক্ষা দীক্ষা, উন্নতি, অগ্রগতি ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে এই কিশোর যুবকরাই মূল চারিকা শক্তি। সুপ্রিয় শ্রোতা, মুফতি আব্দুর রহিম সিরাজের কাছ থেকে জানবো কৌশলের স্বাস্থ্য সুরক্ষায় ইসলামের নির্দেশনা কি।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সকল নিয়ামত সম্পর্কে আমরা পরকালে জিজ্ঞাসিত হব। ইরশাদ হচ্ছে, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এরপর সেদিন তোমরা অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আর মানব জীবনে আল্লাহর অন্যতম নিয়ামত হল স্বাস্থ্য। এই স্বাস্থ্য শুধু দুনিয়ার নিয়ামতই নয়, বরং মহান আল্লাহর ভালোবাসা লাভের মাধ্যমও বটে। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী ও সুস্বাস্থ্যের অধিকারী বান্দাকে ভালোবাসেন। এ মর্মে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুমিনুল কাওয়িয়ু খায়রুন ওয়া আহাব্বা ইলাল্লাহি মিনাল মুমিনি যাঈফ ওয়া ফি কুল্লিন খায়র, দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন অধিক কল্যাণময় এবং আল্লাহর নিকট অধিক প্রিয়, তবে উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে। সহিহ মুসলিম। প্রিয় শ্রোতা, স্বাস্থ্যের নিয়ামতের বিষয়ে অসতর্কতা ও অবহেলার বিষয়ে সতর্ক করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানে মাগবুবুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহাতু ওয়াল ফারাগ, দুটি নিয়ামতের বিষয়ে অধিকাংশ মানুষ অসতর্ক ও প্রতারিত। তার একটি হল সুস্থতা, অন্যটি হল অবসরতা। সহি বুখারি। মানুষের সুস্বাস্থ্য অর্জন ও রক্ষার জন্যই মহান আল্লাহ স্বাস্থ্যকর ও পবিত্র খাদ্য পানীয় গ্রহণের নির্দেশ দিয়েছেন এবং কুখাদ্য, নোংরা, অস্বাস্থ্যকর ও অপবিত্র খাদ্য পানীয় গ্রহণে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আমাদের কিশোর ও তরুণদের একটি অংশ আজ ধূমপায়ী ও মাদকাসক্ত হয়ে পড়েছে এবং লেখাপড়া, শরীর চর্চা বাদ দিয়ে মোবাইলে গেম খেলা, কার্টুন দেখায় প্রচুর সময় নষ্ট করে তাদের লেখাপড়া, নৈতিক শিক্ষা ও স্বাস্থ্যকে ভয়াবহ ঝুঁকিতে ফেলে দিয়েছে। তাই কিশোর তরুণদের অনুরোধ করছি, সুশিক্ষা ও সুস্বাস্থ্য অর্জন করতে হলে অবশ্যই ওই সকল মন্দ অভ্যাস বর্জন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।
2: ধন্যবাদ মুফতি আব্দুর রহিম সিরাজী। অত্যন্ত চমৎকার ভাবে কৌশলে স্বাস্থ্য সুরক্ষা ইসলামী নির্দেশনা পবিত্র কোরআন হাদিসের আলোকে আলোচনা করলেন। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি যুবক এবং কিশোরা জীবনের প্রতিটি ধাপে দায়িত্ব পালনের গুরুত্ব অনুধাবন করে তারা সচেতন যদি হয় এবং দুনিয়া পরকালে সাফল্য লাভে ইমানি চেতনায় উজ্জীবিত এবং ইসলামের চরিত্রে চরিত্রবান হয়, তাহলে সেই জাতি হয় অত্যন্ত সৌভাগ্যবান এবং জাতি তার থেকে উপকৃত হতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনিভাবে যুবক সাহাবীরা ইসলাম প্রচারে সহযোগিতা করেছিল, সেই যুবকদের রক্ষার করার জন্য আমাদের যা যা করণীয় এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় যা করণীয় আমরা আমাদের তিনজন আলোচক থেকে আমরা জানতে পেরেছি এবং সেই সম্পর্কে সচেতন হওয়ার জন্য আমরা আমাদের সুপ্রিয় শ্রোতাদেরকে অনুরোধ করছি। সুপ্রিয় শ্রোতা, আসুন আমরা কৌশলে স্বাস্থ্য বিষয়ে ইসলাম যে নির্দেশনা দিয়েছে আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে সেগুলো মেনে চলার তাকিদ দিই। আমরা নিজেরা আমাদের সন্তানের প্রতি যত্নবান হই এবং সমাজে যাতে করে এই কিশোর বয়সের যুবকরা, কিশোর বয়সের সন্তানরা তারা তাদের সাফল্য গাথা নিয়ে আমাদের সমাজকে, আমাদের দেশকে আরো উজ্জীবিত করতে পারে, সেই জন্য তাদেরকে উৎসাহিত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সচেতন হওয়ার তৌফিকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: প্রিয় বন্ধুরা, ডেঙ্গু একটি ভাইরাস জনিত জ্বর যার বাহক এডিস মশা। সাধারণ চিকিৎসাতে ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিন্ড্রোম বা হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এ রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার বংশবৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গুর জ্বর প্রতিরোধ করা যায়। যেমন ধরুন, ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা, নারকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারির শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পারে। কাজেই এগুলোর বর্জ্য পরিষ্কারে ব্যবস্থা নিতে হবে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। বন্ধুরা, সেবা নিন, সুস্থ থাকুন, ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। এবারে উচ্চারণ করছি শেষের কথাগুলো। অনুষ্ঠানে গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং সুখী সংসার প্রযোজনা করেছেন
0: শহীদা মঞ্জুর। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
6: বাংলাদেশ বেতার একটি পরিবেশন, বাংলা সংবাদ।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছি সাকির জওয়ানা। শুরুতেই শিরোনাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, 16 আগস্ট যাচাই বাছাই, জানিয়েছে নির্বাচন কমিশন। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস তারেক রহমানের। ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিটের মেরামত শেষে চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি। বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি যথাযথভাবে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ। মামলার জট কমাতে দেশের আরও 12টি জেলায় চালু হল ই বেল বন্ড সিস্টেম। বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার প্রেসিডেন্টের সফর, জাপানের তীব্র প্রতিবাদ। এবং ডারউইনে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে 102 রানে পিছিয়ে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিফিংয়ে একথা জানান।
2: তিনটা মনোনয়নপত্র পেয়েছি, তিনটার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে 1টা। কাজে প্রকারান্তরে এই মুহূর্তে আমাদের কাছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন 2জনা। আমরা আগামী 16 তারিখ সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব।
0: রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির পক্ষে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটের মনোনয়ন পেয়েছেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। এরই মধ্যে 2 প্রার্থীর মনোনয়ন নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে নিজ নিজ দল থেকে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: 23তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল বৃহস্পতিবার। পদটিতে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দল থেকে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলডিপির চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। বৈঠক শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সভায় সর্বসম্মতিক্রমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এ পদে চূড়ান্ত করা হয়।
4: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আনন্দের সাথে জানাচ্ছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিছুক্ষণ আগে দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
3: এছাড়াও মনোনয়ন জমা দেওয়ার দিনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের প্রস্তাবনায় প্রার্থী হয়েছেন অলি আহমদ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে চিফ রিটার্নিং কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার AMM নাসিরুদ্দিনের কাছে মনোনয়ন পত্র জমা দেন। পরে হামিদুর রহমান আজাদ বলেন, সুষ্ঠু গণতন্ত্র চর্চার অংশ হিসেবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া হয়েছে।
5: এই মনোনয়নের ফরমের প্রস্তাবক হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান MP, মানে বিরোধী নেতা। এমন একজন প্রার্থীকে আমরা এখানে নমিনেশন দিয়েছি যিনি জাতীয় ভাবে সমালোচনা বিতর্কের উদ্যোগ এবং দেশ হয়েছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। উনি তিনবার মন্ত্রী ছিলেন, ছয়বার এমপি ছিলেন, উনি পিএইচডি হোল্ডার, উচ্চ ডিগ্রিধারী এবং দেশের জন্য অনেক অবদান তিনি রেখে গেছেন।
3: আগামী 20 আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত 23তম রাষ্ট্রপতি নির্বাচন। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আমেরিকান বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ে নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থার সহজীকরণ, ব্যবসা বান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সরকারের লক্ষ্য হল বেসরকারি স্বনির্ভর খাত একটি নিয়মভিত্তিক ও বৈশ্বিকভাবে সংযুক্ত অর্থনীতি গড়ে তোলা। তারেক রহমান বলেন, জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থ, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন ও লজিস্টিক খাতে মার্কিন ব্যবসার জন্য বাংলাদেশে উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। তিনি বলেন, সরকার বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার, বিধিবিধান সহজীকরণ, কর ও ভ্যাট প্রশাসনের উন্নতি, মুনাফা প্রত্যাবাসন সহজ করা, আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং সরকারি সেবার ডিজিটালাইজেশনের কাজ করছে। সরাসরি বিনিয়োগ, যৌথ উদ্যোগ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব এবং পরামর্শক সেবার মাধ্যমে বাংলাদেশে মার্কিন বিনিয়োগে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী ও পারস্পরিক লাভজনক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। সরকার 2034 সালের মধ্যে $1 trillion অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অগ্রাধিকার খাতে লক্ষ্যভিত্তিক প্রণোদনা এবং দক্ষতা ও প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশকে উৎপাদন ও বিনিয়োগের কেন্দ্রে পরিণত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে প্রতিনিধি দলটি বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ নিয়ে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণিত চর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা প্রদান করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড আইএমও ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের বিজয়ী বাংলাদেশী শিক্ষার্থীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান। স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য একটি তহবিল গঠনের প্রস্তাব করা হলে তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এ বিষয়ে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি জানান। এছাড়া বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে স্কুল পর্যায়ে অ্যাক্টিভিটি ওরিয়েন্টেড ম্যাথমেটিক্স চালুর প্রস্তাব করা হলে প্রধানমন্ত্রী তাতেও সম্মতি জানান। স্কুল শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের আইএলটিএস পরীক্ষার আদলে একটি পৃথক গণিত দক্ষতা যাচাই পরীক্ষা চালুর প্রস্তাবও উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। ভাসমান এলএনজি সংরক্ষণ ও পূর্ণ গ্যাসীকরণ ইউনিট এফসিআরইউ মেরামতের কাজ শেষ হলে দেশে চলমান জ্বালানি সংকট শিগগিরই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আজ রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সরকার ইতিমধ্যে এলএনজি কার্গো সংগ্রহ করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এফএসআরইউ পুনরায় চালু হলে সঙ্গে সঙ্গে এসব কার্গো খালাস করা হবে। এর ফলে বর্তমান গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মন্ত্রী আরও বলেন,
6: জিনিস ঘটে গেছে আমাদের দেশে যেটা হয়তো আপনারা খেয়াল করেন না, সেটা হলো যে গরিবের টেসলা, আগে আমাদের পিক আওয়ার ছিল 7টা থেকে রাত 12টা পর্যন্ত, তারপরে ডিমান্ড কমে যেত। এখন আমাদের ডিমান্ডের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে, আমাদের ডিমান্ডের প্যাটার্ন হয়ে গেছে রাত 12টা তো প্রায় 18,000 মেগাওয়াট ডিমান্ড ছিল, এটা কোনোদিনও হওয়ার কথা না। তারপর যে পরিমানে ব্যাটারি রিক্সা এসছে এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইললিগাল কানেকশন।
0: জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, এলএনজি সরবরাহ জোরদার এবং বিতরণ ব্যবস্থা উন্নত করতে 2029 সালের মধ্যে পায়রা, মোংলা ও হিরণ পয়েন্টে তিনটি নতুন FSRU স্থাপন করা হবে। মন্ত্রী আরও বলেন, বিদ্যমান পাইপলাইন নেটওয়ার্কের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে চট্টগ্রাম থেকে বাকরাবাদ পর্যন্ত সমুদ্রের তলদেশ দিয়ে একটি গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ মাদক ও জুয়াকে দেশের দুটি প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে এর বিস্তার রোধে জোরালো ও সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানিয়েছেন। আজ জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বক্তৃতায় তিনি এই আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার মাদক সংক্রান্ত অপরাধ দমনে ইতিমধ্যে বেশ কিছু কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আরও বলেন, সরকার ভ্রাম্যমাণ আদালত এবং মাদক সংক্রান্ত অপরাধ মোকাবেলায় যথাযথ এখতিয়ার সম্পন্ন ট্রাইব্যুনাল ও আদালত প্রতিষ্ঠার মাধ্যমে আইনের প্রয়োগ জোরদার করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডক্টর আইরিন জুবাইদা খান। সাক্ষাৎকালে বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও অর্জনসমূহ যথাযথভাবে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ করা হয়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম ও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে তুলে ধরার বিষয়টি আলোচনায় স্থান পায়। ডক্টর আইরিন সুবাইদা খান বহির্বিশ্বে বাংলাদেশে ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে উভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি শফিকুল ইসলাম। জামিনের পরও বেইল বন্ড দাখিল করতে আদালত আর কারাগারের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে করা যাবে পুরো প্রক্রিয়া। বিচার প্রার্থীদের দুর্ভোগ কমাতে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, চাঁদপুর, রাঙামাটি, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ, ঠাকুরগাঁও ও জামালপুর জেলায় চালু হল এই ই বেইল বন্ড সিস্টেম। এর ফলে দেশের 28 জেলায় পৌঁছাল এই কার্যক্রম। আইনমন্ত্রী বলছেন, শুধু জামিন প্রক্রিয়া সহজ করাই নয়, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই উদ্যোগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: জামিনপ্রাপ্ত আসামিদের বেল বন্ড দাখিলের প্রক্রিয়া সহজ করতে বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান নতুন করে আরো 12 জেলায় ই বেল বন্ড সিস্টেমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এর মাধ্যমে এক ক্লিকেই বেল বন্ড জমা দেওয়া যাবে।
8: আগে যেখানে বেল বন্ড চালু করতে 12টি ধাপ ব্যবহার করা হতো, সেখানে এক ক্লিকে আইনজীবী তার চেম্বারে বসে বা যে কোনো জায়গায় বসে, গাড়িতে বসে স্মার্টফোন ব্যবহার করে বেল বন্ড জমা দিতে পারবেন এবং বেল বন্ড জমা দেওয়ার পরে সেটা যে ওখানে রিসিভ হয়েছে সেটা একটা ওটিপি আসবে সাথে সাথে।
7: আইনমন্ত্রীর দাবি, এতে জামিনপ্রাপ্ত আসামি ও তাদের স্বজনদের কারাগার, ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা আদালতে বারবার যাওয়ার ভোগান্তি কমবে। আগে চালু হওয়া 16 জেলায় এরই মধ্যে প্রায় 1,20,000 ই বেল বন্ড দাখিল হয়েছে।
8: এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রার্থী জনগণের ভোগান্তি অনেক লাঘব হবে, বিশেষ করে যারা আসামি আছেন। আমরা হয়রানি করতে চাই না, আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা করতে।
7: বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে আপসযোগ্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তির ওপরও জোর দিচ্ছে সরকার। এজন্য জেলা লিগ্যাল এইডের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী।
8: যদি দেখেন কোন মামলা কম্পাউন্ডেবল মামলায় কারাগারে কেউ বন্দী আছে, আপনার জেলা লিগ্যাল এইড অফিসের সাথে যোগাযোগ করেন। বিচারক যারা আছেন, যারা দেখেন যদি কম্পাউন্ডেবল মামলা হয়, নেগোশিয়েবল হয়, আপনারা এটা লিগ্যাল এইডে পাঠান।
7: ই বেল বন্ডের পাশাপাশি মেডিয়েশন ও লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরো দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্য সরকারের। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
9: আগামী 30 আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি আজ নৌপরিবহন মন্ত্রণালয়ের ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে একথা জানান। মন্ত্রী বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনালে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। টার্মিনালের ক্রেনগুলো অফিস থেকে দূর নিয়ন্ত্রিত পদ্ধতিতে পরিচালিত হবে, যা কার্যক্রমের দক্ষতা ও নিরাপত্তা বৃদ্ধি করবে। এছাড়া প্রকল্পে নারীদের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করা হবে, যা বন্দর খাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে। বৈঠকে নৌপরিবহন মন্ত্রী ডেনমার্কের আর্থসামাজিক উন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকায়নে ডেনমার্ক সরকার ও দেশটির বিনিয়োগকারীদের আরও সহযোগিতা কামনা করেন। আগামী 16 থেকে 30 আগস্ট সারা দেশে জাতীয় মৎস্যপক্ষ 2026 পালিত হবে। এবার জাতীয় মৎস্যপক্ষের প্রতিপাদ্য হচ্ছে রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ। এ উপলক্ষে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানান, 16 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জে মৎস্যপক্ষের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
10: পদক বিতরণ করবেন জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক স্বর্ণ প্রদান করা হবে। মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা এবং উদ্যোক্তা উন্নয়নে বিশেষ অবদান রাখা স্বীকৃতি হিসাবে এই পদক প্রদান করা হবে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
9: এবারে আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথমবারের মতো কুরিল দ্বীপপুঞ্জের পূর্বাঞ্চল সফর করেছেন। জাপানি সফরের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে, দ্বীপগুলো তার ভূখণ্ডের অংশ। কুরিল দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে রাশিয়া ও জাপানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। জাপান এই দ্বীপপুঞ্জকে তাদের উত্তরাঞ্চলীয় ভূখণ্ড হিসেবে দাবি করে। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে সাবেক সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো দখল করে নেয়। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি বলেন, ঐতিহাসিকভাবে এবং আন্তর্জাতিক আইন অনুসারে দ্বীপগুলো জাপানের অবিচ্ছেদ্য অংশ। জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস উপসাগরীয় ও লোহিত সাগর অঞ্চলে সংঘাতের স্থায়ী সমাধানে সংলাপ ও আলোচনার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের একজন মুখপাত্র জানান, অ্যান্থনিও গুতেরেস বিশেষ করে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী ও লোহিত সাগর পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ করছেন। তিনি জোর দিয়ে বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে টেকসই সমাধান অর্জন সম্ভব। এই প্রক্রিয়া সমগ্র অঞ্চলে স্থিতিশীলতা ও আস্থা পুনরুদ্ধারে সহায়তা করবে। এটি হরমুজ প্রণালী ও লোহিত সাগরে এবং এর আশপাশে নৌ চলাচলের স্বাধীনতা সুরক্ষিত করবে। এদিকে জাতিসংঘের বিশেষ দূত হ্যান্স গ্রুমবার্গ ইয়েমেনে উত্তেজনা প্রশমনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুদানের রাজধানী খার্তুমে আধাসামরিক বাহিনী আজ দ্বিতীয় দিনের মতো ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার জন্য র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ কে দায়ী করা হচ্ছে। খার্তুম, ওমদুরমান ও উত্তর খার্তুমে বিস্ফোরণ ও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে। সেনাবাহিনী নিয়ন্ত্রিত 5টি শহরে একযোগে ড্রোন হামলার একদিন পর আরএসএফ এই হামলা চালায়। খেলার খবর ক্রিকেট। ডারউইনে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টের আজ উদ্বোধনী দিনের খেলা শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ 102 রানে পিছিয়ে আছে। মুমিনুল হক 35 এবং তানজিদ হাসান 32 রানে অপরাজিত রয়েছেন। এর আগে টসে জিতে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়। বাংলাদেশের পক্ষে পেসার হাসান মাহমুদ 55 রানে 6 উইকেট নেন। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 6টায় দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে দুদেশের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী 22 আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে। এদিকে আগামীকাল রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ অনূর্ধ্ব 23 এবং মালয়েশিয়া দলের মধ্যে দ্বিতীয় একদিনের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল 9:30 খেলা শুরু হবে। 3 ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল 1-0 এগিয়ে রয়েছে। দুদলের মধ্যকার সিরিজের তৃতীয় একদিনের ম্যাচটি আগামী রোববার একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূল এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাতে একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে দুজন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, 16 আগস্ট যাচাই বাছাই, জানিয়েছে নির্বাচন কমিশন। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের। গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস তারেক রহমানের। ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিটের মেরামত শেষে চলমান জ্বালানি সংকট শীঘ্রই কমে আসবে, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি। বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি যথাযথভাবে উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ। মামলার জট কমাতে দেশের আরও 12টি জেলায় চালু হল ই বেইল বন্ড সিস্টেম। বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জের রাশিয়ার প্রেসিডেন্টের সফর, জাপানের তীব্র প্রতিবাদ। এবং ডারউইনে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে প্রথম ইনিংসে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে 102 রানে পিছিয়ে বাংলাদেশ। খবর শেষ হলো।
12: এবার শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি অ্যানি গুহ। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলির বন্ধ হয়ে যাওয়ার পেছনে একাধিক জটিল কারণ রয়েছে, যা দীর্ঘ সময় ধরে জমে থাকা সমস্যার ফলাফল। বিষয়টি শুধু অর্থনৈতিক নয়, বরং প্রশাসনিক দুর্বলতা, প্রযুক্তিগত পশ্চাৎপদতা এবং বৈশ্বিক বাজারের পরিবর্তনের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রথমত, উৎপাদন খরচ ক্রমাগত বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখা সম্ভব হয়নি। পাটকলগুলোতে ব্যবহৃত যন্ত্রপাতি ছিল পুরনো ও অকার্যকর, ফলে উৎপাদনশীলতা কমে যায় এবং প্রতি ইউনিট পণ্যের খরচ বেড়ে যায়। আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনার অভাবে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে আনা যায়নি। দ্বিতীয়ত, ব্যবস্থাপনার দুর্বলতা ছিল অন্যতম বড় সমস্যা। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে সঠিক পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব এবং সময় উপযোগী সংস্কারের অভাব ছিল। অনেক সময় রাজনৈতিক প্রভাব, দুর্নীতি ও অদক্ষতা ব্যবস্থাপনায় প্রভাব ফেলেছে। এর ফলে উৎপাদন প্রক্রিয়া অনিয়মিত হয়েছে এবং বাজারে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। তৃতীয়ত, শ্রমিক অসন্তোষ ও বকেয়া মজুরি সমস্যা শিল্পকে অচল করে তোলে। শ্রমিকরা নিয়মিত বেতন না পাওয়ায় আন্দোলন ও ধর্মঘট করেছেন, যা উৎপাদন ব্যাহত করেছে। শ্রমিকদের সঙ্গে ব্যবস্থাপনার সম্পর্ক দুর্বল হয়ে পড়ায় শিল্পে স্থিতিশীলতা বজায় রাখা যায়নি। চতুর্থত, বৈশ্বিক বাজারে সিনথেটিক ফাইবার ও প্লাস্টিকের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাট পণ্যের চাহিদা কমে যায়। একসময় পাটকে বলা হতো সোনালি আঁশ, কিন্তু প্লাস্টিক ও অন্যান্য বিকল্প উপকরণের সহজলভ্যতা ও কম খরচের কারণে আন্তর্জাতিক বাজারে পাটের অবস্থান দুর্বল হয়ে পড়ে। পঞ্চমত, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে আর্থিক লোকসান ক্রমশ বাড়তে থাকে। উৎপাদন খরচ বেশি হলেও বিক্রি কম হওয়ায় প্রতিষ্ঠানগুলোতে বিপুল পরিমাণ ঋণ জমে যায়। সরকার বারবার ভর্তুকি দিলেও তা সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি। সবশেষে, সময়োপযোগী সংস্কার ও পুনর্গঠন না হওয়ায় পাটকলগুলো আধুনিক শিল্পে রূপান্তরিত হতে পারেনি। বিশ্ববাজারে টিকে থাকতে হলে নতুন প্রযুক্তি, দক্ষ জনবল এবং বাজারমুখী পরিকল্পনা প্রয়োজন ছিল, যা বাস্তবায়ন হয়নি। শেষ পর্যন্ত সরকার পাটকলগুলো বন্ধ করতে বাধ্য হয়। তবে সাম্প্রতিক সময়ে বেসরকারি শিল্পগোষ্ঠীর হাতে পাটকলগুলো লিজ দিয়ে পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে আশা করা যায় আধুনিক প্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা এবং বাজারমুখী পরিকল্পনার মাধ্যমে পাট শিল্প আবারও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এরই ধারাবাহিকতায় দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় চালু করতে সরকার বেসরকারি ব্যবস্থাপনাকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, বিজেএমসি, প্রাণ আরএফএল গ্রুপ এবং হ্যামকো গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে এই চুক্তি সম্পন্ন হয়। এর ফলে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড ও খুলনার স্টার জুট মিলস লিমিটেড প্রাণ আরএফএল গ্রুপের অধীনে যাবে, আর খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেড হ্যামকো গ্রুপের অধীনে পরিচালিত হবে। চুক্তি অনুযায়ী প্রায় 619 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে কমপক্ষে 11,629 জন শ্রমিকের কর্মসংস্থান হবে এবং বার্ষিক টার্ন ওভার প্রায় 1,175 কোটি টাকা হতে পারে। উদাহরণস্বরূপ সিরাজগঞ্জের জাতীয় জুট মিলে 157 কোটি টাকা বিনিয়োগে প্রায় 5,238 জনের কর্মসংস্থান হবে এবং বার্ষিক আয় হতে পারে 500 কোটি টাকা। খুলনার স্টার জুট মিলে 250 কোটি টাকার বিনিয়োগে একই সংখ্যক শ্রমিকের কর্মসংস্থান হবে এবং বার্ষিক আয়ও প্রায় 500 কোটি টাকা হতে পারে। অন্যদিকে প্লাটিনাম জুবিলি জুট মিলে 212 কোটি টাকার বিনিয়োগে 1,153 জনের কর্মসংস্থান হবে এবং বার্ষিক আয় হতে পারে 175 কোটি টাকা। পর্যালোচনা থেকে এটা স্পষ্টভাবে বলা যায়, এই চুক্তি শুধু শিল্প পুনরুজ্জীবনের উদ্যোগ নয়, বরং জাতীয় ঐতিহ্য ও কৃষিভিত্তিক অর্থনীতিকে পুনরায় শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর বন্ধ হওয়ার ইতিহাস যেমন আমাদের দুর্বলতা ও ব্যর্থতার প্রতিফলন, তেমনি নতুন করে চালু হওয়ার উদ্যোগ আমাদের সম্ভাবনা ও আশার প্রতীক। যদি বেসরকারি ব্যবস্থাপনায় সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ ব্যবস্থাপনা প্রয়োগ করা যায়, তবে পাট শিল্প আবারও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
13: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, পরিবেশনে এবার রয়েছে দেশের গান। প্রথম গানের শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গানের কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার আর সুর করেছেন আনোয়ার পারভেজ।

পরপর দুখানি দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: আমরা সবাই দিনের মাঝে সময় কাটাই। আমরা বলেও থাকি ২৪ ঘন্টায় একদিন, তবে এই দিন আর দিবসের মাঝে তুলনামূলক পার্থক্য বলা যায় দিন বিশেষ হলেই যেন দিবস হয়ে যায়।
1: আবার একথাও বলা যায় আমাদের দিনপঞ্জিকার প্রায় প্রতিটি দিনই কোনো না কোনো দিবস। এই যেমন আজকের দিনটি হল বিশ্ব বাঁহাতি দিবস, এ দিবসেরও আছে ইতিহাস।
0: বিশ্ব বাঁহাতি দিবস হল একটি আন্তর্জাতিক দিবস যা প্রতি বছর ১৩ আগস্ট পালিত হয়ে থাকে। এ দিবসের রয়েছে উদ্দেশ্য, এ দিবসে বাঁহাতি ব্যক্তিদের স্বতন্ত্রতা এবং পার্থক্য বিশেষভাবে তুলে ধরা হয়।
1: লেফট হ্যান্ডার্স ইন্টারন্যাশনাল ইনকর্পোরেটেড এর প্রতিষ্ঠাতা ডিন আর ক্যাম্পবেল ১৯৭৬ সালে বিশ্ব বাঁহাতি দিবসের প্রবর্তন করেন। ডানহাতি মানুষের বিশ্বে বামহাতি মানুষের সুবিধা অসুবিধা সম্পর্কে সচেতনতা, মানুষের বিশ্বে বামহাতি মানুষের সুবিধা অসুবিধা সম্পর্কে বাড়ানোই বিশ্ব বাঁহাতি দিবসের মূল লক্ষ্য।
0: পরিসংখ্যান বলছে বিশ্বের জনসংখ্যার ৭-১০% বাঁহাতি মানুষ। ডানহাতি মানুষের দুনিয়ায় বামহাতি মানুষের নানা রকম চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতাকে তুলে ধরা হয় বিশ্ব বাঁহাতি দিবসে। এছাড়াও এই দিবসে দৈনন্দিন জীবনে বাঁহাতিদের জন্য উপযোগী জিনিসপত্রের ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
1: আমাদের এই বিশ্বে অনেকেই বাঁহাতি মানুষ আছেন, তাদের জন্য রইল শুভকামনা। আর এই সাথে আজকে উত্তরণ থেকে বিশ্ব বাঁহাতি দিবসের সার্বিক সফলতা কামনা করি।

0: এবার শুরু করতে চাই আজকের উত্তরণের মূল আয়োজন। আজ আবার প্রথমে শোনাবো বিশ্ববিচিত্রা।
1: যে বিশ্ববিচিত্রা আমাদের মনের বিশ্বেও তৈরি করবে বিস্ময়ের বারতা। তাহলে চলুন শুনি আজকের বিশ্ববিচিত্রা।
0: আজকের বিশ্ববিচিত্রা শুরুতে শোনাব কাকতাড়ুয়ার খবর। গ্রামগঞ্জের ক্ষেত খামার অনিষ্টকারী পাখি এবং জীবজন্তু থেকে মুক্ত রাখতে ব্যবহার করা হয় কাকতাড়ুয়া। কিন্তু একথা হয়তো সত্যি যে বিশ্বের সবচেয়ে বড় কাকতাড়ুয়া কোনটি তা হয়তো আমাদের অনেকেরই অজানা। এখন জানাবো তার কথায়। বিশ্বের সবচেয়ে বড় কাকতাড়ুয়াটি ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার মাঠে।
1: আর এই কাকতাড়ুয়াটি তৈরি করেছে ক্যাসেল হাওয়ার্ডের ওয়ার্ল্ড বিল্ডিং সিস্টেমস লিমিটেড কোম্পানির 20 জনের একটি দল। এর পরিকল্পনাকারী হলেন অ্যালান পটেজ। সুবিশাল এই কাকতাড়ুয়াটির উচ্চতা হল 90 ফুট 1 ইঞ্চি এবং এর প্রসারিত দুই হাতের মধ্যকার দূরত্ব হল 65 ফুট, যা দেখলেই দুচোখ বিস্ময়ে ভরে ওঠে।
0: বিশ্ববিচিত্রার এবারের বিস্ময়কর খবরের শিরোনাম হল মুদ্রা খাওয়ার মুদ্রা দোষ। এক অদ্ভুত শখ, তিনি টাকা খেয়ে থাকেন। একসময় তাকে হাসপাতালে ভর্তিও হতে হয় এই টাকা খাওয়ারই কারণে। নাম প্রকাশে অনিচ্ছুক এই মানুষটি ইংল্যান্ডের নাগরিক।
1: ইংল্যান্ডের ডারহাম কাউন্টির সেজফিল্ড জেনারেল হাসপাতালে তিনি অসহ্য পেটের যন্ত্রণা নিয়ে ভর্তি হন।

0: মুখটা দেখে রয়কে জিজ্ঞেস করে জানতে পারেন এই ভদ্রলোকটির মুদ্রা খাওয়ার মুদ্রা দোষ ছিল, এমন অভ্যেস তার বেশ কিছুদিনই।
1: মুদ্রা খাওয়া এই মানুষটির বয়স ছিল 54 বছর। তার এই মুদ্রা খাওয়ার ব্যাপারটি জনমনেও বিস্ময় সৃষ্টি করে। প্রিয় শ্রোতা, বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই।
0: শোনা হলো বিস্ময়কর খবরের আয়োজন বিশ্ববিচিত্রা। এবার তথ্য কথার সূত্র ধরে একজন বিশিষ্ট জনের কথাই জানাতে চাই,
1: আর তিনি হলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সেবিকা প্রশিক্ষণের ব্যবস্থার প্রতিষ্ঠাতা। 1910 সালে আজকের দিনে তিনি মৃত্যুবরণ করেন।
0: উত্তরণের এবারের পরিবেশনায় শোনাব বিশ্ব সাহিত্য পর্বটি। এখানে আমরা বিশ্বসেরা সাহিত্যিকের জীবন ও কর্মের কথাই জানতে পারি।
1: আজকের বিশ্ব সাহিত্য পর্বের উপস্থাপনায় আছেন এস এম রফিকুল ইসলাম।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, উত্তরের বিশ্ব সাহিত্য পর্বে আজ আমরা আলোচনা করব রূপকথার জাদুকর ও অসংখ্য জনপ্রিয় রূপকথার রচয়িতা ডেনিশ লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের জীবন ও সাহিত্য নিয়ে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের দক্ষিণ পশ্চিমের এক শহর অডেন্সে 1805 সালে 2 এপ্রিল হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনের জন্ম। বাবার নাম হ্যান্স অ্যান্ডারসন আর মা মেরি অ্যান্ডারস্ট্যাটি। অ্যান্ডারসনের বাবা জুতো বানাতেন আর মা করতেন ধোপার কাজ। সংসারে হাজারো দুঃখ কষ্ট দারিদ্র থাকা সত্ত্বেও বাবার আন্তরিক উৎসাহে অ্যান্ডারসনের মনে শিল্প সাহিত্যের প্রতি এক ধরনের আগ্রহ অনুরাগ তৈরি হয়। বাবা প্রায়শই তাকে ঘরে থাকা আরাবিয়ান নাইটস ও বাইবেল পড়ে শোনাতেন। 1811 সালে তাকে গরিব শিশুদের আলাদা স্কুলে পাঠানো হয়। তবে এর পাশাপাশি বাড়িতে বাবার উৎসাহ তত্ত্বাবধানে অ্যান্ডারসনের ভেতরকার সৃজনশীল সত্তার স্বতঃস্ফূর্ত বিকাশ ঘটতে থাকে। 1812 সালের দিকে অ্যান্ডারসনের মা থিয়েটারে কাজ করবার সুযোগ পান। এ কারণে ছোট্ট অ্যান্ডারসন মাঝে মাঝেই থিয়েটারে যাওয়ার অবকাশ পেতেন। থিয়েটারে সে সময় বেশিরভাগ সময়ই মঞ্চস্থ হত বিখ্যাত ডেনিশ নাট্যকার লুডভিগ হালবার্গের নাটক। এ কারণেই থিয়েটারের প্রতি তার তৈরি হল এক ধরনের নিখাদ আকর্ষণ। অ্যান্ডারসনের বয়স যখন 14, তখন তার বাবা মারা যান। গুরুত্বপূর্ণ আয় উপার্জনকারী সদস্যের মৃত্যুতে পুরো পরিবার তখন যেন পড়ে গেল এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে। অ্যান্ডারসনের স্কুল ছাড়তে বাধ্য হলেন, নেমে গেলেন আয় উপার্জনের কাজে। আর্থিক অবস্থার কিছুটা উন্নতি হলে অ্যান্ডারসন আবারও স্কুলে ভর্তি হন। 1818 সালে অ্যান্ডারসনের মা নতুন করে সংসার শুরু করলে তিনি ঘর ছেড়ে ডেনমার্কের থিয়েটার জগতে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতে শুরু করলেন। তাই তার গন্তব্য ছিল কোপেনহেগেন শহর। অনেক স্বপ্নের পশ্চাতে নিয়ে তিনি এলেন কোপেনহেগেনে। সেখানে রয়্যাল থিয়েটারের বালকদের গানের দলে 3 বছরের জন্য তিনি চুক্তিভিত্তিক নিয়োগ পান। তবে বয়স সন্ধিকালে তার কণ্ঠস্বর বদলে যাওয়ায় তিনি সেখান থেকে বাদ পড়েন। তাই অনেকটা নিরুপায় হয়েই রয়্যাল কোর্ট স্কুল অব ড্যান্সে ভর্তি হন। এ সময় তার সাথে পরিচয় হয় লেখক ওল গোলবার্গের সাথে। তিনি তাকে লেখালেখির প্রশিক্ষণ দেবার ব্যাপারে আশ্বাস দেন। 1829 সালে অ্যান্ডারসন স্কুল শেষ করে ইউনিভার্সিটি ভর্তি হবার সুযোগ পান। 1829 সালে প্রকাশিত হয় তার ছোট গল্প জার্নি অন ফুড ফ্রম হোমেন্স ক্যানাল টু দ্য ইস্ট পয়েন্ট অব অ্যামেজার। এই সাফল্যে উৎসাহিত হয়ে তিনি লিখলেন নাটক লাভ অন সেন্ট নিকোলাস চার্চ টাওয়ার। একই সময়ে তিনি হাত দেন কবিতা লেখায় এবং কিছুদিন পরেই একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। 1831 সালে তার জার্মানি ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে তিনি লিখলেন শ্যাডো পিকচার্স অব দ্য জার্নি টু হার্জ মাউন্টেন্স অ্যান্ড স্যাক্সনি। এরপর তিনি ফ্রান্স সুইজারল্যান্ডে ঘুরে 1834 সালে অক্টোবরে ইটালিতে আসেন। এখানকার মানুষ ও প্রকৃতিতে অভিভূত হয়ে তিনি লিখলেন আত্মজীবনী গল্পগ্রন্থ দ্য ইম্প্রোভাইসেটর। ইউরোপ ভ্রমণের সময় বেশ কজন কিংবদন্তি লেখকের সাথে তার দেখা হয়। এদের মধ্যে ছিলেন ভিক্টর হিগো, হেনরিক হাইন, বালজাক ও আলেকজান্ডার দুমা। এতে অ্যান্ডারসন দারুণভাবে অনুপ্রাণিত হয়। 1835 সালে অ্যান্ডারসন আবির্ভূত হন নতুনভাবে, যাকে মানুষ মনে রেখেছে তার লেখা জাদুকরী রূপকথার জন্য। তার রূপকথার গল্পের প্রথম সংকলন বের হয় 2 খণ্ডে অ্যাভেঞ্জার ফ্যান্টাস্টিক টেলস নামে। এর মধ্যে ছিল টিন্ডার বক্স, লিটল ক্লজ অ্যান্ড বিগ ক্লজ, লিটল আইডিয়াস ফ্লাওয়ার্স এবং থাম্বেলিনের মতো বিখ্যাত কাহিনী। 1835 সালে বেন্টলিস মিস সেলানি ম্যাগাজিনে প্রকাশিত হয় অ্যান্ডারসনের মৌলিক গল্প দ্য লিটল মারমেইড। তার এই গল্প তুমুলভাবে জনপ্রিয়তা লাভ করে। সাহিত্য সমালোচকরা এই গল্পের প্রতীকী তাৎপর্য নিয়ে গবেষণায় এক প্রকার মেতে ওঠেন। এছাড়া আরো অনেক গল্প নিয়ে প্রকাশিত হয় ওয়ান্ডারফুল স্টোরিজ ফর চিলড্রেন, এ ডেনি

0: স্টোরি বুক, ডেনিশ ফেয়ারি টেলস অ্যান্ড লিজেন্ডস, সব মিলিয়ে অ্যান্ডারসনের রূপকথার গল্পের সংখ্যা হল 168টি। এর মধ্যে সবচেয়ে পরিচিত কয়েকটি হল এম্পারর্স নিউ ক্লোথস, লিটল আগলি ডাকলিন, টিন্ডার বক্স, লিটল মারমেইড, নাইটিঙ্গেল, প্রিন্সেস অ্যান্ড দ্য পি, থাম্বেলিনা, স্নো কুইন, লিটল ম্যাচ গার্ল, ওয়াইল্ড সোয়ান্স, ফার ট্রি ইত্যাদি। 1855 সালে অ্যান্ডারসনের লেখা তার আত্মজীবনী এ ফেয়ারি টেইল অফ মাই লাইফ প্রকাশিত হয়। 1872 সাল পর্যন্ত অ্যান্ডারসন, শ্রোতা বন্ধুরা, আজ অ্যান্ডারসনের লেখা তার শিষ্যশীর রচনা পাঠকদের মাঝে বিলিয়ে যাচ্ছে সীমাহীন আনন্দ। বহু লেখকই তার লেখায় প্রভাবিত হয়েছেন, এর মধ্যে অন্যতম হচ্ছেন বিখ্যাত লেখক চার্লস ডিকেন্স। ওয়াল্ট ডিজনি নিজেই বলেছেন যে অ্যান্ডারসন তার জন্য হচ্ছেন একটি বিশাল অনুপ্রেরণা। অ্যান্ডারসনের বহু গল্পই তিনি চলচ্চিত্রে তুলে এনেছেন। 1875 সালের 4 আগস্ট কোপেনহেগেনে কিংবদন্তি তুল্য বিশ্বখ্যাত এই লেখকের মৃত্যু হয়। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষ আসে, মানুষ যায়। পৃথিবীতে বহু রূপকথা লেখা হয়েছে এবং লেখা হবে আরো অনেক, কিন্তু তার মধ্যে সব দেশের সব কালের পাঠকদের, বিশেষ করে শিশুদের মনের জগতে রূপকথার জাদুকরি লেখক হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন হয়ে থাকবেন চিরস্মরণীয়, চির সমাদৃত।
1: প্রিয় শ্রোতা, সাহিত্যের কথা শোনা হলো বিশ্ব সাহিত্য পর্বে, এবার শুনব খাবারের কথা।
2: এ খাবারেরও আছে ইতিহাস এবং ঐতিহ্য, আছে নাম এবং সুনাম। উত্তরণে রসনার বৈশ্বিকতা আয়োজনে এবার বিস্তারিত জানব রন্ধন বিশেষজ্ঞ লবি রহমানের কাছ থেকে।
3: উত্তরণের প্রিয় শ্রোতা, নানা দেশ বিদেশের ঐতিহ্যবাহী খাবারের গল্প নিয়ে আয়োজিত পর্বে স্বাগত সবাইকে। আজ আপনাদের শোনাব অন্য দেশের ঐতিহ্যবাহী খাবারের কথা, যে দেশের খাবার শুধু স্বাদের জন্যই নয়, বরং তাদের সতেজতা, স্বাস্থ্যকর দিক এবং পরিবেশনার নান্দনিকতার জন্য পরিচিত। বলছিলাম জাপানের কথা। জাপানের ঐতিহ্যবাহী খাবার মূলত ভাত, সি ফুড, নুডলস এবং ঋতুভিত্তিক সবজির উপর নির্ভরশীল, যার মধ্যে সুশি, রামেন, টেম্পোরা, নানা ধরনের নুডলস, অনিগিরি বা ভাতের বল, ওডেন বা বিভিন্ন উপাদানে তৈরি ঝোল, সুকিয়াকি এবং মিসো স্যুপ অন্যতম। এই খাবারগুলি তাদের অপূর্ব স্বাদ, প্রাকৃতিক উপাদানের ব্যবহার এবং সুন্দর উপস্থাপনার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। অন্যদিকে জাপানের ভৌগোলিক বৈশিষ্ট্য, সমুদ্র এবং মহাসাগর দ্বারা পরিবেষ্টিত কারণে মাছ এবং সিফুড খাবার খুব জনপ্রিয়। নিশ্চয়ই ভাবছেন, এই যে এত অচেনা নাম শুনলাম, না জানি খাবারগুলো কেমন। আসুন, আজ কিছুটা আইডিয়া নেই এই পর্বে। প্রথমেই আসছি সুশির কথায়। এটি জাপানের প্রধান জাতীয় খাবারের মধ্যে একটি, আমাদের দেশেও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। মূলত আঠালো ভাত হয়, এমন চালের ভাত, ভিনেগার, খাবার উপযোগী করে না কাঁচা মাছের এই খাবারটি একটি ছোট বল বা রোল। রোলের মধ্যে দেওয়া হয় বিভিন্ন ধরনের শাকসবজি, ডিম, শ্যাওলা, সাথে সয়া সস ব্যবহার হয় খাবার সময়। জাপানের আদিবাসীদের তৈরি সবচেয়ে সাধারণ ডিশ রামেন, যা রান্না করতে লাগে মাংস, মাছ, ডিম, বিভিন্ন প্রকারের শস্য এবং গমের তৈরি নুডলস। এটি রান্না করার সময় জাপানিরা অ্যারোমা বা সুগন্ধ করার জন্য বিভিন্ন শাকসবজি বা শেকড় ব্যবহার করে। খুবই সুস্বাদু এই রামেন। টেম্পুরা অনেকটা আমাদের দেশের বেগুনের মতো, তবে সামুদ্রিক মাছ এবং নানা ধরনের সবজি হালকা ব্যাটারে ডুবিয়ে ভাজা হয়, যা বাইরে মুচমুচে এবং ভেতরে নরম থাকে। টেম্পুরাতে চিংড়ি, বাঁশ, মরিচ বা পেঁয়াজও ব্যবহার করা হয়। অনিগিরি হল সামুদ্রিক শ্যাওলা দিয়ে মোড়ানো ভাতের বল। এটি জাপানের ঐতিহ্যবাহী জনপ্রিয় একটি স্ন্যাক্স। মাছ বা পাকা বড়োয়ের সঙ্গে এক বাটি চাল দিয়ে বানানো হয় এই অনিগিরি। সয়াবিন পেস্ট দিয়ে তৈরি মিসো স্যুপ অনেকটা আমাদের দেশে ডালের মতোই পরিচিত বা প্রচলিত, যা দৈনন্দিন সাধারণ প্রায় সব জাপানি খাবারের সাথেই তারা খেয়ে থাকে। ভাবছেন, জাপানিরা কি মাংস খায় না? বন্ধুরা, সুকিয়াকি নামে একটা ঝোল তরকারি তারা খায়, যা গরুর মাংস, সবজি এবং টোফু দিয়ে রান্না করা হয়। সুকিয়াকির বৈশিষ্ট্য হলো, এটা যে পাত্রে রান্না করা হয় ঠিক সেই পাত্রেই পরিবেশন করা হয়। বিভিন্ন ধরনের মাছের বল, ডিম, মূলা দিয়ে তৈরি হালকা মশলার ঝোল তরি তরকারি একদমই ধীমা আঁচে রান্না করে জাপানিরা। তাজা কাঁচা মাছ বা সি ফুড স্লাইস করে পরিবেশন করা হয় সাসিমি। ঐতিহ্যবাহী ডোনবুড়ি হল ভাতের সঙ্গে মাংস, মাছ এবং সবজি দিয়ে তৈরি একটি খাবার। কাঠ বা স্টিলের স্টিকে গ্রিল করা মুরগির মাংস ইয়াকিটরি নামে পরিচিত। বন্ধুরা, অতিথি আপ্যায়নে খাবার পরিবেশন করা জাপানে শুধু একটি প্রথাই নয়, বরং এটি গভীর সাংস্কৃতিক ঐতিহ্য যা সম্মান, আন্তরিকতার প্রকাশ। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণে আজকের মতো শেষ করছি দেশ বিদেশের ঐতিহ্যবাহী রান্নার পর্বটি।
2: এতক্ষণ খাবারের কথা শুনছিলাম আমরা, আর এখন শুনবো শ্রোতা বন্ধুদের লেখা কথা, শুনবো আজকের আপনার লেখা পর্বে।
1: তবে তার আগে জানিয়ে দিই, আগামী বৃহস্পতিবারের আপনার লেখা পর্বের বিষয় হলো শরতের প্রকৃতি, আর আপনার লেখা পর্বে আজকের বিষয় হলো বাবা।

0: প্রিয় বাবা, এই শিরোনামে পশ্চিমবঙ্গ নদিয়া ভারত থেকে লিখেছেন পাপিয়া খাতুন। বটের ছায়া মমতা মায়া, বাবা যেন তাই, বুকের মাঝে সকাল সাঁঝে তাই দিয়েছি ঠাঁই, আলতো ঘুমে কপাল চুমে বাবার অধর মাখা, তর্জনীটার শাসনে ভার কিংবা যত্নে রাখা, আমার চুলে বাঁধতে তুলে পরশফিতার ফুল, বাজার হতে ফেরার পথে আনতে কানের দুল, নানান খেলা বালিকা বেলা বায়না করে কত, সেসব শুনে রাখতে গুনে মেটাবে তা শত, বাবার হাসি ফুটবে রাশি আমার জগৎ জুড়ে, এমনি করে জনম ভরে সোহাগ দেব মুড়ে।
1: এবারে পড়ছি মেহেদী হাসান মামুনের লেখা। আপনি লিখেছেন জিয়নপুর চড়িডাঙ্গা দৌলতপুর মানিকগঞ্জ থেকে। রোদের তাপে পুড়ছ একা, সইছ কত ব্যথা, হাসির আড়ালে ঢেকে রাখো গোপন নীরবতা, মাথার উপর বিশাল ছায়া বটবৃক্ষের মতো, বুকের ভেতর আগলে রাখো আমার কষ্ট যত, তোমার কাঁধে চড়েই প্রথম সূর্য দেখা ভোরে, সব শঙ্কা মিটে যেত তোমার বাহু ডোরে, হয়তো মুখে বলা হয়নি তোমায় ভালোবাসি, তবু তোমার দয়ায় ফুটে আমার মুখের হাসি, জগৎ জুড়ে হাজার আলো হাজার পাওয়ার সুখ, শান্তি পাই যে দেখে কেবল তোমার হাসি মুখ।
0: শিগগিরি সহকালী প্রগতি বেতার শ্রোতা সংঘ, গ্রাম ওডা কাড়াইসিধা উপজেলা আশুগঞ্জ জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখছেন, বাবার মতো এত আপন ত্রিভুবনে নাই, তাই তো তারে সারা জীবন পাশে পাশে চাই, হাত বাড়িয়ে চাইলে কিছু পুরো করে দিত, এমন মায়া পাবো না আর আশা করি যত, বাবার জন্য পেলাম আমি মুক্ত ভালোবাসা, এত মমতা কে আর দেবে মিটিয়ে পিপাসা, চলার পথে পেয়েছিলাম কিছু অধিকার, বাবাই ছিল পরিবারের সেরা কর্ণধার, বাবার মতো নেই তো কেউ এই দুনিয়ায়, পরম সুখে রাখতে পারে আলো ছায়।
1: এবারে পড়ছি মনোয়ারুল ইসলাম আপনার লেখা। আপনি লিখেছেন কলেজ রোড মহিমাগঞ্জ গোবিন্দগঞ্জ গাইবান্ধা থেকে। বাবা যখন অফিস যেতেন মনটা হতো খারাপ, সন্ধ্যাবেলা ফিরলে ঘরে ভুলে যেতাম চাপ, বাবার কাঁধে চড়েই আমি ঘুরেছি পাড়াময়, বাবার কাছেই প্রথম আমার সাইকেলটাকে জয়, পড়া না বুঝলে বাবা বুঝিয়ে দিতেন হেসে, বকা দিলেও বুকে নিতেন গভীর ভালোবেসে, বাবা মানে তপ্ত রোদে বটবৃক্ষের ছায়া, বাবা মানে নিরাপত্তা নিবিড় এক মায়া, আমার বাবা সবার সেরা এই কথাটাই সত্যি, বাবার প্রতি ভালোবাসা কমবে না এক রত্তি।
0: আব্দুল ওয়াহাব প্রধান সম্রাট, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকিবাজিত, বড়িয়াহাট, মুকামতলা, বগুড়া থেকে লিখছেন, এই দুনিয়ার মাঝে তুমি সবচেয়ে আপন, রহমতের পরশ যেন বটের ছায়ার মতন, জীবন যুদ্ধে তুমি আমার ভরসার নাম, কোনো মূল্যে যাবে না দেয়া তোমার স্নেহের প্রতিদান, জীবনের সকল অন্ধকারে তুমি দীপ্ত আলো, তোমার মতো বলো বাবা আর কে আছে ভালো। এবারের লেখায় লেখক বন্ধুর নাম লেখা নেই, শুধু ঠিকানা আছে।
1: হ্যাঁ, ঠিকানাটা বলছি, শেখপাড়া সোনাপুর বাগাতিপাড়া নাটোর থেকে লিখেছেন বাবা শিরোনামে। বাবা হলো হাজার অনুভূতির নম, বাবা বলে ডাকলে জোড়ায় মন ও প্রাণ, বাবার ভালোবাসা স্নেহময় শাসন মোদের জীবনকে কি ভোলা যায়, জীবনে মরণে জলে ভিজে প্রখর রোদে পুড়ে সব ভুলে যায় সন্তান উঠলে করে, বাবা হলো সেই নাম নিঃস্বার্থ ভালোবাসা, পূর্ণ করে আমাদের সকল মনের আশা, সকল দায়িত্ব মাথায় নিয়ে আমাদের কল্যাণে যায় এগিয়ে, জীবনে যতই ঝড় আসুক তবু বাবা মোদের কল্যাণে উন্মুখ, বাবার কভু হয় না তুলনা, সবার জীবনে বাবা অনন্ত সাধনা।
0: আরও একবার জানিয়ে যাই, আগামী বৃহস্পতিবারের আপনার লেখা পর্বের বিষয় হল শরতের প্রকৃতি। উত্তরণের এবারে নিবেদনে শোনাব সিনেমা নির্বাচিত একটি গান, যে গান হয়তো ভালো লাগায় জুড়িয়ে দেবে সবার মনের কান।
1: সিনেমার গান ভুলো না আমায়, শিল্পী কনক চাপা এবং এন্ট্রি কিশোর।

0: সময়ের ঘড়ি বলছে এবার বিদায় নিতে হবে আমাদের।
1: তাই এবার জানিয়ে যাই, আজকের উত্তরণ গ্রন্থনা ছিলেন শফিকুল ইসলাম বাহার, উপস্থাপনায় ছিলাম আমি আফরোজা পারভিন,
0: আর আমি শফিকুল ইসলাম বাহার।
1: প্রকৌশল সহযোগিতা ছিলেন মোহাম্মদ সিরাজুল আলম,
0: সম্পাদনা সহযোগিতায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: প্রযোজনা সহযোগী ছিলেন মাহমুদ রেজা,
0: তত্ত্বাবধানে ছিলেন আঞ্জু মানারে বেগম,
1: এবং উত্তরণ প্রযোজনা করেছেন ডক্টর শায়লা আক্তার।
0: সময়কে ভালো কাজে ব্যয় করা যায়,
1: তাহলেই ভালো যেন থাকবো সবাই।

0: তেরবাজে বারোটা, আবাসিক এলাকার ভেতর একই অনাচার। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য, আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে এই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়।
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই, এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতেরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা, ঘরে যাও, যাও।
5: একটি বৃক্ষ একটি জীবন, ওকে বাঁচতে দিন। বৃক্ষ বাঁচলে আমরা নিরাপদে থাকব। এখনই গাছ রোপণ করার উপযুক্ত সময়, গাছের পরিচর্যা নিন। বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজে। এখন সময় রাত 10টা, শুরু হচ্ছে খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন।
6: শ্রোতা বন্ধুরা, বর্তমান শতাব্দীতে বিজ্ঞানের আশীর্বাদে নিত্য প্রয়োজনীয় সবকিছুই আজ আমাদের দোরগোড়ায়, তাই আজ আমরা দিনকে দিন বড় বেশি ভোগবিলাসী হয়ে পড়েছি।
7: আরাম আয়েশ সুযোগ সুবিধা বেশি মাত্রায় পাওয়ার ফলে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি হয়ে যাচ্ছে স্বাভাবিক কাজকর্মে অক্ষম, ফলে ক্ষতি হচ্ছে পেশি ও স্নায়ুগুলির রক্ত চলাচল।
6: আর এ কারণেই আমাদের দরকার নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা। পুরাতন ইতিহাস খুললে দেখা যাবে যে সেই আদিমকালে স্বাস্থ্য, সৌন্দর্য ও শারীরিক চর্চা ছিল এক নিষ্ঠার অঙ্গ।
7: আমাদের দৈনন্দিন জীবনে নানা কর্মব্যস্ততার ছোটাছুটিতে যে পরিমাণ পরিশ্রম হয়, তা থেকে ব্যায়ামের চাহিদা পূরণ পুরোপুরি সম্ভব নয়।
6: কারণ নিয়মিত যোগ ব্যায়াম বা অন্যান্য ব্যায়ামে যে পরিমাণ পেশি ও অস্থিসন্ধির সর্বাধিক সঞ্চালন ও সহনশীলতা অর্জনের সুযোগ থাকে, আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কাজের মাঝে সাধারণত তা থাকে না।
7: সুপ্রিয় শ্রোতা, নিয়মিত শরীরচর্চা, অথবা খেলাধুলা কিংবা নিয়মিত ঘাম ঝরানো হাঁটার মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জন করা আমাদের সবারই উচিত, সেই সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও গড়ে তোলা উচিত।
6: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আসুন আমরা আমাদের ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে শারীরিক সুস্থতার জন্য শরীর চর্চার উপকারিতা সম্পর্কে সচেতনতামূলক প্রচার প্রচারণায় এগিয়ে আসি আর সুস্থ সুন্দর দেশ গঠনে ভূমিকা রাখি। এমনই শুভ আহ্বানে বন্ধুরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রীড়াঙ্গনে।
7: ক্রীড়াঙ্গনের সূচনাতেই আপনাদের জানিয়ে দিতে চাই আমরা আজ কি কি বিষয় নিয়ে সাজিয়েছি আজকের ক্রীড়াঙ্গন।
6: হ্যাঁ বন্ধুরা, আজ শুরুতেই থাকবে যথারীতি দেশ বিদেশের খেলাধুলা নিয়ে সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনা পর্ব, স্টেডিয়াম পরিচিতি, এরপর থাকছে একজন হকি খেলোয়াড়ের সাক্ষাৎকার।
7: এছাড়া আমাদের আবহমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা লাঠি খেলা নিয়ে রয়েছে প্রামাণ্য, আর সবার শেষে ক্রীড়া সঙ্গীত তো থাকছেই।
6: আর শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের এই সকল আয়োজন নিয়ে গ্রন্থনা করেছেন জামিলুর রহমান, উপস্থাপনায় রয়েছি আমরা দুজন, আমি তামান্না সিদ্দিকী
7: এবং আমি মিন্টু চৌধুরী। আশা করছি শ্রোতা বন্ধু শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
6: সুপ্রিয় শ্রোতা, আয়োজনের প্রথম নিবেদন সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনা পর্ব।
8: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনের ক্রীড়া পর্যালোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি শামসুল ইসলাম। বাংলাদেশ বেতারের আজকের এই স্টুডিওতে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য আমাদের মাঝে রয়েছেন দুজন বিশিষ্ট ক্রীড়া ভাষ্যকার, আছেন পলাশ খান এবং ডাক্তার আনোয়ারুল আলম চৌধুরী।
9: অসংখ্য ধন্যবাদ।
8: বলা হয়ে থাকে প্রতিভা অন্বেষণ কর্মসূচিকে সাকসেসফুল করবার জন্য ক্যাচ দ্য ইয়াং একটি প্রবাদ ইংরেজিতে আছে, সেই থিমটাকে মাথায় রেখে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে দেশব্যাপী একটা মেগা ইভেন্ট নতুন করে স্পোর্টস 2025-26। এই প্রথম আসরে আমরা দেখলাম যে 8টা বেসিক মেজর পপুলার ইভেন্টকে তারা বেছে নিয়েছে এবং নেক্সট ইয়ার থেকে আরো দুটো ইভেন্ট যুক্ত করা হবে। এটা হয়তো ক্রমাগত কনসিস্টেন্সি যদি ধরে রাখা সম্ভব হয় এর কলেবার হয়তো আগামীতে আরো বাড়বে। এবারের এই আসরটার যাত্রা শুরু হয়েছিল সিলেট থেকে 2 মে 2026 আর বর্ণাঢ্য আয়োজনে আর্মি স্টেডিয়াম বনানীতে শেষ হয়ে গেল 27 জুলাই 2026। প্রায় 1,70,000 12-14 বছর বয়সী কিশোর কিশোরীরা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে প্রায় 50,000-এরও বেশি বালিকা ছিল। এবং আপনি যদি দেখেন যে উপজেলা পর্যায়ে, তারপর জেলা, সেখান থেকে অঞ্চল, 10টা অঞ্চলে বিভক্ত ছিল সারা দেশ, সেখান থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা, তারপর শিরোপা ছিনে নেয়ার সেই সাফল্য গাঁথা গল্প। আমরা পলাশ খান আপনার কাছে যেতে চাই শুরুতে। এই যে দেশব্যাপী 8টা মেজর ইভেন্টে ফুটবল, ক্রিকেট, কাবাডি, তো আমার মনে হয় যে এই যে প্রতিভাবান ট্যালেন্টেড প্লেয়ারদের আমরা জাতীয় পর্যায়ে যাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখলাম, এদের মধ্য থেকে আগামী দিনের তামিম ইকবাল কিংবা ফুটবলের হামজা চৌধুরী, এরা লুকিয়ে আছে।
10: অবশ্যই এটা তো একটা মেগা ইভেন্ট ছিল, অনেকগুলো ইভেন্ট ছিল, বেশ কয়েকটি, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার সবকিছুই মোটামুটি কাভার, মার্শাল আর্ট পর্যন্ত ছিল। এখানে চমৎকার খেলা হয়েছে, শেষ পর্যন্ত ফাইনাল খেলাটি
11: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান
10: নিজে সচক্ষে এসে দেখেছেন এবং পুরস্কার বিতরণী করেছেন। আমার মনে হয় যে নতুন কুড়ির এই ছোট বাচ্চারা দারুণভাবে উৎসাহিত হয়েছে তার সশরীরে উপস্থিতি। যে ফুটবল খেলা তো আমি দেখলাম, সিলেট অঞ্চল বালক বিভাগে ময়মনসিংকে পরাজিত করলো 2-0, অসাধারণ তাদের খেলা ছিল। হ্যাঁ, দুর্দান্ত পাচিং এবং স্ট্যামিনা দেখলাম যে খুবই ভালো তাদের। তো এদেরকে গ্রুমিং করলেই তো আপনি বলছেন যে হামজা বেরিয়ে আসবে, আসবে না কেন, অবশ্যই আসবে।
8: আমার মনে হয় যে শুরু হয় অনেক আড়ম্বরপূর্ণ পরিবেশে, কিন্তু এর ধারাবাহিকতা রক্ষা করাটা কিন্তু বিগ চ্যালেঞ্জ আমাদের প্রত্যেকটি সেক্টরে, তাই না? এই যে শুরুটা হয়ে গেল, আপনি দেখেন যে রাজশাহীর ক্রিকেট অবশ্যই টি-10 ছিল, রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে, রাজশাহীর যে ছেলেটি টুর্নামেন্ট সেরা হলো কিংবা ম্যাচ সেরা হলো সুনীল নারিনের মতো বোলিং অ্যাকশন দিয়ে, এইগুলো আমাদেরকে খুবই আশাবাদী করে তোলে। এবং সাতক্ষীরা কালীগঞ্জের অজপাড়া গাঁ থেকে একজন অ্যাথলিট বাংলার উসাইন বোল্ট হয়ে জাকির, যিনি আবির্ভাব ঘটালেন অ্যাথলেটিক্সে দ্রুততম মানব 11.15 সেকেন্ড সময় নিয়ে, ম্যাসিভ ম্যাসিভ।
9: নিশ্চয়ই এটা একটা দারুণ শুরু আপনি বলছিলেন, এবং আপনি বলছিলেন যে নেক্সট যে অধ্যায়টা শুরু হচ্ছে এখানে, আমরা দেখছিলাম যে এখানে প্রায় 4599টা ইউনিয়নকে পরে কিন্তু ইনক্লুড করা হবে এবং আটটা এবার ইভেন্ট ছিল সেটা দশটা করা হবে, সেই প্ল্যানটা নেওয়া হয়েছে এবং নিবন্ধন কিন্তু শুরু হবে। তো এটা খুবই ভালো একটা উদ্যোগ। আরেকটা কথা আমি বলতে চাই যে একটা প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে যে 64টা জেলায় 64টা স্পোর্টস ভিলেজ তৈরি হবে এবং এবছর তার মধ্যে 10টা হবে। আরেকটা হচ্ছে 300 ক্রীড়াবৃত্ত ভাতা পাচ্ছে সেটাকে বাড়ানো হবে। আরেকটা জিনিস আমি বলি যে 310 প্রতিভাবান যে খেলোয়াড় আছে এই যে এগুলোর মাধ্যমে বের হয়ে আসছে তাদেরকে বিকেএসপিতে প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু আপনার ওই কথাটাই আমি আসতে চাই যে এই যে এই ইভেন্টগুলোতে যারা ভালো করছে আসলে যারা সেরা হচ্ছে তাদেরকে কতটা গ্রুম করবেন আপনি, এটা নির্ভর করে কিন্তু আমাদের ভবিষ্যৎ স্পোর্টস ইভেন্টগুলোতে বাংলাদেশ কেমন করবে সেটার উপরে। তো সেই জায়গায় নিশ্চিতভাবে এইটার পরিচর্যা কিন্তু লাগবে আসলে।
8: আমি ওইটাই বলছিলাম যে যে কোনো আয়োজনের ধারাবাহিকতা যদি আমরা রক্ষা করতে পারি, এই প্রতিভাবানদের যদি নিবিড় অনুশীলনের আওতায় নিয়ে আসা যায়, এবং সুন্দর ট্যাগলাইন দেওয়া হয়েছে ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা, এই যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ট্যাগলাইনটা স্পোর্টসকে প্রমোট করবার জন্য খুবই ভালো যুগান্তকারী একটা সিদ্ধান্ত।
9: একটু আপনার সাথে একটু যুক্ত করি, মানে আরেকটা এই প্রচেষ্টাটাকে সামনে নেওয়ার জন্য 201টা উপজেলা কিন্তু ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়ার একটা ঘোষণা দিয়েছে সরকার।
8: প্রাথমিক বিদ্যালয় পর্যায়েও স্পোর্টসকে কম্পালসারি করা হচ্ছে, সেখানেও ক্রীড়া শিক্ষক নিয়োগ করবার একটা চিন্তা ভাবনা বর্তমান সরকার করছে। সো স্পোর্টস যারা বিপিএড ডিগ্রিটা গ্রহণ করে তাদের জন্য একটা কর্মক্ষেত্রও বেড়ে যাচ্ছে।
10: সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের এখান থেকে সেরা 310 জন যে নেওয়া হবে বিকেএসপিতে 2 মাসের প্রশিক্ষণ, তার থেকে আবার নির্বাচিত করে তাদেরকে বিকেএসপিতে ভর্তি করে দেওয়া হবে ফুল টাইম অ্যাডমিশন বিনা খরচে, এটা সরকারের
8: না। ডেফিনেটলি আমরা এটা ভূয়সী প্রশংসা জানাচ্ছি এবং এই প্রোগ্রামের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকুক, আগামী দিনে আরো সম্প্রসারিত হোক এই নতুন করে স্পোর্টস এর প্রোগ্রাম। এবং শব্দটাই যেমন নতুন কুড়ি, এই কুড়িটাই একদিন ফুল হয়ে প্রস্ফুটিত হবে, লাল সবুজের বাংলাদেশকে গৌরবান্বিত করবেন বিশ্ব ক্রীড়া পরিমণ্ডলে। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ চতুর্থবারের মতো বাংলাদেশ হোস্ট করতে যাচ্ছে আনোয়ারুল, এবং সেটা 4 নভেম্বর থেকে মাঠে গড়াবে। দীর্ঘ 23 বছর পর আবারও মেন্স সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতার একটা হাতছানি থমাস ডুলির বাংলাদেশের সামনে।
9: আমার তো মনে হয় এটাই একটা বড় সুযোগ, এবং আমাদের দলটা কিন্তু অনেকটা পুনর্গঠিত হয়েছে, একবার মাত্র আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি 2003-এ। আমার মনে হয় যে এবার একটা সুযোগ, সেবার স্বাগতিক ছিলাম আমরা, এবার স্বাগতিক, এবং আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশ নিশ্চয়ই দ্বিতীয় ট্রফিটা এবার উঁচিয়ে ধরবে।
8: আমাদের দেশের ফুটবল আমাদের দর্শক শ্রোতা লাভার্সদের নিশ্চয়ই
10: অবশ্যই, এবং টাইমিংটা খুবই ভালো হয়েছে, এবং সেটা তো অনেকটা শীত শীত চলে আসবে, মানে নভেম্বরের দিকে শীত পড়বে কম বেশি, তো তখন খেলাটাও জমে উঠবে।
8: আজ ক্রীড়া পর্যালোচনায় পর্যন্ত, আগামী পর্বে আবারও কথা হবে, থাকুন বাংলাদেশ বেতারের সঙ্গে।
7: বন্ধুরা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ এবং FM 106 মেগাহার্জে। এছাড়া বেতার ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে বিশ্বের যে কোনো প্রান্তে।
6: শ্রোতা বন্ধুরা, একসময় আমাদের বাংলাদেশের গ্রামীণ জীবনে যুবকদের নিত্যদিনের সঙ্গী ছিল লাঠি খেলা। লাঠি নিয়ে শারীরিক কসরতের মাধ্যমে লাঠি খেলার দৃশ্য আজও আমাদের চোখে ভাসে। শ্রোতা, ক্রীড়াঙ্গনের এ পর্যায়ে আপনাদের শোনাতে চাই এই লাঠি খেলা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ও উৎসুক দর্শকদের সাক্ষাৎকার। এ পর্বের সঞ্চালনায় আছেন মোহাম্মদ নাজমুল ইসলাম।
12: সুপ্রিয় শ্রোতা, আজ আছি টাঙ্গাইলের দিলদার উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্য।

0: তার গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। লাঠি খেলায় পারদর্শী ব্যক্তিকে বলা হয় লাঠিয়াল। যারা লাঠি চালনায় বিশেষ দক্ষ, লাঠি দিয়ে প্রতিরোধ বা লড়াই করতে অভ্যস্ত কিংবা লাঠি চালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন তাদের লাঠিয়াল বা লিঠিয়াল নামে পরিচিত করা হয়। বাঙালির সংস্কৃতি ও লোকজ ঐতিহ্যে লাঠিয়ালদের ভূমিকা আজও বিশেষ গুরুত্ব বহন করে। বাঙালির জীবন ও সংগ্রামের ইতিহাসে এই লাঠি ছিল শক্তি, সাহস ও প্রতিরোধের প্রতীক। ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার জমিদাররা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ লাঠিয়ালদের নিয়োগ দিতেন। ইংরেজ বিরোধী আন্দোলনের নানা পর্যায়ে বাঙালি লাঠিয়ালরা বারবার ব্রিটিশ শাসকদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের দূর দমনীয় সাহস ও কৌশলের সামনে অনেক সময় আধুনিক বন্দুকও অকার্যকর হয়ে পড়ত। বাঙালির এই লাঠি চালনার ঐতিহ্য সাহিত্যেও স্থান করে নিয়েছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবী চৌধুরানী উপন্যাসে লাঠি ও লাঠিয়ালদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ও তাৎপর্যপূর্ণ উপচ্ছেদ লিখেছে। স্বদেশী আন্দোলনের সময় বিপ্লবীরা গণজাগরণ সৃষ্টি ও মানুষকে ঐক্যবদ্ধ করতে নিয়মিত লাঠি খেলার আয়োজন করতেন। এভাবেই লাঠি খেলা বাঙালির ইতিহাসে শুধু যুদ্ধের হাতিয়ার নয়, বরং প্রতিবাদ, চেতনা ও স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। আমি এখন দেখতে পাচ্ছি শত শত দর্শক গোল বৃত্তের মতো করে দাঁড়িয়ে আছে, মাঝখানে লাঠিয়াল বাহিনী দু দলে বিভক্ত হয়ে লাঠি খেলা প্রদর্শন করছে। দুটি দলেরই রয়েছে বিশেষ ধরনের পোশাক। তাদের প্রত্যেকের হাতে রয়েছে আক্রমণ ও প্রতিরক্ষা করার জন্য বাঁশবেত দিয়ে তৈরি বিশেষ ধরনের লাঠি ও ডাল। প্রত্যেক দলের একজন করে সর্দার রয়েছে। দলের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ও দক্ষ ব্যক্তিকেই সর্দার নির্বাচিত করা হয়েছে। লাঠিয়ালরা নানা কসরতে খেলা প্রদর্শন করছে আর দর্শকরা বেশ আগ্রহ নিয়ে খেলাটি উপভোগ করছে। লাঠিয়ালদের সহযোগীরা বিভিন্ন দেশীয় বাদ্যযন্ত্রের তালে গান গেয়ে তাদের উৎসাহ দিচ্ছে। এখন কথা বলবো কয়েকজন দর্শকের সাথে, তাদের কাছ থেকে জানবো প্রাচীন ঐতিহ্যবাহী লাঠি খেলা উপভোগ করে তাদের কেমন লাগছে।
1: টেলিভিশনে লাঠি খেলা দেখেছি কিন্তু কখনো বাস্তবে দেখিনি, বাস্তবে দেখে অনেক ভালো লাগছে। আশ্চর্য হলাম, লাঠি নিয়ে নাচানাচি, লাঠি নিয়ে টুকাটুকি খেলা দেখে খুব ভালো লাগছে।
2: এই প্রজন্মকে আসলে এই ধরনের খেলা সম্পর্কে দেখানো দরকার। আজ আমার মেয়েকে আমার ভাস থেকে এখানে নিয়ে এসেছে লাঠি খেলা দেখাবার জন্য।
3: ছোট সময় আমরা দেখছি, আমরা তো পল্লী গ্রামের মেয়ে, এখন আবার বর্তমান দেখতেছি, খুব সুন্দর লাগতেছে, আরো ভালো।
4: আমরাও খেলেছি এবার খেলা, আমরাও জানি, কিন্তু এখন দেখে অতীতের অনেক স্মৃতি আমাদের মনে পড়তেছে।
5: এই খেলাটা অনেক হতো, যেখানে খেলা হতো সেখানে চলে যেতাম, এখন এই খেলাটা খুব একটা হয় না, যেখানে হয় সেখানে যাই খেলাটা দেখতে।
6: আগে খেলাগুলো ছিল বলে ছেলেপেলারা আপাতত যেত না, এখন খেলাগুলো নাই বলে ছেলেপেলারা আপাতত চলে যাইতেছে।
0: এখন কথা বলবো কয়েকজন লাঠিয়ালদের সাথে, জানবো তাদের অনুভূতি।
7: বাপদাদার কাছ থেকে খেলাটা শিখেছি, তাই দুঃখের বিষয় এরকম খেলাটা আর কোন জায়গায় হয়।
8: আমার এই খেলাটা আমি পাকিস্তান থেকে ধরে রাখছি, অনেকে আনন্দ ভাগ, এই আনন্দ ভোগ করার জন্য
0: নিয়মিত আয়োজনের অভাবে দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলা। তবে দেশের প্রতিটি অঞ্চলে যদি এ ধরনের আয়োজন অব্যাহত থাকে তাহলে লাঠি খেলা আবার ফিরে পেতে পারে তার হারানো গৌরব।
9: শ্রোতা বন্ধুরা, স্টেডিয়াম হলো খেলাধুলার প্রিয় প্রাঙ্গন। একটি স্টেডিয়াম পরিসংখ্যান, বড় বড় টুর্নামেন্ট আয়োজন আর আধুনিক স্থাপনার মাধ্যমে পরিচিত হয়ে থাকে বিশ্ব ক্রীড়াঙ্গনে। এ পর্যায়ে তাই স্টেডিয়াম পরিচিতি পর্বে শোনাব মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম সম্পর্কে। প্রতিবেদন উচ্চারণে আছেন ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান। চলুন এবার শোনা যাক স্টেডিয়াম পরিচিতি পর্ব।
10: শ্রোতা বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আজকের পর্বে আপনাদের নিয়ে যেতে চাই ফুটবল ইতিহাসের এক পবিত্র ভূমিতে। একটি মাঠ, একটি স্টেডিয়াম, এর নাম শুনলে গা ছমছম করে প্রতিটি ফুটবল প্রেমীর হৃদয়। হ্যাঁ, বলছি আজতেকা স্টেডিয়াম, মেক্সিকোর গর্ব, বিশ্ব ফুটবলের এক অবিস্মরণীয় অধ্যায়। আজতেকা স্টেডিয়াম অবস্থিত

0: মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে 1966 সালে উদ্বোধন হওয়া এই বিশাল স্টেডিয়াম একসময় 1 লক্ষেরও বেশি দর্শক ধারণ করতে পারত। এর বিশালতা যেমন চোখে পড়ার মতো, তেমনি এর ইতিহাস আরও বিশাল, আরও গৌরবময়। বিশেষ করে আজ থেকে স্টেডিয়াম বিশ্ব ফুটবল ইতিহাসে আলাদা মর্যাদা পেয়েছে একটি কারণে। এটাই পৃথিবীর একমাত্র স্টেডিয়াম যেখানে 2টি ফিফা বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 1970 সালে বিশ্বকাপ ফাইনালে এখানেই ব্রাজিলের জার্সিতে জাদু দেখিয়েছিলেন ফুটবলের রাজা পেলে। আর ঠিক 16 বছর পর 1986 সালে এই একই মাঠে ফুটবলকে নতুন মাত্রা দিয়েছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। এই স্টেডিয়ামেই আমরা দেখেছি ম্যারাডোনা সেই ঐতিহাসিক হ্যান্ড অব গড গোল। আবার এ মাঠেই তিনি করেছেন শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃত সেই অতুলনীয় ড্রিবলিং গোল। আজতেকা শুধু একটি স্টেডিয়াম নয়, এটি ফুটবল ইতিহাসের জীবন্ত দলিল। এখানে থেমে নেই আজতেকার গৌরব। এই মাঠ নিয়মিতভাবে মেক্সিকোর জাতীয় ফুটবল দল এবং জনপ্রিয় ক্লাব ক্লাব আমেরিকার ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অসংখ্য আন্তর্জাতিক ম্যাচ, কোপা আমেরিকা, গোল্ড কাপ, অলিম্পিক ম্যাচ সব মিলিয়ে আজতেকা মানেই বড় ম্যাচের উত্তাপ। আজতেকা স্টেডিয়াম শুধু ফুটবলেই সীমাবদ্ধ নয়, এখানে আয়োজিত হয়েছে বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠান, কনসার্ট, বিশ্বখ্যাত শিল্পীদের পরিবেশনা। এক কথায় এটি ক্রীড়া ও সংস্কৃতির মিলন মেলা। আজতেকা স্টেডিয়াম পর্যটকদের জন্য উন্মুক্ত এবং এটি মেক্সিকো সিটির অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। দর্শনার্থীদের জন্য এখানে গাইডেড স্টেডিয়াম ট্যুরের ব্যবস্থা রয়েছে, যা স্টেডিয়ামটিকে কাছ থেকে জানার দুর্দান্ত সুযোগ করে দেয়। এই ট্যুরে সাধারণত দেখানো হয় খেলোয়াড়দের ড্রেসিং রুম, টিম বেঞ্চ ও মাঠের পাশের এলাকা, প্রেস কনফারেন্স রুম এবং স্টেডিয়ামের ইতিহাসের স্মরণীয় মুহূর্তগুলো। ফুটবলপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা। শ্রোতা বন্ধুরা, আজ থেকে স্টেডিয়াম শুধু মেক্সিকোর নয়, এটি পুরো ফুটবল বিশ্বের অহংকার, যেখানে পা রেখেছেন ফুটবলের দুই মহারথী, যেখানে লেখা হয়েছে ইতিহাসের কিছু সেরা মুহূর্ত, সেই মাঠ কখনো পুরনো হয় না।
1: প্রিয় শ্রোতা বন্ধু, ক্রিকেটের পরেই বাংলাদেশে যে খেলাটি বিশ্বকাপে খেলার সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি তা হল হকি। বাংলাদেশ নিয়মিতভাবেই খেলছে এশিয়ান হকি টুর্নামেন্ট। বাংলাদেশে বেশ কিছু আন্তর্জাতিক মানের হকি খেলোয়াড় রয়েছেন যারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করছেন। রোমান সরকার তাদের মধ্যে অন্যতম, যিনি কিছুদিন আগে দেশের হয়ে 100তম হকি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেছেন। প্রিয় শ্রোতা, ক্রীড়াঙ্গনের সাক্ষাৎকার পর্বে আজ আমাদের অতিথি হকি খেলোয়াড় রোমান সরকার। সাক্ষাৎকার পর্বটি উপস্থাপন করছেন শামসুন নাহার রিনি।
2: প্রিয় বন্ধুরা, আমরা রয়েছি জাতীয় হকি স্টেডিয়ামে, কথা বলছি জাতীয় হকি তারকা রোমান সরকারের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
3: ধন্যবাদ।
2: শুরুতে আপনার কাছে জানতে চাই, আপনার পড়াশোনা বেরোটা কোথায়?
3: জন্মস্থান হচ্ছে কুমিল্লায়, তো সেখানে আমি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এখানে পড়াশোনা করি। তারপর বাবার বিজনেস এর পারপাসে সে নারায়ণগঞ্জে ব্যবসা করতো। সেখান থেকে ক্লাস 5 পাশের পরে ক্লাস 6 এ এসে নারায়ণগঞ্জ পরিষ্কার স্কুলে ভর্তি হই। তো সেখান থেকেই আমার হচ্ছে হাতেখড়ি, সেখান থেকেই হবি খেলাটা।
2: আপনার হাতেখড়ি কার কাছে শুরু হয়েছিল?
3: আমার হাতেখড়ি হয়েছিল তখন জেলা পরিষ্কার স্কুলে আমার একজন কোচ ছিলেন, ওনার নাম হচ্ছে মুস্তফা। তো মুস্তফা আমার কাছে আমার হচ্ছে মেন হকি খেলাটা। তারপর সেখান থেকে আমি 2-3 মাস প্র্যাকটিস করি, তারপর হচ্ছে আমি বিকেএসপি থেকেই আমার বেড়ে ওঠা আর কি।
2: তারপর আপনি কিভাবে বা কোন ম্যাচের মাধ্যমে জাতীয় হকি খেলা শুরু করেছিলেন বা হকি খেলার সুযোগ পেয়েছিলেন?
3: যখন আমি 8-এ পড়ি, বিগিসপি স্টুডেন্ট, তখন তো ক্লাস 8 থেকে আমি হচ্ছে এমনি ঘরোয়া যে টুর্নামেন্ট গুলো ছিল, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, যুব হকি, তো সেগুলোর টিমেই ছিলাম, বিগিসপি টিমে ছিলাম, খেলতাম। তারপর সেই অবস্থায় আমি ক্লাস 9-এ আপনার হচ্ছে সিঙ্গাপুরে একটা আন্ডার-16 খেলা ছিল, তো সেখানে আমি পার্টিসিপেট করি, টিমে ছিলাম, সেখান থেকেই হকি খেলাটা। তারপর আস্তে আস্তে এখানে হচ্ছে গড়া যে লিগটা হয় আমাদের প্রিমিয়ার ডিভিশন হকি লিগ, সেই লিগটাই আমি আজাদী হয়ে খেলছিলাম, আজাদী 14 ক্লাব, তো সেখান থেকে আমার হকি খেলাটা আর কি শুরু। তারপর ওইখান থেকে ন্যাশনাল ক্যাম্প, ন্যাশনাল ক্যাম্প থেকে আস্তে আস্তে ন্যাশনাল টিমে আসা।
2: যখন আপনি জাতীয় দলে খেলার সুযোগ পেলেন তখন আপনার অনুভূতি কেমন হয়েছিল?
3: সেখানে আসলে ভাষায় প্রকাশ করার মতো না, সেটা হচ্ছে আসলে যে হকি খেলছি এটা শেষ দেখে ছাড়বো, তো এটা শেষ দেখাটাই হচ্ছে ন্যাশনাল টিম। ন্যাশনাল টিম খেলা মানে আমি মনে করি যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা আসলে সবাই হয় না। আমিও দোয়া করি যারা নেক্সট প্রজন্মে যারা খেলবে হকি, তারাও যেন ভালোবাসার ক্ষেত্রে তার অন্তত ন্যাশনাল টিমে খেলা উচিত। সে তখন বুঝবে যে দেশের হয়ে যে অন্য দেশে পার্টিসিপেট করা, দেশে রিপ্রেজেন্ট করা দেশের একজন হিসেবে, তো সেই জিনিসটা আসলে অনেক বড় গর্বের মনে হয়।
2: একজন খেলোয়াড় হিসেবে আপনি কোন কোন দেশের খেলোয়াড়দের সাথে খেলার সুযোগ পেয়েছেন?
3: আসলে আলহামদুলিল্লাহ অনেক দেশই ছিল, যেমন ইন্ডিয়া, তারপর হচ্ছে পাকিস্তান, কোরিয়া, জাপান, তারপর হচ্ছে মালয়েশিয়া, তারপর হচ্ছে আপনার ইউরোপের টিম গুলো, তারপর জার্মানির ক্লাব গুলো ছিল, সেখানে খেলতে পারছি। তো এইগুলো আলহামদুলিল্লাহ অনেক প্লেয়ারের সঙ্গে এরকম ভালো আন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন ছিল, তাদের সাথেও খেলছি, তাদের এক্সপিরিয়েন্সও নিয়েছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি আমরা, যেন এটা আমরা ভবিষ্যৎ প্রজন্ম অ্যাপ্লাই করতে পারি।
2: হকি খেলা হিসেবে আপনি কি কি শিরোপা পেয়েছেন একটু বলবেন কি?
3: আমি হকি খেলা যে জুনিয়ার থেকে শুরু করে আন্ডার 18 এ খেলা খেলার সব পুরস্কার পেয়েছি, তারপর হচ্ছে সিনিয়রে আপনার এশিয়া কাপ হয়েছে, এশিয়া কাপে হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, তো বিভিন্ন টুর্নামেন্ট গুলোতে আমি এরকম অর্জন অনেক রকমই করেছি আর কি।
2: একজন ভালো খেলোয়াড় হতে হলে তার কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন?
3: একজন ভালো খেলোয়াড় হিসেবে প্রথমত হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করতে হবে, তার নিজের ক্যারিয়ারের স্বপ্নটা সামনে রেখে তার সবসময় কাজ করতে হবে, যে আমার সামনে এই ভিশনটা আছে, সামনে এই জায়গাটা আমার পৌঁছাইতে হবে, তাহলে তার এই স্বপ্ন দেখতে হবে এবং ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। সে যদি ডিসিপ্লিন থাকে রিয়েল লাইফে, আমি মনে করি সে নির্দয় অনেক ভালো প্লেয়ার হবে, বা কঠোর পরিশ্রম তো করতেই হবে তার।
2: একজন খেলোয়াড় হিসেবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি?
3: আমার ভবিষ্যৎ যেমন পরিকল্পনা হচ্ছে, আমি চাই যেন হকিটা একটা ভালো লেভেলে যাক, আমরা হকিটা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত নিয়ে যেতে চাই, যে হকিটা অন্তত ইমপ্রুভ হোক বা উপরের দিকে উঠুক।
2: আপনার পরিবার সম্পর্কে একটু জানতে চাই, আপনি ছাড়া আপনার পরিবারে অন্য কেউ খেলাধুলার সাথে যুক্ত আছে কিনা?
3: না, আমার পরিবারের সঙ্গে কেউ নাই, কিন্তু আমার বাবা ফুটবল খেলতো, আমি ছাড়া একমাত্র স্পোর্টসে কেউ নাই।
2: আপনার জীবনের সেরা প্রাপ্তি কি আর অপ্রাপ্তি কি?
3: আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে যে আমি হকি খেলছি, হকি ন্যাশনাল টিমে খেলতেছি, একজন ভালো এখানে প্ল্যাটফর্ম পাইতেছি, যে একটা এটার মাধ্যমে অনেক জায়গায় মানে খুব সহজে যাইতে পারতেছি, যে আমি হকি ন্যাশনাল টিমের প্লেয়ার সম্মান পাইতেছি সবার জন্য। আর আরেকটা আক্ষেপ হচ্ছে যে আমরা এখনো ওয়ার্ল্ড কাপ খেলতে পারি নাই বা অলিম্পিকে পার্টিসিপেট করতে পারি নাই হকিটা, সেই আক্ষেপটা আমার সারা জীবন থেকে যাবে।
2: আপনার আশা পূরণ হোক এই প্রত্যাশা করি।
3: ধন্যবাদ।
2: বন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে আবারও কথা হবে আগামী পর্বে অন্য কোনো খেলোয়াড়ের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবার জন্য রইল শুভকামনা।
4: খেলাপ্রিয় বন্ধুরা, ক্রীড়াঙ্গন আপনাদের কাছে কেমন লাগছে, অথবা ক্রীড়াঙ্গনকে সুন্দর করতে আপনারা গঠনমূলক লেখাও পাঠাতে পারেন আমাদের কাছে। আর আমাদের কাছে লেখা পাঠাবার ঠিকানাটি হচ্ছে প্রযোজক ক্রীড়াঙ্গন, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, আগারগাঁও, ঢাকা 1207।
1: প্রিয় শ্রোতা বন্ধু, খেলার মাঠে সঙ্গীত দর্শকদের আনন্দকে দ্বিগুণ করে দেয়, ক্রীড়া সঙ্গীত খেলাধুলার আয়োজনকে নতুনত্ব এনে দেয়, তাই ক্রীড়া সঙ্গীত রচনা নিয়ে আমাদের সবারই যত্নশীল হওয়া উচিত। হ্যাঁ শ্রোতা, এ পর্যায়ে শোনাব একটি ক্রীড়া সঙ্গীত।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের জীবন নামে রেলগাড়িটা সময় মেপে মেপে চলছে সঠিক সময়ে, তাই সময়ের চোখে আমরা সকলেই সমান।
1: আর সেই সময় বলছে ক্রীড়াঙ্গনের আজকের সকল আয়োজনের ইতি টানতে হবে, নিতে হবে বিদায়। তাই শেষ কথায় জানিয়ে যাই, আজকের ক্রীড়াঙ্গন গ্রন্থনায় ছিলেন জামিলুর রহমান, উপস্থাপনায় তামান্না সিদ্দিকী
0: এবং আমি মিন্টু চৌধুরী,
1: সম্পাদনায় মোহাম্মদ আমিরুল ইসলাম,
0: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম।
1: আর শ্রোতা বন্ধুরা, আপনাদের জন্য ক্রীড়াঙ্গন প্রযোজনায় ছিলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
0: আপনাদের সবার জন্য শুভকামনা,
1: শুভরাত্রি।

0: বন্যার পানি পরিবেশ দূষিত করে, এই পানিতে ময়লা আবর্জনা ফেলে দূষণ বৃদ্ধি করবেন না। বন্যার পানি গৃহস্থালী কাজে ও পানীয় জল হিসেবে ব্যবহার করবেন না। টিউবওয়েলের পানি ধারের কাছে কোথাও পাওয়া না গেলে পানি ফুটিয়ে পান করুন। বন্যার কারণে পানি ফোটানো যদি সম্ভব না হয় তাহলে বিশুদ্ধকরণ ট্যাবলেট অথবা ফিটকিরি মিশিয়ে পানি বিশুদ্ধ করে পান করুন। এ বিষয়ে নিকটস্থ স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করুন। একান্ত প্রয়োজন না হলে অহেতুক বন্যার পানিতে নামবেন না। বন্যার পানিতে জ্বর, সর্দি, কাশি, টাইফয়েড, আমাশয়, ডায়রিয়া, জন্ডিস, খুজলি, পাচড়া, নানা ধরনের রোগ সহ বিভিন্ন জীবাণু রয়েছে। আপনার শিশুদেরও বন্যার পানিতে নামতে দেবেন না। বন্যা কবলিত এলাকায় কারো ডায়রিয়া হলে সাথে সাথে প্যাকেট অথবা তৈরি স্যালাইন শরবত খাওয়ান। যে কোনো অসুস্থতার জন্য নিকটস্থ মেডিকেল টিম অথবা স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। বন্য দুর্গত অঞ্চলে মরা পচা জীবজন্তু মাটিতে পুঁতে ফেলুন, যাতে পানি দূষিত করতে না পারে। পানিশোধক বড়ি কিংবা ফিটকারি ব্যবহারের সঠিক পদ্ধতি কোনো স্বাস্থ্যকর্মী কিংবা ত্রাণ অথবা মেডিকেল টিমের লোকদের কাছ থেকে ভালোভাবে জেনে নিন। বন্যার পানি পান করবেন না। সম্ভব হলে আর্সেনিক মুক্ত নলকূপের পানি সংগ্রহ করুন অথবা পানি ফুটিয়ে পান করুন। বৈদ্যুতিক লাইনের তার পানির সংস্পর্শে এলে চরম দুর্ঘটনার কারণ হয়। কোন বৈদ্যুতিক লাইনের তার পানির কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে নিকটস্থ বিদ্যুৎ অফিসে সংবাদ দিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রেসটা ভক্তিমূলক গান শুনবেন। প্রথম শিল্পী খালিদ হোসেন, গানের কথা লিখেছেন সাবির আহমেদ চৌধুরী, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

এই গানটির সাথে শেষ হয়ে গেল ভক্তিমূলক গানের আয়োজন। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি দেশের গানের আয়োজনে। শুরুতে শুনব বশির আহমেদের কণ্ঠ, গীতিকার ফজলে খোদা, সুর করেছেন শিল্পী নিজেই।

সুপ্রিয় শ্রোতা, শুনছেন দেশের গান। এবারে শুনবেন জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে এই বাংলার মায়া ভরা। গীতিকার মোহাম্মদ আল আমিন, শুরু করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

প্রিয় শ্রোতা, শুনছেন দেশের গান। এবারে শুনবেন অপু আমানের কণ্ঠ, গীতিকার মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জারিন তাসনিম ঐশী। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে আজ মনোনয়নপত্র দাখিল করা হয়। প্রার্থীগণ বিকেল 4টা পর্যন্ত নির্বাচন কর্মকর্তার অফিস কক্ষে মনোনয়নপত্র দাখিল করেন। ক্ষমতাসীন বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে সে প্রস্তাব অনুমোদন করেন। প্রার্থী ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন। অন্যদিকে 11 দলীয় জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি আমেরিকান বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী আজ সচিবালয়ের নিজ দপ্তরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের 50 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এর আহ্বান জানান। তারেক রহমান বলেন, বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে সরকার নিয়ন্ত্রণ ব্যবস্থা সহজীকরণ, ব্যবসা বান্ধব বাজেট এবং উদার অর্থনৈতিক ও রাজস্ব নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, সরকারের লক্ষ্য হল বেসরকারি খাত নির্ভর একটি নিয়ম ভিত্তিক ও বৈশ্বিকভাবে সংযুক্ত অর্থনীতি গড়ে তোলা। তারেক রহমান বলেন, জ্বালানি অবকাঠামো, প্রযুক্তি, ডিজিটাল সেবা, অর্থ, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন ও লজিস্টিক্স খাতে মার্কিন ব্যবসার জন্য বাংলাদেশে উল্লেখযোগ্য সুযোগ রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত চর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা প্রদান করা হবে। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদের বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড এবং ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের বিজয়ী বাংলাদেশী শিক্ষার্থীরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান। ভাসমান এলএনজি সংরক্ষণ ও পুনর্গ্যাসীকরণ ইউনিট এফএসআরইউ মেরামতের কাজ শেষ হলে দেশের চলমান জ্বালানি সংকট শীঘ্রই কমে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আজ রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সরকার ইতোমধ্যে এলএনজি কার্গো সংগ্রহ করেছে উল্লেখ করে তিনি বলেন, এফএসআরইউ পুনরায় চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এসব কার্গো খালাস করা হবে। এর ফলে বর্তমান গ্যাস সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডক্টর আইরিন জুবাইদা খান। সাক্ষাৎকালে বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থান ও অর্জনসমূহকে যথাযথভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম ও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির যথাযথভাবে তুলে ধরার বিষয়টি আলোচনায় স্থান পায়। ডক্টর আইরিন জুবাইদা খান বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি এ কে এম ফিরোজ। পথ ও পাথে অনুষ্ঠানে আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ জাকির হোসেন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার শুনবেন সকাল ছটা পঞ্চাশ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল সাতটা বিশ মিনিটে। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে। সকাল আটটা ত্রিশ মিনিটে শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলক আকুলি শুনতে পাবেন সকাল নটা পাঁচ মিনিটে। ছায়াছবির গ্রানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ শুনতে পাবেন সকাল দশটা পাঁচ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ শুনবেন এগারোটা বিশ মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন শুনবেন বেলা দুটা বেজে বিশ মিনিটে। এ সপ্তাহের নাটক প্রতিবাদের কলম শুনবেন বেলা তিনটা বেজে পাঁচ মিনিটে, রচনা মোহাম্মদ কামর হাসান, প্রযোজনা মীর নাসির আহমেদ। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিটে। হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়াটানা শুনবেন বিকেল পাঁচটা দশ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্ত শুনতে পাবেন বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং কৃষাণ বধু সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে। সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনতে পাবেন সন্ধ্যে সাতটা ত্রিশ মিনিটে। রাত নটা পাঁচ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাপা শুনতে পাবেন রাত দশটায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান মানুষের গান মাটির গান শুনতে পাবেন রাত দশটা ত্রিশ মিনিটে। এছাড়া এফএম নব্বই মেগাহার্জে রাত বারোটা পনেরো মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক বিতংশ, রচনা মিহির দত্ত, প্রযোজনা মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা। সবশেষে এফএম এর অনুষ্ঠান এফএম বিরানব্বই মেগাহার্জে সন্ধ্যে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম একশো ছয় মেগাহার্জে সকাল ছটা থেকে বেলা বারোটা দশ মিনিট এবং বেলা দুইটা পনেরো মিনিট থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান এবং এফএম নব্বই মেগাহার্জে সকাল ছটা থেকে রাত এগারোটা পনেরো মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে 35.38 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 92%, সন্ধ্যা 6টায় 75%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:33, অস্ত যাবে সন্ধ্যা 6:33।
1: অনুষ্ঠানের যুগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা, এই অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা এখন শুনবেন পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও তরসামা।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

0: সব লোক তারাই যারা বলে, হে খোদা, আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহ মাফ করো এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরা ধৈর্যশীল, সত্যবাদী, সত্যপন্থী, বিনীত অনুগত দাতা, এবং এরা রাতের শেষ ভাগে খোদার নিকট ক্ষমা চেয়ে প্রার্থনা করে থাকেন। আমাদের অভাব অভিযোগ এবং আমাদের অপরাধের শাস্তি থেকে রেহাই পাওয়ার জন্যে রাতের শেষ ভাগে পরম করুণাময়ের দরবারে আমরা ফরিয়াদ জানাব, মিনতি করব বিনীতভাবে অনুগত হয়ে।
1: এতক্ষণ শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা, সকাল 6টা।
1: আজ শুক্রবার, 30শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ, 30শে সফর, 1400